শিল্পী শ্রীরাধা বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠে শুনছিলেন এই গান। অনুষ্ঠান আনন্দধ্বনি, সৌম্যকান্তির সঙ্গে রয়েছি সকাল ছটা পর্যন্ত। এই অনুষ্ঠান শেষ হয়ে যাওয়ার পরে সকাল ছটা থেকে শুনবেন ভোরাই। সুস্বাদে ফিল্ম রেনবো এবং নিউজ অন এআই অ্যাপসে একযোগে অনুষ্ঠান শুনছেন। রবি ঠাকুরের লেখা চিত্রা কাব্যগ্রন্থের প্রথম রচনা সূচনা। পরম দেবতার পূজা যুগ্ম সত্তায় মিলে, এক সত্তায় ভিতর থেকে আদর্শের প্রেরণা, আর এক সত্তায় বাহিরে কর্মযোগে তার প্রকাশ। সংসারে এই দুই সত্তার বিরোধ সর্বদাই ঘটে। নিজের অন্তরে পূর্ণতার যে অনুশাসন মানুষ গূঢ়ভাবে বহন করছে, তার সম্পূর্ণ প্রতিবাদে জীবন ব্যর্থ হয়েছে, এ দৃষ্টান্তের অভাব নেই। নিজের মধ্যে নিজের সামঞ্জস্য ঘটতে পারেনি, এই ভ্রষ্টতা মানুষের পক্ষে সবচেয়ে শোচনীয়। আপনার দুই সত্তার সামঞ্জস্য ঘটেছে কিনা, এই আশঙ্কাসূচক প্রশ্ন চিত্রার কবিতায় অনেকবার প্রকাশ পেয়েছে। বস্তুত চিত্রায় জীবন রঙ্গভূমিতে যে মিলন নাট্যের উল্লেখ হয়েছে, তার কোনো নায়ক নায়িকা জীবের সত্তার বাইরে নয়, এবং তার মধ্যে কেউ ভগবানের স্থানাভিষিক্তও নয়। মানুষের আত্মিক সৃষ্টি কেন, প্রাকৃতিক সৃষ্টিতেও আদিকাল থেকে মূল আদর্শের সঙ্গে বাহ্য প্রকাশের সাংঘাতিক দ্বন্দ্ব দেখতে পাওয়া গেছে। অঙ্গারিক যুগের শ্রীহীন গাছগুলো কেন টিকতে পারল না, আজ পরবর্তী গাছগুলিতে সমস্ত পৃথিবীকে দিয়েছে শোভা। কোন শিল্পী রচনার সূত্রপাতে প্রথম ব্যর্থ হয়েছিল, মাথা নেড়েছিল, হাতের কাজ নিষ্ঠুরভাবে মুছতে মুছতে সংস্কার সাধন করেছে, একথা যখন ভাবি তখন সৃষ্টির ভিন্ন ভিন্ন বিভাগে দুই সত্তার মিলন প্রচেষ্টা স্পষ্ট দেখতে পাই। সেই চেষ্টা কি নিষ্ঠুরভাবে নিজেকে

জয়যুক্ত করতে চায়। মানুষের ইতিহাসে বারংবার তার প্রমাণ পাওয়া গিয়েছে। আজ তার সেই আত্মঘাতী প্রমাণ যেমন প্রকট হয়েছে, এমন আর কখনোই হয়নি। চিত্রার প্রথম কবিতায় তার একটি সূচনায় বলা হয়েছে, জগতের মাঝে কত বিচিত্র তুমি হে, তুমি বিচিত্র রূপিণী। এরপর আছে, অন্তর মাঝে তুমি শুধু একা একাকী, তুমি অন্তরবাসিনী। আজ ব্যাখ্যা করে যে কথা বলবার চেষ্টা করছি, সেই কথাটাই এই কবিতার মধ্যে ফুটতে চেয়েছিল। বাইরে যার প্রকাশ বাস্তবে সে বহু, অন্তরে যার প্রকাশ সে একা। এই দুই ধারার প্রবাহী কাব্য সম্পূর্ণ হয়। এবার ফিরাও মোরে কবিতায় কর্মজীবনে সেই বিচিত্রের ডাক পড়েছে। আবেদন কবিতায় ঠিক তার উল্টো কথা রয়েছে। কবি বলেছেন, কর্মক্ষেত্রে যেখানে কার্যক্ষেত্রের জনতায় কর্মীরা কর্ম করছে, সেখানে আমার স্থান নয়, আমার স্থান সৌন্দর্যের সাধক রূপে একা তোমার কাছে। জীবনের দুই ভিন্ন মহলে কবির এই ভিন্ন ভিন্ন কথা। জগতে বিচিত্র রূপিণী আর অন্তরে একাকিনী, কবির কাছে দুই সত্য। আকাশ এবং ভূতলকে নিয়ে ধরণী যেমন সত্য, ব্রাহ্মণ পুরাতন ভৃত্য, দুই বিঘা জমি, এইগুলির কাব্যকাকলি নীড়ের বাসার, স্বর্গ হইতে বিদায়, এখানে সুর নেমেছে ঊর্ধ্বলোক থেকে মর্তের দিকে। প্রেমের অভিষেকের প্রথম যে পাঠ লিখেছিলাম তাতে কেরানি জীবনের বাস্তবতার ধুলিমাখা ছবি ছিল অকুণ্ঠিত কলমে আঁকা। পালিত অত্যন্ত ধিক্কার দেওয়া চেষ্টা তুলে দিয়েছিলাম যেতে নাহি দিব কবিতায়। বাঙালি ঘরের ঘরকন্যার যে আভাস আছে তার প্রতিও লোকেন কটাক্ষ বর্ষণ করেছিল। ভাগ্যক্রমে তাতে বিচলিত হইনি, হয়তো দু চারটে লাইন বাদ পড়ে গিয়েছে। লোক জীবনের ব্যবহারিক বাণীকে উপেক্ষা করে আমার কাব্যে আমি কেবল আনন্দমঙ্গল এবং ঔপনিষদিক মোহ বিস্তার করে তার বাস্তব সংসর্গের মূল্য লাঘব করেছি, এমন অপবাদ কেউ কেউ আমাকে দিয়েছেন। আমার কাব্য সমগ্রভাবে আলোচনা করে দেখলে হয়তো তারা দেখবেন আমার প্রতি অবিচার করেছেন। আমার বিশ্বাস, শেষ পর্যন্ত আমি এই বাণীর পন্থাতেই আমার পদ্য ও গদ্যকে রচনা, সেই রচনাকে চালনা করেছি। জগতের মাঝে কত বিচিত্র তুমি হে, তুমি বিচিত্র রূপিণী। এবারে শিল্পী শ্রীমতী রায়।

শুনছিলেন শিল্পী শ্রীমতী রায়ের কণ্ঠে গান, অনুষ্ঠান আনন্দধ্বনি। সৌম্যকান্তির সঙ্গে রয়েছি 107 FM রেনবোতে। অনুষ্ঠানের পথ চলার শেষ হতে আর কিছু সময়ের অপেক্ষা। যারা এতক্ষণ সঙ্গে রয়েছেন সকলে খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পাশের মানুষটিকে খুব ভালো রাখবেন। আবার এরকম কোনো মাঝরাত অথবা ভোর রাতের অনুষ্ঠানের সঙ্গে থাকতে পারব, এরকম প্রতিশ্রুতি প্রত্যেক অনুষ্ঠানের মতো আজকেও আপনাদের জন্য রইল। চিত্রা কাব্যগ্রন্থের দ্বিতীয় রচনা চিত্রা। জগতের মাঝে কত বিচিত্র তুমি হে, তুমি বিচিত্র রূপিণী। অযুত আলোকে ঝলসিছ নীল গগনে, আকুল পুলকে উলসিছ ফুল কাননে, দুলোকে ভুলকে বিলসিছ চলচরণে, তুমি চঞ্চল গামিনী। মুখর নূপুর বাজিছে সুদূর আকাশে, অলক গন্ধ উড়িছে মন্দ বাতাসে, মধুর নৃত্যে নিখিল চিত্তে বিকাশে, কত মঞ্জুল রাগিনী। কত না বর্ণে কত না স্বর্ণে গঠিত, কত যে ছন্দে কত সঙ্গীতে রটিত, কত না গ্রন্থে।

কত না কণ্ঠে পঠিত তব অসংখ্য কাহিনী, জগতের মাঝে কত বিচিত্র তুমি হে, তুমি বিচিত্র রূপিণী। অন্তর মাঝে তুমি শুধু একা একাকি, তুমি অন্তর ব্যাপিনী, একটি স্বপ্নমুগ্ধ সজল নয়নে, একটি পদ্ম হৃদয় বৃন্ত শয়নে, একটি চন্দ্র অসীম চিত্ত গগনে, চারিদিকে চিরজামিনী, অকুল শান্তি সেথায় বিপুল বিরতি, একটি ভক্ত করিছে নিত্য আরতি, নাহি কালদেশ তুমি অনিমেষ মূরতি, তুমি অচপল দামিনী, ধীর গম্ভীর গভীর মৌন মহিমা, স্বচ্ছ অতল স্নিগ্ধ নয়ন নীলিমা, স্থির হাসিখানি উষালোক সম অসীমা, ওই প্রশান্ত হাসিনী, অন্তর মাঝে তুমি শুধু একা একা কি, তুমি অন্তরবাসিনী। আজকের আনন্দধ্বনি অনুষ্ঠান শেষ করব শিল্পী রেজওয়ানা চৌধুরী বন্যার কণ্ঠে, হৃদয়ের একুল অকুল দুকুল ভেসে যায় এই গানটি শুনতে শুনতে। আবার নিশ্চয়ই এরকম মাঝরাত অথবা ভোর রাতের অনুষ্ঠানের সঙ্গে থাকতে পারবো, এরকম প্রতিশ্রুতি নিয়েই আজকের মতো বিদায় চেয়ে নিলাম। সৌম্যকান্তি 107 FM রেনবো এতক্ষণ আপনাদের সঙ্গে ছিলাম।

Shunchen 107 FM Rainbow. FM Rainbow, musically yours. Gaane Bajuk Moner Radio Shuncho 107 FM Rainbow. Shat Shure Sharadi. Shat Shure Sharadi. ভোরের বার্তা নিয়ে ভোরাই ভোরাই শুনছেন 107 FM রেইনবোতে ভোরাই ভোরাই 107 FM রেইনবোতে

0: ভোরের বার্তা নিয়ে ভোরাই ভোরাই শুনছেন 107 FM রেইনবোতে ভোরাই ভোরাই 107 FM রেইনবোতে
1: রাত শেষে ভোর আসে আর স্বপ্ন দেখায় এক নতুনের, যে স্বপ্ন ঘুমিয়ে দেখার নয়, যে স্বপ্ন আসলে সত্যি এগিয়ে চলার স্বপ্ন, নতুন রোদে ঝিকমিক করে। সব সকাল অবশ্য রোদেলা হয় না, কোনো কোনো সকালের মেঘলা আকাশ আমাদের মন ভালো করে দেয়। এই যেমন এখন, যেদিনই মুখের ওপর এসে পড়ছে রোদ, মনে হচ্ছে ও বাবা, আজও মেঘের দেখা মিলবে না, আজও কি তবে বৃষ্টি আসবে না, সারাটা দিন কাটবে গরমে। আবার নিয়মিত এমন মেঘলা করতে থাকলে একটু রোদের জন্য আমরা কেমন যেন হাঁসফাঁস করতে থাকি। এবছর তো তাও ভালো, বেশ কিছু ঝড় বৃষ্টি হয়েছে, সবাইকে অবশ্য কাল বৈশাখী বলা যায় না। এই যেমন গতকাল রাতে একটু একটু ঝড় বৃষ্টি হয়েছিল, আকাশ বাতাস ঠান্ডা থাকার প্রতিশ্রুতি।

0: গিয়েছিল।
1: আজ সারাটা দিন কেমন থাকবে কে জানে, গণনা বলছে হতেও পারে। ঝড় বৃষ্টি বজ্রগর্ভ মেঘের সঞ্চার, গণনা বলছে। আবহবিদরা আগে থেকে গুনে গেথে দেখতে পারেন কেমন যাবে সারাটা দিন। এত কথা আজ সকালে ভোরাইয়ে বলছে পরম, তার কারণ ভোরাইয়ে আজ কাল বৈশাখীরই গল্প। এমন এক ঝড় যা উঠে আসে প্রচণ্ড গরমের মাঝখানে আর লণ্ডভণ্ড করে দিয়ে যায় সব কিছু, তবু সেই ওলট পালটের মধ্যে থেকেই নিজেকে খুঁজে নিতে চায় মানুষ। ভালোবাসে, বড় বেশি ভালোবাসে এই ঝড়ের তাণ্ডব।

মাটির কলরোল, লক্ষ বক্ষ হতে মুক্ত রক্তের কল্লোল, বন্ধি বন্যা তরঙ্গের বেগ, বিশ্বশ্বাস ছুটিকার মেঘ, ভূতল গগন মূর্ছিত বিউভল করা, মরণে মরণে আলিঙ্গন, ওরি মাঝে পথ চিরে চিরে নূতন সমুদ্র তীরে, তরি নিয়ে দিতে হবে পাড়ি, ডাকিছে কাঙ্গারি এসেছে আদেশ, বন্দরে বন্ধন কাল এবারের মতো হলো শেষ, পুরনো সঞ্চয় নিয়ে ফিরে ফিরে শুধু বেচা কেনা আর চলিবে না, বঞ্চনা বাড়িয়া উঠে ফুরায় সত্যির যত পুঁজি, কাঙ্গারি ডাকিছে তাই বুঝি, তুফানের মাঝখানে নূতন সমুদ্র তীর পানে দিতে হবে পাড়ি, তাড়াতাড়ি তাই ঘর ছাড়ি চারিদিক হতে ওই দাঁড় হাতে ছুটে আসে দাঁড়ি, নূতন উষার স্বর্ণদ্বার খুলিতে বিলম্ব কত আর, এই কথা সুধায় সবে ভীত আত্মরবে ঘুম হতে অকস্মাত জেগে, ঝড়ের পুঞ্জিত মেঘে কালোয় থেকেছে আলো, জানে না তো কেউ রাত্রি আছে কিনা আছে, দিগন্তে ফেনায় উঠে ঢেউ, কারি মাঝে ফুকারে কাণ্ডারি, নূতন সমুদ্র তীরে তরি নিয়ে দিতে হবে পাড়ি, বাহিরিয়া এলো কারা, মা কাঁদিছে পিছে, প্রেয়সী দাঁড়ায় দাঁড়ে নয়ন মুদিছে, ঝড়ের গর্জন মাঝে বিচ্ছেদের হাহাকার বাজে, ঘরে ঘরে শূন্য হলো আরামের শয্যাতল, যাত্রা করো যাত্রা করো যাত্রী দল, উঠেছে আদেশ, বন্দরের কাল হলো শেষ, মৃত্যু ভেদ করি দুলিয়া চলেছে তরি, কোথায় পৌঁছিবে ঘাটে কবে হবে পার, সময় তো নাই শুধাবার, এই শুধু জানি আছে সার, তরঙ্গের সাথে লড়ি বাহিয়া চলিতে হবে তরি, কানিয়া রাখিতে হবে পাল, আগড়ি ধরিতে হবে হাল, বাঁচি আর মরি বাহিয়া চলিতে হবে তরি, এসেছে আদেশ, বন্দরীর কাল হলো শেষ, অজানা সমুদ্র তীর অজানা সে দেশ, সেথাকার লাগি উঠে আছে জাগি, ঝটিকার কণ্ঠে কণ্ঠে শূন্য শূন্য প্রচণ্ড আহ্বান, মরণের গান উঠেছে ধনিয়া পথে নবজীবনের অভিসারে ঘোর অন্ধকারে, যত দুঃখ পৃথিবীর যত পাপ যত অমঙ্গল যত অশ্রু জল যত হিংসা হলাহল, সমস্ত উঠেছে তরঙ্গিয়া কুল উল্লঙ্ঘিয়া ঊর্ধ্ব আকাশের এই ব্যঙ্গ করি, তবু বে তরি সব ঠেলে হতে হবে পার, কানে নিয়ে নিখিলের হাহাকার, শিরে লয়ে উন্মত্ত দুর্দিন, চিত্তে নিয়ে আশান্তহীন, হে নির্ভীক দুঃখ বিহত, ওরে ভাই কার নিন্দা করো তুমি, মাথা করো নত, এ আমার এ তোমার পাপ, বিধাতার বক্ষেই তাপ, বহু যুগ হতে জমি বায়ুকণে আজিকে ঘনায়, ভীরুর ভীরুতাপুঞ্জ প্রবালের উত্থত অন্যায়, লোভীর নিষ্ঠুর লোভ বঞ্চিতের নিত্য চিত্ত ক্ষোভ, জাতি অভিমান মানবের অধিষ্ঠাত্রী দেবতার বহু অসম্মান, বিধাতার বক্ষ আজি বিদিরিয়া, ঝটিকার দীর্ঘশ্বাসে জলে স্থলে বেড়ায় ফিরিয়া, ভাঙিয়া পড়ুক ঝড় জাগুক তুফান, নিঃশেষ হইয়া যাক নিখিলের যত বজ্রবান, রাখো নিন্দাবাণী রাখো আপন সাধুত্ব অভিমান, শুধু এক মনে হও পার এই প্রলয় পারাবার, নূতন সৃষ্টি উপকূলে নূতন বিজয় ধ্বজা তুলে, দুঃখের দেখেছি নিত্য পাপের দেখেছি নানা ছলে, অশান্তির ঘূর্ণি দেখি জীবনের স্রোতে বলে বলে, মৃত্যু করে লুকা চুরি সমস্ত পৃথিবী জুড়ি, ভেসে যায় তারা সরে যায় জীবনের এই করে যায় ক্ষণিক বিদ্রোহ, আজ দেখো তাহাদের অপ্রভেদে বিরাট স্বরূপ, তারপরে দাঁড়াও সম্মুখে বলো অকম্পিত বুকে, তোরে নাহি করি ভয় এ সংসারে প্রতিদিন তোরে করিয়াছি জয়, তোর চেয়ে আমি সত্য এ বিশ্বাসে প্রাণ দিব দেখ, শান্তি সত্য শিব সত্য সত্য সেই চিরন্তন এক।

0: আর প্রকাশ লজ্জায় অহংকার ভেঙে নাহি পড়ে আপনার অসহ্য সজ্জায়, তবে ঘর ছাড়া সবে অন্তরের কি আশ্বাস রবে, মরিতে ছুটিছে শত শত প্রভাত আলোর মানে লক্ষ লক্ষ নক্ষত্রের মতো, বীরের রক্ত স্রোত মাতার এই অশ্রুধারা, এর যত মূল্য সে কি ধরার ধুলায় হবে হারা, স্বর্গ কি হবে না কেনা, বিশ্বের ভান্ডারি শুধিবে না এত ঋণ, রাত্রির তপস্যা সে কি আনিবে না দিন, নিদারুণ দুঃখ রাতে মৃত্যু ঘাতে মানুষ চুর নিল যাবে নিজ মত্ত সীমা, তখন দিবে না দেখা দেবতার অমর মহিমা।
1: ভোরের বার্তা নিয়ে ভোরাই ভোরাই শুনছেন 107 FM রেইনবোতে ভোরাই ভোরাই 107 FM রেইনবোতে
2: 107 FM রেইনবোয়ে আজ কালবৈশাখীর গল্প। গল্প বটে কিন্তু তা ভীষণ সত্য। শুধু কালবৈশাখী নয়, আমাদের জীবন জুড়ে নানা ঝড় ওঠে, নানাভাবে আমাদের জীবন এলোমেলো যেন করে দিতে চায় কে, তবু তারই মাঝে শক্ত দাঁড়িয়ে থাকা আমাদের মেরুদণ্ড শেখায় বেঁচে থাকার মানে। আজ ভোরাই শুরু হয়েছিল শ্রীকান্ত আচার্যর গানে, আর তারপর শুনেছি সেই কণ্ঠ যা আমরা সকলেই চিনি, আলাদা করে নাম বলে দিতে হয় না, সৌমিত্র চট্টোপাধ্যায়ের কণ্ঠে ঝড়ের খেয়া, রবীন্দ্রনাথ ঠাকুরের বলাকা কাব্যগ্রন্থের অন্তর্গত এই কবিতা সেই ঝড়ের কথা বলে যা আমাদের জীবনে আসে আর শিখিয়ে যায় কিভাবে এগিয়ে যেতে হবে। ঝড়ের মাঝেই তো নিজেকে চিনে নেয় এ পৃথিবী, যা কিছু মালিন্য উড়ে যায় প্রবল হাওয়ায়, হয়তো তারপর নামে বৃষ্টি অথবা চমকে ওঠে বিদ্যুৎ, নতুন আলো এ চিনে নেওয়া নিজেকে, সেই তো ঝড়, সেই তো শেখায়, সেই তো ভাঙে আবার সেই গড়ে দেয়। 107 FM রেইনবোয়ে ভোরাই শুনছেন আজ পরমের সঙ্গে। শিল্পী জ্যোতিপ্রকাশ চট্টোপাধ্যায়।

0: ভোরের বার্তা নিয়ে ভোরাই ভোরাই শুনছেন 107 FM রেইনবোতে ভোরাই ভোরাই 107 FM রেইনবোতে
1: 107 FM রেইনবোয়ে কালবৈশাখীর গল্প। কালবৈশাখীর গল্প আমাদের দেশে বড় প্রচলিত। আসলে পৃথিবীর বিভিন্ন অঞ্চলে বিভিন্ন সময় বিভিন্ন ভাবে ঝড় ওঠে। ভৌগোলিকভাবেই সেসব ঝড়ের চরিত্র আলাদা। তারা এক এক জায়গায় এক এক রকম খেলা দেখায়। তাদের লীলা যাকে বলে অপরম্পার, কোনোভাবেই একজনের সঙ্গে আরেকজনকে বুঝি মিলিয়ে ফেলা যায় না। তাই আমরা যারা বাঙালি, আমাদের কাছে এই কালবৈশাখীর গুরুত্বই আলাদা। এই যখন প্রচণ্ড গরমে তেতে উঠেছে চারদিক, গ্রীষ্মের সেই শুরু থেকে মাঝ জ্যৈষ্ঠ পর্যন্ত, মানে যতক্ষণ না বর্ষার আগমন ঘটছে, প্রচণ্ড গরম, ঘর্মাক্ত

আবহাওয়া, ঘুমোট একটা পরিবেশ ইঙ্গিত দিয়ে যায় ঝড় আসছে, আসবে বিকেলের দিকে বা সন্ধে নামলেই। গাঙ্গেয় পশ্চিমবঙ্গ একই সঙ্গে অধুনা বাংলাদেশ এবং পার্শ্ববর্তী একটা বিস্তীর্ণ অঞ্চলে নদী নালার যে প্রভাব তা অনেকখানি সাহায্য করে এই কালবৈশাখী ঝড়ে, একটা ব্যালেন্স যাকে বলে। এই নদীমাতৃকতাই তো আমাদের বাঁচিয়ে রেখেছে, আমাদের এমন কোমল করে গড়েছে। সত্যি আমাদের জীবনে ততখানি লড়াই বোধ হয় নেই। লড়াই কি নেই? আছে তো নিশ্চয়ই, এসব নদী নালা পুকুরি যে ছাপিয়ে ওঠে একসময়, ভাসিয়ে দেয় আশপাশ। যাই হোক, সেসব কথা আলাদা। তবু নাতিশীতোষ্ণ অঞ্চল, নদীমাতৃক ভূমির গঠন, সে সব কিছু আমাদের সুজলা সুফলা করেছে, আমাদের রেখেছে একটু রসে বসে, এ তো সকলেই জানেন। ঠিক সেই চিহ্নই যেন কালবৈশাখী নিয়ে আসে, যখন প্রচণ্ড গরম তখনই ঝড়ের এক মায়া রচিত হয়। মূলত এপ্রিল মে মাসে এই সারাদিনের প্রখর রৌদ্র সমস্ত জলাশয় থেকে যে বাষ্প তৈরি করে, তার ফলেই বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বাড়তে শুরু করে, আর প্রখর তাপে একটা নিম্নচাপ কেন্দ্র তৈরি হয়ে যায়। তবে সেটা খুব বড় করে নয়, খুব ছোট এলাকার মধ্যে স্থানীয়ভাবে যে নিম্নচাপ কেন্দ্র তৈরি হয়, অর্থাৎ সেখানে একটা গরম বাতাস তৈরি হয়। আর বিজ্ঞান বলে গরম বাতাস সবসময় ঊর্ধ্বমুখী, যেই মুহূর্তে সে উপরে উঠে যায় তার খালি জায়গাটা পূরণ করতে আশপাশ থেকে ছুটে আসে ঠান্ডা বাতাস, আর শুরু হয় ঝড়। আবার এই নিম্নচাপ কেন্দ্রের দিকে ছুটে আসে যে ঠান্ডা বাতাস আর উপর দিকে উঠতে থাকে যে গরম বাতাস, তাদের বিপরীত ধর্মী বায়ু প্রবাহের মধ্যে একটা সংঘর্ষ তৈরি হয়। এ বলে আমি এদিকে যাব, ও বলে আমি ওদিকে যাব, আর সেই সংঘর্ষের ফলেই তৈরি হয় ঘূর্ণাবর্ত। গরম আর ঠান্ডায় মেশামেশি করে আসে ঝড়, যে ঝড় আমাদের জীবনে নিয়ে আসে শীতল স্পর্শ।

0: গানে বাজুক মনের রেডিও, শুনছো 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন।
1: বেশি কিছু নয়, সদ্য প্রকাশিত সংখ্যাটি না কিনলে ঠিক হজম হয় না গোছের এক গুঁড়ো গুঁড়ো অনুভূতি মনের মধ্যে হয়। ভিড় ট্রেনে চড়তে, প্রিয় লেখকদের মনের ছাপ ধরতে, পড়া হোক বা না হোক, পড়ার টেবিলে থেকে সারা মাস মনের কল্পনাকে উস্কে দেয় প্রিয় ম্যাগাজিন। সেই ম্যাগাজিনের তালিকাটি ভাগ করে নিতে পারেন আমাদের সঙ্গে। জুন মাসের ভোড়াইতে আপনার বার্তা পাঠানোর বিষয় রইল মনের মতো ম্যাগাজিন। বার্তা পাঠান এই ঠিকানায়: ভোড়াই, FM রেইনবো, প্রযত্নে কেন্দ্র অধিকর্তা, আকাশবাণী ভবন, ইডেন গার্ডেন্স, কলকাতা 701। হোয়াটসঅ্যাপ করুন এই নাম্বারে 9903659992, এই নাম্বারে, দ্যাট ইজ 9903659992। ইমেল করুন airfmrainbowkolkata@gmail.com এ। airfmrainbowkolkata, দ্যাট ইজ airfmrainbowkolkata, airfmrainbowkolkata@gmail.com এ। মনে রাখবেন, শব্দ সংখ্যা সর্বাধিক 200, নির্ধারিত শব্দ সংখ্যা অতিক্রম করলে সেই বার্তা বাতিল হতে পারে। প্রতি শনি ও রবিবার ভোড়াইতে পড়া হবে আপনার চিঠি সকাল 6টায় শুধুমাত্র 107 FM রেইনবোতে।
0: ভোরের বার্তা নিয়ে ভোরাই ভোরাই শুনছেন 107 FM রেইনবোতে। ভোরাই ভোরাই 107 FM রেইনবোতে।
2: আর যে পড়ব আপনার সঙ্গে সুচিত্রা মিত্রের পর, এবার সলিল চৌধুরী।

0: ভোরের বার্তা নিয়ে ভোরাই ভোরাই শুনছেন 107 FM রেইনবোতে ভোরাই ভোরাই 107 FM রেইনবোতে
1: কাল বৈশাখী নামের মধ্যেই যেন তার চরিত্রকে চিহ্নিত করা আছে। বৈশাখ আর বৈশাখের আশেপাশে চৈত্র জ্যৈষ্ঠে ঝড় উঠে মাঝ দুপুরে কিংবা বিকেলে অথবা সন্ধ্যায় কাল যা ধ্বংস সাধন করে, কাল যা পুরনো জীর্ণকে উড়িয়ে দিয়ে নতুনের জয়গান গায়, কাল আসে বৈশাখ মাসে, তাই তো কাল বৈশাখী। সাধারণত ইংরেজি মাসের হিসেবে এপ্রিল মে মাসেই এই কাল বৈশাখীর আগমন, অর্থাৎ গোটা বৈশাখ চৈত্রের খানিকটা জ্যৈষ্ঠের খানিকটা নিয়ে। এই প্রচণ্ড ঝড় বৃষ্টি আসলে প্রকৃতির জন্য এক উপশম। উত্তর পূর্ব দিকে ঝড়ের উৎপত্তি, ইংরেজিতে একে বলা হয় নরওয়েস্টার। কালবৈশাখীর যে গোটা প্রক্রিয়াটা, বিজ্ঞানীরা তাকে তিনটে ধাপে ভাগ করেন: ঊর্ধ্বগামী, নিম্নগামী বায়ুস্রোতের মাত্রা, গতিবিধি, এসব কিছুর উপর এই তিনটে পর্যায়ে ভাগ করা হয়। প্রাথমিক পর্যায়ে থাকে কিউমুলাস বা ঘনীপুঞ্জীভবন, অর্থাৎ একটু একটু করে প্রচণ্ড গরমে বাষ্প যখন উঠতে থাকে, গরম হয়ে উঠতে থাকে বাতাস, তখন ওই আমাদের সবচেয়ে গুমোট লাগে বেশি। বাতাস ধীরে ধীরে গুমোট হতে হতে একটা ঝড়ের পূর্বাভাস তৈরি করে, তারপর তা পূর্ণতা পায় আর শেষ পর্যায়ে ভেঙে যায় সব বাঁধ, ঝড় ওঠে হরে মুরারে বলে, আসে এক ভীষণ ঝড়। যদিও মাত্র 30 থেকে 45 মিনিটই এর স্থায়িত্ব, তারপর তার তীব্রতা হ্রাস পেতে থাকে আর ঝড় পৌঁছয় তার সর্বশেষ স্তর, যাকে বিজ্ঞানীরা বলছেন বিচ্ছুরণ পর্যায়ে। আর ঠিক এই সময় যে ঘটনাটা ঘটে তা আমাদের জন্য খুব ভালো, খুব তাড়াতাড়ি তাপমাত্রা হ্রাস পেয়ে যায়, মেঘে প্রচুর পরিমাণ জলীয় বাষ্পের উপস্থিতি থাকে এবং বায়ুর পুঞ্জীভূত যে চলন সেটা ঊর্ধ্বগামী হতে থাকে, অর্থাৎ ওপরের দিকে উঠতে থাকে। তাই কালবৈশাখীর অন্যতম দোসর, একদিকে যেমন বজ্রপাত, অন্যদিকে তেমন শিলাবৃষ্টি।

শিলাবৃষ্টিও এই সময় অনেক জায়গাতেই হয়ে থাকে। কয়েক ঘন্টার মধ্যে কালবৈশাখী ঝড় আসে, তাই দীর্ঘকাল পর্যন্ত কালবৈশাখীর কোনো পূর্বাভাস দেওয়া যেত না, খুব স্বাভাবিক। তো স্থানীয়ভাবে তৈরি হওয়া একটা নিম্নচাপ, তারপর সেটা ঘূর্ণাবর্ত এবং ঝড়ের প্রকাশ। তাই দীর্ঘদিন পর্যন্ত বিজ্ঞান কালবৈশাখীর কোনো পূর্বাভাস দিতে পারত না, আজকাল অবশ্য দেওয়া যায়, যদিও সেটা কয়েক ঘন্টার মধ্যেই। এই যেমন আমরা আকাশবাণীতে বলি না মাঝে মধ্যে, আসছে আসছে, আগামী দু ঘন্টায় ঝড় আসছে অমুক জায়গায়, আগামী দু ঘন্টায় ঝড় আসছে তমুক জায়গায়, শুধু সেটুকুই করা সম্ভব। কোথায় ঠিক কতক্ষণ কালবৈশাখী স্থায়ী হবে তা কিন্তু এখনও যায় না জানা। 5-6 ঘন্টা আগে থেকে বোঝা যায় যে ঝড় আসতে পারে, আর ওই 2-3 ঘন্টার মধ্যে সেটা আছড়ে পড়বে এরকমটা বোঝা যায়, কিন্তু সত্যি কতখানি তার গতিবেগ থাকবে, কতক্ষণ স্থায়ী হবে এসব কিন্তু বোঝা যায় না। তা না যাক, এই হঠাৎ এসে পড়া ঝড় আমাদের জীবনকে যেমন লণ্ডভণ্ড করে দেয়, তেমন একটা অনাবিল আনন্দ এনে দেয়। ঝড় শুধুই কি প্রকৃতিতে? ঝড় তো ওঠে মনের মধ্যেও।

0: ভোরের বার্তা নিয়ে ভোরাই ভোরাই শুনছেন 107 FM রেইনবোতে ভোরাই ভোরাই 107 FM রেইনবোতে
1: শ্যামল গুহর কণ্ঠে, শ্যামল গুহের কথায় ও সুরে সমবেত কণ্ঠে শুনছিলাম এই গানটি। ঝড়, ঝঞ্ঝা আর মৃত্যু, তারই সঙ্গে জুড়ে আছে সংগ্রাম মানুষের, প্রকৃতির, এই পৃথিবীর। বেঁচে থাকার সে যেন এক নিশান উড়িয়ে আসে। মধ্যদিনের রক্তনয়ন অন্ধ করিল কে, ধরণীর পরে বিরাট ছায়ার ছত্র ধরিল কে, কানন আনন পাণ্ডুর করি জলস্থলের নিঃশ্বাস হরি, আলয়ে কুলায়ে তন্দ্রা ভুলায়ে গগন ভরিল কে, আজিকে যতেক বনস্পতির ভাগ্য দেখি যে মন্দ, নিমেষ গণিছে তাই কি তাহারা সারি সারি নিস্পন্দ, মরুত পাথারে বারুদের ঘ্রাণ এখনই ব্যাকুলি তুলিয়াছে প্রাণ, পশিয়াছে কানে দূর গগনের বজ্র ঘোষণ ছন্দ, হেরিজে হেথায় আকাশ কটাহে ধূম্র মেঘের জটা, সে যেন কাহার বিরাট মুণ্ডে ভীম কুণ্ডল জটা, অথবা ওকিরে সচল অচল ভেদিয়া কোন সে অসীম অতল, ধাইছে উধাও গ্রাসিতে মিহিরে ছিড়িয়া রশ্মি ছটা, ওই শোনো তার ঘোর নির্ঘোষ, দুলিয়া উঠিল জটাভার, শুরু হয়ে গেছে গুরু গুরু রব নাসা গর্জন ঝঞ্ঝার, পিঙ্গল হলো গলতল দেশ ধুলি ধূসরিত উন্মাদ বেশ, দিবসের ভাগে টানিয়া খুলিছে বেণীবন্ধন সন্ধ্যার, অঙ্কুশকার ঝলসিয়া উঠে দিক হতে দিগন্তে, দিগবারণেরা বেদনা অধীর বিদারিছে নভদন্তে, বাজে ঘন ঘন রণদুন্ধুবি ঝরে সে আওয়াজ কভু যায় ডুবি, জুঝিতেছে কোন দুই বাহুবল দুলোকের দূরপন্থা। মহিতলাল মজুমদারের কাল বৈশাখী। এ যেন এক দ্বন্দ্ব, এক দ্বন্দ্বযুদ্ধের আহ্বানে কারা যেন জেগে ওঠে, কিন্তু তবু আরাম তো লাগে। কবিতায় শেষ দুটি স্তবকেও সেই অনাবিল আরামের কথা লিখেছেন। চৈত্রের চিতাভস্য উড়ায়ে জুড়াইয়া জ্বালা পৃথ্বীর, তৃণ অঙ্কুরে সঞ্চারী রস মধু ভরি বুকে মৃত্যুর, সে আসিছে আজ কাল বৈশাখে শুনি টঙ্কার তানহার পিনাকে, চমকিয়া উঠি তবু জয় জয় তার সেই শুভ কীর্তির, এত যে ভীষণ তবু তারে হেরি ধরায় ধরে না হর্ষ, উরি মাঝে আছে কাল পুরুষের সুগভীর পরামর্শ, নীল অঞ্জন গিরিনিভ কায়া নিশীথ নীরব ঘন ঘোর ছায়া, উরি মাঝে আছে নববিধানের আশ্বাস দুর্ধর্ষ, ঝড় আর ঝড়ের পরের অনির্বচনীয় সৃষ্টি।

0: ভোরের বার্তা নিয়ে ভোরাই ভোরাই শুনছেন 107 FM রেইনবোতে ভোরাই ভোরাই 107 FM রেইনবোতে।
1: ভারতের পূর্ব দিকে বাংলাদেশ আর পূর্ব ভারতের বিভিন্ন অঞ্চলে ঠিক এই সময়টায় ঝড়ের দাপট দেখা যায়। পশ্চিমবঙ্গ, ওড়িশা, আসাম, ত্রিপুরা, বিহার, ছত্তিশগড়, ঝাড়খণ্ড এই বজ্রগর্ভ মেঘ সঞ্চারের একটা আদর্শ জায়গা। এ সময় যে চাষবাস হয় তার জন্য এই ঝড় উপকারী। ধান, পাট, পাহাড়ি এলাকায় চা, গরম থেকে সাময়িক স্বস্তি দেয় এই ঝড়। ফলে কৃষকেরা অপেক্ষা করে থাকেন কবে উঠবে কাল বৈশাখী। তবে ওই যে শিলাবৃষ্টি, শিলাবৃষ্টি আবার খানিক অপকার করে, বেশি কোনো কিছুই আসলে ভালো নয়। তবু ঝড় আসে, ধুয়ে দিয়ে যায় সব কিছু, উড়িয়ে নেয় যা কিছু জীর্ণ, ঝড়ে উড়ে যায় পুরনো, আসে নতুন।

হেমন্ত মুখোপাধ্যায়ের সেই আইকনিক গান, আর তারপর আরও একটি রবীন্দ্রসঙ্গীত সুদেষ্ণা বসুর কণ্ঠে। 107 FM রেনবো শুনছেন ভোরাই।

0: ভোরের বার্তা নিয়ে ভোরাই ভোরাই শুনছেন 107 FM রেইনবোতে ভোরাই ভোরাই 107 FM রেইনবোতে
1: ডাকো বৈশাখ কাল বৈশাখী করতারে লীলা সঙ্গিনী কেন সন্ন্যাসী রয়েছে একাকী আশুক প্রলয় রঙ্গিনী ঝড় আসে তার মাতনে ভুলিয়ে দেয় আমাদের তবে ঝড় চিরস্থায়ী নয় একদিন সব শান্ত হয় নতুন প্রাণেরা আশ্বাস পায় জেগে ওঠে নতুন পৃথিবী সে আশাতেই তো জেগে থাকি আমরা অপেক্ষা করি নতুন ভোরের নতুন আরো একটা দিনের নতুন শুরু শুভ হোক

0: আকাশবাণী কলকাতা এফএম রেনবো প্রচার তরঙ্গে এই মুহূর্তের খবর পড়ছে অনিন্দিতা ভট্টাচার্য। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী স্বচ্ছ ভারত মিশন 2.0 বাস্তবায়নের উপর জোর দিয়েছেন। গতকাল নতুন দিল্লিতে 51তম প্রগতি বৈঠকে তিনি বলেছেন, এই উদ্যোগকে শুধু পরিকাঠামো নির্মাণের মধ্যে সীমাবদ্ধ না রেখে নিয়মিত পর্যবেক্ষণ, নাগরিক অংশগ্রহণ এবং বিভিন্ন অংশগ্রহণকারীদের মধ্যে সমন্বয়ের মাধ্যমে কার্যকরী করে তুলতে হবে। বৈঠকে তিনি রাজ্যগুলিকে বর্জ্য ব্যবস্থাপনা সম্পর্কিত পরিকাঠামোর কাজ দ্রুত শেষ করতে বলেছেন। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আজ গ্যাংটকের পালজুর স্টেডিয়ামে সিকিম পুলিশের হাতে প্রেসিডেন্ট পুলিশ কালার সম্মান তুলে দেবেন। উত্তর পূর্বের তৃতীয় এবং ভারতের 15তম রাজ্য হিসেবে এই সম্মান পাচ্ছে সিকিম। ভারতের পুলিশ বাহিনীর অসাধারণ সেবা, অটল শৃঙ্খলা এবং দেশবাসীর প্রতি তাদের কর্তব্যের স্বীকৃতিস্বরূপ এই সর্বোচ্চ সম্মাননা প্রদান করা হয়। কেন্দ্রীয় মন্ত্রিসভার অর্থনৈতিক বিষয় সংক্রান্ত কমিটি ষোড়শ অর্থ কমিশনের আওতায় 25,530 কোটি টাকার কেন্দ্রীয় অনুদান সহ একটি প্রকল্পের অনুমোদন দিয়েছে। এতে গণবণ্টন ব্যবস্থা পিডিএস এর আওতায় রেশন পরিবহন এবং হ্যান্ডেলিং এর জন্য সহায়তা প্রকল্প সার্থক পিডিএস এর দ্বিতীয় পর্যায়ে চালু রাখার সংস্থান রয়েছে। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু ঈদ উপলক্ষে সকলকে শুভেচ্ছা জানিয়েছেন। এক বার্তায় তিনি বলেছেন, এই উৎসব ভক্তি, ত্যাগ ও নিঃস্বার্থতার প্রতীক। এই উৎসব নাগরিকদের মানব সেবায় অনুপ্রাণিত করে বলে তিনি জানান। সমাজে ভালোবাসা ও সম্প্রীতি প্রসারের জন্য নাগরিকদের প্রতি আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আজ গুজরাট সফরে যাচ্ছেন। সফরকালে তিনি আহমেদাবাদ ও গান্ধীনগরে একাধিক জনসেবামূলক এবং গ্রামীণ পরিকাঠামো উন্নয়নে একাধিক প্রকল্পের উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন। এই মুহূর্তের খবর এখন এ পর্যন্তই।
1: গানে বাজুক মনের রেডিও, শুনছ 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন।
2: मोदी हर परिवार को घर में बिजली बनाकर वही बिजली बेचकर कमाई का एक और साधन देना चाहता है।
3: ভারতের প্রধানমন্ত্রী ভারতে যে সূর্য বিপ্লবের কথা বলেছিলেন তার সুবিধা এখন স্পষ্ট হচ্ছে। ভারতে এক এক করে 30 লক্ষের বেশি পরিবারের ছাদে ব্যক্তিগত সোলার প্যানেল লেগে গেছে। আপনিও এই শক্তি বিপ্লবের অংশ হন। পিএম সূর্যঘর মোফত বিজলি যোজনা যুক্ত হতে রেজিস্টার করুন pmsuryaghar.gov.in।
4: শুনছেন নমস্কার কলকাতা,
5: নমস্কার কলকাতা
4: 107 FM রেইনবোতে। নমস্কার কলকাতা,
5: নমস্কার কলকাতা

0: শুনছেন নমস্কার কলকাতা,
1: নমস্কার কলকাতা
0: 107 FM রেইনবোতে। নমস্কার কলকাতা,
1: নমস্কার কলকাতা।
2: ঝড়ের হাওয়ায় ভেসে ভেসে পরম চলে এসেছে নমস্কার কলকাতায়। ঘড়ি বলছে 7:09:14। আর আজকে কথা মতো পরম এসেছে। আজ বৃহস্পতিবার, সপ্তাহের মাঝখানে একটা কাজের দিন। কিন্তু যে ঘটনাটা ঘটছে, যে এর আগের দিনই বলছিলাম যে আবহাওয়া দপ্তর জানিয়েছে যে মোটামুটি একটু পরিষ্কার থাকবে, না পরিষ্কার থাকবে না, একটু মেঘলা মেঘলা থাকবে আকাশ। আর এই মেঘলা মেঘলা থাকা আকাশ এবং গত রাতের খানিকটা ঝড় বৃষ্টি নিয়ে আজ একটু স্বস্তিতে দেখে নিতে হবে কেমন থাকা যায়, সেসব কথা পরে হবে। আপাতত পরম আছে আপনার সঙ্গে সকাল 10টা পর্যন্ত। আপনাকে হয়তো কাজে যেতেই হবে, কিছু করার নেই, বাড়ি বসে বৃষ্টি উপভোগ করবার মতো সময় সুযোগ আমাদের আর আছে কই। বরং ছাতাটা রাখবেন সঙ্গে, যদি ফেরার সময় বৃষ্টি নামে তাহলে ঝুপুস হয়ে ফিরবেন না। আজ বৃহস্পতিবার 28 মে 2026 সাল, গ্রেগরিয়ান ক্যালেন্ডার অনুযায়ী বছরের 148তম দিন। বছর শেষ হতে বাকি রয়েছে 217টা দিন। বাংলা ক্যালেন্ডার অনুযায়ী আজ 13 জ্যৈষ্ঠ 1433 সন। আজকের দিনটা যদি হয় আপনার জন্য বিশেষ, তাহলে রইল আপনার জন্য অনেক অনেক শুভকামনা। আজকের দিনটা বিশেষ, জানেন 1919 সালে আজকের দিনেই ভার্সাই চুক্তির মাধ্যমে শেষ হয়েছিল প্রথম বিশ্বযুদ্ধ। আজ একটা বিশেষ দিন তো বটেই, এই 28 মে বিশ্বযুদ্ধ শেষ হয়েছিল। হ্যাঁ, ঠিক ওই রকমই ঝড়ের মতোই একটা বিশ্বযুদ্ধ শেষ হয়েছিল, কিন্তু এই ভার্সাই চুক্তির মধ্যে দিয়ে দ্বিতীয় বিশ্বযুদ্ধের একটা সূচনা হয়ে গিয়েছিল আজকের দিনেই। তাই আজকের দিনটাকে শেষ বলা যায় না কি শুরু, তা অবশ্য বিতর্কের অবকাশ রাখে। যাই হোক, আজকের দিনে আরেকটা বিষয় আমার খুব ভালো লেগেছে। 1742 সালে আজকের দিনে প্রথম লন্ডনে ইনডোর সুইমিং পুল চালু হয়েছিল। ইনডোর বিষয়টাকে আমরা এত বেশি আপন করে নিয়েছি যে খেলাধুলা করতে এখন আর বাচ্চারা বাইরে যায় না, মাঠ ঘাট পুকুর কোথাও তাদের আর দেখা যায় না, অল দ্য থিংস ইনডোর হয়ে গেছে, সব কিছু ঘরের মধ্যে দরজা বন্ধ করে। ওফ, কি সুন্দর একটা পরিবেশ। যাই হোক, আবার বিতর্ক পরম একেবারেই জাগিয়ে তুলতে চাইছে না। এত কথার বাইরে গান শোনাই মনে হয় ভালো। প্রথম গানটা আমরা শুনেছি মেঘলা দাশগুপ্তর কণ্ঠে, আর এবার একটা গান শোনা যাক ছবি থেকে। ওই গানটা ছিল অ্যালবামের গান, এবারে যে ছবিটা সেটার নাম পরবাসী, কণ্ঠে শান আর ঈক্ষিতা মুখোপাধ্যায়।

0: শুনছেন নমস্কার কলকাতা,
1: নমস্কার কলকাতা
0: 107 FM রেইনবোতে। নমস্কার কলকাতা,
1: নমস্কার কলকাতা,
2: নমস্কার কলকাতায় রয়েছেন আর্য পরমের সঙ্গে। আর আজকের দিনটা নিয়ে কথা হচ্ছে, হতেই থাকবে আর কি সারাটা দিন। কিন্তু তার আগে ওই যে কথা বলছিলাম যে একটু একটু নিশ্চয়ই পরিবেশ পরিস্থিতি ভালো হয়েছে গতকাল রাতের ঝড় বৃষ্টির পর। আর যেরকম পূর্বাভাস ছিল শনিবার পর্যন্ত, কিন্তু দক্ষিণবঙ্গে ঝড় বৃষ্টির পূর্বাভাস রয়েছে কাল বৈশাখী হতেই পারে শনিবার পর্যন্ত। আজ বৃহস্পতিবার, গতকাল বুধবার থেকেই এই সতর্কতা জারি হয়েছে। একাধিক জেলায় কিন্তু শিলাবৃষ্টি বজ্রপাতের সতর্কতাও জারি করা হয়েছে। বৃষ্টি হোক, ঝড় হোক, পরিবেশ ঠান্ডা হোক, কিন্তু বজ্রপাত জিনিসটা থেকে একটু সাবধানে থাকতে হবে। বাড়ির যে সমস্ত ইকুইপমেন্টগুলো চলছে, যে সমস্ত বৈদ্যুতিন যন্ত্রগুলো চলছে, সেগুলো ওই সময় একটু বন্ধ করে রাখবেন। যদিও এখন টেকনোলজি অনেক বেশি উন্নত, আমাদের ছোটোবেলায় 90s আমরা দেখেছি যে সবসময় টিভি বন্ধ করে দেওয়া হতো, বাজ পড়ে টিভি নষ্ট হয়ে যেত। এখন আর সেরকম নেই পরিস্থিতিটা, অ্যান্টেনা এমনই হয় যেগুলো নিজে থেকেই মেক করলে বন্ধ হয়ে যায়। তবুও সাবধানের মার নেই, একটা প্রবাদ কিন্তু বাংলায় রয়েছে, আর বাংলার প্রবাদগুলো খুবই কার্যকরী, তাই সেগুলো মেনে চলাই ভালো। আর একটা জিনিস হতে পারে যেটা আমরা বুঝতেই পারছি হবে, আবহবিদরাও সেটা বলছেন, প্রায় 3-4 ডিগ্রি তাপমাত্রা নেমে যাবে, আর তার ফলে আমরা একটু ভালো থাকবো এই আর কি। প্রচুর জলীয় বাষ্প রয়েছে এই মুহূর্তে, তাই বৃষ্টি আসবে হবে। সমুদ্রে যাওয়ার ক্ষেত্রেও খানিকটা নিষেধাজ্ঞা রয়েছে। আর এইসব করতে করতেই একটা দিন দেখবেন বৃষ্টি চলে এলো, বর্ষা চলে আসবে কাল বৈশাখী। আর এই সব কিছুর মধ্যে দিয়ে আমরা চলতে থাকবো, বিশেষত কয়েকটা জেলার মধ্যে, কিন্তু জেলায় কিন্তু রয়েছে ভারী বৃষ্টির পূর্বাভাস। তার মধ্যে পূর্ব মেদিনীপুর একটা অন্যতম জেলা, এছাড়া পশ্চিম ও পূর্ব বর্ধমান, দুই মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া সর্বত্রই হতে পারে। বৃহস্পতিবার থেকেই বৃষ্টি আর ঝড় একটু বাড়বার সম্ভাবনা আছে। কেমন থাকবে কলকাতার আবহাওয়া, কেমন থাকবে কলকাতা এবং সংলগ্ন এলাকার আগামী 24 ঘন্টা জেনে নেওয়া যাক সরাসরি আলিপুর আবহাওয়া দফতর থেকে।
0: হাওয়া অফিসের হালচাল।
2: হাওয়া অফিস বলছে না নতুন কোনো কথা, একই কথা বলছে, সারাটা দিন থাকবে আগামী 24 ঘন্টায় মেঘলা, হতে পারে বজ্রগর্ভ মেঘের সঞ্চার, মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনাও রয়েছে, আর রয়েছে ঝড়ের সম্ভাবনা, অর্থাৎ খানিকটা বেগে হাওয়া, ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে কলকাতা এবং সংলগ্ন এলাকার উপর দিয়ে। দিনের সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে 34 ডিগ্রি সেলসিয়াস থেকে সর্বনিম্ন 27 ডিগ্রি সেলসিয়াসের আশপাশে। গত 24 ঘন্টায় কলকাতা এবং সংলগ্ন এলাকার সর্বোচ্চ তাপমাত্রা ছিল 34.1 ডিগ্রি সেলসিয়াস, যেটা স্বাভাবিকের থেকে 1 ডিগ্রি কম, আর সর্বনিম্ন রাতের তাপমাত্রা ছিল 25.8 ডিগ্রি সেলসিয়াস, যেটা স্বাভাবিকের থেকে 1.4 ডিগ্রি কম। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার সর্বোচ্চ পরিমাণ ছিল 90%, সর্বনিম্ন 61%। বৃষ্টি রেকর্ড করা গেছে 0.3 মিলিমিটার কলকাতা এবং সংলগ্ন এলাকায় গত 24 ঘন্টায়। আর এই মুহূর্তে যেটা রয়েছে সেটা উত্তর ওড়িশা এবং পশ্চিমবঙ্গ উপকূলে একটা সতর্কতা রয়েছে 28 তারিখ থেকে 29 তারিখের মধ্যে, যেখানে বলা হচ্ছে যে মৎস্যজীবীরা গভীর সমুদ্রে মাছ ধরতে যাবেন না প্লিজ, কারণ 40 থেকে 50 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে, সমুদ্র উত্তাল থাকতে পারে। আর এই সব কিছুর মধ্যেই আপনাকে নিজের ভালোটুকু বুঝে নিতে হবে এই আর কি। আর ভালো বোঝার ক্ষেত্রে আরেকটা কাজ আমাদের করতেই পারি আমরা, সেটা হচ্ছে আমরা একটু গান শুনে নিতে পারি। আর এই ঘন্টায় গান মিলন্তিতে শুনি একটা গান, পাঠিয়েছেন গণেশ অরিন্দম ডোমজুর থেকে। গণেশ আর অরিন্দম শুনতে চেয়েছিল এই গানটা ডোমজুর থেকে, তাদের জন্য রইল এই গানটা।
0: গান মিলান্তি, গান মিলান্তি।
2: বিকেলে ঝড় এলে একটু উড়াধুরা হয়ে যেতেই পারেন আপনি,

0: শুনছেন নমস্কার কলকাতা,
1: নমস্কার কলকাতা
0: 107 FM রেইনবোতে। নমস্কার কলকাতা,
1: নমস্কার কলকাতা,
2: নমস্কার কলকাতা। আপনি রয়েছেন রাজে পরমের সঙ্গে, আর আজকে উড়াধুরা হওয়ারই দিন বটে। মনে হচ্ছে এরকমই একটা কিছু হতে পারে, ঘটে যেতে পারে, একটা ঝড় বৃষ্টি, আর তার ফলে আপনি হয়ে যেতে পারেন একটু বিপর্যস্ত। না প্লিজ, একদম বিপর্যস্ত হবেন না। আপনি তো জানেন ঝড় বৃষ্টি হতে পারে, তাই সম্পূর্ণ প্রোটেকশন নিয়ে বেরোবেন, দরকার হলে বর্ষাতি নিয়ে বেরোবেন, ঠিক ঠিক সময় বাড়ি ফিরে আসার চেষ্টা করবেন। সত্যি কি ঠিক ঠিক সময় বাড়ি ফিরে আসা যায়? কাজ কি আর অতই সোজা দাদা, আপনি যাবেন অফিস আর ফিরে আসবেন ঠিক সময়, এমনটা তো হয় না, হয় না, হয় না। আর পরম আজকে কথা বলতে চাইছে আপনার সঙ্গে এই নিয়েই পরম কথা বলতে চাইছে। আপনি ঠিক সময় অফিসে যান, ঠিক সময় বেরোতে পারেন, নাকি রোজই লেট করে যান আর বসের কাছে রক্তচক্ষু দেখেন, আর বেরোবার সময় ঠিক যেই মুহূর্তে আপনি ভেবেছেন যে ব্যাগটা গুছিয়ে নিয়ে পায়ে জুতোটা গলিয়ে নিয়ে বেরিয়ে পড়বেন, টুক করে অমনি এসে পড়ল একটা কাজ। আবার অনেক সময় কাজও নয়, কাজ টাজ গুছিয়ে আপনি বেরিয়ে পড়েছেন, সেই মুহূর্তে আপনার বন্ধু হয়তো আপনাকে বলুন চলুন একটুখানি খেয়ে আসি, চা একটু সিগারেট না হয় খেয়েই আসি, আর এই সমস্ত করতে গিয়েই আপনার হয়ে যায় দেরি। তারপর বাড়ি ফিরতে ফিরতে অনেকটা রাত, নিজের জন্য কি আর সময়ই থাকে না। একটা সময় এরকম একটা রুটিন ছিল, এরকম যে গল্পগুলো আমি বললাম এগুলো ভাবা হতো, কারণ এটা তখন কর্মক্ষেত্রে নারীরা অতখানি অতটা যুক্ত হননি আর কি, মূলত তারা কিছু এমন পেশায় যুক্ত ছিলেন যেগুলো মোটামুটি সময়ে শেষ করে চলে আসা যেত, যেমন শিক্ষকতা বা সেরকম কোনো কাজ যেটা খুব একটা চ্যালেঞ্জিং বলে মনে করা হতো না। কিন্তু এখন তো নারীরা সেরকম চ্যালেঞ্জিং নানা পেশায় রয়েছেন, তাদের ক্ষেত্রে বিষয়টা আরও এক ধাপ এগিয়ে যায়, এ কথা মানতেই হবে, অস্বীকার করবার প্রায় কোনো জায়গা নেই যে ঘরের কাজটাও কিন্তু নারীরাই গুছিয়ে রাখেন, ফলে বাড়ি ফেরার তাড়া তাদের একটু বেশি থাকে, কারণ বাড়ি ফিরে আবার কতগুলো কাজ আছে সামলে নিতে হবে। সব দোষ কি পুরুষের? একেবারে না, নারীরাও ওরকম খুঁতখুঁতে হয়ে থাকে, নিজে না করলে বাবা বিষয়টা ঠিকঠাক থাকে না। তাই আপনি কি ঠিক সময় অফিস থেকে বাড়ি ফিরতে পারেন? 9903653992 অপেক্ষা করছে আপনার জন্য, অপেক্ষা করছে আজ পরম।

0: শুনছেন নমস্কার কলকাতা,
1: নমস্কার কলকাতা
0: 107 FM রেইনবোতে। নমস্কার কলকাতা,
1: নমস্কার কলকাতা
2: 107 FM রেইনবোয়ে শুনছেন নমস্কার কলকাতা। আজকে এমন একটা বিষয় দিয়েছি, আর এমনই একটা দিনে বিষয়টা দিয়েছি যেদিন অনেকেরই কিন্তু ছুটি, আজকে সেই জন্যই তো সেই বিষয়টা দেওয়া। যারা আজকে ছুটি পালন করছেন, আজ ঈদ, ঈদুজ আজহা, ঠিক বললাম তো, একটু দেখে নিতে হবে, আর যদি ভুল বলে থাকি মাফ করবেন, আমি তো তাই জানি। আর বিষয়টা হচ্ছে যে ছুটির দিন যারা ছুটিতে আছেন, যারা উৎসবে আছেন তাদের কথা তো আলাদাই, যাদের আজকের দিনে অনেক ব্যস্ততা, সকাল থেকে উৎসব পালন চলছে, তাদের জন্য রইল শুভেচ্ছা। আর যারা ছুটি কাটাচ্ছেন তাদের জন্য রইল শুভেচ্ছা। কিন্তু ওই যে কথা বলছিলাম, আজকের দিন, এখনকার সময় সবাই তো আর ছুটি পান না, এটাই হলো গিয়ে সমস্যার বিষয়। সব অফিস ছুটি থাকে না, কোনো কোনো কাজ করতে যেতেই হয়, যেমন পরম এসেছে আজ সকাল সকাল। তো আপনি কি ঠিক সময় বেরোতে পারবেন? আজকের দিনটা কি বন্ধু বান্ধবদের সঙ্গে একটু দেখা সাক্ষাৎ হবে? উৎসবে কি যোগ দেবেন আপনি? সেই সব কিছু জানাবেন, জানাতেই পারেন।

0: কিন্তু মূল বিষয়টা হচ্ছে রোজকার ঘটনা, আপনি কখন অফিস থেকে ফেরেন, সত্যি কি ঠিক সময় ফিরতে পারেন, নাকি আপনাকে বস একেবারে আটকে দেয়। জানিয়ে দিতেই পারেন খুব সোজা সাপটা হিসেবে একটা দিন গড়িয়ে চলুক, যেহেতু আজ অনেকেরই ছুটি। একটা সময় ছিল যখন আমরা ছুটির দিনে সবাই মিলে বলতাম আজ তো ছুটি, কিন্তু এখন আর সেরকম নেই, রাস্তায় বেরোলেই বোঝা যায় সকলের ছুটি নয়। যাই হোক, নমস্কার, কলকাতায় রয়েছেন আপনি, আর এই সময় গান শুনতেই হবে, একটা বরং ফ্ল্যাশব্যাক গান শুনে আসা যাক, তাতে যদি মনটা ভালো হয় যাদের ছুটি নেই তাদের।
1: FM Rainbow Flashback Song.

0: শুনছেন নমস্কার কলকাতা,
1: নমস্কার কলকাতা
0: 107 FM রেইনবোতে। নমস্কার কলকাতা,
1: নমস্কার কলকাতা,
2: নমস্কার কলকাতায় রয়েছেন আর জে পরমের সঙ্গে। আর যে কথা বলছিলাম, আজ ঈদ উল আজহা, উচ্চারণে কিছু ভুল থাকতেই পারে, সত্যি বলছি সব কিছু তো নিখুঁত হয় না, কোথাও আজহা বলা হয়, কোথাও আধা বলা হয়, ফলে এই আজকের দিনটা উচ্চারণের ভঙ্গিমায় যেমনই হোক না কেন, আসল বিষয় মনের মধ্যে থাকা পবিত্রতা আর সেই মহান কুরবানি, যা মানুষকে শেখায় মহৎ হতে। কুরবানির ঈদ এ নামেই তো বেশি পরিচিত, আর তার পিছনে রয়েছে সেই কাহিনী যা আমাদের এক আদর্শে উদ্বুদ্ধ করে, ঈশ্বরের কাছে নিজের সবটুকু উজাড় করে দেওয়ার এই মহান আদর্শ যা আমাদের মনকে পবিত্র করে। হযরত ইব্রাহিম আল্লাহের কাছে নির্দেশ পেয়েছিলেন তার সবচেয়ে প্রিয় বস্তুটি উৎসর্গ করবার, সবচেয়ে মূল্যবান যা আছে তার কাছে, আল্লাহের কাছে তাই করতে হবে উৎসর্গ। কি এমন থাকতে পারে যা আল্লাহকে উৎসর্গ করে দেওয়া যায়, যা আমার সবচেয়ে প্রিয়, যাকে ছাড়া হয়তো বাঁচাই সম্ভব নয়? প্রিয় সন্তান ইসমাইল, ইসমাইলকেই উৎসর্গ করার ইচ্ছা প্রকাশ করেছিলেন হযরত ইব্রাহিম। ইসমাইল নিজেও বিন্দুমাত্র বিচলিত হননি, পিতার এই ইচ্ছা, আল্লাহের এই নির্দেশ পালন করতে তিনিও প্রস্তুত ছিলেন, তিনিও আত্মাহুতি দিতে চেয়েছিলেন, পিতার আদেশ পালন করতে, আল্লাহের উদ্দেশ্যে নিজেকে উৎসর্গ করতে। এই তো পরম ত্যাগ, এই তো জীবনের আদর্শ, যেখানে মানুষ বিন্দুমাত্র বিচলিত হয় না, কোনো সৎ শুভ উদ্দেশ্য পালন করতে গিয়ে নিজের জীবনটুকু দিতেও এতটুকু ভয় পায় না। কিন্তু আল্লাহ তো এত নিষ্ঠুর নন, তিনি মাঝে মাঝে পরীক্ষা নেন, তিনি একটু দেখে নেন কেমনভাবে চলছে মানুষ এই পৃথিবীতে, তাঁরই গড়া এই পৃথিবী কেমনভাবে চালাচ্ছে মানুষ, মানুষকে সঠিক পথে রাখাই তো তাঁর কর্তব্য, সে কাজ তিনি নিরন্তর করে চলেছেন আর নিরন্তর পরীক্ষা নিয়ে চলেছেন মানুষের, উত্তীর্ণ হতে পারলেই পাওয়া যাবে তাঁর আশীষ। এই আদর্শ সব ধর্মের, এই কুরবানি, বলি প্রথা, সব কিছুই আসলে কোনো আচারের মাধ্যমে মানুষকে আদর্শ শিক্ষা দেয়। ইসলাম ধর্মে যেমন কুরবানি, হিন্দু ধর্মে তেমন বলি প্রথা, কোনো কোনো প্রদেশের কোনো কোনো বিশ্বাসের মানুষ ঈশ্বরের কাছে বলি দান করেন, সে বলি শুধুমাত্র পশু হত্যার দিকে ইঙ্গিত করে না, আসলে মানুষের মনের মধ্যে থাকা কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাৎস্য

আশ্চর্য, এসবই উৎসর্গ করে দিতে হয় ঈশ্বরের কাছে। আর টোকেন হিসেবে, একটা চিহ্ন হিসেবে কিছু নিবেদন করা হয়, ওই যে নিজের প্রিয় যা কিছু, যাকে উৎসর্গ করে দেওয়া যায় ঈশ্বরের পায়ে, কোনো মহৎ আদর্শের জন্য, কোনো সৎ চিন্তার জন্য। খ্রিস্টানিটিতেও এরকম আছে, আলাদা করে আর বলবার কি আছে, স্বয়ং জিসাস ক্রাইস্ট তো তার নিজের জীবনটাই উৎসর্গ করে দিয়েছিলেন মানুষের ভালোর জন্য, মানুষকে ভালোবাসার জন্য। এই ভালোবাসা আর এই জীবন, এই সব কিছুই তো আমরা খুঁজে খুঁজে ফিরি, পাই কি?

0: শুনছেন নমস্কার কলকাতা,
1: নমস্কার কলকাতা
0: 107 FM রেইনবোতে। নমস্কার কলকাতা,
1: নমস্কার কলকাতা।
2: পাগল খুঁজে ফিরি আমরা, সত্যি কি তাই? মনের মধ্যে বাস করে এমন কিছু পাগল যার কাণ্ড কারখানা অনেক সময় চমকে দেয় আমাদেরও। সে কাজ হতে পারে এ সমাজের জন্য সত্যিই ভালো, আশপাশের মানুষ বুঝতে না পারলেও আপনি হয়তো বুঝতে পারেন। আপনার মনের মধ্যেও আছে এমন একটা পাগল যা আজও তাড়িয়ে বেড়ায়। এই সেদিন দেখছিলাম ইন্টারনেটে, এখন তো ইন্টারনেট ভীষণ সহজলভ্য এবং দূরকে করেছে আপন, ট্রেনে কাজী নজরুল ইসলামের জন্মদিন পালন করা হচ্ছে। দেখে সত্যিই মন ভরে গেছে। এক তরুণ এবং এক তরুণী, তারা দুজন উঠেছেন, সঙ্গে নিয়েছেন একটা ছোট্ট ল্যাপেল মাইক, আর গলায় ঝুলিয়েছেন কাজী নজরুল ইসলামের একটি ছবি। তারা কুইজ করছেন চলন্ত ট্রেনে, বলছেন ট্রেনটা যত দূর যাবে আমরা কামরায় কামরায় ঘুরে কুইজ করব। কাজী নজরুল ইসলাম সংক্রান্ত, তার জীবন সংক্রান্ত, তার লেখা সংক্রান্ত ছোট ছোট প্রশ্ন যার উত্তর হয়তো সত্যিই সহজ কারো কারো কাছে, কারো কারো কাছে নয়। যারা উত্তর দিতে পারবেন তাদের জন্য রয়েছে পুরস্কার এবং সত্যিই একটি করে কলম তারা উপহার দিচ্ছিলেন যারা সঠিক উত্তর দিতে পারছিলেন। সত্যি বলছি মনটা ভরে গেছে দেখে। আমরা তো অনেক ক্ষেত্রেই ভুলতে বসেছি আমাদের সংস্কৃতি, সেক্ষেত্রে এরকম চলন্ত ট্রেনে নিজস্ব উদ্যোগে দুটি অল্প বয়সী ছেলে মেয়ে কুইজ করে বেড়াচ্ছে। যারা সঠিক উত্তর দিতে পারছেন তাদের কাছে হয়তো মনে হচ্ছে উত্তরটা তো খুবই সোজা ছিল, অনেকেই হয়তো জানতেন না, কত শিশু হয়তো জানতো না, চিনতো না কাজী নজরুলকে, তারাও চিনে নিতে পারছে। এই উদ্যোগকে সাধুবাদ না জানালেই নয়, অবশ্যই জানানো দরকার সাধুবাদ। আর এমন পাগলেরা দিকে দিকে মাথা তুলুক, আমরা সকলেই বোধহয় তেমনটা চাই, আমাদের ভালো লাগা ভালোবাসাগুলো এভাবেই ছড়িয়ে পড়ুক যে কোনো জায়গায়। আজ একটা বিশেষ দিন, উৎসবের মুহূর্ত, ভালো লাগা আর ভালোবাসা ছড়িয়ে দেওয়ার দিন। ফরম রয়েছে আপনার সঙ্গে সকাল 10টা পর্যন্ত, আর যাদের এসব কিছু করার সুযোগ সময় কোনোটাই নেই, যেতে হবে অফিসে, খুলতে হবে দোকানপাট, কাজে ব্যস্ত থাকতে হবে সারাটা দিন, তাদের জন্য রয়েছে পরম সমব্যথী ফরম আপনারই পাশে সকাল 10টা পর্যন্ত, তারপরেও থাকবো মনে মনে।

গাইতে গাইতে সুফিরা সব দুহাত তুলে নাচে, তখন মন চলে যায় আল্লাহ মিয়ার কাছে। এটা ধুও, আমার সঙ্গে গাও, আও না।

0: শুনছেন নমস্কার কলকাতা,
1: নমস্কার কলকাতা
0: 107 FM রেইনবোতে। নমস্কার কলকাতা,
1: নমস্কার কলকাতা
2: 107 FM রেইনবো শুনছেন নমস্কার কলকাতা। আর আজকের দিনটা, এই 28 মে দিনটা বিশেষভাবে পালিত হয় সারা বিশ্বে ওয়ার্ল্ড হাঙ্গার ডে হিসেবে। আজ একটা বিশেষ দিন, উৎসবে রয়েছি আমরা, যদিও সে উৎসব আমাদের শিখিয়ে যায় এ কথাই, আত্মকেন্দ্রিকতা নয়, স্বার্থপরতা নয়, মানুষের জন্য বাঁচা। ঈশ্বর তো আসলে মানুষের মধ্যেই রয়েছেন। এই যে গানটা শুনছিলাম আরশিনগর থেকে, গায়িকা সেখানে বলেন, তোমায় কোথায় কোথায় খুঁজবো ঈশ্বর, তার চাইতে তুমি বরং আমার প্রিয় মানুষটার মধ্যেই এসে বসত করো। দেবতারে প্রিয় করি, প্রিয়েরে দেবতা। আমরা তো এভাবেই বেঁচেছি বহু বছর, কিন্তু তবুও এ পৃথিবীতে

ক্ষুধা আছে। ক্ষুধা এমন এক অনুভূতি যা আমাদের মস্তিষ্ককে নাড়িয়ে দেয়, নাড়িয়ে দেয় সমস্ত স্নায়ুতন্ত্রকে, বুঝিয়ে দেয় এ পৃথিবীতে বেঁচে থাকতে গেলে খাদ্যের প্রয়োজন। পেটের আগুন না মিটলে শেষ পর্যন্ত কোনো কাজই আর করা যায় না। যাই হোক, আজ ওয়ার্ল্ড হাঙ্গার ডে, 28 মে এই দিনটা পালন করা হয়, কারণ হিসেব বলছে সারা বিশ্বে 820 মিলিয়ন মানুষ ক্ষুধায় ভুগছে। শুধুমাত্র ক্ষুধাই তাদের একমাত্র সমস্যা। আমাদের জীবনে কত সমস্যা আছে, আমরা ঠিক সময় অফিস থেকে বেরোতে পারি না, বসের রক্তচক্ষু দেখি, আসার সময় জ্যাম হয় কিংবা মেট্রোয় হয় ভিড়, ছাতাটা ঠিকমতো না খুললে ভিজে যায় বৃষ্টিতে, অথবা সামান্য বৃষ্টিও আমাদের বিরক্ত করে ভীষণ। কিন্তু কোটি কোটি মানুষের কাছে না খেতে পাওয়াটাই একমাত্র সমস্যা হয়ে দাঁড়ায়, তারা দুবেলা খেতেই পান না। আর এই না খেতে পাওয়া থেকেই উঠে আসে নানা সমস্যা, অপুষ্টি, অসুখ, কত কি। সেই মানুষগুলির কথা ভেবেই আজকের দিনটা বিশেষভাবে পালন করা হয় ওয়ার্ল্ড হাঙ্গার ডে হিসেবে। হাঙ্গার, হাংরি মানুষজন আমাদের চারপাশে ঘুরে বেড়ান, আমরা কি তাদের দিকে একটু সাহায্যের হাত বাড়িয়ে দিতে পারি না? নিজের কথা ভাবলেও পাশের মানুষটির দিকে যদি তাকাই তাহলে ক্ষতি কি? এসব কিছু মিলিয়েই আজকের দিনটা। পরম আছে আপনার পাশে সকাল 10টা পর্যন্ত। ওপার ঘন্টায় যাব, তার আগে নেব খবরের বিরতি, তারও আগে ঈশান মিত্রের কণ্ঠে একটা গান শুনে নেব, রেখে যাব আপনাদের জন্য।

0: আকাশবাণী কলকাতা এফএম রেনবো প্রচার তরঙ্গে এই মুহূর্তের খবর পড়ছি অনিন্দিতা ভট্টাচার্য। ভারত বাংলাদেশ সীমান্তের অরক্ষিত অংশে কাঁটাতার দেওয়া এবং সীমান্ত চৌকি বসানোর জন্য পশ্চিমবঙ্গ সরকার 142.79 একর জমি সীমান্তরক্ষী বাহিনী বিএসএফকে হস্তান্তর করেছে। এর মধ্যে সবচেয়ে বেশি জমি দেওয়া হয়েছে মুর্শিদাবাদে, 38 একরের বেশি। রাজ্যবাসীর কাছে আরও ভালো স্বাস্থ্য পরিষেবা পৌঁছে দিতে রাজ্য সরকার কেন্দ্রের আয়ুষ্মান ভারত প্রকল্পের সঙ্গে যুক্ত হতে চলেছে। আগামী 8 জুন কেন্দ্রীয় সরকারের সঙ্গে এ নিয়ে রাজ্যের একটি মৌ চুক্তি স্বাক্ষরিত হবে বলে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়েছেন। উল্লেখ্য, এই প্রকল্পে দেশের যে কোনো জায়গায় তালিকাভুক্ত সরকারি ও বেসরকারি হাসপাতালে বছরে বিনামূল্যে 5 লক্ষ টাকার চিকিৎসার সুযোগ পাওয়া যাবে। সরকারি সাহায্যপ্রাপ্ত স্কুলের পরিচালন সমিতিতে প্রশাসক নিয়োগ করল রাজ্য সরকার। নতুন সরকারের নির্দেশ মতো সরকার পোষিত স্কুলের পরিচালন সমিতি আগেই ভেঙে দেওয়া হয়েছে। এবার স্কুল সাব ইন্সপেক্টরদের তাদের অধীনস্থ স্কুলগুলির প্রশাসক হিসেবে দায়িত্ব দিয়েছে স্কুল শিক্ষা দপ্তর। ঈদ উজ জোহা বা বকরি ঈদ আজ দেশের বিভিন্ন প্রান্তে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে উদযাপিত হচ্ছে। বিশেষ নামাজ আদায়ের লক্ষ্যে ভোর থেকেই হাজার হাজার ধর্মপ্রাণ মুসলিম মসজিদ ও ঈদগাহগুলোতে সমবেত হয়েছেন। বাংলার গ্র্যান্ডমাস্টার মিত্রাভ গুহ কমনওয়েলথ দাবা চ্যাম্পিয়নশিপে ক্লাসিক্যাল বিভাগে সোনা জিতেছেন। এর পাশাপাশি র্যাপিড বিভাগেও ব্রোঞ্জ জেতেন তিনি। সার্বিকভাবেই এবার ভারত এই প্রতিযোগিতায় 3টি সোনা, 2টি রুপো এবং 3টি ব্রোঞ্জ সহ মোট 8টি পদক পেয়ে অসাধারণ সাফল্যের নজির গড়েছে। কলকাতা ও আশপাশের এলাকায় গত সন্ধ্যার পর হালকা ঝড় বৃষ্টিতে অস্বস্তিকর আবহাওয়া থেকে কিছুটা স্বস্তি মিলেছে। কমেছে তাপমাত্রাও। আলিপুরে আজ সকালে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় 25.8 ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের থেকে 1.4 ডিগ্রি কম। আজও দক্ষিণবঙ্গের কিছু জেলায় ঝড় বৃষ্টির পূর্বাভাস রয়েছে। পূর্ব বর্ধমানে ভারী বৃষ্টির কমলা সতর্কতাও রয়েছে। এই মুহূর্তের খবর এখন এ পর্যন্তই।
1: শুনছেন 107 FM Rainbow, FM Rainbow, musically yours. গানে বাজুক মনের রেডিও, শুনছ 107 FM Rainbow, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন।
2: মন কি বাত, জনগণের কথা, সকলের নিজের কথা, কিছু লড়াইয়ের কাহিনী, কিছু সাফল্যের আখ্যান, অব্যক্ত ঐতিহ্যের গাথা, নতুন ভারতবর্ষের আশা, মাসের শেষ রবিবারের অপেক্ষায় থাকা, মলয় পর্বতের কোল থেকে বিন্ধ্যাচলের পাদদেশ পর্যন্ত, ব্রহ্মপুত্র নদের তীর থেকে হিমালয় পর্বতমালা পর্যন্ত পৌঁছে যায় মাননীয় প্রধানমন্ত্রীর মনের কথা, মন কি বাত। মন কি বাত অনুষ্ঠানটি শোনা যাবে আকাশবাণী কলকাতার সবকটি প্রচার তরঙ্গ সহ প্রসার ভারতীর ওটিটি প্ল্যাটফর্ম ওয়েভসে 31 মে ঠিক সকাল 11টায়। মাননীয় প্রধানমন্ত্রীর মূল অনুষ্ঠানটি সম্প্রচারের ঠিক পরেই মন কি বাত অনুষ্ঠানে প্রদত্ত বেতার ভাষণের বাংলা রূপান্তর শোনা যাবে আকাশবাণী কলকাতার গীতাঞ্জলি, সঞ্চয়িতা, মৈত্রী, এফএম রেইনবো, এফএম গোল্ড, বিবিধ ভারতী প্রচার তরঙ্গে ও ডিটিএইচ

0: বাংলা পরিষেবায়। এবং পুনঃসম্প্রচার শোনা যাবে সেই দিন রাত ৮টায় আকাশবাণীর গীতাঞ্জলি, সঞ্চয়িতা, মৈত্রী, FM রেইনবো, FM গোল্ড, বিবিধ ভারতী প্রচার তরঙ্গে এবং DTH বাংলা পরিষেবায়। এছাড়াও আকাশবাণী ও দূরদর্শনের ইউটিউব চ্যানেলে এবং প্রসার ভারতীর নিউজ অন AIR অ্যাপ সহ প্রসার ভারতীর OTT প্ল্যাটফর্ম ওয়েভসে সরাসরি সম্প্রচার করা হবে লাইভ স্ট্রিমিং এর মাধ্যমে। আরো একবার মনে করিয়ে দিই, মন কি বাত অনুষ্ঠানটি শোনা যাবে 31 মে রবিবার ঠিক সকাল 11টায়।
1: গানে বাজুক মনের রেডিও, শুনছো 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন।
2: শুনছেন নমস্কার কলকাতা,
3: নমস্কার কলকাতা
2: 107 FM রেইনবোতে, নমস্কার কলকাতা,
3: নমস্কার কলকাতা।

নমস্কার কলকাতায় রয়েছেন আজ পরমের সঙ্গে ফিরে এসেছি। এবার ঘন্টায় ঘড়ি বলছে 8:05 হয়ে 58 সেকেন্ড। প্রলয় ছবি থেকে শ্রেয়া ঘোষাল আপনার সঙ্গে।

0: শুনছেন নমস্কার কলকাতা,
1: নমস্কার কলকাতা
0: 107 FM রেইনবোতে। নমস্কার কলকাতা,
1: নমস্কার কলকাতা,
2: নমস্কার কলকাতায় এবার ঘন্টায় যখন ফিরে এসেছি তখন পরম অবশ্যই আপনাকে শোনাবে, আপনার মানে পড়ে শোনাবে আপনার লেখা মেসেজ। আপনি কখন ফিরছেন অফিস থেকে, সত্যি কি ঠিক ঠিক সময় ফিরতে পারেন নাকি পারেন না, সেটাই হচ্ছে জানার কথা। পরম জানতে চেয়েছে আপনার কাছে আর আপনিও লিখে পাঠিয়েছেন। প্রথম মেসেজ যার, তিনি কসবা থেকে, সৌভিক সরকার কসবা হালতু থেকে লিখে পাঠিয়েছেন, ঈদ মোবারক। ঈদ মোবারক সবাইকে, সকলকে খুশি থাকুন সকলে মিলে। আজ ঈদ উজ্জোহা, ঈদ আজহা, যে নামেই ডাকি না কেন আসলে সেটা ওই নিজের মনের কাছে ভালো থাকবার আর পাশের মানুষকে ভালো থাকবার দিন, ভালো রাখবার দিন। কৌশিক সৌভিক লিখে পাঠিয়েছে, মোটামুটি ঠিক সময় বাড়ি ফিরতে পারি, এটা ঠিক, কখনো কখনো দেরি হয়ে যায়, যেমন ছুটি হলেই বস আর একটা কাজ দিয়ে দেন, মিটিং ডেকে দেন, অথবা অফিস কলিগদের সাথে আড্ডা হয়, পাড়ার কারোর সাথে দেখা হয়ে যায়, তাই একটু আধটু দেরি কিন্তু হয়েই যায়। এর বাইরে আরেকটা মেসেজ রয়েছে, খুব মজার মেসেজ, আমি জানি না এটাকে মজার মেসেজ বলা উচিত কিনা, তবে যিনি লিখে পাঠিয়েছেন তিনি বোধহয় নামটা তার জানাতে ইচ্ছুক নন, লিখেছেন এই লেখাটা শুধু পড়ুন তাতেই আমি খুশি হব। আমি তো পড়েইছি, আমি একটু পড়ে শুনিয়েও দিই। আপিস নয়, ঘরে বসেই কাজ করি, আমি কিছু কাজ করলে সেটা কখনো ঠিক হয় না, কোনো সময় ঠিক হয় না, উনি যদি করেন ঠিকের ওপর ঠিক, মুখ খুললেই খবর আছে। এই মেসেজটার অর্থ মানে এটা আদৌ হাস্যরস উদ্রেককারী কোনো বার্তা নাকি সত্যি সত্যি কারো মনের ভিতর জমে থাকা কোনো যন্ত্রণা, কী জানি আমি তো বুঝতে পারিনি, তবে মেসেজটা আমি পড়েছি এবং আমি মনে করেছি নাম না পড়েও এইটা পড়ে দেওয়া উচিত মেসেজটা, তাতে যদি তিনি একটু শান্তি পান ওই কালবৈশাখীর শেষে নেমে আসা এক পশলা বৃষ্টির মতো আর কি। গুড মর্নিং দিদি লিখে পাঠিয়েছেন বানপুর নদিয়া থেকে, রজত বিশ্বাস লিখেছেন আজকে ও বন্ধুবান্ধবদের সাথে দেখা হবে না কারণ আজকেও বিশেষ কিছু কাজ আছে, যদিও আজ আমার ছুটির দিন, আর ফেরেন কখন কাজ থেকে। জালালসি বৌবাজার হাওড়া থেকে লালমোহন মাঝি লিখে পাঠিয়েছেন চলছে কালবৈশাখীর সিজন, মাঝে মধ্যেই আকাশ কালো করে ধেয়ে আসছে ঝড়, বিপর্যস্ত হচ্ছে ঘরবাড়ি, অসুবিধায় পড়ছেন ঘরে ফেরা মানুষ, আমার ওসবের বালাই নেই, ঝড় উঠল উপরতলায় স্লাইড জানলার কাজ দিলাম ঠেলে, ব্যাস নিশ্চিন্তে ঝড় বৃষ্টি উপভোগ করছি কারণ আমি ঘরে কাজ করি, কাজের জন্য আমায় বাইরে বেরোতে হয় না, সত্যি যারা বাইরে যান তাদের একটু অসুবিধা হয় বই কি। ঘরে থেকে কাজ এই নতুন, হয়তো নতুন নয়, হয়তো এর আগেও ছিল, কিন্তু যারা বাইরে গিয়ে কাজ করতেন তারা যে ঘরে বসে কাজ করতে পারেন এরকম একটা নতুন ধারণার জন্ম দিয়েছে এই করোনা অতিমারী, আর যারা সে কাজ করেন তারা জানেন যে ঘরে বসে কাজ করাটা আসলে কতটা কষ্টের। ঘরে বসে যারা কাজ করেন মানে যারা অফিসের কাজ বাড়িতে এনে কাজ করেন তারাও জানেন, আর যারা দীর্ঘ বছর ধরে, দীর্ঘ দিন ধরে, এমনকি প্রজন্মের পর প্রজন্ম ধরে কাজ করছেন ঘরে নিয়ত 24/7, তারা জানেন তাদের মুক্তি নেই, তাদের ছুটি নেই, তাদের উৎসব নেই, কিন্তু আছে শুধু সংসার, সন্ত

বাগান আর একটা ছোট্ট ঘর যেখানে নিরন্তর কাজ করে যেতে হয়। যাই হোক, এই সমস্ত কথা রোজ রোজ এক কথা ঘ্যান ঘ্যান মোটে ভালো লাগে না, তার চাইতে চলুন একটু গান শুনে আসি। পরবাসী ছবি থেকে মেঘলা দাস।

0: গানে বাজুক মনের রেডিও, শুনছ 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন।
1: শুনছেন নমস্কার কলকাতা,
2: নমস্কার কলকাতা
1: 107 FM রেইনবোতে, নমস্কার কলকাতা,
2: নমস্কার কলকাতা।
1: গান মিলান্তি, গান মিলান্তি।
3: ঢাকুরিয়া থেকে সৌভিক শুনতে চেয়েছিলেন এই গানটা। বৃষ্টি অবশ্য নামেনি এখনো, এখনই নামার প্রয়োজন নেই, হয়তো নামবে বিকেলে। তবু গানে গানে থাক সেই আভাস।

0: শুনছেন নমস্কার কলকাতা,
1: নমস্কার কলকাতা
0: 107 FM রেইনবোতে। নমস্কার কলকাতা,
1: নমস্কার কলকাতা।
2: তোমাকে দিলাম, এইটাই যেন জীবনের মূল সুর। আমার যা কিছু প্রিয়, আমার প্রিয়কে আমি তাই দিলাম। শ্রীকান্ত আচার্য যেমন তার সারাটা দিন মেঘলা আকাশ বৃষ্টি সব তুলে দিতে চান প্রিয়ের হাতে, তেমনই মানুষও প্রিয়ের জন্য রেখে দেন সব কিছু। সে প্রিয় যখন ঈশ্বর, তখন ঈশ্বরের কাছে উৎসর্গ করা যায় নিজের প্রিয়কেও। হয়তো এমনই ভাবনা থেকে আদিম মানুষ, আদিমতর মানুষ ধর্মের ইঙ্গিতে গেঁথেছে পরহিতকে। আমার পাশের মানুষ, আমার পাশের পাড়া, আমার পাশের ঘর, আমার পাশের দেশ সবাই থাকুক ভালো, কারণ আমরা যে আসলেই এক পৃথিবীরই বাসিন্দা। অথচ এই আমার পাশের মানুষগুলোই হয়তো খেতে পাচ্ছেন না। বিশ্বের হিসেব বলছে কোটি কোটি মানুষ অভুক্ত থাকছেন দিনের পর দিন, ক্ষুধা তাদের তাড়িয়ে নিয়ে বেড়াচ্ছে। অথচ একটা সময় পাশের মানুষের জন্য খাবার জোগাড় করে আনাও আদিম মানুষের কাজ ছিল। যারা শক্তিশালী ছিল তারা শিকার টিকার করত, খেতেন সকলেই, তার আশপাশে থাকা মানুষজনেরা। আর তারপর এমন একটা সময় এলো যখন এই কাজটাকে পুণ্যের কাজ বলে মনে করা হতো। মিশর বা অন্য যে কোনো প্রাচীন সভ্যতায় দেখা যায় এরকম নিদর্শন রয়েছে, যেখানে মানুষ মনে করছে ক্ষুধার্তকে অন্ন দেওয়া আসলে একটা ভালো কাজ, যাকে বলে পুণ্যের কাজ। এতে আমি যে

কাজগুলো করেছি যেগুলোকে অন্যায় বলে আমার নিজেরই মনে হচ্ছে, তার খানিকটা স্খলন হবে, যাকে আমরা পাপ বলে চিহ্নিত করি। আর তারপরে কি হবে? মানুষ বিশ্বাস করে এই জীবনের পরেও আরেকটা জীবন আছে, যে জীবনে ভালো থাকাটা আমার অধিকার, আর সেই অধিকারটা তখনই আমি পাবো যখন এই জীবনে কিছু ভালো কাজ করব। সেই ভালো কাজগুলোর মধ্যে অন্যতম ছিল এই খাদ্যদান, মানুষকে ভালো রাখার জন্য, পাশের মানুষের দিকে একটু হাত বাড়িয়ে দেওয়ার জন্য। আজ বিশ্ব ক্ষুধা দিবস, কোটি কোটি মানুষ খেতে পান না, সে কথাই একটু মনে করিয়ে দেওয়া, আর কিছুই নয়।

0: গানে বাজুক মনের রেডিও, শুনছ 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন।
1: আমার যে ছোট ভাই আছে না, খুবই দুষ্টুমি করে। কলেজে পড়ার সময় মার্কশিট ফটোশপ করে বাবাকে দেখাতো, কাল আমি দেখি ইলেকট্রিক বিল জিরো। ভেবেছি ঠিক ফটোশপ করেছে, না হলে জিরো বিল কি করা সম্ভব? প্রশ্ন করতেই বলল,
2: দাদা সবই ওপরওয়ালার দয়া, সোলার প্যানেল আছে না?
1: আমি বললাম, ও এটা ঠিক কাজ।
3: PM সূর্যঘর মুফত বিজলি যোজনা, যুক্ত হতে রেজিস্টার করুন PM সূর্যঘর.gov.in।
4: শুনছেন নমস্কার কলকাতা,
5: নমস্কার কলকাতা
4: 107 FM রেইনবোতে, নমস্কার কলকাতা,
5: নমস্কার কলকাতা।
4: FM রেইনবোতে তিন একে তিন গানের হ্যাট্রিক, গানের হ্যাট্রিক।
6: তিন তিনটে গান পর পর 107 FM রেইনবোয় আপনার জন্য। নমস্কার কলকাতায় একটু নস্টালজিয়া। প্রথম গানে চন্দ্রবিন্দু, সুইট হার্ট।

তারপরে কেটে গেল মাস চার, ফিউজ ফলেছে কত ফিউচার, বন্ধুরা পাঠ স্কুলে একে ওকে তাকে তোলে, বন্ধুরা পাঠ স্কুলে একে ওকে তাকে তোলে, আমার প্রাণটা।

যত হে দুয়ায় আমি কিম বাচ্চা হওয়ায় একদিন কাকে দেখে আমাকে সাইডে রেখে একদিন কাকে দেখে আমাকে সাইডে রেখে সজোরে সে হাঁটা দিয়ে।

0: নমস্কার কলকাতা।
1: যতই আপনি উড়ে যেতে চান, আপনি তো পারবেন না, শেষ পর্যন্ত তো আপনাকে সেই গাড়ি করেই যেতে হবে। আর গাড়ি করে যেতে গেলে রাস্তাঘাট কেমন থাকবে সেটা জেনে নেওয়াটা খুব জরুরি। আর ওই যে ছাতা টাতা নিতে তো আগেই বলেছি, ঝড় বৃষ্টি হতেই পারে, হওয়ার সম্ভাবনা যেরকম রয়েছে সেরকম আপনিও প্রস্তুতি রাখবেন। আর রাস্তাঘাট কেমন থাকবে সেটা জানবার জন্য সরাসরি আপনাকে চলে যেতে হবে লাল বাজারে। কি বলছেন সেখান থেকে? হ্যালো, মনে হচ্ছে একটু একটু লাইনটা কানেক্ট করতে আমাদের অসুবিধা হচ্ছে, তাও একবার দেখে নেওয়ার চেষ্টা করছি আমরা যে কিভাবে পাওয়া যায়।
2: নমস্কার, লালবাই ট্রাফিক কন্ট্রোল থেকে বলছি। এখনো পর্যন্ত শহরে যান চলাচল সম্পূর্ণ স্বাভাবিক আছে। আর আজকে ঈদের দিন, এমনি ছুটির দিন, রাস্তাঘাটে কোথাও সেভাবে কিছু প্লেয়ার টেয়ার নেই, গাড়ির সংখ্যা অত্যন্ত কম, আর সারাদিনে কোনো অফিসিয়ালি কোনো রাজনৈতিক বা কোনো ধর্মীয় প্রোগ্রাম নেই, তাই আশা রাখা যায় সারাদিন ট্রাফিক স্বাভাবিক থাকবে। নমস্কার।
1: নমস্কার, অনেক ধন্যবাদ দাদা। আজকে সারাদিন ট্রাফিক তো থাকুক একেবারে পারফেক্ট, আর আপনি যদি ছুটির দিনেও আপনাকে আজকে কাজে বেরোতে হয় তাহলে আপনার জীবনটাও একদম পারফেক্ট স্মুথলি চলতে থাকুক, আমরা এটাই চাই। কিন্তু আজকে যে জিনিসটা এরই পাশাপাশি রয়েছে অবশ্যই সেটা আমাদের ওই একটা বিশেষ দিন, ক্ষুধা, বিশ্ব ক্ষুধা দিবস নিয়ে রয়েছি আমরা আজকে। অ্যাকচুয়ালি ক্ষুধা দিবস নিয়ে যে রয়েছি এরকমটা নয়, তবে এটা এমন একটা মারাত্মক বিষয় যেটা নিয়ে একটু সচেতনতা প্রচারের অত্যন্ত প্রয়োজন রয়েছে। তাই সেই কারণেই 2011 সাল থেকে এই বিশ্ব ক্ষুধা দিবস পালন করা হচ্ছে, যাতে মানুষ আর একটু সচেতন হন। আমার বাড়ির খাবারটা ফেলে দেওয়ার আগে যেন একবার সেই মানুষগুলির মুখ মনে পড়ে যারা সত্যি ওই খাবারটুকুর জন্যেই বসে আছেন, একটু প্রত্যাশায় যাতে খাবারটা তার কাছে পৌঁছে যেতে পারে, সে চেষ্টা আমরা করতেই পারি আর ভাবতেই পারি কিভাবে আর একটু ভালো থাকা যায়। নমস্কার কলকাতায় রয়েছি, আর অবশ্যই আপনাদের মেসেজ রয়েছে যেগুলো মাঝে মধ্যে না পড়ে দিলেই নয়। এই মুহূর্তে যার মেসেজ আমার হাতে রয়েছে, তিনি সুভাষ চক্রবর্তী উত্তর বাওয়ালি থেকে লিখেছেন, গুড মর্নিং পরম। কর্ম করে যেতে আমাদের এই পৃথিবীতে আসা, তাই আমি কাজ করে যেতে ভালোবাসি, ছুটি পেয়ে অযথা ছুটোছুটি ভালো লাগে না। এই মেসেজটা পাওয়ার পরই আমার মনে হলো, আমার মনে হচ্ছে যে আমি বোধহয় একটু একই রকম মেসেজ দিয়ে ফেলছি না, তাই হ্যাঁ, মানে এই মেসেজটা আমি সুভাষ চক্রবর্তীর কাছ থেকে আগেও পেয়েছি। তখন আমার টনকটা নড়লো যে আমি বোধহয় একটুখানি মেসেজের ক্লিউগুলো একই রকম দিয়ে ফেলছি, একদম কথা দিচ্ছি পরের বার থেকে এমন মেসেজ দেব যা আপনি এর আগে কখনো লেখেননি উত্তরে। শুভ সকাল দিদিভাই, কি লিখে পাঠিয়েছেন? লিখে পাঠিয়েছেন শর্মিষ্ঠা মুখার্জি সাকরাইল থেকে, আমি তো অফিস যাই না, আমার দাদু দিদাকে দেখেছি সময়ের আগে, যাতে ঠিক সময় অফিস যেতে পারে, তাই জন্য বাড়ি অফিস যেতে পারে সেই চেষ্টা করতো যে ট্রেনে ফ্রেনে ভিড় হতে পারে, আর বাড়ি ফেরার সময় দেরি হয়ে যেত, যে গেছে অনেক সময়ই। আসলে যারা কাজ করেন তারা এরকমভাবেই কাজ করেন হয়তো। যাদবেন্দ্র পাণ্ডা জুখিয়া বাজার কাঁথিপূর্ব মেদিনীপুর থেকে লিখেছেন, প্রভাতী শুভেচ্ছা জানাই, আমি অফিস থেকে ঠিক সময় ফিরি, তবে অফিসের কাজ আবার বাড়িতে বসে করতে হয়, অনুষ্ঠান উপভোগ করছি। থ্যাংক ইউ। অফিসের সময়, মানে অফিসের কাজ সময়ের মধ্যে শেষ করতে পারা এবং ঠিক সময়ে বাড়ি ফিরে আসা, এই দুটোর মধ্যে একটা কিন্তু ভালো দিক রয়েছে। অনেকেই মনে করেন যে অনেকক্ষণ অফিসে থাকলে বোধহয় বস খুব খুশি হবেন, ভাববেন যে আপনি অনেক বেশি কাজ করছেন, আপনি যদি আরও খানিকক্ষণ অফিসে থেকে যেতে পারেন তাহলে আখেরে লাভটা হবে আপনারই। কিন্তু সত্যিই কি এমন হয়? বোধ হয় না, অন্তত সুস্থভাবে তো সেটা হওয়ার কথা না। যে মানুষটা ঠিক সময়ে নিজের কাজটা গুছিয়ে ফেলতে পারেন, তিনি যে ডিসিপ্লিনড, তিনি যে অনেক বেশি নিজের কাজে মনোনিবেশ করছেন এবং ঠিক সময়ে কাজটা শেষ করছেন যাতে তিনি ঠিক সময় বাড়ি ফিরতে পারেন, এটা কিন্তু অনেক বেশি প্রমাণ হয়। আর যেসব বসেরা শুনছেন এখন অনুষ্ঠান, তাদেরকেও বলবো যে প্লিজ এটা আপনারাও একটু বোঝার চেষ্টা করুন, যে মানুষটা ঠিক সময় বাড়ি চলে যেতে চাইছে কাজটা করে, অবশ্যই নিজের কাজটা গুছিয়ে, সেই মানুষটার এফিশিয়েন্সি কিন্তু আসলে অনেক বেশি। খানিকটা ছড়িয়ে ফেলে অনেক বেশিক্ষণ অফিসে থাকার তো কোনো মানে হয় না। আপনি বস, আপনিও বাড়ি যান, তাড়াতাড়ি বাড়ি যান, আপনার অধস্তনকেও তাড়াতাড়ি বাড়ি যাওয়ার জন্য ইনসিস্ট করুন যাতে তিনি তার কাজটা ঠিক সময়ে শেষ করে ফেলতে পারেন,

ঠিক ঠিক সময়ে কাজ থেকে ছুটিও নিতে পারেন। এই যে আমরা যারা আর যে এখানে আপনাদের পাশে বকবক করি করি বটে, অনর্গল বকে চলি, কিন্তু সব সময় চোখ থাকে ওই ঘড়ির কাঁটার দিকে, এক চুল এদিক ওদিক হওয়ার সময় নেই। ঠিক সময় শুরু করবো বাবা, ঠিক সময় শেষ করে দেব। এইভাবেই গান হবে, কথা হবে, আর চলবে নমস্কার কলকাতা। এই মুহূর্তে সোমলতা আচার্য চৌধুরী আপনার সঙ্গে।

0: শুনছেন নমস্কার কলকাতা,
1: নমস্কার কলকাতা
0: 107 FM রেইনবোতে। নমস্কার কলকাতা,
1: নমস্কার কলকাতা।

0: আকাশবাণী কলকাতা এফএম রেনবো প্রচার তরঙ্গে এই মুহূর্তের খবর পড়ছি অনিন্দিতা ভট্টাচার্য। কেন্দ্রীয় কৃষি ও কৃষক কল্যাণমন্ত্রী শিবরাজ সিং চৌহান আজ নতুন দিল্লিতে খরিফ অভিযান 2026 লক্ষ্যে আয়োজিত জাতীয় কৃষি সম্মেলনের উদ্বোধন করবেন। দুদিনব্যাপী এই কর্মসূচিতে কৃষিক্ষেত্রে গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা, বিভিন্ন রাজ্যের অংশগ্রহণ, দলগত মতবিনিময় এবং উপস্থাপনা অন্তর্ভুক্ত থাকবে। দেশের সীমান্ত থেকে 15 কিলোমিটার অভ্যন্তর পর্যন্ত তৈরি হওয়া অবৈধ নির্মাণের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি কঠোরভাবে প্রয়োগ করার নির্দেশ দিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। বিগত বছরগুলিতে গড়ে ওঠা এ ধরনের সমস্ত নির্মাণ ভেঙে ফেলার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষগুলিকে নির্দেশ দিয়েছেন তিনি। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আজ গ্যাংটকের পালজোর স্টেডিয়ামে সিকিম পুলিশের হাতে প্রেসিডেন্ট পুলিশ কালার সম্মান তুলে দেবেন। উত্তর পূর্বের তৃতীয় এবং ভারতের 15তম রাজ্য হিসেবে এই সম্মান পাচ্ছে সিকিম। দেশের পুলিশ বাহিনীর অসাধারণ সেবা, অটল শৃঙ্খলা এবং দেশবাসীর প্রতি তাদের কর্তব্যের স্বীকৃতিস্বরূপ এই সর্বোচ্চ সম্মাননা প্রদান করা হয়। দেশের বিভিন্ন প্রান্তে যথাযোগ্য ধর্মীয় মর্যাদায় আজ ঈদ উজ্জোহা পালিত হচ্ছে। এই উপলক্ষে সকলকে শুভেচ্ছা জানিয়েছেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। এছাড়া উপরাষ্ট্রপতি, প্রধানমন্ত্রীও এই উপলক্ষে সকলকে শুভেচ্ছা জানিয়েছেন। দিল্লিতে জামা মসজিদ, ফতেপুরী মসজিদ ও শাহি ঈদগাতে নামাজের আয়োজন করা হয়েছে। ঈদ উপলক্ষে দেশের বিভিন্ন প্রান্তে কড়া নিরাপত্তার বন্দোবস্ত করা হয়েছে। মার্কিন সেনা গতরাতে দক্ষিণ ইরানের বন্দরনগরী হরমুজ প্রণালীর অদূরে অবস্থিত বন্দর আব্বাসের সামরিক ঘাঁটিতে নতুন করে হামলা চালিয়েছে। মার্কিন সেন্ট্রাল কমান্ড নিশ্চিত করেছে মার্কিন সেনা 4টি ইরানি একমুখী ড্রোন ভূপাতিত করেছে। মার্কিন সেনার দাবি, এই ড্রোনগুলো হরমুজ প্রণালী এলাকায় নিরাপত্তার জন্য হুমকি সৃষ্টি করছিল। মধ্য ও উত্তর পশ্চিম ভারতে আগামী দুদিন তীব্র তাপপ্রবাহের সতর্কতা জারি করেছে ভারতের আবহাওয়া দপ্তর IMD। এর জন্য লাল সতর্কতা জারি করা হয়েছে পূর্ব মধ্যপ্রদেশ ও বিদর্ভ অঞ্চলের জন্য। আজ তাপপ্রবাহের পরিস্থিতি বজায় থাকবে দিল্লি, চণ্ডীগড়, রাজস্থান, ছত্তিশগড়, হরিয়ানা, হিমাচল প্রদেশ, গোয়া, কোঙ্কন, ওড়িশা, পাঞ্জাব, তেলেঙ্গানা ও উত্তরপ্রদেশে। এই মুহূর্তে খবর এখন এ পর্যন্তই।
1: শুনছেন 107 FM Rainbow, FM Rainbow, musically yours.

0: শুনছো 107 FM রেইনবো, সাত সুরে সারা দিন, সাত সুরে সারা দিন।
1: শুনছেন নমস্কার কলকাতা,
2: নমস্কার কলকাতা
1: 107 FM রেইনবোতে। নমস্কার কলকাতা,
2: নমস্কার কলকাতা।
3: রূপা,

0: শুনছেন নমস্কার কলকাতা,
1: নমস্কার কলকাতা
0: 107 FM রেইনবোতে। নমস্কার কলকাতা,
1: নমস্কার কলকাতা।
2: আমরা কি আশা করি আর কি আশা করি না, সে কথা কি আমরা সত্যি নিজেরাও জানি? কি চাইছি আর কতটুকু চাইছি তার প্রভাব কিভাবে পড়ছে আমার প্রতিবেশীর ওপর আমরা কিন্তু ভেবে দেখি না। আমরা তো চাইছি রোজ কত কিছু, একটা গাড়ি হবে, একটা দারুণ বাড়ি হবে, একটা মাল্টিপ্লেক্সে আমি বসে সিনেমা দেখবো, একটা শপিং মল থেকেই শপিং করব, আর বড় বড় সব ফ্লাইওভারে ঢেকে যাবে আমার শহরটা। চাই তো আমরা সকলেই চাই যে গ্রামীণ জীবনের বাইরে শহুরে জীবনটাকে একটু বেছে নিতে, সেটা আমার মধ্যে কোনো অন্যায় নেই। ঝকঝকে থাকতে আমরা সকলেই ভালোবাসি, যেখানে জলকাদা নেই, যেখানে নেই মশা মাছি সাপ ব্যাং ইত্যাদির কোনো প্রকোপ। অবশ্যই এরকম একটা জীবন কিন্তু প্রত্যাশা করি আমরা প্রত্যেকে, কিন্তু ঘটনা হলো তার জন্য যে জিনিসটা করতে হয় সেটা মোটেও আমার জন্য ভালো হয় না, আপনার জন্যও ভালো হয় না, সেটা হচ্ছে বৃক্ষচ্ছেদন। হুম হুম হুম যেটা প্রত্যেক দিন আমরা করে চলেছি, সেই বৃক্ষচ্ছেদনের ফলে একটা ঘটনা ঘটছে। সবটাই যে বৃক্ষচ্ছেদনের ফলে ঘটছে তা নয়, আমাদেরও কিছু কিছু দোষ আছে, মানে অন্যরকম দোষ আছে। তো তার জন্যে যে জিনিসটা হচ্ছে, রিসেন্ট একটা সমীক্ষায় জানা গেছে 1980 সাল থেকে 2020 সাল পর্যন্ত যে সিনারিও, তাতে দেখা যাচ্ছে যে হিমালয় থেকে যে সমস্ত নদীগুলো নেমে আসছে তারা দ্রুত তাদের গতিপথ বদলে ফেলছে, কারণ ওই হিমবাহ গলছে, ভীষণভাবে জলস্রোত বাড়ছে হয়তো বা, আর কমে যাচ্ছে ভূমির ধারণ ক্ষমতা। নানা কারণে দেখা গেছে যে বাঁকগুলো কিন্তু খুব তাড়াতাড়ি, যেগুলো এতদিন এত তাড়াতাড়ি বাঁক বদলাতো না, নদী বাঁক বদলায় এপার ভাঙে ওপার গড়ে, সে কথা সত্যি, কিন্তু সেটা যদি খুব অল্প সময়ের মধ্যে অনেক বেশি হয় তাহলে সেটা আশঙ্কার কথা তো বটেই, অবশ্যই সেটা একটা বড় আশঙ্কার কথা। আশঙ্কার মধ্যেই আমরা রয়েছি, কিন্তু এরই মাঝখানে আমরা ওই সব করে চলেছি, ওই গাছ টাছ কেটে ফেলা টেলা, সেসব নিয়ে আমাদের অতটা ভাবনা চিন্তা অবশ্য নেই। এই মুহূর্তে আমাদের যেটা ভাবনার বিষয় সেটা হচ্ছে কি করে অফিস থেকে তাড়াতাড়ি বেরিয়ে আসা যায়। মাধাই দাস বহুরু ঘোষপাড়া থেকে লিখে পাঠিয়েছেন, শুভ সকাল, গতকাল রাতে প্রবল ঝড় বৃষ্টি হয়েছে আমাদের এখানে। কোথায়? বহুরু ঘোষপাড়ায়। বেশ, তার ফলে গরম অনেকটাই কেটে গেছে, স্বস্তির আবহাওয়া। আর কাজের শেষে বাড়ি ফিরতে মাঝে সাঝে দেরি হয়ে যায় বই কি, দোকান বন্ধ করে বাড়ি ফেরার পথে বন্ধুদের সঙ্গে একটু আড্ডা টাড্ডা দিই, তাতেই দেরি হয়ে যায়। আবার এই গতকাল যেমন ঝড় বৃষ্টি হলো, প্রায় 1 ঘন্টা ধরে বৃষ্টি চললো, তাই দোকানেই আটকেছিলাম, বৃষ্টি থামলে বাড়ি ফিরলাম দেরি করে। নিবেদিতা সেন শাওড়াফুলি থেকে লিখে পাঠিয়েছেন, গুড মর্নিং পরম, টপিকে বলি সঠিক সময় বাড়ি আসা, এটা আমার কাছে কর্তব্য, কারণ ঠিক সময় ট্রেন ধরার আগে কাজ গুছিয়ে রাখা আমি প্রয়োজন বলে মনে করি। তাছাড়া আমি আর একটা কাজ করি, পরের দিন কি করব তার একটা তালিকা মোটামুটি তৈরি করে রাখি, এতে অনেক সুবিধা হয়, তাই ঠিক সময় বাড়ি আসতে পারি আমার মার জন্য, তিনি আমার পথ চেয়ে বসে থাকেন। বাড়িতে কেউ না কেউ তো থাকেন যিনি পথ চেয়ে থাকেন, আর সেই মানুষটি যদি মা হন তাহলে তার চেয়ে বড় সৌভাগ্যের বোধ হয় আর কিছু হয় না। যাদের মা এই মুহূর্তে আর পথ চেয়ে থাকেন না, এটা শুধু তারাই জানেন। তবে মা না থাকলেও মেয়ে থাকেন হয়তো, হয়তো থাকেন শাশুড়ি মা, কিংবা কাকিমা, জেঠিমা, মাসিমা, স্বামী, স্ত্রী, সন্তান, কেউ না কেউ। সকলের মুখ চেয়ে বাড়ি ফিরবেন তাড়াতাড়ি, তবে সাবধানে, রাস্তা পেরোতে কোথাও যেন কোনো বিচ্যুতি না ঘটে যায়। খাঁচা ছবি থেকে দুর্নিবার সাহা।

0: শুনছেন নমস্কার কলকাতা,
1: নমস্কার কলকাতা
0: 107 FM রেইনবোতে। নমস্কার কলকাতা,
1: নমস্কার কলকাতা,
2: নমস্কার কলকাতায় রয়েছেন আর যে পরমের সঙ্গে। একটা মেসেজের কথা একটু জানিয়ে দিই, তুফান ছবি থেকে উড়াধুরা গানটা শুনতে চেয়েছিলেন রাজীব কুমার ভূঁইয়া, কিন্তু গানটা আমি গান মিলন্তিতেই শুনিয়ে দিয়েছি 7টার স্লটে, তাই আজকে আর না, নেক্সট দিন শোনাবো। তার আগে জানিয়ে দিই, মানে তার পরে জানিয়ে দিই আর কি, এই যে আমরা এত কথা বলছি আজকে অফিস থেকে ফেরা নিয়ে, আজকে একটা বিশেষ দিন, আজকে উৎসবের দিন, আজকে সকলেই ব্যস্ত, সকলেই কোনো না কোনো কারণে কোনো না কোনো কাজে বেরোবেন। আজ কুরবানির ঈদ, স্যাক্রিফাইস, কুরবানি, আত্মত্যাগ, যা মানুষকে মানুষ হতে শেখায়, বোঝায় আমি না, শুধু আমি না, আমার পাশের মানুষটিও একই রকম গুরুত্বপূর্ণ। আর ঠিক সেই সঙ্গে আজকের দিনটা কোইনসিডেন্টালি মিলে গেছে, আজ 28শে মে, আজ বিশ্ব ক্ষুধা দিবস। পৃথিবীতে কোটি কোটি মানুষ না খেতে পেয়েই বাঁচছেন, আর সেই বাঁচার মধ্যে যে জিনিসটা তৈরি হচ্ছে সেটা অবশ্যই অপুষ্টি। 2025 সালের হিসেব বলছে বিশ্ব ক্ষুধা যে তালিকা, ক্ষুধা যে ক্রম, ক্ষুধা সূচক, হাঙ্গার ইন্ডেক্স, সেখানে ভারতবর্ষের স্থান 102, মানে সারা বিশ্বের দেশগুলোর মধ্যে 102তম স্থানে রয়েছে ভারতবর্ষ। মোটামুটি 123টা দেশকে এই ইন্ডেক্সের আওতায় আনা হয়, আর ভারতের স্কোর 25.8। ভারত রয়েছে একটা ইয়েলো জোনে, এদিকে গ্রিনের দুটো জোন রয়েছে, ওদিকেই অরেঞ্জ এবং রেড জোন রয়েছে, তার ঠিক মাঝখানে রয়েছে ভারত, যার স্কোর 25.8, যেখানে এই ক্ষুধা সূচকের ক্ষেত্রে জনসংখ্যার কত শতাংশ অপুষ্টিতে ভুগছে সেই অংশটাকে তুলে ধরা হয়। এটা 12% এদেশে। 5 বছরের কম বয়সী শিশুদের উচ্চতা কম, তারা খর্বকায় হিসেবে চিহ্নিত, এরকম শিশুর সংখ্যা 32, মানে শিশুর হার 32.9%। আসলে এই ক্ষুধা, অনাহার, এর সঙ্গে যে জিনিসগুলো অঙ্গাঙ্গীভাবে জড়িত থাকে সেগুলো অবশ্যই অপুষ্টি, আর অপুষ্টিজনিত কারণে যে সমস্যাগুলো হয় তার মধ্যে কৃশতা, খর্বতা যেমন আছে, তেমন অতিরিক্ত স্থূলতাও কিন্তু থাকতে পারে। ভিটামিন মিনারেলসের অভাব হয় শরীরে, তার ফলেই নানা রকম গোলমাল ঘটে যায় শিশু শরীরে, শিশুদের শরীরে, যে শিশুরাই আগামী দিনের ভবিষ্যৎ, আগামীর মানুষ, যারা রক্ষা করবে পৃথিবীকে, তাদের মধ্যেই এই সমস্যাগুলো তৈরি হলে সত্যি পৃথিবী কেমন হবে আমাদের পক্ষে বোঝা একটু কঠিন হয়ে যায়। বই কি কঠিন কি হয়, আমরা হয়তো অন্য কোথাও অন্য কোনোভাবে ভাবতে শুরু করি।

0: শুনছেন নমস্কার কলকাতা,
1: নমস্কার কলকাতা
0: 107 FM রেইনবোতে। নমস্কার কলকাতা,
1: নমস্কার কলকাতা।
2: চাঁদের কপালে টিপ চাঁদ দিয়ে যায়। মানুষ কবে থেকে এরকম একটা রোম্যান্টিক ভাবনায় নিজের সন্তানকে বড় করছে আর সেই চাঁদকে দেখিয়ে আত্মীয়তা পাতিয়ে বলছে মামা, কিন্তু মানুষ কি আর ফিরতে চাইছে চাঁদ থেকে, বরং চাঁদে গিয়েই বসতি স্থাপন করতে চাইছে। আচ্ছা, যখন মানুষ চাঁদে গিয়ে বসতি স্থাপন করবে তখন কি তারা আসলে মামার বাড়িতে থাকবে? তা বলতে পারবো না, কিন্তু মামার বাড়ি নিয়ে যথেষ্ট আলোচনার জায়গা তৈরি হচ্ছে। 2032 সালের মধ্যেই মনে করা হচ্ছিল যে চাঁদের দক্ষিণ মেরুতে পরমাণু এবং সৌরশক্তি চালিত একটা স্থায়ী ঘাঁটি নির্মাণ করা হবে, আর সেই লক্ষ্যেই এগোচ্ছে আমেরিকা। অন্তত বিজ্ঞানীরা সেরকমই একটা চেষ্টা চালাচ্ছেন যে এই উপগ্রহের মাটিতে ঘাঁটি গেড়ে থাকতে। গত মার্চ থেকে এই কর্মসূচি শুরু হয়েছে, 2032-এর মধ্যেই তারা ওই বিশেষ কেন্দ্র তৈরি করে ফেলবেন যেখানে পরমাণু বিদ্যুৎ তৈরি হবে আর সৌরশক্তি চালিত বিদ্যুতে কাজকর্ম চলবে। আর সেই

ক্ষেত্রেই আরও এক ধাপ এগোচ্ছে ওই গবেষণা সংস্থা, সেখানে মানে চাঁদে মামার বাড়িতে আর কি। রোবোটিক ল্যান্ডার, হপিং ড্রোন আর প্রয়োজনীয় যানবাহনের বিস্তারিত তথ্য এই মুহূর্তে তারা প্রকাশ করে ফেলেছে। আর চাঁদে স্থায়ীভাবে বসবাস যাতে করা যায়, মানে ওই আর কি ঘাঁটি এড়ে, মানে আপনি আমি এক্ষুনি পারবো না মামার বাড়ি গিয়ে থাকতে, বিজ্ঞানীরাই থাকবেন যারা নভশ্চর টবশ্চর তারা থাকবেন, তারা এই সমস্ত রোবোটিক জিনিসপত্র ওখানে স্থাপন করা যায় কীভাবে সেই সংক্রান্ত বিষয়ে আশয়ে বলছেন। 2029 সালের মধ্যে মানুষ গিয়ে থাকবে এরকম একটা প্রত্যাশা আমেরিকা করছে। 2030 সালে তারা এগোবে এই লক্ষ্যে, চীনও এগোচ্ছে। মানুষ মনে করছে যে এবার তারা পৃথিবী থেকে পাত্তাড়ি গুটিয়ে মামার বাড়ি গিয়েই থাকবে, আর সেই কারণেই সব রকম কাজকর্ম চলছে যেরকম বলছিলাম আর কি। কিন্তু এই ঘাঁটি যে তৈরি হচ্ছে যেখানে এই সমস্ত জিনিসপত্র থাকবে, যার মধ্যে পরীক্ষা নিরীক্ষা করবার বিষয় আশয়ও থাকবে, ঠিক একইভাবে চাঁদে যে মূল্যবান সম্পদ আছে মানে খনিজ আর কি, পৃথিবীরটা তো ফুরিয়ে আসছে আস্তে আস্তে, এবার চাঁদেরটা আস্তে আস্তে কী করে উত্তোলন করা যায় সেই বিষয়টা নিয়েও তারা বৈজ্ঞানিকরা ভাবনা চিন্তা করছেন। সহজে কীভাবে চাঁদে থাকা মূল্যবান সব সম্পদ উত্তোলন করা যায় সে নিয়ে পরীক্ষা নিরীক্ষা চলছে। আর এই চাঁদে একবার চলে যেতে পারলেই মঙ্গল গ্রহে যাওয়াটা অনেক সহজ হয়ে যাবে বলে মানুষ মনে করছে, আর তার ফলে নানা রকম চলবে পরীক্ষা নিরীক্ষা উত্তোলন টুত্তোলন। যেখানে যেখানে যা কিছু সম্পদ আছে সে সবই তো আসলে আমার মানে মানুষের, ফলে মানুষের এরকম একটা কাজ কারবার চলছে আপনাদের জানিয়ে রাখলাম। আর মামার বাড়ি তো আহা, মামার বাড়িতে ভারী মজা, ওই কি জানো কিলচর নাইটাই কি সব জানো, কিন্তু তারপরের লাইনটা মনে আছে তো, মামি যদি আসে ঠ্যাঙা নিয়ে তখন কি হবে। দ্বিতীয় পুরুষ ছবি থেকে অনুপম রায়।

0: শুনছেন নমস্কার কলকাতা,
1: নমস্কার কলকাতা
0: 107 FM রেইনবোতে। নমস্কার কলকাতা,
1: নমস্কার কলকাতা,
2: নমস্কার কলকাতায় রয়েছেন আর যে পরমের সঙ্গে, আর পরমের হাতে রয়েছে আপনার মেসেজ। এই যে তাড়াতাড়ি বাড়ি ফিরে আসা নিয়ে দু একটা মেসেজ পড়ে ফেলি চটপট, কারণ সময় আসছে ফুরিয়ে। সুপ্রভাত পরম, আমার বস ঠিক বাড়ি যাওয়ার আগে কিছু কাজ রেখে দেয় এবং তা করতেই হয়, এই জন্য বাড়ি ফিরতে প্রায় দেরি হয়ে যায়। চিত্তব্রত গুহ জয়রামপুর হাওড়া থেকে লিখে পাঠিয়েছিলেন। পরম দি, আমার নিজের ব্যবসা, অফিসে আমি যাই না, তবে ব্যবসায় টাইম টু টাইম মেনটেন করতে হয়, ব্যবসা টাইম টু টাইম মেনটেন করতে হয়। উৎপল মাইতি বেহালা থেকে লিখে পাঠিয়েছেন। সুখেন্দু ঘোষ গুরুপল্লী শান্তিনিকেতন থেকে লিখে পাঠিয়েছেন। কী লিখে পাঠিয়েছেন? ছন্দে লিখে পাঠিয়েছেন। লিখে পাঠিয়েছেন, সুপ্রভাত, জানতে চাও দেরি হয় কি না? ঠিক তাই, জানতে চাই দেরি হয় কি না, জানতে চাও দেরি হয় কি না। আমাদের বোন পরম বলতে গেলে গলা ধরে যায়, স্বর হয়ে যায় নরম, অবসর জীবন কাটছে মোর ভালোয় মন্দয় মিশে, দেরিতে নাকি আগে ফেরাতে বুঝিনি আনন্দ কিসে। যাওয়া আসার সময় ছিল, যেতাম আগে ভাগে, দেরি হতো ফিরতে ঘরে, প্রতিদিন জ্বলতাম রাগে। ঘর অফিস সদা ব্যস্ত থাকি, ঘর অফিসে সদা ব্যস্ত থাকি, এখনো পারি না সারতে, এটা ওটা সেটা ঘরের কাজ প্রতিদিন থাকে বাড়তে। বাহ বাহ বাহ, এই যে প্রতিদিন কাজ বাড়তে থাকে, এটা তো একটা মানে নিত্য সমস্যা। আর একে বাংলা প্রবাদে বলে উনো কাজকে দুনো করা। আপনি কি তেমনই করেন নাকি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বৌদি যদি শোনে মেসেজটা, আমি জানি বৌদি নিশ্চয়ই মানে যদি শোনেন আর কি, অবশ্য জানি না, তাহলে আমার ওপর নিশ্চয়ই সন্তুষ্ট হবেন, কারণ এই তো নিত্যদিনের ঘটনা, প্রতি ঘরে ঘরে এরকমই ঘটে। বৌদিরা সবসময় দাদাদের বলেন যে তুমি আমার কাজ বাড়িও না। তো এই যে বলছেন যে কাজ প্রতিদিন বেড়ে চলে, এটার মর্ম একমাত্র বৌদিরা বোঝেন। একে বাংলায় বলে উনো কাজকে দুনো করা। দুনো নয়, তবে এবার আপনাকে তিন গুণো গান শোনাবো নিশ্চয়ই।
0: FM রেনবোতে তিন একে তিন, তিন একে তিন, গানের হ্যাট্রিক, গানের হ্যাট্রিক।
2: ব্রহ্মার্জুন ছবি থেকে।

0: FM Rainbow-তে তিনে কে তিন, তিনে কে তিন গানের হ্যাট্রিক, গানের হ্যাট্রিক।
1: তাকা দিমে তাকে টা তাকা।

0: FM Rainbow Tee, Tine Ke Teen, Tine Ke Teen, Ganer Hat Trick, Ganer Hat Trick. শুনছেন নমস্কার কলকাতা,
1: নমস্কার কলকাতা
0: 107 FM রেইনবোতে, নমস্কার কলকাতা,
1: নমস্কার কলকাতা।
2: শুনতে শুনতে পেরিয়ে আসা পথ আর নমস্কার কলকাতারও আস্তে আস্তে শেষ হচ্ছে যাত্রা। আজকের মতো 9:49 হয়ে ঠিক 49 সেকেন্ড আর এই মুহূর্তে রয়েছে দুটো মেসেজ, দুটোই ছন্দের। জমিয়ে রেখেছি না, আমি জমিয়ে রাখিনি, পাঠাচ্ছেন আপনারাই দেরি করে পাঠাচ্ছেন, কি জানি কেন দেরি করে পাঠান। শুভ সকাল পরম লিখে পাঠিয়েছেন শ্যামসুন্দর দাস, নারকেল বাগান লস্করপুর গড়িয়া কলকাতা 153 থেকে লিখছেন। সার্টিফিকেট হাতে নিয়ে একদা করেছি দৌড়োদৌড়ি, অফিসকে তাই টাটা দিয়ে আপন করেছি বাড়ি। সকাল সন্ধ্যা ছাত্রের আগমনে অবসর খুবই কম, ওরাই তো দেশের ভবিষ্যৎ, ফাঁকি দিই না একদম। স্টুডেন্ট আমার বড্ড ভালো, বোঝে স্যারের ক্লান্তি, ওরাই আমায় ছুটি দেয়, অন্তরে আসে পরম শান্তি। ওদের নিয়ে বড় অহংকার, গড়বে এক নতুন দেশ, মানুষ হয়ে দূর করবে মানুষের সব বিদ্বেষ। আহা,

এই তো আমাদের লক্ষ্য, এই লক্ষ্যেই তো আমাদের এগিয়ে চলা। আর যারা এমন মানুষ গড়ে তুলছেন তাদের জানাই সশ্রদ্ধ প্রণাম। আপনারা এগিয়ে থাকুন, আর এগিয়ে থাকবেন বলেই তো ওরা এগিয়ে থাকবে যারা আগামী। আরও একটা মেসেজ রয়েছে শঙ্করচন্দ্রদেব আরশাদ থেকে, লিখে পাঠিয়েছেন সুপ্রভাত। দোকান গোজগাছ রাত 11টার পর, দোকান বন্ধ করে তারপর ফিরি ঘর, কখনো বা ফিরতে হয় আরও বেশি রাত, বাড়ির সবাই ঘুমে অচেতন, বাড়া থাকে ভাত, তবুও সর্বদাই চলে মেপে সময়ের ঘড়ি, তাড়াতাড়ি বাড়ি ফেরার শত চেষ্টা করি। যত চেষ্টাই করুন তাড়াতাড়ি কি আর বাড়ি ফেরা যায়? তবে তাড়াতাড়ি বাড়ি না ফিরলেও বাড়ি ফেরার তাড়াটা থাকা চাই। পরমেরও আছে বাড়ি ফেরার তারা, তবে এক্ষুনি নয়, হাতে আছে সময়, শোনাবো দুটো গান। আপাতত তিমির বিশ্বাস হরিপদ ব্যান্ডওয়ালা ছবি থেকে।

0: শুনছেন নমস্কার কলকাতা,
1: নমস্কার কলকাতা
0: 107 FM রেইনবোতে।
2: মূলত আমেরিকান একটা ফাস্ট ফুড যেটা আমরা চটপট বানাই আর ঝটপট খেয়ে ফেলি, কিন্তু ইতিহাস বলছে যে চেঙ্গিস খানের সেনাবাহিনীতেও নাকি সেনারা এ ধরনের খাবার খেতেন। তাই হ্যামবার্গারের জন্ম বা বার্গারের জন্ম যে ঠিক কবে আমরা কিন্তু কেউই জানি না। অনেকেই জার্মানির সাথে মিল খুঁজে পান, হ্যামবার্গ শহরের সাথে একটা মিল খুঁজে পান, সব কিছু মাথায় রেখেও এই কথা কিন্তু বলাই যায়। বেশি বার্গার খাওয়া কিন্তু মোটেই ঠিক না, শরীরের পক্ষে মোটেও ভালো নয়। ভালো হোক বা মন্দ, আমরা তো খেতে ভালোবাসি। আর একটা মেসেজ ছিল, সেটা একটু টুক করে পড়ে ফেলি। বলেছেন সোমনাথ ঘোষ দমদম ক্যান্টনমেন্ট থেকে, বাড়ির কাছেই মেট্রো স্টেশন, 10 মিনিটে যাতায়াত করি, তাই টুকটাক উঠে পড়ি মেট্রোয়, বাড়ি ফিরতে পারি তাড়াতাড়ি। আর একটা জিনিস জানিয়েছেন, বলছেন এক সপ্তাহে 2 দিন অনুষ্ঠান করেছেন, তাই জন্য খুব থ্যাংক ইউ, অনেক ধন্যবাদ আপনাকেও। আর দেখা হবে আবার নিশ্চয়ই পরে কখনো কোনো সময়, যখন জুলাইয়ে নামবে বৃষ্টির ধারা। আপাতত আপনার মন ভালো করার জন্য থাকুন সঙ্গে মধুবন্তি বাগছি, পরম নেবে বিদায়, নমস্কার কলকাতার ঝাঁপি হবে বন্ধ, তবে সঙ্গে রাখবেন 107 FM রেইনবোকে।

আকাশবাণী কলকাতা রেনবো প্রচার তরঙ্গে এই মুহূর্তের খবর পড়ছি অনিন্দিতা ভট্টাচার্য। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিশেষ উদ্যোগে ইউনেস্কোর বিশ্ব ঐতিহ্যবাহী স্থান হিসেবে স্বীকৃত সাঁচি স্তূপ থেকে পবিত্র নিদর্শন মঙ্গোলিয়ায় পাঠানো হচ্ছে।

এই নিদর্শনগুলি ভগবান বুদ্ধের দুজন বিশিষ্ট শিষ্য সারিপুত্র ও মদগোল্লায়নের বলে জানা যায়। পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় আজ ওই বিশেষ নিদর্শনগুলিকে বিমানে ভোপাল থেকে দিল্লি নিয়ে যাওয়া হবে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আজ নদিয়ার মায়াপুরে যাচ্ছেন। আকাশপথে সেখানে ইসকন মন্দির পৌঁছে ইসকন মন্দির পরিদর্শনের পর সাধু সন্ন্যাসীদের সঙ্গে কথা বলবেন তিনি। মুখ্যমন্ত্রী সফরকে কেন্দ্র করে সেখানকার নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। এরপরে কলকাতায় ফিরে আগামীকালই তার দিল্লি যাওয়ার কথা। যথাযোগ্য ধর্মীয় মর্যাদায় আজ ত্যাগের উৎসব ঈদুজ্জোহা পালিত হচ্ছে। বেশ কয়েক দশক পর কলকাতায় রেড রোড থেকে সরে আজ ব্রিগেড প্যারেড ময়দানে হবে ঈদের নামাজ। লক্ষাধিক ধর্মপ্রাণ মানুষ এতে সামিল হবেন। নাখোদা মসজিদেও দুদফায় পড়া হবে নামাজ। নিউ টাউনে মিজোরাম হাউসের উল্টো দিকে ফুটবল মাঠে নামাজের জন্য প্রশাসনের তরফে ছাড়পত্র মিলেছে। আদিবাসী উন্নয়ন মন্ত্রকের সচিব রঞ্জনা চোপড়া গতকাল পশ্চিমবঙ্গে মন্ত্রকের বিভিন্ন কল্যাণমূলক প্রকল্পের অগ্রগতি পর্যালোচনা করেছেন। এক বৈঠকে কেন্দ্রীয় প্রকল্পের সুবিধা উপভোক্তাদের কাছে পৌঁছে দেওয়া, বাজেট বরাদ্দের উপযুক্ত ব্যবহার, বকেয়া কাজের গতি বৃদ্ধির ওপর নজর দেওয়া হয়। পুলিশের হাতে ধৃত উত্তর চব্বিশ পরগনার বাদুরিয়া পুরসভার চেয়ারম্যান তৃণমূল কংগ্রেস নেতা দীপঙ্কর ভট্টাচার্যের পাট ক্ষেতে মাটির নিচে লুকিয়ে রাখা টাকার পরিমাণ 2,24,07,000 বেশি। গতকাল পুলিশ ওই ক্ষেত থেকে 4 ব্যাগ ও 1 বস্তা উদ্ধার করে। দীপঙ্করকে সঙ্গে নিয়ে এই অভিযান চালানো হয়। নমামি গঙ্গে প্রকল্পের আওতায় দেশের 24 বড় শহরের জন্য নগর নদী ব্যবস্থাপনা কলকাতা ও বহরমপুরকে যুক্ত করা হচ্ছে। এর ফলে কলকাতা ও মুর্শিদাবাদের বহরমপুরের পাশ দিয়ে বয়ে যাওয়া গঙ্গা নদীকে আবর্জনামুক্ত করা হবে। একই সঙ্গে তীরবর্তী এলাকায় সার্বিক বিকাশও সম্ভব হবে বলে জানানো হয়েছে। এ মুহূর্তের খবর এখন এ পর্যন্তই।

আকাশবাণী কলকাতা এফ এম রেনবো প্রচার তরঙ্গে এই মুহূর্তের খবর পড়ছে নমামি বসু রুদ্র। ভারত বাংলাদেশ সীমান্তের অরক্ষিত অংশে কাঁটাতার দেওয়া এবং সীমান্ত চৌকি বসানোর জন্য পশ্চিমবঙ্গ সরকার 142.79 একর জমি সীমান্তরক্ষী বাহিনী বিএসএফকে হস্তান্তর করেছে। এর মধ্যে সবচেয়ে বেশি জমি দেওয়া হয়েছে মুর্শিদাবাদে 38 একরের বেশি, এরপরেই রয়েছে জলপাইগুড়ি। আদিবাসী উন্নয়ন মন্ত্রকের সচিব রঞ্জনা চোপড়া গতকাল পশ্চিমবঙ্গে মন্ত্রকের বিভিন্ন কল্যাণমূলক প্রকল্পের অগ্রগতি পর্যালোচনা করেছেন। এক বৈঠকে কেন্দ্রীয় প্রকল্পের সুবিধা উপভোক্তাদের কাছে পৌঁছে দেওয়া, বাজেট বরাদ্দের উপযুক্ত ব্যবহার, বকেয়া কাজের গতিবৃদ্ধির ওপর বিশেষ নজর দেওয়া হয়। আদিবাসী

0: পড়ুয়াদের জন্য একলব্য মডেল আবাসিক স্কুল স্থাপনের ব্যাপারে মন্ত্রকের অধীন জাতীয় শিক্ষা সমিতি পশ্চিমবঙ্গ সরকারের সঙ্গে একটি চুক্তিও স্বাক্ষর করেছে। নমামি গঙ্গে প্রকল্পের আওতায় দেশের ২৪টি বড় শহরের জন্য নগর নদী ব্যবস্থাপনায় কলকাতা ও বহরমপুরকে যুক্ত করা হচ্ছে। এর ফলে কলকাতা ও মুর্শিদাবাদের বহরমপুরের পাশ দিয়ে বয়ে যাওয়া গঙ্গা নদীকে আবর্জনা মুক্ত করা হবে, একই সঙ্গে তীরবর্তী এলাকায় সার্বিক বিকাশও সম্ভব হবে। একুশে জুন আন্তর্জাতিক যোগ দিবসে এবছর দেশের মূল অনুষ্ঠানটি হবে কলকাতায়। মধ্যপ্রদেশের খাজুরাহে আয়োজিত যোগ মহোৎসবের এক বিশেষ অনুষ্ঠানে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ এবং আয়ুষ মন্ত্রকের প্রতিমন্ত্রী প্রতাপ রাও যাদব গতকাল এই ঘোষণা করেন। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আজ গ্যাংটকের পালজোর স্টেডিয়ামে সিকিম পুলিশের হাতে প্রেসিডেন্ট পুলিশ কালার সম্মান তুলে দিয়েছেন। উত্তর পূর্বের তৃতীয় এবং ভারতের ১৫তম রাজ্য হিসেবে এই সম্মান পেয়েছে সিকিম। দেশের বিভিন্ন প্রান্তে যথাযোগ্য ধর্মীয় মর্যাদায় আজ ঈদুজ্জোহা পালিত হচ্ছে। দিল্লিতে জামা মসজিদ, ফতেপুরী মসজিদ ও শাহিদ গাদে নামাজের আয়োজন করা হয়। ঈদ উপলক্ষে দেশের বিভিন্ন প্রান্তে কড়া নিরাপত্তার বন্দোবস্ত করা হয়েছে। বাংলা বর্ষপঞ্জী অনুসারে আজ ১৩ই জ্যৈষ্ঠ ছোটনাগপুর অঞ্চল সহ সমস্ত জঙ্গলমহলে আদিবাসী কর্মীদের রহিন পরব শুরু হয়েছে। এটি মূলত একটি কৃষিভিত্তিক লোক উৎসব। এই মুহূর্তে হেডলাইন্স, আপাতত এটুকুই।
1: গানে বাজুক মনের রেডিও শুনছ ১০৭ FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন।
2: শুনুন, আপনি কি পিএম সূর্য ঘর মুফত বিজলি যোজনা সম্পর্কে শুনেছেন?
3: ভারত সরকার কা লক্স সোলার পাওয়ার সে বিজলি বিল জিরো করনে কা ভি হ্যায়।
2: এতে আপনার বাড়ি সূর্য বাড়ি হয়ে যাবে, মানে বিদ্যুতের বিল আসবে জিরো, আর উৎপাদিত বিদ্যুৎ অতিরিক্ত হলে বিদ্যুৎ গ্রিড বিক্রি করে অর্থ উপার্জনও সম্ভব। তাহলে অপেক্ষা কিসের? এখনই রেজিস্টার করুন পিএম সূর্যঘর .gov.in।
1: কালজয়ী বাংলা গানের ধারা ছুঁয়ে যাক মন, শুনছেন গান দরিয়া ১০৭ FM রেইনবোতে। গান্দরিয়া, গান্দরিয়া, ছুঁয়ে যাক মন, ছুঁয়ে যাক মন।
4: শুনছেন গান্দরিয়া, একেবারে খুশির দিন আজকে। আজকে ঈদের উৎসবে একেবারে চারদিক জমজমাট। গান্দরিয়াতে আপনাদের সাথে আমি আছি মধুমিতা বসু। আর আজকের বিষয় কি থাকে, কি বিষয়ে গান শুনতে চাই শোনাবো, সেটা আপনাদের সকলেরই জানা আছে। লোকগান, বাংলার লোকগানের যে বিপুল সম্ভার, প্রতিদিনের মতো আজকেও ঠিক একটাই কথা বলবো যে সেখান থেকে চয়ন করাটা খুব মুশকিলের, কিন্তু চয়ন করতে হয়, ভাবতে হয়, ভাবনাটাকে আবার প্রকাশও করতে হয়। আজকের গল্প যদি লোকগান, লোকজীবন, লোক উৎস ধারা সব কিছু নিয়ে হয়, মন্দ কী? গান যখন বাছাই করছিলাম, বাছাই করতে করতে যে শিল্পীদের গান বাছাই করলাম, করতে করতে দেখলাম যে প্রায় সকলকে চিনি, দেখা হয়েছে। দেখা হওয়ার একটা মূল আনন্দ থাকে যে প্রত্যেকটা মানুষের জীবনের ধরন ধারণ সবই তো আলাদা হয়, এবং কেন তারা লোকগানকে বেছে নিয়েছিলেন, কেন তারা লোকগানকে সমৃদ্ধ করেছেন, এই ভাবনাগুলোও খুব বেশি করে জড়িয়ে থাকে। একেবারে গানে গানে শুরু করি অনুষ্ঠান। প্রথম শিল্পী অমর পাল। হ্যাঁ, আজ লোকজীবনের নানান কথা, লোকগানের নানান কথা, লোক আঙ্গিকের নানান কথা, তার সঙ্গে এই লোকগানের শিল্পীদের নিয়েও নানান কথাই থাকবে।

এখন তো আর খুব একটা ভোরবেলা নেই, বেশ অনেকটাই বেলা হয়ে গেছে, মানুষ কাজের জীবনে ঢুকে গেছে। আমাদের খুব ছোটবেলায় মফস্বলে গৌরী মাসি বলে একজন বৈষ্ণবী আসতেন, করতাল বাজিয়ে একটা ছোট্ট খোপা বাঁধা তার সাদা শাড়ি সাদা পোশাক, তিনি এই গানটা গাইতেন। তখন কিন্তু জানতাম না যে এই গানটা কার গাওয়া, তখন জানতাম এই গানটা গৌরী মাসিরই গাওয়া। গৌরী মাসি বৈষ্ণবী, মাধকরি করে তার দিন যায়, সব এবাড়ি ওবাড়ি যায়, কিন্তু সকলে তার সঙ্গে খুব ভালো ব্যবহার করে। ছোটবেলার ওই জিজ্ঞাসা ওই খোঁজ যখন একটু একটু করে বড় হলাম, শহর জীবনে এসে ঢুকে পড়লাম, তখন আবিষ্কার করলাম যে এ গান অমর পালের গাওয়া। এই পর্যন্ত ঠিক আছে, অমর পালকে একজন শিল্পী এ কথাটা শুরুতেও বলা যায়, শেষেও বলা যায়। আকাশবাণীতে এই গান শোনা তার প্রথম প্রসঙ্গ তো উল্লেখ করতেই হয় যে অমর পাল প্রথম লোকশিল্পী হিসেবে কিন্তু আকাশবাণীতে গান গেয়েছিলেন, সেটা 1951 সালে তার প্রথম গান প্রচারিত হয় রেডিওতে। তখন তিনি খুবই ছোট, তখন সেভাবে তো গানের চর্চা তিনি করছেন বটে, কিন্তু যা হয় ছোটবেলায় তার সেই নাম ডাক সবটা হয় না। বাংলাদেশের ব্রাহ্মণবাড়িয়ায় তার জন্ম, তারপরে দীর্ঘদিন ওখানে থাকার পরে কলকাতায় চলে আসেন, মা গান গাইতেন, মার কাছে তার গান শেখা। অমরদার সাথে একটু আগেই বলেছি অনুষ্ঠানের শুরুতেই যে যে শিল্পীদের কথা বলবো সবার সঙ্গে কম বেশি ব্যক্তি পরিচয় আমার আছে।

দুটো কারণে, একটা আকাশবাণীর কারণে, আরেকটা চলতে চলতে তো এগোচ্ছে বয়সটা, পরিচিতি চেনা জানা বাড়বে। অমর্দা গল্প করতেন যে তার গান কিভাবে বাংলাদেশ থেকে এখানে আসতো। সব সময় কিন্তু কিছু কিছু জিনিসের একটা রেস্ট্রিকশন থাকে, বাধা থাকে। গানের আবার কী বাধা না, এটা আমাদের তো মনের মধ্যে দেখা দিতেই পারে। গান গাইবে, গান আসবে, গান কী আর এমন অসুবিধে। কিন্তু অমর্দার কাছে এই গল্প শোনা, মা তার পানের রাখবার যে কৌটো, সেই কৌটোতে লুকিয়ে তিনি বাংলাদেশ থেকে গান এনে অমর্দাকে দিতেন, পৌঁছে দিতেন। ওভাবে ওপার বাংলা থেকে এপার বাংলায় গান এসে পৌঁছতো। এবং শিল্পীকে কাছ থেকে দেখতে দেখতে তুমি বুঝে যাবে যে তিনি যে আর পাঁচটা মানুষের মতো কখনোই নন, তার সবটা জুড়েই যে গান, এবং গানের জন্যেই এরা জন্মগ্রহণ করেন, গানকেই এরা জীবন দিয়ে লালন করেন, আবার এগিয়ে নিয়ে যান। অমরদার গান শুনতে শুনতে চলে আসবো একেবারে অন্য স্বাদের গানে, একটু লম্বা গান, মহুলের গান। লোকগানের আঙ্গিকে অনেক ধরনের চলন এলো, পরিবর্তন এলো, ধরন পাল্টালো, শিল্পীরাও তাকে গ্রহণ করে এগিয়ে নিয়ে গেল। মহুলের গানে যাই।

গানটিতে যে অনুভব বা যে অনুভূতিটা হলো, গানটির কথা কিন্তু প্রচলিত, কিন্তু তার যে অ্যারেঞ্জমেন্ট সেটা খুব আধুনিক। মনে পড়ছে লুই আর্মস্ট্রংয়ের একটি কথা, তিনি কোথাও বলেছেন যে আমার তো মনে হয় যে সব সঙ্গীতই লোকসঙ্গীত, বৃহৎ অর্থে সেটা অনেকাংশেই ঠিক। লোকজীবন না থাকলে, আমাদের সাধারণ জীবন না থাকলে তো জীবন তৈরিই হতো না, আমরা কিছুই বুঝতে পারতাম না যে কোনটা কীরকম জীবন। লোকগানের যে ধরন চলন প্রজন্মের পর প্রজন্ম ধরে কোন ঐতিহ্যকে তারা বহন করে নিয়ে চলেছেন, সেটা হয়তো পদকর্তা যারা সঙ্গীতজ্ঞ তারা নিজেরাও সবসময় বুঝে উঠতে পারেন না। চলে যাব গানে, গীতা চৌধুরী। বাংলার লোকগানের যদি ঘর ঘরানা এই শব্দটা উচ্চারণ করি, তাহলে এই শিল্পী কিন্তু তেমন একটি ঘরেরই শরিক, যার পরিবারে নির্মলেন্দ্র চৌধুরী, উৎপলেন্দ্র চৌধুরী এবং গীতাদি নিজে এখনও গান করেন। তার গাইবার ঢং স্টাইল অবশ্যই একেবারে

গানটি ছন্দটা সহজ ছন্দ, লোকগান, কিন্তু কীর্তনাঙ্গের একটা হালকা প্রভাব এর মধ্যে লক্ষ্য করলাম। এরপরে যার গান শুনবো, তিনি একজন জীবন্ত কিংবদন্তি, পূর্ণচন্দ্র দাস। পূর্ণচন্দ্র দাস বাউল, যার গানের টোন আলাদা, টোনাল কোয়ালিটি আলাদা, গাইবার ধরন আলাদা, এবং তার গান বিশ্বের দরবারে ছড়িয়ে দিল বাংলা লোকগানকে। আমাদের সেটা বোধ হয় এইটিজের ওই সময়টা, 78-80s এই দশকের এই সময়ের, চারদিকে হইচই, কাগজে বড় বড় ছবি, চিনি না তো তাকে। তারপরে সঙ্গ বাড়ে, সঙ্গ থেকে তো চেনা জানাও বাড়ে। পূর্ণদাসদা এখনও, তার যদি কণ্ঠ আপনারা শোনেন, এখনও মনে হবে যে সেই চিরযুবাই তিনি। এবং সঙ্গীতকে যারা ধারণ করেন অন্তরে, মনে, প্রাণে, কোথাও তো একটু অন্য মাত্রা, অন্য যুগের মানুষ হন, যেটা তার মধ্যে বারবার লক্ষ্য করা যায়। চলে যাই গানে।

পূর্ণদাস বাউলের কণ্ঠে গানটি শুনছিলাম, আর আমার মঞ্চ দৃশ্য মনে পড়ছে, আপনাদের অনেকেরই মনে পড়বে। প্রথম দোতারা বা এই ডুগডুগি যেটাকে বলি, এই ডুগডুগি বাজিয়ে ঘুরে ঘুরে ঘুরে ঘুরে গান গাওয়া, ওনার কাছে দেখা। পরবর্তী সময় তো অনেককে পেয়েছি এবং এই গানে এখন অনেকেই খুব জনপ্রিয়তা লাভ করেছেন, পার্বতী বাউলের নাম তো করতেই হয়। আর গানটির কম্পোজিশন কার শুনলে আরও অবাক হয়ে যাবেন, কথা সুর দুটোই কিন্তু সলিল চৌধুরীর। আজকে শুরুতেই যে একটা শব্দ উচ্চারণ করেছি, যে লুই আর্মস্ট্রং যে কথাটা বলছিলেন যে লোকগান সব গানই লোকসঙ্গীতই লোকসঙ্গীত, সত্যি কথাই যে এই লোক

0: লোকজীবনের কথা, লোকজীবনের ভাবনা, এটা তো সবার মধ্যে দেখা দেয়। এবং এ গানও যে এভাবে আসতে পারে সে ধারণা আমাদের সবসময় হয় না। এখন হয়তো কিছুটা আমরা চিনেছি, জেনেছি। এবং যেটা আগে তো খুব মজার বিষয় ছিল, পদকর্তাদের খুঁজে বেড়াতে ইচ্ছে করে যে যারা এমন সুন্দর সুন্দর গানের কথা লিখেছেন এবং এমন সুন্দর সুর করেছেন, সেই মানুষগুলো কোথায়। আজ তো আর তাদের খুঁজে পাবো না, তাই গানের মধ্যে দিয়ে খুঁজে বেড়ানো। আপনারা আমার সাথে আছেন আজকের গান্দরিয়ায় লোকগানের অনুষ্ঠান। আমরা এরপরে চলে যাব পরপর দুটি গানে।
1: কালজয়ী বাংলা গানের ধারা ছুঁয়ে যাক মন, শুনছেন গান্দরিয়া 107 FM রেইনবোতে। গান্দরিয়া, গান্দরিয়া, ছুঁয়ে যাক মন, ছুঁয়ে যাক মন।

লোকগানের ধারায় একটা বড় অংশ জুড়ে তো শ্রীরাধিকা এবং শ্রীকৃষ্ণের কথা, এবং যখন যেভাবে যেভাবেই দেখতে যাই না কেন, দেখা হোক না কেন, তার রূপ, তার চলন, তার প্রেম, তাকে নিয়ে জিজ্ঞাসা, সব কিছুই একেবারে অন্য রকমভাবে আমাদের কাছে আসে। লোকগানের তো নানান রকম দিক, ভাটিয়ালি, ভাওয়াইয়াজ, বাউল, লাবনি, ঝুমুর, কীর্তন, জারিগান, সারিগান, মুর্শুদি, গম্ভীরা, ঢপযাত্রা, সংযাত্রা, বিয়ের গান, বিচ্ছিদি গান, ধান ভাঙার গান, ধান শুকোনোর গান, এরকম নানান ধরনের গান, যে গান লোকজীবন কেন্দ্রিক। লোকজীবন, লোকগান খুব একটা সহজভাবে বললেও অত সহজ ভাবনা থাকে না, যে জীবনের সঙ্গে গানের একটা সম্পৃক্ত হয়ে যাওয়ার যে যোগ, যে টান, যে ইচ্ছে, সেটাই বা তৈরি হয়েছিল কী করে, এই জিজ্ঞাসাগুলোও বারবার মনের মধ্যে দেখা দেয়। যে তাহলে এটা কি একান্তই মাটির সুর, যে সুর নিজের থেকে মানুষের গলায় আসে? আসে। আমাদের বাংলার মাটির এমন একটা ধারা, এমন তার জলবায়ু, কোথাও গানের সুর অনেক মানুষের মধ্যে খুব আপনাআপনিভাবেই আসে। তারপরে কারো চর্চায় একটা বড় জায়গায় পৌঁছয়, নাম হয়, ধাম, পরিচিতি বাড়ে, সব কিছু। কিন্তু অনেক মানুষ আছেন যারা নীরবে থেকে কাজ করে চলেন। এবারে যার গান শুনব তাকে গবেষক বললে তো কিছু ভুল হয় না, শুভেন্দু মাইতি। এই যে অমরদার গল্প করছিলাম, যে পুটলি করে করে গান নিয়ে আসা, এপার বাংলার গান, ওপার বাংলার গান, যে তাকে বহন করে আনা, সেখান কণ্ঠে ধারণ করা, এই যুগটার পরে ধীরে ধীরে এই শুভেন্দুদাদের যে গানের গান জীবনের যুগ, গত 50 বছর না হলেও 40 বছর ধরে দেখছি, সেখানেও একটা অদ্ভুত চলন। একটা সময় লোকগানের একটু প্রচার প্রসারের দরকার ছিল, খুব বেশি করে দরকার ছিল। তখন তো এত টেলিভিশন মিডিয়া নেই, মানুষ গান শুনে, গান গেয়ে গানকে চিনতে শিখেছে। সেক্ষেত্রে শুভেন্দুদার যে ভূমিকা তা চিরস্মরণীয় হয়ে থাকবে।

গানটির মধ্যেই যে চমক, যে চলন, একেবারে অন্য কথা। টুসু পরবের কথা বলছিলাম, বিভিন্ন পরবের কথা, যে পরবদের কেন্দ্র, পরবগুলোকে কেন্দ্র করেও এই গানের জন্ম হয়েছে, কত লোকগানের জন্ম হয়েছে এই টুসু পরবকে কেন্দ্র করে। টুসু তো যেন গ্রামের মেয়ে, বাড়ির মেয়ে, সেই হিসেবেই পুজো করা হয়। আজকেও যেমন ছোটনাগপুর অঞ্চলে রহিম পরব শুরু হলো আজকে, এবং এই পরব তো চলতেই থাকে। এই ছোট ছোট অনুষ্ঠান, ছোট ছোট পর্বগুলোকে নিয়ে লোকজীবনের অঙ্গ যদি আমি বলি, কখনো মেয়েদের কথা বলা হয়, মেয়েদের বিয়ে দিতে হয় একটা সময়ের পরে, সেই কথা বলা হয়। আবার টুসুকে সাজিয়ে গুছিয়ে তাকে কত রকমভাবে বরণ করা হয়, একটা লোকজীবনের আঙ্গিক, লোকজীবনের কথা। একটা নারী বা একটি ছোট মেয়ে বড় হয়, তারপরে আরও বড় হয়, সব মিলিয়ে সেই জীবনটাকে কল্পনা করা হয়। এবারে চলে যাব যার গানে, স্বপ্না চক্রবর্তী। অনেক দিন আগের কথা মনে পড়ে যাচ্ছে, আকাশবাণী ছাড়া তো তখন আর কোনো মাধ্যম জানি না। এই দুপুরবেলা তিনটে নাগাদ লোকগীতির আসর হতো, সেখানে স্বপ্না চক্রবর্তীকে প্রথম শুনি। বড়লোকের বিটিলো ইত্যাদি ইত্যাদি, লম্বা লম্বা চুলের এসব গান। তো কী হয়, গান শুনলে একটা রূপকল্প, একটা ছবি তৈরি হয় শিল্পীর সম্পর্কে। তারপরে তো বেতার জগতে বা রেকর্ডের পেছনে স্বপ্নাদি ছবি দেখি। পরবর্তী সময়ে যখন খুব কাছাকাছি হই, বছর কয়েক আগে, তখন জানি, জানতে পারি যে স্বপ্নাদি এবং তার স্বামী দুজনের এই গবেষণা কতটা, লোকগানকে তুলে আনা, এবং এখনও গত কয়েক বছর পর্যন্ত মানে তাদের কি আকুতি যে এই গানগুলো গেয়ে রাখা হলো না, এই গানগুলো গাওয়া হলো না, লোকের কাছে পৌঁছবে কী করে, তাহলে তো লোকে জানলই না এই গান আছে। এই দুজনের আমি আকুতি দেখেছি, যে গানগুলো কেউ গাক, নতুন প্রজন্মের কেউ রেকর্ড করুক। এই আকুতিটা না থাকলে কিন্তু জীবনে বাঁচা যায় না, যেভাবেই আমরা বাঁচি না কেন, আমাদের জীবনের এই আকুতিটা প্রয়োজন। স্বপ্না চক্রবর্তীর গানে এবার চলে যাই।

একটু আগেই বলছিলাম যে গানের সংসার, নাইনটিসের সময়ের গান, এগুলো গানের কথা, গানের ধরন চলন একেবারেই তো খুবই চেনা, খুব সহজ লাগে, সাধারণ লাগে, নিজেদের মতো করে লাগে। ওই সময়ে লোকগানে চমক নিয়ে এলেন স্বপন বসু।

মনে আছে, আপনাদের সকলেরই মনে থাকবে, থাকাটাই স্বাভাবিক। প্রথম দেখলাম এই অময় পূর্ণদাস বাউলের কথা বলছিলাম, ডুগডুগি বাজিয়ে আর এই ব্যঞ্জ বাজিয়ে গান গায়, প্যান্ট শার্ট পরা ভদ্রলোক, কিন্তু গায় লোকগান, বেশ চমৎকার গান। গান শুনতে শুনতে সকলেরই ভালো লাগা তৈরি হচ্ছে, আমরাও দৌড়চ্ছি একটার পর একটা অনুষ্ঠান। এইভাবে ভালো লাগাটা আস্তে আস্তে একটা পরিচিতির জায়গায় পৌঁছলো, তার গানের পরিসর বাড়ল, সংখ্যা বাড়ল, শ্রোতা বাড়ল, পরিচয় বাড়ল। যখন অনেকগুলো জিনিস একসাথে বৃদ্ধি পায় তখন যেটা হয়, খ্যাতির একটা শিখরে তিনি পৌঁছন। বিদেশে পড়াশুনো, সেখানে গানের চর্চা, মন বড় চঞ্চল লেগেছিল যে তিনি কেন এই লোকগান গাইলেন। আসলে মশাই, লোকগানের কি আর দেশ বিদেশ থাকে, সে তো সব জায়গাতেই একরকম। বিদেশের গান শোনার সবসময় সুযোগ হয় না, সেখানেও জনজীবন, জনপ্রজাতি, তাদের আলাদা আলাদা ধরন, আলাদা আলাদা চলন, প্রত্যেকটা অঞ্চলের কোথাও কোথাও দেখা যায় একটা দেশের অনেক ভাষা, অনেক ভাষার প্রচলন আছে সেখানে, এবং প্রত্যেক ভাষার আলাদা আলাদা শৈলী, আলাদা আলাদা গান তৈরি হয়, তার গাইবার ধরন আলাদা, রীতিনীতি আলাদা, সবই অন্যরকম হয়। তো সেই রকমভাবে স্বপন বসুকে একটা আবিষ্কারের মতোই একসময় মনে হয়েছিল, এবং তার গান গাইবার যে ধরন, গান গাইবার যে ইংরেজিতে যদি বলি স্টাইল, তা তো একেবারে অন্যরকম। এবং লোকগানের এমন একটা গুণ, সে তুমি যেখানেই রাখো, যেভাবেই রাখো না কেন, সে তার নিজের জায়গা নিজে তৈরি করে নেবেই, এবং সেই জায়গাটাতে কোনো মানে আটকাতে পারে কে, কারুর পক্ষে সেটা সম্ভব নয়। স্বপন বসু ঠিক নিজের মতো করে নিজের জায়গা তৈরি করে নিলেন, এবং আমাদের বাংলার লোকগানে তার যে ব্যাপ্তি, তার যে পরিচিতি, সেটা তো বলাই বাহুল্য কতটা বিস্তৃত। এবং মোটামুটি 2025 সালে তার সঙ্গীত জীবনের একটা বড় অংশ তিনি পূর্ণ করলেন। লোকগান তো শুধুমাত্র গান নয়, এটা একটা বিষয়। এ গান গাইতে গেলে যেমন একটা কণ্ঠ চাই, একটা দায়বদ্ধতা চাই। এই দায়বদ্ধতাটা একটা খুব বড় জিনিস, দায়বদ্ধতা না থাকলে কখনোই কোনো গান, কোনো শিল্পী, কোনো স্রষ্টা কিছুতেই তার কাজে এগিয়ে আসতে পারেন না। সুতরাং আমরা যখন যে কাজটাই করি না কেন, দায়বদ্ধতাটা আমাদের সঙ্গে থাকে বলেই আমরা সে কাজে এগোতে পারি, সে কাজে স্বীকৃত হই এবং সে কাজের মধ্যে দিয়ে এগিয়ে যাই। স্বপন বসুর গান আমাদের ভালো লাগার একটা পর্ব, তার গানে ভেসে থাকার পর্ব, এবং তাদের গান ধীরে ধীরে আমাদের অনেকটা দূর পর্যন্ত লোকগানের দরবারে পৌঁছে দিয়েছেন, সে কথাটা তো মানে কথায় বলে না, বলাই বাহুল্য, আমার ক্ষেত্রেও সে একই কথা। লোকগানের নানা দিক, নানা আঙ্গিক, নানা রূপ, নানা ছন্দ, নানা ধরন, নানা শিল্পী, এবং এই যে নানা ধরনকে একসঙ্গে একটা মালায় গাঁথবার আজকে চেষ্টা করছি, সেটাও কতটা পারছি আমি জানি না, কিন্তু আমি খুব চেষ্টা করে যাচ্ছি যে একসাথে একগুচ্ছ ফুলকে একটা মালার মধ্যে গেঁথে দিতে। আমরা চলে যাব এবারে গানে, স্বপন বসুর গানে, তারপরে সংবাদ বিরতির পরে আবার ফিরে আসছি আপনাদের সাথে।

আকাশবাণী কলকাতা এফএম রেনবো প্রচার তরঙ্গে এই মুহূর্তের খবর পড়ছে রঞ্জনা চৌধুরী। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী স্বচ্ছ ভারত মিশন 2.0 বাস্তবায়নের উপর জোর দিয়েছেন। গতকাল নতুন দিল্লিতে 51তম প্রগতি বৈঠকে তিনি বলেছেন, এই উদ্যোগকে শুধু পরিকাঠামো নির্মাণের মধ্যে সীমাবদ্ধ না রেখে নিয়মিত পর্যবেক্ষণ, নাগরিক অংশগ্রহণ এবং বিভিন্ন অংশগ্রহণকারীদের মধ্যে সমন্বয়ের মাধ্যমে কার্যকরী করে তুলতে হবে। বৈঠকে তিনি রাজ্যগুলিকে বর্জ্য ব্যবস্থাপনা সম্পর্কিত পরিকাঠামোর কাজ দ্রুত শেষ করতে বলেছেন। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আজ গ্যাংটকের পালজোর স্টেডিয়ামে সিকিম পুলিশের হাতে প্রেসিডেন্ট পুলিশ কলার সম্মান তুলে দিয়েছেন। উত্তর পূর্বের তৃতীয় এবং ভারতের 15তম রাজ্য হিসেবে এই সম্মান পেল সিকিম। দেশের পুলিশ বাহিনীর অসাধারণ সেবা, অটল শৃঙ্খলা এবং দেশবাসীর প্রতি তাদের কর্তব্যের স্বীকৃতিস্বরূপ এই সর্বোচ্চ সম্মাননা প্রদান করা হয়। দেশের সীমান্ত থেকে 15 কিলোমিটার অভ্যন্তর পর্যন্ত তৈরি হওয়া অবৈধ নির্মাণের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি কঠোরভাবে প্রয়োগ করার নির্দেশ দিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। বিগত বছরগুলিতে গড়ে ওঠা এ ধরনের সমস্ত নির্মাণ ভেঙে ফেলার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষগুলিকে নির্দেশ দিয়েছেন তিনি। যথাযোগ্য ধর্মীয় মর্যাদায় আজ ঈদ উজ জোহা পালিত হচ্ছে। এই উপলক্ষে সকলকে শুভেচ্ছা জানিয়েছেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। এক বার্তায় তিনি বলেছেন, এই উৎসব ভক্তি, ত্যাগ ও নিঃস্বার্থতার প্রতীক। এই উৎসব নাগরিকদের মানব সেবায় অনুপ্রাণিত।

0: করেন বলে তিনি জানান। সমাজে ভালোবাসা ও সম্প্রীতি প্রসারের জন্য নাগরিকদের উদ্দেশ্যে আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি। বাংলা বর্ষপূর্ণি অনুসারে আজ 13ই জ্যৈষ্ঠ ছোটনাগপুর অঞ্চল সহ সমস্ত জঙ্গলমহলে আদিবাসী কর্মীদের রহিন পরব শুরু হচ্ছে। এটি একটি মূলত কৃষিভিত্তিক লোক উৎসব। জঙ্গলমহলের আদিবাসিন্দা কর্মী সম্প্রদায়ের সাংস্কৃতিক এবং ঐতিহ্যের প্রতীক এই উৎসব। তাদের ক্যালেন্ডার অনুসারে আজ 13ই জ্যৈষ্ঠ রোহিণী নক্ষত্রের আগমন ঘটে। এই মুহূর্তের খবর শেষ হলো।
1: কানে বাজুক মনের রেডিও, শুনছো 107 FM রেইনবো, সাত সুরে সারা দিন, সাত সুরে সারা দিন। কালজয়ী বাংলা গানের ধারা ছুঁয়ে যাক মন, শুনছেন গান দরিয়া 107 FM রেইনবোতে। গান দরিয়া, গান দরিয়া, ছুঁয়ে যাক মন, ছুঁয়ে যাক মন।

আপনারা গান ধরিয়া শুনছেন মধুমিতা বসুর সঙ্গে। লোকগান, লোকগানের নানা দিক, নানান রকমের শিল্পী, শিল্প জীবনের কথা, শিল্পী জীবনের কথা, সব কিছুকে নিয়ে একগুচ্ছ ফুল নিয়ে একটা মালা গাঁথার চেষ্টা করছি। তপন রায়ের কণ্ঠে গানটি শুনছিলাম, এবং কি ইন্টারেস্টিং গানটা। গানটির মধ্যে লোকশিল্পীরা লোকজীবনের যে কথা বলতে চান, একেবারে খুব সরাসরিভাবে সে কথা বলা, সেটা আমরা গান শুনেই বুঝতে পেরেছি। নতুন করে আমার আর বলে দেবার দরকার নেই, কিন্তু যেটা বলে দেবার, মন দিয়ে শুনলে মিউজিক অ্যারেঞ্জমেন্ট এবং গানের সঙ্গে একটি বিশেষ জায়গায় এমন সুন্দর করে মিউজিকটি ফেলা হলো, গাওয়া হলো, আহা, এই শুনতে হবে, না শুনলে তো গান তৈরি হয় না, কান তৈরি হয় না, মনটাও তৈরি হয় না। প্রত্যেকটা গানের ধারা, চলন, ধরন একেবারে অন্যরকম। এবারে যার কণ্ঠে গান শুনবো, সে গানটি শুনুন, শুনলেই বুঝতে পারবেন। বলেছি না যে লোকজীবনের নানা দিক, লোকশিল্পীরা সারা বাংলাদেশ জুড়ে, সারা ভারতবর্ষ জুড়ে তো আছেই, সারা বাংলাদেশ জুড়ে ছড়িয়ে আছেন, এক এক প্রান্তে এক এক রকমের কথা, কথা বলার ধরন একরকম, গান একরকম, গানের সুর একরকম, গায়কী একরকম। এবারে গানটি শুনবো আশিস গিরির কণ্ঠে।

গানের মধ্যে সেই একই কথা বলা, জীবনের কথা বলা, কৃষ্ণের কথা বলা। এবারে যার কথা বলবো তিনি রুনা লায়লা। প্রথম দেখি কলকাতায়, তখন আমি শ্রোতা। দ্বিতীয় দেখি শান্তিনিকেতনে, তখন আমি রুনা লায়লার সঙ্গে একই মঞ্চে, গান গাইতে নয়, অবশ্যই অ্যাঙ্কার হিসেবে। একজন খ্যাতনামা বাংলাদেশি কণ্ঠশিল্পী, বাংলাদেশের গানের রানী, সুর সম্রাজ্ঞী এবং সুরের দেবী হিসেবেও তাকে কিন্তু বেশ উচ্চতায় কল্পনা করা হয়। গজল গানে তার যে খ্যাতি, তার যে বিখ্যাতি, সে বিখ্যাত তিনি, সেটা আমরা সবাই জানি। তার পাশাপাশি তিনি ভারতীয় বহু ভাষায় গান গেয়েছেন, বাংলা, উর্দু, পাঞ্জাবি, হিন্দি, সিন্ধি, গুজরাতি, বেলুসি, পস্তু, ফার্সি, আরবি, মালায়, নেপালি, জাপানি, স্পেনীয়, ফরাসি, লাতিন, ইংরেজি, মোট 18টি ভাষায় রুনা লায়লা গান গেয়েছেন। ভারত পাকিস্তানের মেলবন্ধনে বেশ কয়েকটি গান, দমাদম মাস্তা কালান্দার, কে না জানে, এত বিখ্যাত গান। এহেন শিল্পী লোকসঙ্গীতে রুনা লায়লা হিসেবে আমাদের কাছে খুব পরিচিত হন। এবং প্রসঙ্গ তো উল্লেখ করতেই হয়, তার এই গান শেখা কিন্তু আমাদের এখানের প্রখ্যাত সাধক গায়ক দীনেন্দ্র চৌধুরীর কণ্ঠে। আমার মনে পড়ে রাজ্য সঙ্গীত একাডেমি, যেখানে সঙ্গীতের নানান কাজ হয়, নানান রকম গবেষণামূলক কাজ হয়, সেখানে ওয়ার্কশপ হয়, সেই ওয়ার্কশপে কিন্তু দীনেন্দা নিয়মিত ক্লাস নিতেন। এবং তার কাছে যে কত মানুষ, কত শিল্পী তৈরি হয়েছে, সেটা তো বলাই বাহুল্য। এবং রুনা লায়লা প্রসঙ্গে দীনেন্দার কথাটা এলো, গায়কী, গাইবার ধরন, এক একজন শিল্পী তো এক এক রকম হয়, একটা নির্বাচনেরও প্রয়োজন হয়। সেক্ষেত্রে তার মেন্টার কিন্তু ছিলেন এদেশের দীনেন চৌধুরী। চলে যাই রুনা লায়লার গানে।

0: উৎপলেন্দ্র চৌধুরীর কণ্ঠে গানটি শুনছিলাম, এবং এক কথায় একটু আগে টুসুর গানটি শুনছিলাম শুভেন্দু মাইতির কণ্ঠে, যে আমার টুসুকে সাজিয়ে দিয়েছে এই গল্প। আর এই যেন তারপরে একদম পালকি আমার চলে এসেছে মেয়ের বরণ করা। আজকে কিন্তু অনেকগুলো গানের মধ্যে মেয়েদের এই সাজ, স্বপন বসুর গানে এত সুন্দর করে গয়না পরানো হলো, নানান রকম গয়না দিয়ে মেয়েকে সাজিয়ে তোলা হলো। এক কথায় লোকগান কিন্তু আমাদের বিনোদনের অঙ্গ হিসেবেও ব্যবহৃত হয়েছে। এই যে বর্ণনামূলক গানগুলো আমরা পাচ্ছি নানানভাবে, কোথাও একটা জীবনের ছবি তৈরি হয়, বিয়ের গান আমরা বলি যে বিয়ের গান গাওয়া হয় বিয়ের আগে। এই লোকজীবনের যে তখন তো আর এত মাধ্যম, এত কিছু, এত যন্ত্র, এত আধুনিকতা, এত কিছু তো ছিল না তখন। লোকগানের মধ্যে দিয়ে মানুষ তার জীবনের সমস্ত রস, জীবনের যে অনুভব তা প্রকাশ করত। গানে গানে আছি, গানে গানেই থাকব। আর লোকগান, লোকগানের নানা দিক, নানা রূপ, নানা অঙ্গ, নানা জীবনের কথা ছোট ছোট করে এক কথায় বলতে পারি যে লোকজীবনে গান জীবনের কথা। আরেকজনের কথা তো বলতে গেলে আমার একটা বড় পর্ব হয়ে যাবে, সেটি হচ্ছে লালন ফকির, আসবো তার গল্পে। কিন্তু তার আগে কয়েকটি কাজ, গুরুত্বপূর্ণ কাজ থাকে, সেই কাজগুলো সেরে নিয়ে ছোট্ট একটু বিজ্ঞাপন বিরতি নিয়ে তারপরে আবার চলে আসব আপনাদের সঙ্গে লোকগানের অনুষ্ঠানে। আজকে গান্দরিয়ায় আমি আছি মধুমিতা বসু।
1: কানে বাজুক, মনের রেডিও, শুনছো 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন।

0: আলোজয়ী বাংলা গানের ধারা ছুঁয়ে যাক মন। শুনছেন গান দরিয়া 107 FM রেইনবোতে। গান দরিয়া, গান দরিয়া, ছুঁয়ে যাক মন, ছুঁয়ে যাক মন।
1: আমার এক অবুজ প্রতিবেশী আছেন, যিনি পাড়ার সবাই সোলার প্যানেল লাগিয়ে নিলেও বিশ্বাসই করেন না যে সত্যি জিরো বিল আসতে পারে। আমি বলেছিলাম, ওরে, এই প্রকল্পের নামই তো PM সূর্য ঘর মুফত বিজলি যোজনা। তারপর যখন দেখলো এক এক করে সকলের ইলেকট্রিক বিল জিরো এলো, তখন বলল এবার লাগিয়ে নিচ্ছি PM সূর্য ঘর মুফত বিজলি যোজনা। যুক্ত হতে রেজিস্টার করুন PM সূর্যঘর.gov.in।
0: আলোজয়ী বাংলা গানের ধারা ছুঁয়ে যাক মন। শুনছেন গান দরিয়া 107 FM রেইনবোতে। গান দরিয়া, গান দরিয়া, ছুঁয়ে যাক মন, ছুঁয়ে যাক।

গানটি শোনবার আগেই বলছিলাম লালন ফকিরের কথা বলবো, দেবলীনা সিংহরায়ের কণ্ঠে গানটি শুনলাম। লালন ফকির কি শুধু একজন সঙ্গীত রচয়িতা ছিলেন? আমার চোখে তিনি একজন দার্শনিক। আটকুটুরি নয় দরজা আটা, মধ্যে মধ্যে ঝরকা কাটা, তারপরে সদর কটা, আয়না মহল তাই। লালনের গান মানুষ সমাজকে নিয়েই মূলত ছিল। তিনি বিশ্বাস করতেন সকল মানুষের মাঝখানে বাস করেন এমন একজন মানুষ যে মনের মানুষ, আর সেই মনের মানুষের সন্ধান পাওয়া যায় আত্মসাধনার মধ্যে দিয়ে। দেহের ভেতরেই মনের মানুষ থাকে, যাকে তিনি বারবার অচিন পাখিও বলেছেন। সেই অচিন পাখির সন্ধান মেলে পার্থিব দেহ সাধনার ভেতর দিয়ে দেহত্তর জগতে পৌঁছানোর মাধ্যমে বাউলতত্ত্বের নির্বাণ, মোক্ষ বা মহামুক্তি লাভ ঘটে। সব কিছুর ঊর্ধ্বে মানবতাবাদকে সর্বোচ্চ স্থান দিয়েছেন। তার বহু গানে এই মনের মানুষের প্রসঙ্গ আমরা পাই। জাতি, ধর্ম, বর্ণ, লিঙ্গ সমস্ত ভেদে তার গান কোথায় ঈশ্বরের কাছে পৌঁছে গেছে। ধর্মীয় আদর্শ নিশ্চয়ই থাকে, কিন্তু তিনি যখন বলেন খাঁচার ভিতর অচিন পাখি কেমনে আসে যায়, তখন কি একবারও মনে হয় যে সেখানে মানব প্রেম ছাড়া আর অন্য কোনো প্রেম আছে? কত রকমের ধর্মীয় কুসংস্কার, লোপ, আত্মকেন্দ্রিকতা, তার সামনে তিনি বাধা হয়ে দাঁড়িয়েছেন, তিনি একেবারে ঢাল হয়ে দাঁড়িয়েছেন। প্রসঙ্গ তো বলতেই হয়, ব্রিটিশ আমলে যখন হিন্দু মুসলিমদের মধ্যে জাতিগত সংঘাত বাড়ছিল, সেই সময়ও কিন্তু তার প্রতিবাদী কণ্ঠস্বর একেবারে সোচ্চারে এগিয়ে এসেছে। এক কথায়, এই জীবন স্রষ্টা বাউল ফকির এই মানুষটি কি ভেবেছিলেন, কি চেয়েছিলেন তার গানের মধ্যে দিয়ে? জগতের আলো, সকলের কল্যাণ।

আর কি বুঝিয়ে বলে দেবার কোনো দরকার আছে? গানটি শুনতে শুনতে গানের যে মর্ম, যে জং পড়া তালা খুলে যায় যে কোনো চাবিতে, এই যে আমাদের জীবনের সঙ্গে গেঁথে দেওয়া, কি নির্মম কথা, সত্য কথা, সুন্দর কথা। এবং গুরু বিনা তোমার জীবন কিন্তু সফল হবে না। সে ঈশ্বর প্রেমের জন্যই কোনো গুরু মানুন, সঙ্গীতেরই কোনো গুরু মানুন, গুরু জীবনে একজন দরকার। আর খুব মজা, আপনি যদি গুরু মানতে পারেন তাহলে আপনার খুব মজা, আপনার যা কিছু আপনি তাকে সমর্পণ করে দিলে তিনিই আপনাকে রক্ষা করবেন। এটা অদ্ভুত আমাদের দর্শনের চলন।

ভারতীয় দর্শনের এটা একটা খুব সুন্দর দিক, এবং লোকগানের মধ্যে যে দর্শন কিন্তু নানাভাবে ছড়িয়ে আছে, খুব সহজ কথায়, চলতি কথায়, যে বুঝে ফেলেছে তার কাছে জীবনটা ষোলো আনাই সত্য, আর যে না বুঝবে তার কাছে জীবনটা একদিন ষোলো আনাই ফাঁকি হয়ে যাবে। আজকে আমরা আছি লোকগানের অনুষ্ঠানে, জীবন, জীবনের তত্ত্ব, জীবনের রং, জীবন আধারে লোকগানের কী প্রভাব, টুকরো টুকরো জীবন কথা দিয়ে সাজিয়ে তোলবার এই চেষ্টাটুকু আমার চলছে। এই মুহূর্তে চলে যাব গানে, স্বর্ণজিৎ মণ্ডলের পরে ইমন চক্রবর্তী।

হাসন রাজার গান শুনছিলাম ইমন চক্রবর্তীর কণ্ঠে। এই হাসন রাজার গান আমাদের কাছে আর একটু জনপ্রিয় হয়ে আসে কিন্তু আমাদের 90-এর দশকে। গান শুনেছি, লোকগান শুনেছি, কোনটা যে কোন গান, কোনটা রাধারমণের গান, লালনের গান, হাসন রাজার গান, এত ডেফিনেটলি বুঝতে পারিনি। এবং একটা অদ্ভুত জিনিস, পদকর্তাদের কিন্তু নামের পেছনে তাদের নামটা বলা থাকে গানের পেছনে, যেমন হাসন রাজার গান।

লালন কইল, এইরকমভাবে তখন তো প্রিজার্ভ করবার মতো এত আধুনিক ব্যবস্থা কিছুই ছিল না। দেখো কিরকম একটা অদ্ভুত সিস্টেম, প্রত্যেকে কিন্তু তার সৃষ্টিকে রেখে যেতে চায়, এবং এই পদকর্তারাও তাদের গানের পেছনে তাদের এই কথা রেখে যাওয়া। হাসন রাজার গানে জনপ্রিয়তা আসে 90-এর দশকে, কারণ একটা বড় কারণ হয় অনেক বেশি রেকর্ড তৈরি হয় এবং সেই রেকর্ডগুলো আমরা শুনতে পাই, এবং এই এই প্রচারের যে মাধ্যমটাকে আমরা ব্যবহার করতে পারি, ব্যবহার করতে শিখেছি, ব্যবহার করতে জানছি। আমার তো একজনের গান বলতে গেলে কত লোকের গান এই হাসন রাজার গান শুনতে শুনতে মনে পড়ে যাচ্ছে। আরেকজন শিল্পীর কথা, অনুরূপ মল্লিক, যার কণ্ঠে প্রথম আমি হাসন রাজার গান শুনি, এবং তারপরে হয়তো সে গানটা সে রেকর্ড করেনি, গানটা রেকর্ড করলে হয়তো অন্যজন, কিন্তু গানটা তো প্রচারিত হলো, গানটা তো এগিয়ে আসলো। এইভাবে এগিয়ে চলার একটা গতি থাকে, লোকগান নিরন্তর তার নিজস্ব গতিতে সবসময়ই এগিয়ে চলেছে, এগিয়ে থাকবে, আমরা শুধু তার ধারবাহী এবং বারবাহী হয়ে তাকে এগিয়ে নিয়ে যাব, এইটুকু দায়িত্ব আমাদের।

সত্যিই তো মনের মানুষ মনের কথা শোনে না, কিন্তু মনের মানুষরা মনের কথা শোনে, গানের মানুষরা গানের কথাও শোনে। খুব আনন্দের একটা মুহূর্ত তৈরি হলো আমার সঙ্গে, টেলিফোন হোয়াটসঅ্যাপ চিঠিপত্রের এই মুহূর্তে আপনাদের কোনো যোগাযোগ করবার কোনো রাস্তা নেই, কারণও নেই, কিচ্ছু না, কিন্তু সুন্দর করে আপনারা হোয়াটসঅ্যাপে জানিয়েছেন যে কত মানুষ অনুষ্ঠানটি শুনছেন। এর চাইতে বড় সার্থকতা আর কিছুতেই হয় না। কারণ যেখানে বলছিলাম যে লোকগানের বিভিন্ন দিক, অঙ্গ জীবন, তার আমাদের জীবনের অঙ্গ হিসেবে লোকগানের কী ভূমিকা, তার প্রাসঙ্গিকতা কী, এবং কেন এই গান কোনো দিন ফুরিয়ে যাবে না, এই কথাটা বলা এবং গান যদি তার পরিপূরক হয়ে না আপনাদের কাছে পৌঁছে যায় তাহলে তো কোনো মানেই দাঁড়ায় না। সকলকে অনেক অনেক আন্তরিক আমি কৃতজ্ঞতা জানাই। চলে যাবো গানেই, সময় একটু একটু করে শেষ হয়ে আসছে, তবুও গানে থাকবো, গানে আছি।

এবার তো অনুষ্ঠান শেষ করতে হবে এবং বলতে হবে যে অনুষ্ঠান শেষ করে আপনাদেরকে সকলকে সঙ্গে নিয়েই আবার ফিরে আসবো নাটকের দুপুর নিয়ে। এই পর্যন্ত মধুমিতা বসু ছিলাম আপনাদের সঙ্গে। সকলকে ভালো থাকবেন আর অবশ্যই ভালো রাখবেন।

আকাশবাণী কলকাতা এফএম রেনবো প্রচার তরঙ্গে এই মুহূর্তের খবর পড়ছি প্রবীর ভট্টাচার্য। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আজ গ্যাংটকের পালজো স্টেডিয়ামে সিকিম পুলিশের হাতে প্রেসিডেন্স পুলিশ কালার সম্মান তুলে দিয়েছেন। উত্তর পূর্বের তৃতীয় এবং ভারতের ১৫তম রাজ্য হিসেবে এই সম্মান পেল সিকিম। দেশের পুলিশ বাহিনীর অসাধারণ সেবা, অটল শৃঙ্খলা এবং দেশবাসীর প্রতি তাদের কর্তব্যের স্বীকৃতিস্বরূপ এই সর্বোচ্চ সম্মাননা প্রদান করা হল। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী স্বচ্ছ ভারত মিশন 2.0 এর বাস্তবায়নের উপর জোর দিয়েছেন। গতকাল নতুন দিল্লিতে 51তম প্রগতি বৈঠকে তিনি বলেছেন, এই উদ্যোগকে শুধু পরিকাঠামো নির্মাণের মধ্যে সীমাবদ্ধ না রেখে নিয়মিত পর্যবেক্ষণ, নাগরিক অংশগ্রহণ ও বিভিন্ন অংশগ্রহণকারীদের মধ্যে সমন্বয়ের মাধ্যমে কার্যকরী করে তুলতে হবে। ইরানে কৌশলগত বন্দর শহর বন্দর আব্বাসের একটি সামরিক ঘাঁটিতে আমেরিকার নতুন করে হামলা চালানোর জেরে আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম এক ধাক্কায় অনেকটাই বেড়ে গেছে। বিশ্ববাজারে ব্রেন্ট ক্রুডের দাম 3.75% বৃদ্ধি পেয়ে ব্যারেল প্রতি $97.83 পৌঁছেছে। মার্কিন বাজারে অপরিশোধিত তেলের দাম 4% বেড়ে হয়েছে ব্যারেল প্রতি $92.22। চিরাচরিত ধর্মীয় মর্যাদায় আজ ঈদুজ্জোহা পালিত হচ্ছে। এ উপলক্ষে সকলকে শুভেচ্ছা জানিয়েছেন রাষ্ট্রপতি, উপরাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী। বাংলা বর্ষপঞ্জি অনুসারে আজ ছোটনাগপুর অঞ্চল সহ সমস্ত জঙ্গলমহলে আদিবাসী কর্মীদের রহিন পরব শুরু হচ্ছে। এটি একটি মূলত কৃষিভিত্তিক লোক উৎসব। জঙ্গলমহলের আদিবাসিন্দা কর্মী সম্প্রদায়ের সাংস্কৃতিক এবং ঐতিহ্যের প্রতীক এই উৎসব। এফএম প্রচার তরঙ্গে এই মুহূর্তের খবর এ পর্যন্তই, পরে খবর দুপুর দুটোয়।

সালের আইনি পরিষেবা কর্তৃপক্ষ আইনের 12 নম্বর ধারার অধীনে যোগ্য নাগরিকরা ন্যায়বন্ধু মোবাইল অ্যাপ এবং www.probono-doj.in এর মাধ্যমে বিনামূল্যে আইনি সহায়তা পেতে পারেন।

0: আকাশবাণী কলকাতা এফএম রেনবো প্রচার তরঙ্গে এই মুহূর্তের খবর পড়ছে রঞ্জনা চৌধুরী। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী দায়িত্ব গ্রহণের পরেই অবৈধ অনুপ্রবেশকারী মুক্ত বাংলা গড়তে সচেষ্ট হয়েছেন। অনুপ্রবেশকারীদের চিহ্নিত করে ফেরত পাঠানোর জন্য নেওয়া হয়েছে ডিটেক্ট ডিলিট রিপোর্ট নীতি। এক্ষেত্রে তাদের আটক করে সরাসরি বিএসএফ এর হাতে তুলে দেওয়া হচ্ছে। হোল্ডিং সেন্টারে রেখে আইনি প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পর ধাপে ধাপে তাদের সংশ্লিষ্ট দেশে ফেরত পাঠানোর কাজ চলছে। পশ্চিমবঙ্গের পশ্চিম মেদিনীপুরের পিংলা থেকে পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগে দুই যুবককে গ্রেফতার করেছে রাজ্য পুলিশের এসটিএফ। খিরাইয়ের বাসিন্দা ধৃত শেখ মুরসালিন ও গৌতম খাড়া পাক গুপ্তচর সংস্থা আইএসআই এর কাছে হোয়াটসঅ্যাপে ওটিপি সরবরাহ করত বলে অভিযোগ। গত মঙ্গলবার রাতে এই দুজনকে পাকড়াও করা হয়। তাদের কাছ থেকে উদ্ধার হয়েছে একাধিক সিম কার্ড। মোবাইল সিমের ওটিপি বিক্রি করে আইএসআই এর কাছ থেকে বিপুল অঙ্কের টাকা তারা পেত বলে জানা গেছে। ধৃত দুজনকে কলকাতায় আনা হয়েছে বলে খবর। ভারতীয় জনতা পার্টি আজ তিনটি রাজ্য এবং জাতীয় রাজধানী দিল্লির জন্য নতুন রাজ্য সভাপতির নাম ঘোষণা করেছে। দলের সভাপতি নীতিন নবীন পূর্ব দিল্লির সাংসদ এবং কেন্দ্রীয় মন্ত্রী হর্ষ মালহোত্রাকে দলের দিল্লি শাখার সভাপতি হিসেবে নিয়োগ করেছেন। ডক্টর অর্চনা গুপ্তাকে হরিয়ানা বিজেপির প্রধান হিসেবে এবং কেবল সিং ধিলোকে পাঞ্জাব বিজেপির নতুন সভাপতি হিসেবে দায়িত্ব দেওয়া হচ্ছে। ত্রিপুরা বিজেপির সভাপতি হচ্ছেন অভিষেক দেবরায়। চিরাচরিত ধর্মীয় মর্যাদায় আজ ঈদুজ্জোহা পালিত হচ্ছে। রাষ্ট্রপতি, উপরাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী সকলকে শুভেচ্ছা জানিয়েছেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আজ স্বাধীনতা সংগ্রামের বীর বিপ্লবী বিনায়ক দামোদর সাভারকরের জন্মবার্ষিকীতে তাকে স্মরণ করেছেন। সামাজিক মাধ্যমের এক পোস্টে প্রধানমন্ত্রী বলেছেন, বীর সাভারকরের সাহস ও দেশপ্রেম সর্বদা মানুষকে অনুপ্রাণিত করবে। সিঙ্গাপুর ওপেন ব্যাডমিন্টনে আজ ভারতের এক উল্লেখযোগ্য দিন। লক্ষ্য সেন, পি ভি সিন্ধু, চিরাগ শেট্টি ও সাত্বিক সাইরাজ রাঙ্কি রেড্ডির পুরুষদের ডাবলস জুটি এবং ধ্রুব কাপিলা ও তানিশা ক্রাস্টোর মিক্সড ডাবলস জুটি সবাই নিজ নিজ বিভাগে জয়ী হয়ে কোয়ার্টার ফাইনালে উঠেছেন। এই মুহূর্তের খবর শেষ হল।
1: শুনছো 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন। আপনি শুনছেন বেতার নাটকের সম্ভার দিয়ে সাজানো নাটকের দুপুর, নাটকের দুপুর 107 FM রেইনবোতে নাটকের দুপুর, নাটকের দুপুর।

আজকের নাটক যোগাযোগ, কাহিনী রবীন্দ্রনাথ ঠাকুর, বেতার নাট্যরূপ বিশ্বনাথ রায়, প্রযোজনা শ্যামল ঘোষ। নাটক যোগাযোগ।

0: কিরেকু, কলকাতায় মন কেমন করছে?
1: একটু না, ভালো লাগছে।
0: পাগলি, দাবা খেলবি?
1: জানি না যে।
0: সে আমি তোকে শিখিয়ে দেবো, তোর তো সমবয়সী কোনো সাথী নেই, আমি ছাড়া তোকে আর সঙ্গ দেবে কে?
1: তুমি আমার দেবতা দাদা, তুমি আমার গুরু, তুমি যা বলবে তাই করব। এখন এই নাও চা।
0: দে, ওটা কার চিঠি রে?
1: ছোটদা লিখেছেন বিলেত থেকে, তোমাকে দেব বলি এনেছি, নাও। আগে তবু নিয়মিত চিঠি দিত, মা বাবা মারা যাবার পর চিঠি লেখা প্রায় ছেড়েই দিয়েছেন। কি হলো দাদা, ছোটদার কোনো অসুখ করেনি তো?
0: না না, সে ভালোই আছে।
1: চিঠি পড়ে তোমার মুখটা কেমন হয়ে গেল?
0: ও কিছু না, ওই পড়াশোনার কথা লিখেছে।
1: কিছুদিন ধরে ছোটদার চিঠি আর আমার হাতে দিচ্ছ না তুমি, কয়েক ছত্র পড়ে শোনাও মাত্র, এবারে চিঠি থেকে তাও করলে না। সত্যি করে বলো তো, ছোটদার কি হয়েছে?
0: সুবোধ টাকা চেয়ে পাঠিয়েছে, অবশ্যই এর আগেও বরাদ্দের চেয়ে বেশি টাকা চেয়েছে, তাই তোমাকে সব চিঠিটা পড়তে দিইনি। এবার দাবি এসেছে £1000, জরুরি দরকার।
1: দাদা
0: দেখ, সুবোধ টাকা চেয়ে পাঠিয়েছে, অথচ অত টাকা দেবার শক্তি আমার নেই।
1: মায়ের গয়না তো আমার জন্য আছে, তাই নিয়ে।
0: চুপ চুপ, তোর গয়নায় কি আমরা হাত দিতে পারি রে?
1: আমি তো পারি
0: না, তুইও পারিস নে।
1: দাদা না বলো না, আমার আমার গয়না নিয়ে তোমার ভাবনা ঘুচুক।
0: সাধে তোকে বলি বলি। আচ্ছা, তোর গয়না নিয়ে আমার ভাবনা খুঁজবে এমন কথা ভাবতে পারলি কোন বুদ্ধিতে?
1: সে জানি না, কিন্তু তোমার এই ভাবনা আমার সয়ে না।
0: ভেবেই ভাবনা শেষ করতে হবে রে, তাকে ফাঁকি দিয়ে থামাতে গেলে বিপরীত ঘটে। একটু ধৈর্য ধর, একটা ব্যবস্থা করে দিচ্ছি।
2: দেওয়ানজি।
3: বলুন হুজুর।
0: আচ্ছা দেওয়ানজি,
3: আগে
0: ভূষণ বাবুরা কুড়িমাটি তালুক পত্তন নিতে চেয়েছিল না, কত পণ দেবে?
3: তা ২০,০০০ পর্যন্ত উঠতে পারে।
0: ভূষণ রায়কে তলব দিয়ে পাঠান, কথাবার্তা কইতে চাই।
1: দাদা
0: কি রে,
1: তোমার তালুক তুমি পত্তনি দিতে পারবে না।
0: তোকে যে নবাব সিরাজদৌল্লার ভূতে পেয়েছে, সব কথা তুই জুলুম।
1: না দাদা, তুমি কথা চাপা দিও না। এর আগে যতবার তুমি তালুক পত্তনি দিতে গিয়েছ, ততবারই প্রজারা তোমার পায়ে ধরে কান্নাকাটি করে বাধা দিয়েছে। এবার এমন কি হলো যে তাদের কথা তোমাকে ঠেলতে হবে?
0: সুবোধ কি লিখেছে জানিস? এই দেখ
1: মা গো, ছোটদা এমন চিঠি লিখতে পারলে?
0: কুমু, ওর নিজের সম্পত্তি আর আমার সম্পত্তিতেও যখন আজ ভেদ করে দেখতে পেয়েছে, তখন আমার তালুক আমি কি আর আলাদা রাখতে পারি?
1: মায়ের ধন তো এখন মায়েরই আছে, তার সেই গয়না থাকতে তুমি কেন?
0: তুই এটা কিছুতেই বুঝবি না কুমু, তোর গয়না নিয়ে সুবোধ আজ বিলেতে থিয়েটার কনসার্ট থেকে বেড়াতে পারে, তাহলে আমি কি কোনোদিন তাকে ক্ষমা করতে পারবো, না সে কোনোদিন তোর সামনে মুখ তুলে দাঁড়াতে পারবে? তাকে কেন এত শাস্তি দিবি দিদি?
4: মধু।
5: একি মা, তুমি?
4: এখন কেউ নেই, নির্জনে একটা অনুরোধ করব বাবা।
5: বলো মা।
4: এখন তো তোর অনেক টাকা হয়েছে, এবার একটা বিয়ে কর বাবা। কবে মরে যাব, বউ দেখে যেতে পারবো কি?

0: বিবাহ করতেও সময় নষ্ট, বিবাহ করেও তাই। মা, আমার ফুরসত কোথায়? এখনো মা লক্ষ্মী আমার সম্পূর্ণ করায়ত্ত নয়।
1: তোর কথা ঠিক বুঝতে পারলুম না বাবা।
0: মনে আছে তোমার, নূরপুরে আমাদের প্রতিমা চাটুর্যেদের চেয়ে দুহাত উঁচু হয়েছিল। ওরা আমাদের উপর প্রতিশোধ নেবার জন্য তোরণ বাঁধল দুহাত নিচু করে। বিসর্জনের সময় যখন আমাদের প্রতিমার মাথা ওদের তোরণে আটকে গেল, আমাদের লোক গেল তোরণ ভাঙতে, আর ওদের লোক এলো সেই ভাঙা রুখতে। ফলে দুদলের অনেকের রক্ত ওই দেবী আদায় করে নিয়েছিলেন বিসর্জনের পথে। খুন যখন থেকে মামলা উঠল, সে মামলা থামল আমাদের সর্বনাশের কিনারায় এসে। সে কথা তোমরা ভুলে গেলেও আমি এখনো ভুলিনি মা। বিয়ে করলে চাটুজ্জে বাড়ির মেয়েকেই করব।
2: নমস্কার হুজুর।
3: কে তুমি?
2: আমার নাম আজ্ঞে ওই নীলমণি ঘটক, গঙ্গামণি ঘটকের পুত্র।
3: কি প্রয়োজন?
2: ভালো পাত্রের সন্ধান আছে, আপনাদেরই ঘরের উপযুক্ত। হুজুর, হুজুর, রাজা বাহাদুর এবার বছর না যেতে মহারাজা হবেন, এটা একেবারে ওই লাট সাহেবের নিজ মুখের কথা। তাই এতদিন পরে তাঁর ভাবনা ধরেছে, মহারানীর পদ এখন আর খালি রাখা চলবে না। আপনাদের গ্রহাচার্য কিনুমার চাচ দূর সম্পর্কে আমার সম্বন্ধী, তার কাছে কন্যার কুষ্ঠি দেখা গেল, লক্ষণ একেবারে ঠিকটি মিলেছে। হ্যাঁ, এই নিয়ে শহরের মেয়ের কুষ্ঠি ঘাটতে বাকি রাখিনি, এমন কুষ্ঠি আর একটিও হাতে পড়ল না। এই দেখে নেবেন, আমি আপনাকে বলে দিচ্ছি এ সম্বন্ধ হয়ে গেছে, এ একেবারে প্রজাপতির নির্বন্ধ।
3: বয়সে মিলবে না,
2: ভেবে দেখবেন, ভেবে দেখবেন হুজুর, দু চার দিন পরে আবার আসব। নমস্কার।
3: আসুন।
4: দাদা, তোমার ঘরে একজন লোক দেখে ঢুকতে পারলুম না।
5: কুমু, ভাগ্যে নিষ্ঠুরতা সবচেয়ে অসহ্য লাগে, যখন সে সোনার রতানে চার চাকা অচল।
4: দাদা, কিছু কথা কানে এসেছে আমার, দৈবের দানকে এমন সন্দেহ করছো কেন?
5: বিয়ের বিষয়ে প্রত্যেকেরই একটা নিজস্ব মত থাকে, বংশমর্যাদায় ওরা খাটো নন, কিন্তু বয়সে তোর সঙ্গে অনেক তফাত, আমি তাই রাজি হতে পারিনি। এখন তোর মুখের কথা শুনলেই চুকিয়ে দিতে পারি, লজ্জা করিস না।
4: লজ্জা করব না, যার কথা বলছো নিশ্চয়ই তার সঙ্গে আমার সম্বন্ধ ঠিক হয়ে গেছে।
5: ছেলে মানুষই করিস না কুমু।
4: একটু ছেলে মানুষই করছি না।
5: তা কুমু, চিরজীবনের কথা ফস করে একটা খেয়ালের মাথায় পণ করে বসিস না।
4: দাদা, তুমি নাস্তিক, তুমি বুঝবে না।
6: হুজুর,
3: আসুন দেওয়ানজি।
6: হুজুর, ঘোষালদের ওভারশিয়ার বাবু এসেছেন আপনার সঙ্গে দেখা করতে।
3: কুমু, তুই ভেতরে যা, দেওয়ানজি ডেকে আনুন।
7: নমস্কার।
3: আসুন, বসুন। কি সংবাদ?
7: আগে আমাকে রাজা মধুসূদন ঘোষাল পাঠিয়েছেন কয়েকজন ইংরেজি ইঞ্জিনিয়ারকে সঙ্গে দিয়ে। আপনাদের পাশের তালুক শিয়ালকুলিতে রাজা বাহাদুরের পূর্বপুরুষরা বাস করতেন। সেখানে জঙ্গল সাফ করিয়ে তাঁবু খাটিয়ে মেম সাহেবরা বিয়ের আগে সাত আট দিন ফুর্তি করবেন আর পাখি শিকার করবেন। আপনি জমিদার, তাই আপনার অনুমতি চাই।
5: এই কীরকম কথা? তারা যতজন খুশি আসুন, যতদিন খুশি থাকুন, আমরাই বন্দোবস্ত করে দেব। আর তাঁবুর কি দরকার? আমাদের স্বতন্ত্র বাড়ি আছে, সেটা খালি করে দিচ্ছি।
7: রাজা বাহাদুরের হুকুম, দিঘির চারধারে বন জঙ্গল সাফ করে দিতে বলেছেন।
5: জঙ্গল তো আমরাই সাফ করিয়ে দিতে পারি।
7: ওইখানেই রাজা বাহাদুরের পূর্বপুরুষদের ভিটে বাড়ি, তাই শখ হয়েছে নিজেই ওটা পরিষ্কার করে নেবেন।
5: বেশ, অনুমতি দিলাম। দেওয়ানজি,
6: আগে
5: ওরা যাতে সন্তুষ্ট হন তাই দেখুন।
6: আচ্ছা, আসুন।

0: দাদা।
1: কি ও নবগোপাল?
0: এসব কি শুনছি দাদা? ওরা আমাদের এলাকার উপর চড়া হয়ে টাকা ঝলক মারতে এসেছেন। ভয় নেই দাদা, খরচ যা লাগে আমরা আছি। বিষয় ভাগ হয়েছে হোক, বংশের মান তো আর ভাগ হয়ে যায়নি।
1: না নবগোপাল, হিংসার বদলে প্রতিহিংসা দিয়ে কোনো শুভ কাজ সম্পন্ন হয় না। ওদের যাতে আনন্দ, যাতে শান্তি, তাই করতে দাও। আমার প্রাণের চেয়েও প্রিয় বোনের বিয়ে শান্তিতে সম্পন্ন করে দাও, এই আমার মিনতি।
2: দাদা, কিছুই বুঝতে পারছি না।
1: লোকের কথায় কান দিস নে বোন।
2: কিন্তু ওরা এসব কি করে?

0: যাচ্ছেন, এতে কি তোমাদের মান থাকবে?
1: আমার যে সব দিতে হবে সে তো আমি জানি।
0: না দাদা, তোমার ছেলে ভুলানোর কথা আমি আর ভুলছি না।
2: ওদের দিকটাও ভেবে দেখিস দিদি, পূর্বপুরুষদের জন্মস্থানে আসছেন, ধুমধাম করবেন না। বিয়ের ব্যাপারটা থেকে এটাকে স্বতন্ত্র করে দেখ। কুমু, তুই চুপ করে থাকলে আমার ভয় হয়। তোর মনে যদি এতটুকু খটকা হয়ে থাকে, এখনো ভেঙে দিতে পারি বিয়েটা।
0: সে কি হয়, অন্তর্জামের সামনে সত্য গ্রন্থিতে তো গাঁট পড়ে গেছে, বাকি যেটুকু সেটুকু তো বাইরের।
2: না কুমু, দুই পক্ষের সততায় তবেই বিবাহ বন্ধন সত্য। সুরে বাঁধা ইসরাজের কোনো মানেই থাকে না যদি বাজাবার হাতটা হয় বেসুরো। হাল আমলে বাবুদের নিজেদের মধ্যে নেই পুণ্য, তাই একতরফা সতীত্ব প্রচার করেন। তাদের তরফে তেল জোটে না, সলতেকে বলেন জ্বলতে। শুকনো প্রাণে জ্বলতে জ্বলতে ওরা গেল ছাই হয়ে।

0: হুজুর।
1: কে? ও দেওয়ানজি।
0: আগে
1: আসুন আসুন।
0: বড়বাবু, বরকনের বিদায়ের সময় হয়েছে, ওরা জোরে এসেছেন আপনাকে প্রণাম করতে।
1: ও নিয়ে আসুন, নিয়ে আসুন। হায় হায়, বাহ, একেবারে রাজরানীর মতোই দেখাচ্ছে।
2: তাই তো, আপনার শরীর তো ভালো দেখছি না।
1: ভগবান তোমাদের কল্যাণ করুন।
3: দাদা, নিজের শরীরের একটু যত্ন করুন।
0: এবার যে যাওয়ার সময় হয়েছে হুজুর।
3: দাদা,
1: আর দেরি করিস না দিদি, গাড়ির সময় হয়ে যাবে।
3: ফিরে গেলি কলকাতায় যেও দাদা, সেখানে তোমায় দেখতে পাবো।
1: কুমু, পশ্চিমের মেঘ চায় পূবে, পূবের মেঘ চায় পশ্চিমে, এসব হাওয়ায় হয়। সংসারে সেই হাওয়া বইছে, মেঘের মতোই অমনি সহজে এটাকে মেনে নিস দিদি। এখন থেকে আমাদের কথা বেশি ভাবিস নে। যেখানে যাচ্ছিস সেখানে লক্ষ্মীর আসন তুই জুড়ে থাকিস, এই আমার সকল মনের আশীর্বাদ। তোর কাছে আমরা আর কিছুই চাই নে রে
3: দাদা।

0: ঠাকুরপো, একটা কথা বলতে এলাম।
1: বলো।
0: আজ ফুলসজ্জার রাত, বউ মুছে গেছে যে।
1: কি হয়েছে রে?
0: তা তো বলতে পারিনি, দাদা দাদা করে হে দিয়ে গেল। তা একবার কি দেখতে যাবে?
1: কি হবে, আমি তো দাদা নই।
0: নিচে রাগ করছো ঠাকুরপো, ওরা বড় ঘরের মেয়ে, পোষ মানতেই সময় লাগবে।
1: রোজ রোজ উনি মূর্ছা যাবেন আর আমি ওর মাথায় কবিরাজি তেল মালিশ করবো, এই জন্যই কি বিয়ে করেছিলাম?
0: ঠাকুরপো, তোমার কথা শুনলে হাসি পায়। তা দোষ হয়েছে কি? আমাদের কালে কথায় কথায় মানিনির মান ভাঙাতে হতো, এখন না হয় মূর্ছ ভাঙাতে হবে। আমার মন খারাপ করো না, দেখে সইতে পারিনি। ওই তো আসছে বউ, আমি যাই ভাই, কিন্তু দেখো ওর সঙ্গে রাগারাগি করো না। আহা, ও ছেলে মানুষ।
1: বাপের বাড়ি থেকে মূর্ছ অভ্যেস করে এসেছো বুঝি, কিন্তু আমাদের এখানে ওটা চলতি নেই, তোমাদের নূরনগরী চাল ছাড়তে হবে। আমি কাজের লোক, সময় কম, হিস্টেরিয়াওয়ালি মেয়ের খেদমতগারি করবার ফুরসত আমার নেই, এই স্পষ্ট বলে দিচ্ছি।
2: তুমি আমাকে অপমান করতে চাও, হার মানতে হবে। তোমার অপমান মনের মধ্যে নেব না।
1: তুমি তোমার দাদার চেলা, কিন্তু জেনে রেখো আমি সেই দাদার মহাজন, তাকে এক হাটে কিনে আর এক হাটে বেচতে পারি।

0: দেখো, নিষ্ঠুর হও তো হইও, কিন্তু ছোট হইও না।
1: কি, আমি ছোট? আর তোমার দাদা আমার চেয়ে বড়?
0: তোমাকে বড় জেনেই তোমার ঘরে এসেছি।
1: বড় জেনেই এসেছো না টাকা লোভে এসেছো? যাও যাও, শুয়ে পড়ো।

0: কি হয়েছে ভাই? বলো দিদি, আমাকে বলো কোথায় তোমার বেজেছে?
1: নিয়ে গেছে চুরি করে।
0: কি নিয়ে গেছে চুরি করে?
1: আমার আংটি, আমার দাদার আশীর্বাদ আংটি।
0: কে নিয়ে গেছে? বুঝেছি, শান্ত হও ভাই, ঠাট্টা করেছে তোমার সঙ্গে, আবার ফিরিয়ে দেবে।
1: নিব না ফিরিয়ে, দেখব কত অত্যাচার করতে পারেন তিনি।
0: আচ্ছা সে পরে হবে, এখন মুখে কিছু দেবে এসো।
1: না পারবো না, এখানকার খাবার আমার গলা দিয়ে নামবে না।
0: লক্ষ্মীটি ভাই, আমার খাতিরে খাও।
1: একটা কথা জিজ্ঞাসা করি, আজ থেকে আমার নিজের বলে কিছুই কি রইল না?
0: না রইল না, যা কিছু রইল তা স্বামীর মর্জির ওপরে। জানো না, দাসী বলে দস্তখত করতে হবে।
1: দাসী? স্ত্রী জাতির দাসী? তারা কোন জাতির লোক?
0: ও মানুষকে এখনো চেননি। ও যে কেবল অন্যকে গোলামি করায় তা নয়, নিজের গোলামিও নিজে করে। যেদিন আপিসে যেতে পারে না, নিজের বরাদ্দ থেকে সেদিনকার টাকা কটা কাটা পড়ে। একবার ব্যামো হয়ে এক মাসের বরাদ্দ বন্ধ ছিল, তার পরের দু তিন মাস খাই খরচ পর্যন্ত কমিয়ে লোকসান পুষিয়ে নিয়েছে। এতদিন আমি ঘরকন্যার কাজ চালিয়ে আসছি, সেই অনুসারে আমার মাসহারা বরাদ্দ। আত্মীয় বলে ও কাউকে কিন্তু মানে না। এ বাড়িতে কর্তা থেকে চাকর পর্যন্ত সবাই গোলাম।
1: আমি সেই গোলামিই করব, আমার রোজকার খোরপোশ হিসেব মতো রোজ রোজ শোধ করব। আমি এ বাড়িতে বিনে মাইনে স্ত্রীবাদী হয়ে থাকব না। চলো, আমাকে কাজে ভর্তি করে নেবে, ঘরকন্যার ভার তো তোমার উপরেই। আমাকে তুমি তোমার অধীনে খাটিয়ে নিও, আমাকে রানী বলে কেউ যেন ঠাট্টা না করে।
0: তাহলে তো আমার কথা মানতে হবে, আমি হুকুম করছি। চলো এখন খেতে।
1: দেখো ভাই, নিজেকে দেব বলেই তৈরি হয়ে এসেছিল, কিন্তু কিছুতেই দিতে দিলে না। এখন দাসিনী থাকুক, আমাকে পাবে না।
0: কাঠুরে গাছকে কাটতেই জানে, সে গাছ পায় না, কাঠ পায়। মালি গাছকে রাখতে জানে, সে ফুল পায়, ফল পায়। তুমি পড়েছো কাঠুরের হাতে, ও যে ব্যবসাদার, ওর মনে দরদ নেই কোথাও। চলো।
2: বউ কোথায় গেল?
3: কে?
2: সকাল থেকে তার খাবার নিয়ে বসে আছি, এ বাড়িতে এসে বউ কি খাওয়া বন্ধ করবে?
3: তাতে হয়েছেটা কি? নূরনগরের রাজকন্যা না হয় নাই খেলেন, তোমরা কি ওর দাসী বন্দী নাকি?
2: ছি ঠাকুরপো, ছেলে মানুষের ওপর এমন রাগ করতে নেই। ও যে এমনি না খেয়ে বেড়াবে এ আমরা সহ্য করতে পারিনি। সাধে কি সেদিন মুচ্ছ গিয়েছিল?
3: কিচ্ছু করতে হবে না, যাও চলে, খিদে পেলেই আপনিই খাবে।
0: এ কি কাণ্ড দিদি, এই ভাঁড়ার ঘরের কোণে তুমি একলা বসে, আর আমরা সারা বাড়ি তোমায় খুঁজে মরছি।
1: এই বাড়িতে আমি সেজবাতি সাফ করব, আর এইখানে আমার স্থান।
0: ভালো কাজ নিয়েছো ভাই, এ বাড়িতে তুমি আলো করতেই তো এসেছো, কিন্তু তোমাকে সেজবাতি তদারকি করতে হবে না। এখন তুমি চলো তো।
3: সবই শুনেছি, ব্যস্ত থাক না, দেখি কতদিন থাকতে পারে। সাধ্য সাধনা করলেই জেদ বেড়ে যাবে। তোমরা চাও চাও, একটু একলা থাকতে দাও আমাকে।
2: একে ঠাকুরপো, এই শেষ রাতে এই ভাড়ার ঘরের কাছে কোথা থেকে এলে?
3: তুমি কোথায় যাচ্ছ বউ?
4: কাল যে আমার ব্রত, ব্রাহ্মণ ভোজন করাতে হবে, তারই জোগাড়ে চলেছি। তোমারও নেমন্তন্ন রইল, কিন্তু তোমাকে দক্ষিণা দেবার মতো শক্তি আমার নেই ভাই। আজ ঘুম থেকে উঠেই তোমার মতো ভাগ্যবান পুরুষের মুখ দেখলুম, আমার দিন ভালোই যাবে, ব্রত সফল হবে। কাল কিন্তু আমার ঘরে খেতে এসো, মাথা খাও।
3: এদের হাত থেকে মুক্ত করে

0: কুমুকে একেবারে আমার নিজস্ব করতে হবে, কিন্তু কি করে? উমি ভয় কাকে বলে জানে না, আমিও জবরদস্তি ছাড়া আর কিছুই জানি না। কি উপায় ওকে আপন করে পাই? না না না, ওকে আমার একান্ত করে নিতে হবে সন্তানের দ্বারা, জীবনের সঙ্গে শক্ত বাঁধনে বাঁধতে হবে সন্তানের মাধ্যমে। কে আছিস? নবীন কে? এই যে নবীন, বাড়িতে কি সব ব্যাপার হচ্ছে খোঁজ রাখো কি?
1: কেন দাদা, কি হয়েছে?
0: বড় বউ যে পাগলের মতো কাণ্ডটা করতে বসেছে তার কারণটা কি সে কি আমি জানি না মনে করো? এই যে কলতলায় বসে বড় বউ তেঁতুল দিয়ে পেল সুজ মা জেনেছ কে? এ বাড়ির কি মান সম্মান বলে কিছু নেই? আসলে মেজ বউ, মেজ বউ ওর মাথাটা বিগড়েতে বসেছেন সন্দেহ নেই।
1: না মেজ বউ তো
0: আমি আমি আমি সচক্ষে দেখেছি।
1: একটা ফ্যাসাদ বেঁধেছে মেজ বউ।
2: কেন, কি হয়েছে?
1: সে জানেন অন্তর্যামী আর দাদা আর সম্ভবত তুমি, কিন্তু তাড়া আরম্ভ হয়েছে আমার উপরেই।
2: কেন বলো দেখি?
1: যাতে আমার দ্বারা তোমার সংশোধন হয় আর তোমার দ্বারা সংশোধন হয় ওর নতুন ব্যবসায়ের নতুন আমদানির।
2: তা আমার উপরে সংশোধনের কাজটা শুরু করে দাও, দেখি দাদার চেয়ে তোমার হাত যশ আছে কিনা।
1: দাদার উড়ে চাকরটা, ওর দামি ডিনার সেটের একটা পিরিচ ভেঙেছিল, তার জরিমানার প্রধান অংশ আমাকেই দিতে হয়েছিল জানো তো, কেননা জিনিসগুলো আমার জিম্মে ছিল। কিন্তু এবারে যে জিনিসটা ঘরে এলো সেও কি আমার জিম্মে? তবু জরিমানাটা তোমাতে আমাতেই বাঁটোয়ারা করে দিতে হবে, অতএব যা করতে হয় করো, আমাকে আর দুঃখ দিও না।
2: জরিমানা বলতে কি বোঝায় শুনি?
1: রজবপুর চালান করে দেবেন, মাঝে মাঝে তো সেই রকমই ভয় দেখান।
2: ভয় পাও বলেই ভয় দেখান, একবার তো পাঠিয়েছিলেন, আবার রেল ভাড়া দিয়ে ফিরিয়ে আনতে হয়নি? তোমার দাদা রেগেও হিসেবে ভুল করেন না, জানেন আমাকে ঘরকন্যা থেকে বরখাস্ত করলে সেটা একটুও সস্তা হবে না, আর যদি কোথাও এক পয়সাও লোকসান হয় সে ঠকাও সইবে না।
1: বুঝলুম, এখন কি করতে হবে বলো না।
2: তোমার দাদাকে বলো যত বড় রাজাই তিনি হন না, মাইনে করে লোক রেখে রানীর মান ভাঙাতে পারবেন না, মানের বোঝা নিজেকেই মাথায় করে নামাতে হবে। বাসর ঘরের ব্যাপারে মুটে ডাকতে বারণ করো।
1: মেজবউ, তাকে উপদেশ দেবার জন্যে আমার দরকার হবে না, দুদিন বাদে নিজেরই হুঁশ হবে। ইতিমধ্যে দুতিগিরির কাজটা করো, ফল হোক বা না হোক দেখাতে পারবো যে নিমক খেয়ে সেটা চুপচাপ হজম করছি না।
2: বেশ, তা করবো।

0: কি হয়েছে দিদি? ছাতের কোনায় একা বসে চোখের জল ফেলছো? লক্ষ্মী আমার, কি হয়েছে আমাকে বলো।
1: আজ দাদার চিঠি পেলাম না, কি হয়েছে তার বুঝতে পারছি না।
0: চিঠি পাওয়ার কি সময় হয়েছে ভাই?
1: নিশ্চয়ই হয়েছে, আমি তার অসুখ দেখে এসেছি। তিনি জানেন, খবর পাওয়ার জন্য আমার মনটা কিরকম করছে।
0: তুমি ভেবো না, খবর নেবার আমি একটা উপায় কিছু করব।
1: শোনো
0: একটা কথা।
2: কি?
0: বড় ঠাকুরের বাইরের ঘরে তার ডেস্কের ওপর খোঁজ করে এসো গে, দিদির কোনো চিঠি এসেছে কিনা। দেরাজ খুলেও দেখো।
2: সর্বনাশ!
0: তুমি যদি না যাও আমি যাব।
2: এই যে ঝোপের ভেতর থেকে ভালুকের ছানা ধরতে পাঠানো।
0: কর্তা গেছে না পিছে, তার কাজ সেরে আসতে বেলা একটা হবে। এর মধ্যে
2: দেখো মেজবউ, দিনের বেলা এই কাজ কিছুতেই আমার দ্বারা হবে না। এখন চারদিকে লোকজন, আজ রাতে তোমাকে খবর দিতে পারবো।
0: তাই সই, কিন্তু নূরনগরে এক্ষুনি তার করে জানতে হবে বিপ্রদাসবাবু কেমন আছেন।
2: বেশ কথা, তা দাদাকে জানিয়ে করতে হবে তো।
0: না
2: মেজবউ, তুমি যে দেখছি মরিয়া হয়ে উঠেছ, এ বাড়িতে টিকটিকি মাছি ধরতে পারে না দাদার হুকুম ছাড়া। আর আমি
0: দিদির নামে তার যাবে, তাতে তোমার কি?
2: আমার হাত দিয়ে তো যাবে।
0: বড় ঠাকুরের আপিসের ঢের তার তো দরওয়ানের হাত দিয়ে রোজ যায়, এটাকেও না হয় তার মধ্যে চালান করে দিও। এই নাও টাকা, দিদি দিয়েছেন,
2: দাও। আজ এক কাণ্ড হয়েছে মেজ বউ।
0: কি হলো?
2: ঘরে আসার আগে বাইরের ঘরে গিয়েছিলাম দিদির চিঠির খোঁজে। টেলিগ্রাম এসেছে, চিঠিও এসেছে। ঘর থেকে বেরিয়ে আসছি, একেবারে দাদার সঙ্গে মুখোমুখি। এত রাতে দাদাকে ও ঘরে দেখবো ভাবতেই পারিনি। হুকুম চালে জিজ্ঞেস করলো, এত রাতে এ ঘরে কি করছো? আমি বললুম, রোজই তো এই সময় আমি ঘড়ির দম দিই আর ক্যালেন্ডারের তারিখ বদলে দিতে যাই।
0: আমিও আজ একটা কাণ্ড দেখে ফেলেছি।
2: কি গো?
0: বেলা তিনটের সময় আমসত্ত্বগুলো ঝুড়িতে তুলে নিচে নামছি, দেখলাম পা টিপে টিপে আপিস পালিয়ে চোরের মতো বউ খুঁজে বেড়াচ্ছে। আমার সঙ্গে চোখাচোখি হতেই না গটমটিয়ে বেরিয়ে গেলেন।
2: ও, তাই আমার উপর হুকুম হলো মেজ বউকে বাপের বাড়ি পাঠিয়ে দাও।
0: তুমি কি বললে?
2: তোমার বুদ্ধিতে আমার বুদ্ধি খুলছে আজকাল। আমি বললাম, মেজ বউ সব জিনিসপত্র গুছিয়ে ফেলেছে, আগামী ত্রয়োদশীর দিন যাবেন বলে পণ করেছেন। ভালোই হলো, আপনি আজ্ঞা দিলেন, আমি আপনার কথা বলে দেব।
0: তারপর
2: কথা বললেন, হঠাৎ যাবেন কেন? আমি বললাম, এখন তো বাড়ি দেখার নতুন রানীমা এসে গেছেন, এখন আর ওর দরকার নেই। কোন দিন হিসেবের গরমিল বলে অপমানিত হয়ে এ বাড়ি ছাড়তে হবে, তার চেয়ে আগে থেকে মানে মানে চলে যাওয়াই ভালো।
0: তারপর তারপর
2: অমনি হুকুম হলো, যেতে বলেছি বলে কি এক্ষুনি যেতে হবে? না, এখন ওর যাওয়া চলবে না, যখন যাবার দরকার হবে তখন আমি নিজেই বলবো, যাও শুতে যাও।
0: উনি কি করলেন?
2: বাইরের ঘরের ইজি চেয়ারের ওপর শুয়ে পড়লেন।
0: তুমি একাই স্ত্রৈণ নও, তোমার বড় ভাইটি আরো স্ত্রৈণ। এতদিন টাকা রোজগারের নেশায় এদিকটার খেয়াল হয়নি, এখন দেখবে সব ছেড়ে দিদিকে আঁকড়ে ধরার জন্য পাগল হয়ে উঠবেন।
2: অন্যদিকে তাকাবার আমার সময় নেই, আমারটি আমার কাছে সব।

0: দাদার কাছ থেকে টেলিগ্রামের জবাব পেয়েছি।
1: কখন পেলে?
0: কাল রাত্রিরে।
1: রাত্রিরে?
0: হ্যাঁ, অনেক রাত। উনি নিজে এসে আমার হাতে দিলেন।
1: তাহলে চিঠিখানাও পেয়েছো নিশ্চয়ই?
0: কোন চিঠি?
1: তোমার দাদার চিঠি?
0: না, আমি তো পাইনি। দাদার চিঠি এসেছে নাকি? কোথায় দাদার চিঠি? দাও না, দাও না আমায় আনিয়ে।
1: সে চিঠি আনতে পারবো না, সে বড় ঠাকুরের বাইরের ঘরে দেরাজে আছে।
0: আমার চিঠি কেন আমায় দিতে পারবে না?
1: তার দেরাজ খুলেছে জানলে প্রলয়কাণ্ড হয়ে যাবে।
0: দাদার চিঠি তাহলে আমি পড়তে পাবো না?
1: বড় ঠাকুর যখন আপিসে যাবেন তখন সে চিঠি পড়ে আবার দেরাজে রেখে দিও।
0: নিজের চিঠিও কি চুরি করে পড়তে হবে? ঠিক আছে, আমার চিঠি কেউ যদি চুরি করেন করুন, আমি তাই বলে চুরির শোধ নিতে চাই না।
2: কে?
0: আমি।
2: তুমি এখানে? তুমি এখানে কেন? তুমি এ ঘরে কেন আমি জানতে চাই।
0: আমার নামে দাদা চিঠি এসেছে কিনা দেখতে এসেছিলাম।
2: সেজন্য তোমার এখানে আসবার তো দরকার ছিল না।
0: এই চিঠি তুমি আমাকে পড়তে দিতে ইচ্ছে করনি, সেই জন্য এই চিঠি আমি পড়ব না। এই আমি ছিঁড়ে ফেললাম, কিন্তু এমন কষ্ট আমাকে আর কখনো দিও না। এর চেয়ে কষ্ট আমার আর কিছুতে হতে পারে না।

0: বৌদি, বড় বৌদি,
1: এসো এসো এসো।
0: বড় বৌদি, প্রণাম করতে এসেছি, একটু পায়ে ধুলো দাও।
1: বসো।
0: তোমাকে সেবা করতে পারবো, তোমার লক্ষণ দেওর হয়ে উঠবো, এই আশাতে বুক ভরে উঠেছিল। কিন্তু নবীনের কপালে এতটা সৌভাগ্য সইবে কেন? কটা দিন মাত্র তোমাকে পেয়েছি, কিছুই করতে পারলাম না, এই আফসোস মনে রয়ে গেল।
1: কোথায় যাচ্ছ তোমরা?
0: দাদা আমাদের দেশেই পাঠাবে, এরপরে তোমার সঙ্গে বোধ হয় দেখা হবার আর সুবিধা।

0: হবে না, তাই প্রণাম করে বিদায় নিতে এসেছি।
1: সিদ্ধ চলো, কর্তা তোমায় ডেকে পাঠিয়েছেন।
0: বড় বৌদির সঙ্গে কথা বলেই যাচ্ছি।
2: কেন যাচ্ছ?
1: তুমি যাও, আমি বলছি। আমরা ভেবেছিলাম ঘটনাটা তোমাকে বলবো না, পরে ভেবে দেখলুম না বললে অপরাধ আরও বেড়ে যাবে।
2: কি হয়েছে আমাকে সব খুলে বলো।
1: তোমার দেওর আমাকে যেমন বলেছে তাই তোমাকে জানাচ্ছি। গুরুজনের নিন্দা হবে, অপরাধ নিও না। সেদিন বড় ঠাকুর তোমার দেওরকে বাইরের ঘরে ডেকে পাঠিয়ে বললেন,
3: ডেস্কের চিঠির কথা বড় বউকে কে বলেছেন? নবীন,
0: আগে আমিই বলেছি।
3: হঠাৎ তোমার এত সাহস বেড়ে উঠল কোথেকে?
0: বড় ঠাকুরানি আমাকে জিজ্ঞাসা করেছিলেন তার দাদার চিঠি এসেছে কিনা। এবারে চিঠি তো তোমার কাছে এসে প্রথমটাই বাক্সে জমা হয়, তাই আমি দেখতে এসেছিলাম।
3: আমাকে জিজ্ঞাসা করতে সবুজ হয়নি।
0: তিনি খুব ব্যস্ত হয়ে পড়েছিলেন কিনা, তাই
3: আমার হুকুম উড়িয়ে দিতে হবে।
0: দাদা, তিনি তো এবাড়ির কর্ত্রী, কেমন করে জানবো তার হুকুম এখানে চলবে না? তিনি যা বলবেন মানব না, এত বড় আস্পর্ধা আমার নেই। আমি তোমার কাছে বলছি দাদা, তিনি তো শুধু আমার মনিব নন, তিনি আমার গুরুজনও। তাকে যে মানব সে নিমক্ষে নয়, সে আমার ভক্তি থেকে।
3: নবীন, তোমাকে তো এতটুকু বেলা থেকে দেখছি, এ বুদ্ধি যে তোমার নয় আমি জানি। তোমার বুদ্ধি যোগায় কে নবীন? যাকে, আজ সময় নেই, কাল সকালেই তোমাদের দেশে যেতে হবে।
0: যাকে,
3: শোনো, মাইনে চুকিয়ে নিয়ে যাবে, কিন্তু এখন থেকে আর তোমাদের খরচপত্র মে যোগাতে পারবো না।
0: তা জানি, দেশে আমার অংশে যে জমি আছে তাই আমি চাষ করে খাব।
2: আমিও তোমাদের সঙ্গে যাব।
1: তোমাকে নিয়ে যাবার সাধ্য কি আমার?
2: কেন,
1: আমরা যে বড় গরিব।
0: কর্তা ডেকে আমায় বললেন, বড় বউকে তোরা খেপিয়েছিস। আমি বললুম, দাদা কালকেই আমরা যাচ্ছি, তোমার কাছে ভয়ে ভয়ে ঢোক গিলে আর কথা কব না। আমি আজ স্পষ্ট বলে যাচ্ছি, বড় বউ রানীকে খেপাবার জন্যে সংসারে আর কারো দরকার হবে না, তুমি একাই পারবে। দাদা বললেন, বড় বউ যদি জেদ করে বসে তাহলে কি করবি তোরা? আমি বললাম, তোমাকে ডেকে আনবো, তোমার পাইক বরকন্দাজ পিয়াদা আছে, ঠেকাতে পারো। তারপরে তোমার শত্রুপক্ষীরা এই যুদ্ধের সংবাদ যদি কাগজে রটায়, মেজে বউকে সন্দেহ করো না।
1: কিন্তু উনি যে আমাদের সঙ্গে যাবেন বলে পণ ধরেছেন।
0: এ কি করছেন বৌরানী?
2: আমি তোমাদের সঙ্গে যাব।
1: বড় ঠাকুর তাহলে আমাদের মুখ দেখবেন না?
2: তাহলে আমারও দেখবেন না।
0: তা যেন হলো, কিন্তু আমরা যে বড় গরিব বৌরানী।
2: আমিও কম গরিব নই, আমারও চলে যাবে।
1: লোকে যে বড় ঠাকুরকে নিয়ে হাসবে,
2: তা বলে আমার জন্য তোমরা শাস্তি পাবে এ আমি সইব না।
3: বড় বউ, তোমার রজপুর যাওয়া হবে না।
2: কেন?
3: আমি হুকুম করছি।
2: বেশ, যাব না, কিন্তু অপরাধ করলুম আমি, শাস্তি পাচ্ছে ওরা, এ তোমার কেমন বিচার? ওরা অসহায় বলে ওদের এই শাস্তি?
3: নবীন আর মেজ বউকে বারণ করে দিচ্ছি, ওরাও রজপুর যাবে না। নবীন, মেজ বউ, কাল থেকে তোমাদের বড় বউয়ের সেবায় নিযুক্ত করে দিচ্ছি, এখন যাও তোমরা।
2: আমাকে মাফ করো।
3: কি দোষ করেছো যে মাফ করব?
2: এখন আমার মন তৈরি হয়নি, আমাকে একটু সময় দিতে হবে।
3: কিসের জন্য? কিসের জন্য সময় দিতে হবে বুঝিয়ে বলো।
2: ঠিক বলতে পারছি না, কাউকে বুঝিয়ে বলা শক্ত।
3: কিচ্ছু শক্ত নয়। তুমি বলতে চাও আমাকে তোমার ভালো লাগছে না?
2: তোমাকে ফাঁকি দিতে চাইনি বলেই একটু আমাকে সময় দাও।
3: সময় দিলে কি সুবিধে হবে? তোমার দাদার সঙ্গে পরামর্শ করে স্বামীর ঘর করতে চাও? তোমার দাদা তোমার গুরু।
2: হ্যাঁ, আমার দাদা আমার গুরু।
3: তাহলে টেলিগ্রাফ করে হুকুম আনাই, যেও না বলছি।

0: মহারাজ মধুসূদন এসেছেন।
1: কে মাপিসি, তুমি কুমুকে নিয়ে বাড়ির ভেতর যাও, কুমুকে হয়তো দরকার হবে না।
0: এসো কুমু।
2: আসুন আসুন, বসুন।
3: কেমন আছেন বিপ্রদাসবাবু?
1: তোমার শরীর ভালোই আছে দেখছি।
3: বিশেষ ভালো বলতে পারি না, সন্ধ্যে থেকে মাথা ধরে আর খিদেও ভালো হয় না, খাওয়া দাওয়ার অল্প একটু অযত্ন হলেই আর সইতে পারি না, আবার অনিদ্রাতেও মাঝে মাঝে ভুগি, ওইটাই সবচেয়ে দুঃখ দেয়।
1: বোধ করি অফিসের কাজ নিয়ে বেশি পরিশ্রম করতে হচ্ছে।
3: না না, অফিসের কাজকর্ম আপনি চলে যাচ্ছে, আমাকে বড় একটা কিছু দেখতে হয় না। ম্যাকান্টন সাহেবের উপরে বেশিরভাগ কাজের ভার, স্যার আর্থার পিরিডিও আমাকে অনেক সাহায্য করেন, কাজে উনি আমার অত ভাবনা নেই। আহা, এত জল খাবারের আয়োজন করার কোনো প্রয়োজন নেই, আমি শরীর ভালো নেই, একেবারে খেতে পারবো না।
1: আয় কুমু আয়, মধুসূদন হয়তো তোকে কিছু বলবেন, তোরা বরং পাশের ঘরে গিয়ে কথা বল। যাও মধুসূদন।
4: আমাকে কিছু বলতে চাও?
3: যাবে না বাড়িতে?
4: না।
3: সে কি কথা?
4: আমাকে তোমার তো দরকার নেই।
3: কি যে বলো তার ঠিক নেই, দরকার নেই তো কি, শূন্য ঘর কি ভালো লাগে?
4: না, আমি যাব না।
3: মানে কি, বাড়ির বউ বাড়িতে যাবে না?
4: না।
3: তুমি জানো পুলিশ ডেকে তোমাকে নিয়ে যেতে পারি আমি ঘাড়ে ধরে? না বললেই হলো, দাদার স্কুলে নূরনগরী শিক্ষা আরম্ভ হয়েছে আবার।
4: চুপ করো, অমন চেঁচিয়ে কথা কইও না।
3: কেন, তোমার দাদাকে সামলে কথা বলতে হবে নাকি? জানো আমি আমি এই মুহূর্তে ওকে ঘর থেকে বার করে পথে বসিয়ে দিতে পারি।
1: আয় কুমু।
4: দাদা।
1: আয় আমার ঘরে আয়।
4: দাদা, তুমি উঠে এলি কেন? দাদা
3: মনে থাকবে, মনে থাকবে তোমার এই আসপর্ধা, নূরনগরের মূল মুড়িয়ে দেব আমি, তবে আমার নাম মধুসূদন।
5: জামাই এসেছিল, অল্পক্ষণ পরেই চলে গেল, কি হলো বলতো? কুমুর ওদের ওখানে ফিরে যাওয়া নিয়ে কিছু কথা উঠল?
1: হ্যাঁ বলেছিল, কুমু তার জবাব দিয়েছে, সে যাবে না।
5: বলো কি দাদা, এই যে সর্বনাশের কথা।
1: সর্বনাশকে আমরা তো কোনোদিন ভয় করিনি, ভয় করি অসম্মানকে।
5: তাহলে তৈরি হও, আর দেরি নেই, রক্তে আছে, যাবে কোথায়। জানি তো তোমার বাবা ম্যাজিস্ট্রেটকে তুচ্ছ করতে গিয়ে অন্তত 2 লাখ টাকা লোকসান দিয়েছিলেন, বুক ফুলিয়ে নিজের বিপদ ঘটানো ও তোমাদের বংশের পৈতৃক শখ, ওটা অন্তত আমার বংশে নেই, তাই তোমাদের সাংঘাতিক পাগলামিগুলো চুপ করে সইতে পারিনি, কিন্তু বাঁচবো কি করে?
1: দলিলের শর্ত অনুসারে মধুসূদন 6 মাস নোটিশ না দিয়ে আমার কাছ থেকে টাকা দাবি করতে পারবে না, ইতিমধ্যে সুবোধ আষাঢ় মাসের মধ্যে এসে পড়বে, তখন একটা উপায় হয়ে যেতে পারে।
5: উপায় হবে বই কি, বাতিগুলো একদম কায় নিপ্ত, সেইগুলো একে একে ভদ্রভাবে নিববে,

0: Kumu. Kumu?
1: ডাকছো দাদা?
0: হ্যাঁ, মধুসূদন উকিল দিয়ে চিঠি পাঠিয়েছে। তুই যদি স্বেচ্ছায় না যাস তাহলে আইনের পথ দিয়ে চোর করে নিয়ে যাবে। আরে ভালো করে সব ভেবে দেখেছিস?
1: ভাবনা সম্পূর্ণ শেষ করে দিয়ে এসেছি দাদা, তাই আমার মন আজ খুব নিশ্চিন্ত। ঠিক মনে হচ্ছে যেমন এখানে আগে ছিল তেমনই আছি। মাঝে যা কিছু ঘটেছে সমস্ত স্বপ্ন।
0: যদি তোকে জোর করে নিয়ে যাওয়ার চেষ্টা করে তুই জোর করে আটকাতে পারবি?
1: তোমার উপর যদি উৎপাত না হয় তাহলে খুব পারবো।
0: দেখ কুমু, ওরা উৎপাত করবে, সমাজের জোরে আইনের জোরে উৎপাত করবার ক্ষমতা ওদের আছে, সেই জন্যই সেটাকে অগ্রাহ্য করা যায়। আর করতে গেলেই লজ্জা সংকোচ ভয় সমস্ত বিসর্জন দিয়ে লোক সমাজের সামনে দাঁড়াতে হবে। ঘরে বাইরে নানা দিকে নিন্দা তুফান উঠবে, আর তার মাঝখানে মাথা তুলে তোকে

0: ঠিক থাকা চাই।
1: দাদা, তাতে তোমার অনিষ্ট, তোমার অশান্তি হবে না?
2: অনিষ্ট অশান্তি কাকে তুই বলিস কুমু? তুই যদি অসম্মানের মধ্যে ডুবে থাকিস, তার চেয়ে অনিষ্ট আমার আর কি হতে পারে বলতো? যদি জানি যে ঘরে তুই আছিস সে ঘর তোর ঘর হয়ে উঠল না, তোর উপর যার একান্ত অধিকার সে তোর একান্ত পর, তবে আমার পক্ষে তার চেয়ে অশান্তি আর কিছু ভাবতে পারি নে রে।
1: কিন্তু আমি তোমাদের ভার হয়ে থাকবো না, ঠিক বলছো?
2: ভার? ভার হবি কেন রে? তোকে খুব খাটিয়ে নেব, আমার সব কাজ দেব তোর হাতে। কোনো প্রাইভেট সেক্রেটারি এমন করে কাজ করতে পারবে না। আমাকে তোর বাজনা শোনাতে হবে, আমার ঘোড়া তোর জিম্মে থাকবে। তাছাড়া জানিস তো আমি শেখাতে ভালোবাসি, তোর মতো ছাত্রী পাবো কোথায় বল? এক কাজ করা যাবে, অনেকদিন থেকে পার্সি পড়বার শখ আমার আছে, একলা পড়তে ভালো লাগে না, তোকে নিয়ে পড়বো, তুইও নিশ্চয়ই আমার চেয়ে এগিয়ে যাবি, আমি একটুও হিংসে করব না, দেখিস।
0: আরও একটা কথা তোকে বলে রাখি, খুব শীঘ্রই আমাদের কাল বদল হবে, আমাদের চালও বদল হবে, আমাদের থাকতে হবে গরিবের মতো, তখন তুই থাকবি আমাদের গরিবের ঐশ্বর্য হয়ে।
1: আমার ভাগ্য যদি এমন হয় তো বেঁচে চাই দাদা।
3: হ্যাঁ, কি বলছো ক্ষেমা পিসি, আমি যে বিশ্বাস করতে পারছি না।
4: হ্যাঁ গো মা, আমি কি মিথ্যে কথা বলছি? আমার এতটা বয়স হলো, আমি চোখ মুখ দেখেই বুঝতে পারি, আমার কথা তো বিশ্বাস করলো না। মেয়ের সে কি চোখ মুখ, দু হাত মুঠো করে চিৎকার করে বলতে লাগলো, না কখনো না, আমিও ছাড়বার বান্দা নই। বিপ্রকে দিয়ে দাই ডাকিয়ে পরীক্ষা করিয়ে যখন দাই বলল হ্যাঁ সন্তান হবে, তখন মেয়ের কি কান্না।
3: মা কালী আছে, সংসারটা ভেঙে টুকরো টুকরো হয়ে যেতে যেতে ভাগ্যিস তুমি এই খবরটা দিলে। মানিনি শ্বশুরবাড়িকে অবজ্ঞা করতে চান, কিন্তু এ যে নারীর গ্রন্থি, আচলে আচলে গ্রন্থি নয় যে খুলে পালিয়ে আসবে।
4: না না, কখনো না, হতে পারে না, এ হবে না বলে ছোট খুকে কত রাগারাগি করছিল মা। আমি তখন বোঝালুম, কেন হতে পারবে না, তুমি যত বড় ঘরের মেয়ে হও না মা, তোমার বেলাতেই কি সংসারের নিয়ম সব উল্টে যাবে? তুমি ঘোষাল বাড়ির বউ, ঘোষাল বংশের ইষ্টি দেবতা কি তোমাকে সহজে ছুটি দেবে? পালাবার পর যে তিনি আগলে রেখেছেন,
3: তারপর?
4: তারপর কি? তারপর চুপচাপ মেয়ে দাদার ঘরে চলে গেল।
3: হেমা পিসি, তুমি যে একটা সংসারের সর্বনাশ বাঁচিয়ে দিয়েছ, মা কালী তোমার মঙ্গল করবেন। আজ আমি চললাম পিসি, কাল বৌরানীকে মির্জাপুরের প্রাসাদে নিয়ে যাবার আদেশ হয়েছে, বড় ঠাকুরের তাই ইচ্ছে।
4: এসো মা।
1: দাদা, আমার একটু ভালো লাগছে না, আমার যেন কোথায় যেতে ইচ্ছে করছে।
0: তোকে নিষেধ করতে পারি এমন অধিকার আর আমার নেই, তোর সন্তানকে নিজের খরচা করব কোন স্পর্ধায়?
1: তাহলে কবে যেতে হবে?
0: ওরা তো নিয়ে যাবার জন্য তৈরি হয়ে এসেছেন, আর ধৈর্য সইবে না।
1: দাদা, একটা কথা বোধহয় বুঝতে পারছো, এবার গেলে ওরা আমাকে আর কখনো তোমার কাছে আসতে দেবে না।
0: তা আমি খুবই জানি।
1: আচ্ছা, তাই হবে। কিন্তু একটা কথা তোমাকে বলে রাখি, কোনো দিন কোনো কারণেই তুমি ওদের বাড়িতে যেতে পারবে না। জানি দাদা, তোমাকে দেখবার জন্য আমার প্রাণ হাঁপিয়ে উঠবে, কিন্তু ওদের ওখানে যেন তোমাকে কখনো না দেখতে হয় সে আমি সইতে পারবো না।
0: না কুমু, সেজন্য তোমাকে ভাবতে হবে না,
1: ওরা কিন্তু তোমাকে বিপদে ফেলবার চেষ্টা করবে।
0: দিদি, ওরা যা করতে পারে তা করা শেষ হয়ে গেলেই আমার উপর ওদের ক্ষমতাও শেষ হয়ে যাবে, তখন আমি হব স্বাধীন। তাকে তুই বিপদ বলছিস কেন?
1: দাদা, সেই দিন তুমি আমাকেও স্বাধীন করে নিও, ততদিন ওদের ছেলেকে আমি ওদের হাতে দিয়ে যাব। এমন কিছু আছে যা ছেলের জন্য খোয়ানো যায় না।
0: আচ্ছা আচ্ছা, আগে হোক ছেলে, তারপর বলিস।
1: তুমি বিশ্বাস করছো না? না, কিন্তু মার কথা মনে আছে, তাঁর তো হয়েছিল ইচ্ছা মৃত্যু। সেদিন সংসারে তিনি তার জায়গাটি পাচ্ছিলেন না, তাই তার ছেলে মেয়েদের অনায়াসে ফেলে যেতে পেরেছিলেন। মানুষ যখন মুক্তি চায় তখন কিছুতেই তাকে ঠেকাতে পারে না। আমি তোমারই বোন দাদা, আমি মুক্তি চাই। একদিন যেদিন বাঁধন কাটাবো মা সেদিন আশীর্বাদ করবেন, এই আমি তোমাকে বলে রাখলুম।
4: চলো মা, পালকি অনেকক্ষণ অপেক্ষা করছে,
3: চলো বৌরানী।

0: কালুদা,
1: বলো।
0: ওরা সব চলে গেল না?
1: হ্যাঁ
0: কালুদা, সুবোধ লিখেছে আশা শ্রাবণে আসতে পারবে না। একেবারে বারে ডিনার শেষ না করে যদি ও দেশে ফেরে, তাতে আবার তাকে ফিরে যেতে হবে। অযথা খরচ না বাড়িয়ে সব কাজ শেষ করে সে ফিরে আসবে মাঘ ফাল্গুন নাগাদ। অতএব আষাঢ় শ্রাবণে আমাদের ধার শোধ করা সম্ভব নয়।

রবীন্দ্রনাথ ঠাকুরের কাহিনী অবলম্বনে যোগাযোগ নাটকটি শেষ হল। বেতার নাট্যরূপ বিশ্বনাথ রায়, বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন বিপ্রদাস, নির্মল কুমার, নবীন, বিপ্লব কেতন চক্রবর্তী, নবগোপাল, সোমনাথ চট্টোপাধ্যায়, দেওয়ান নিমাই লাহিড়ি, ঘটক রানা বসু, কালুদা কমল পাল, ওভারসিয়ার মুরারি মুখোপাধ্যায়, ক্ষেমা পিসি মেনকা দাস, মা শর্মিষ্ঠা ঘোষ, শ্যামা অঙ্গনা বসু এবং নিস্তারিণী শুক্লা বন্দ্যোপাধ্যায়। কুমুদিনী ও মধুসূদনের ভূমিকায় রীতা দত্ত চক্রবর্তী ও সতীনাথ মুখোপাধ্যায়। কণ্ঠসঙ্গীতে অসীমা মুখোপাধ্যায় ও অগ্নিভ বন্দ্যোপাধ্যায়। আবহ সঙ্গীতে বিকাশ সেন, সুনীল চক্রবর্তী, চণ্ডীগোপাল দাস। সম্পাদনা রফিউদ্দিন, প্রযোজনা শ্যামল

কানে বাজুক মনের রেডিও শুনছো 107 FM রেইনবো আকাশবাণী কলকাতা FM রেইনবো প্রচার তরঙ্গে এই মুহূর্তের খবর পড়ছি প্রবীর ভট্টাচার্য। আন্তর্জাতিক যোগ দিবসে এবারের মূল অনুষ্ঠানটি হবে কলকাতায়। এবারের ভাবনা যোগা ফর হেলদি এজিং। আগামী 21 জুন মধ্য কলকাতার রেড রোড বা সংলগ্ন এলাকায় এই রাজ্যসহ দেশের বিভিন্ন যোগ বিশারদ ও সাধারণ মানুষের উপস্থিতিতে এই অনুষ্ঠানের আয়োজন করার জন্য ইতিমধ্যেই সেনাবাহিনীর ছাড়পত্র পাওয়া গিয়েছে বলে নবান্ন সূত্রের খবর। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী অনুষ্ঠানে উপস্থিত থাকতে পারেন। পশ্চিম মেদিনীপুরের পিংলা থেকে পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগে দুই যুবককে গ্রেপ্তার করছে রাজ্য পুলিশের এসটিএফ। খিরাইয়ের বাসিন্দা ধৃত শেখ মুরসালিন ও গৌতম খাড়া পাক গুপ্তচর সংস্থা আইএসআই এর কাছে হোয়াটসঅ্যাপে ওটিপি সরবরাহ করত বলে অভিযোগ। মঙ্গলবার রাতে এই দুজনকে পাকড়াও করা হয়। তাদের কাছ থেকে উদ্ধার করা হয়েছে একাধিক সিম কার্ড। মোবাইল সিমের ওটিপি বিক্রি করে আইএসআই এর কাছ থেকে বিপুল অঙ্কের টাকা তারা পেত বলেও জানা গেছে। ধৃত দুজনকে কলকাতায় আনা হয়েছে। ভারতীয় জনতা পার্টি আজ তিনটি রাজ্য এবং রাজধানী দিল্লির জন্য নতুন রাজ্য সভাপতির নাম ঘোষণা করেছে। দলের সভাপতি নীতিন নবীন, পূর্ব দিল্লির সাংসদ এবং কেন্দ্রীয় মন্ত্রী হর্ষ মালহোত্রাকে দলের দক্ষিণ দিল্লি শাখার সভাপতি হিসেবে নিয়োগ করেছেন। ডক্টর অর্চনা গুপ্তকে হরিয়ানা বিজেপির প্রধান হিসেবে এবং কেবল সিং ধিলোকে পাঞ্জাব বিজেপির নতুন সভাপতি হিসেবে দায়িত্ব দেওয়া হচ্ছে। ত্রিপুরা বিজেপির সভাপতি হচ্ছেন অভিষেক দেবরায়। এই নিয়োগগুলির মধ্যে দিয়ে নীতিন নবীন রাজ্যস্তরের পাশাপাশি জাতীয় স্তরেও নতুন পদাধিকারীদের দল নির্বাচনের প্রক্রিয়া শুরু করেছেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ স্বাধীনতা সংগ্রামী বীর বিপ্লবী বিনায়ক দামোদর সাভারকরের জন্মবার্ষিকীতে তাঁকে স্মরণ করেছেন। সামাজিক মাধ্যমে এক পোস্টে প্রধানমন্ত্রী বলেছেন, বীর সাভারকরের সাহস ও দেশপ্রেম সর্বদা মানুষকে অনুপ্রাণিত করে। এই মুহূর্তের খবর এ পর্যন্তই। পরের খবর বিকেল 4:00।

0: আকাশবাণী কলকাতা এফএম নিম্ন প্রচারতরঙ্গে এই মুহূর্তের খবর পড়ছি সুদীপ বসু। পশ্চিম মেদিনীপুরের পিংলা থেকে গুপ্তচর বৃত্তির অভিযোগে দুই যুবককে গ্রেপ্তার করেছে রাজ্য পুলিশের এসটিএফ। হিরাইয়ের বাসিন্দা ধৃত শেখ মোরশালিনী এবং গৌতম খাঁড়া পাক গুপ্তচর সংস্থা আইএসআইয়ের কাছে হোয়াটসঅ্যাপে ওটিপি সরবরাহ করত বলে অভিযোগ। গত মঙ্গলবার রাতে ওই দুজনকে পাকড়াও করা হয়। তাদের কাছ থেকে উদ্ধার হয়েছে একাধিক সিম কার্ড, মোবাইল সিমের ওটিপি বিক্রি করে আইএসআইয়ের কাছ থেকে বিপুল অঙ্কের টাকা তারা পেত বলে জানা গেছে। পশ্চিমবঙ্গে জনগণনার কাজ সুচারুভাবে সম্পন্ন করতে রাজ্য সরকারের উদ্যোগে একটি সম্মেলনের আয়োজন করা হচ্ছে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আগামীকাল নবান্ন সভাঘরে প্রিন্সিপাল সেন্সাস অফিসার্স কনফারেন্সের উদ্বোধন করবেন। নবান্ন সূত্রে খবর, জনগণনা প্রক্রিয়ার কাজ দ্রুতগতিতে এগিয়ে নিয়ে যেতে জেলা প্রশাসন, পুরসভা এবং বিভিন্ন দপ্তরের মধ্যে সমন্বয় বাড়ানোর উপর জোর দেওয়া হচ্ছে। আন্তর্জাতিক যোগ দিবস এবারের মূল অনুষ্ঠানটি হবে কলকাতায়। এবারের ভাবনা যোগা ফর হেলদি এজিং। আগামী 21 জুন মধ্য কলকাতার রেড রোডে বা সংলগ্ন এলাকায় এই রাজ্যসহ দেশের বিভিন্ন যোগ বিশারদ এবং সাধারণ মানুষের উপস্থিতিতে এই অনুষ্ঠানের আয়োজন করা হবে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী অনুষ্ঠানে উপস্থিত থাকতে পারেন বলে সূত্রের খবর। ভারতীয় জনতা পার্টি আজ তিনটি রাজ্য এবং জাতীয় রাজধানী দিল্লির জন্য নতুন রাজ্য সভাপতির নাম ঘোষণা করেছে। দলের সভাপতি নীতিন নবীন পূর্ব দিল্লির সাংসদ এবং কেন্দ্রীয় মন্ত্রী হর্ষ মালহোত্রাকে দলের দিল্লি শাখার সভাপতি হিসেবে নিয়োগ করেছেন। ডক্টর অর্চনা গুপ্তাকে হরিয়ানা বিজেপির প্রধান হিসেবে এবং কেবল সিং ধিনলোকে পাঞ্জাব বিজেপির নতুন সভাপতি নিয়োগ করা হয়েছে। সিঙ্গাপুর ওপেন ব্যাডমিন্টনে ভারতের লক্ষ্য সেন, পিভি সিন্ধু, চিরাগ শেট্টি এবং সাত্বিক সাইরাজ রঙ্কি রেড্ডির পুরুষ ডাবল জুটি এবং ধ্রুব কাপিলা ও তানিশা ক্লাস্টোর মিক্সড ডাবল জুটি কোয়ার্টার ফাইনালে উঠেছে। জাপানের কাকামিগা হারাতে আগামীকাল থেকে শুরু হতে চলা অনূর্ধ্ব 18 এশিয়া কাপ হকি প্রতিযোগিতার জন্য ভারতীয় দল সম্পূর্ণ প্রস্তুত। আগামী 6 জুন পর্যন্ত এই টুর্নামেন্ট চলবে। এই মুহূর্তের খবর এ পর্যন্তই।
1: কানে বাজুক মনের রেডিও, শুনছ 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন।
2: আরে রিমা, সোলার প্যানেল লাগিয়ে নাও, সোলার প্যানেল লাগিয়ে নাও, কবে থেকে আমার সব বন্ধুরা বলতো, কিন্তু আমি মেনে নিয়েছি যবে থেকে প্রধানমন্ত্রী বলেছেন।
3: ভারত সরকার কা লক্ষ সোলার পাওয়ার সে বিজলি বিল জিরো করনে কা ভি হ্যায়।
2: আমি প্রধানমন্ত্রী জির কথায় সোলার প্যানেল লাগিয়েছি আর আমার বিদ্যুৎ বিল জিরো এসেছে, আপনিও লাগিয়ে নিন।
4: পিএম সূর্য ঘর মুফত বিজলি যোজনা আজই রেজিস্টার করুন, pmsuryaghar.gov.in।
5: শুনছো ক্যাফে কলকাতা, ক্যাফে কলকাতা 107 FM রেইনবোতে, ক্যাফে কলকাতা।

0: গানে বাজুক মনের রেডিও, শুনছ 107 FM রেইনবো, সাত সুরে সারা দিন, সাত সুরে সারা দিন।
1: এই মুহূর্তে কিন্তু রেইনবোর ঘড়ি বলছে 4:08 হয়ে 30 সেকেন্ড অলরেডি।
2: শুনছো ক্যাফে কলকাতা,
3: ক্যাফে কলকাতা
2: 107 FM রেইনবোতে, ক্যাফে কলকাতা,
3: ক্যাফে কলকাতা।
1: আর এই মুহূর্তে যেহেতু 4:08 হয়ে 30 সেকেন্ড হয়ে গেছে, তোমাকে জানিয়ে দিলাম, তো যখন আমরা 107 FM রেইনবোর এই হট সিটে বসেছি, আজকে হট সিটটা কিন্তু একটু বেশি কুল হয়ে গেছে, তার কারণ আজকে কিন্তু এ স্কোয়ারের শো।
4: অ্যাবসলিউটলি, দ্য এ স্কোয়ার, দ্য অস্কার উইনিং এ স্কোয়ারের শো।
1: অস্কার উইনিং এ স্কোয়ার।

0: মানে জাস্ট ভাবা যাচ্ছে না আর কি। মানে আমাদের বলিউডে একজন স্পেসিফিক অভিনেতা আছেন যার মানে এর উপর একটা ফ্যাসিনেশন রয়েছে, কিরকম আমরা 25টা করেও কোনো ভাবে পারবো না।
1: ইনফ্যাক্ট আমার মনে হয় আমরা চেষ্টাটাই করবো না, কিউকি কুছ কুছ চিজ এসেই হোতা হ্যায়,
0: একদমই
1: জিসকা নকল নেই হোতা হ্যায়।
0: ও বাবা, নকল হইতে কোনো সাবধান হওয়ার দরকার নেই, কারণ আজকে দুজন আসল এ অর্থাৎ অমরজিৎ এবং অনির্বাণ ইয়েস তোমাদের সঙ্গে কিন্তু আজকে রয়েছি। এবং আজকে সকাল থেকেই যেহেতু খুশির ঈদ পালন করা হয়েছে, সেই কারণের জন্য সবাই কিন্তু বেশ খুশির বার্তা দিচ্ছেন, সেই কারণের জন্যই কিন্তু আমরা যদিও গানে গানে একটা কথা বলতে চাই, ইয়েস সালাম নমস্তে।

0: সালাম নমস্তে সব কিছু একসঙ্গে, এটার কারণ হচ্ছে আজকে কিন্তু ওই যে বললাম তোমাদেরকে যে সকাল থেকেই বিভিন্ন শুভেচ্ছা বার্তা সোশ্যাল মিডিয়াতে আমরা দেখতে পেয়েছি, সোশ্যাল মিডিয়াতে যেরকম ঘুরছে আজকে, যেমন খুশির দিন তেমনি আরও একটা মানে প্রাউড টু বি অ্যান ইন্ডিয়ান আমরা একটা কথা বলতে পারি যে এই যে নমস্তে সালাম নমস্তের এই যে নমস্তে এইটুকু পার্টকে যদি আমরা তুলে নিই তাহলে দেখবো আমরা যে সমস্ত ওয়ার্ম উইশেস নিজেদের মধ্যে আদান প্রদান করি শুধু আমরা বলে নয়, এটা এখন গ্লোবাল হয়ে গেছে। ইয়েস, লোকাল থেকে গ্লোবাল হয়ে গেছে। মানে বিষয়টা কীরকম সেটা হচ্ছে বিভিন্ন দেশের মানুষজন যারা এম্বাসি বা যারা অ্যাম্বাসেডার যাদেরকে আমরা বলতে পারি, তারা কিন্তু নিজেদের মধ্যে ওয়ার্ম উইশেস বিনিময় করার সময় এই টার্মটা ইউজ করছেন। ক্যান ইউ ইমাজিন?
1: অ্যাবসলিউটলি, আমি ইমাজিন করতেই পারছি, কারণ দিস ইজ আ ভেরি ভেরি ভেরি ভেরি প্রাউড মোমেন্ট ফর আস ইন্ডিয়ানস। অ্যান্ড অ্যাবসলিউটলি আমি চাই যে এই আমাদের যে কালচারাল এক্সপ্যানশনটা সেটা আরও আরও আরও আরো অনেক জায়গায় হোক।
0: এক্স্যাক্টলি তাই, কিন্তু যেটা চাই না সেটা হচ্ছে গরমকে আর প্লিজ চাইছি না। ওয়্যার আর দ্য সামার লাভার্স, মানে যারা প্রচন্ড শীতে বলেছিলে যে আমরা একটু উষ্ণতা চাই, একটু গরম চাই।
1: হ্যাঁ, মানে উষ্ণতা আর একটু নেই, অনেক অনেক উষ্ণতা চলে এসেছে।
0: একদমই তাই, আবারও সে আসিছে ফিরে আসে, এবং এসে যেটা করেছে সেটা হচ্ছে একদম সংসার বিস্তার করেছে। মানে যেখানেই যাচ্ছি না কেন, উফ বাবা কি গরম, ঠান্ডা জলের কদর বেড়ে গেছে। এবং এই মুহূর্তে যেটা হচ্ছে সেটা হচ্ছে সামার লাভাররা নাকি রিগ্রেট করছেন, তারা বলছেন যে আমরা ভুল বলেছিলাম।
1: কিন্তু সামার লাভাররা কি আদৌ রিগ্রেট করে? মানে আমার তো ওদেরকে একটা অদ্ভুত স্পিসিস মনে হয়।
0: অদ্ভুত স্পিসিস বাবা, আসলে ব্যাপারটা হচ্ছে কি না, আমরা এখানে কোন রকম জীবন বিজ্ঞানের ক্লাস করাবো না, আমরা ব্যাপারটা হচ্ছে কি জীবন মানেই জল। সেই কারণের জন্যই আমরা এই মুহূর্তে যেটা খুঁজছি সেটা হচ্ছে একটু নিরাপদ আশ্রয়, কি না, একটু ঠান্ডা জল খুঁজছি। কেন? তার কারণ হচ্ছে আমরা যখনই দেখছি না কেন, আকাশের দিকে তাকাচ্ছি না কেন, এবং যখনই বলছি না কেন যে হ্যাঁ একটু বৃষ্টি হলে ভালো হয়, তখনই কে জানি না একেবারে মানে দৈববাণী করছে না, তুমি বৃষ্টি ভিজো না ঠান্ডা লেগে যাবে। কিন্তু না, বিশ্বাস করো, আমরা ঠান্ডা লাগাতে চাইছি, আমরা চাইছি বৃষ্টি,
1: অ্যাবসলিউটলি চাইছি। মানে কালকে একটু সন্ধ্যাবেলা হঠাৎ করে আমাদের এই দৈববাণীটা একটুখানি ফলস হচ্ছিল, হতে হতে হতে হতে হতে হতে হতে হতে মানে আমার মাথার চুলের মতো আবার সেটা মিটিয়ে গেল।
0: এই তাই নাকি? আসলে ব্যাপারটা হচ্ছে কি, মাঝে মধ্যে আমাদেরকে মানে আমরা একই পথের পথিক,
1: অ্যাবসলিউটলি টাইম চেকের পাশাপাশি রিয়েলিটি চেক দরকার হয়।
0: ইয়েস, একদমই তাই, আইডেন্টিটি ক্রাইসিস যেন কোনোভাবে না হয়ে যায়। কিন্তু বিশ্বাস করো, এইরকমই কোনো একটা শ্রাবণে আমার সঙ্গে তোমার দেখা হয়েছিল। এই কে বলছে? একদম আমরা না, শান এবং জুন ব্যানার্জি বলছিল না, তাদের স্টুডিওতেই দেখা হয়েছিল, কারণ স্টুডিওতে একটা এত সুন্দর গান প্রেজেন্ট করা হয়েছিল। কিন্তু বিশ্বাস করো, তোমার সঙ্গে আমার শ্রাবণে দেখা হবে, কারণ শ্রাবণ মাসে ফাঁকা বাসে তোরে লইয়া ডেটিংয়ে যাইব না এইরকম কোনো বিষয়ের মধ্যে আমরা নেই। আমরা আপাতত বিশ্বাস করো একদম হাহুদাস করে, হাপিত্যেশ করে শ্রাবণের অপেক্ষায়।

0: শুনছো ক্যাফে কলকাতা, ক্যাফে কলকাতা 107 FM রেইনবো তে, ক্যাফে কলকাতা, ক্যাফে কলকাতা
1: FM রেইনবো তে ইন্ডি পপ প্লেলিস্ট, ইন্ডি পপ প্লেলিস্ট।

0: শুনছো ক্যাফে কলকাতা,
1: ক্যাফে কলকাতা
0: 107 এফএম রেইনবোতে, ক্যাফে কলকাতা,
1: ক্যাফে কলকাতা।
2: ব্যাপারটা হচ্ছে যে পিকচার অভি ভি বাকি হ্যায় মেরে দোস্ত, তার কারণ হচ্ছে যে যারা যারা তোমরা তোমাদের হাতে তোমাদের মোবাইল ফোনটা নিয়ে একদম রেডি হয়ে রয়েছো যে আমাদেরকে হোয়াটসঅ্যাপ করবে বলে, ভাবছো যে এই স্কোয়ার যখন থেকে বসেছে আমরা কি মিস করে গেলাম, মিস করে গেলাম, টপিক কি অলরেডি দেওয়া হয়ে গেছে? না না না না, টপিক দেওয়া হয়নি এখনও। তার কারণ হচ্ছে এই মুহূর্তে আমরা একদম রেডি হয়ে রয়েছি যে তোমাকে দিয়ে ওই তোমার ভেতরে যে একটু কবি কবি সত্তাটা আছে না, সেটাকে একটুখানি মানে একটু ফ্লারিশ করবো। একদমই তাই, ওই কারণের জন্যই তোমার জন্য একটা সুন্দর করে ছোট্ট করে জামা প্যান্ট পিস এরকম কোনো কিছু কাটিং করিনি, বরঞ্চ তোমার জন্য একটা সুন্দর ছড়া কাটিং রাখা হয়েছে। তাহলে একটু মন দিয়ে শুনে নাও আজকের 107 এফএম রেইনবো ক্যাফে কলকাতায় এই স্কোয়ারের ছড়া কাটিং।
0: ছড়া কাটিং, ছড়া কাটিং, ছড়া কাটিং।
3: গরমকালটা আর হবে না কুল, কারণ বৃষ্টি এখন ডুমুরের ফুল।
2: এই রে, তাই নাকি? মানে যেটা একদম দেখা যায় না আর কি, অদৃশ্য। ও ওরম থাকিও না, মানে ব্যাপারটা হচ্ছে কি, বৃষ্টি আমাদেরকে বলছে ওরম করে আমাকে ডেকো না, তোমরা ডাকলে আমি আবার তো না এসে থাকতে পারি না। কিন্তু ব্যাপারটা হচ্ছে কি, বিশ্বাস করো আমার না সামনে প্রচুর এক্সাম চলছে, ওই কারণে যেন আমি আসছি না। কি ব্যাপারটা কি, মানে এতদিন ধরে, এতদিন ধরে আমাদেরকে এইরকমভাবে যে তুমি ঝুলিয়ে রেখেছো, এরকমভাবে যে বলছো যে হ্যাঁ আসবো আসবো আসবো করেও আসছো না, কেন ধরবো ধরবো করছি তবু ধরতে পারছি না। মানে বৃষ্টিটাকে না অনেকবার চেষ্টা করছি, যদি একটুখানি কোনোরকমভাবে বড় মই দিয়ে ওপরে উঠে অন্তত মেঘগুলোকে একটু আমার বাড়ির ওপরে ওঠা যায়, একটু নিয়ে আসা যায়, কিন্তু সেটা দেখতে পাচ্ছি না।
3: তাহলে আজকে ছড়াকাটিং এর যে টপিকটা, ছড়াকাটিং এর টপিকটা তাহলে বলে দিই নাকি?
2: একদমই তাই,
3: গরমকালটা আর হবে না কুল, কারণ বৃষ্টি এখন ডুমুরের ফুল। এই দুটো লাইন আমরা লিখে দিয়েছি,
2: একদম তাই, এই দুটো লিখে দিয়েছি,
3: এইবার বাকিটা ওদেরকে লিখতে
2: হবে। ইয়েস, একদমই তাই। তাহলে তুমি রেডি একদম তোমার অ্যান্ড্রয়েড ফোন এবং তার সঙ্গে একদম আমাদের হোয়াটসঅ্যাপটা খুলে রেডি হয়ে রয়েছে। আচ্ছা, নাম্বারটা আরও একবার তোমাকে মনে করিয়ে দিই, 9903653992। এখানে কিন্তু তুমি আমাদেরকে ডিরেক্ট মেসেজ করতে পারো এবং তার পাশাপাশি কিন্তু আমাদেরকে হোয়াটসঅ্যাপ করতে পারো। আর যখন ঘড়ি বলছে মোটামুটি 4:28 হয়ে 8 সেকেন্ড হয়ে গেছে, গরমে না আমাদের ব্যাপারটা হচ্ছে কি, যখন আমরা দুই মক্কেল কোনো একটা রেস্টুরেন্টে যাই, তখন গিয়ে মনে হয় যে ঠিক আছে একদিন একটু খাওয়া দাওয়া ভালো করলে কোনো অসুবিধা হবে না,
3: কিন্তু
2: গরমকালে আলটিমেটলি কি কি খেলে শরীর ঠিক থাকে সেইটা না হয় আমরা একটু পরে বলবো, বরঞ্চ গরম খেলে কি কি খেতে ভালো লাগে সেটা খেলে আলটিমেটলি কি হয় না হয় সেটা না হয় তোমাদের উপরেই বিচার্য বিষয়।
4: ভুক লাগি জোরোঁ কি ভুক লাগি, মুর্গে কি বাঁগ হমেঁ

0: শুনছো ক্যাফে কলকাতা, ক্যাফে কলকাতা 107 FM রেইনবোতে, ক্যাফে কলকাতা, ক্যাফে কলকাতা।
1: Yes, yes, yes, আমরা যেটা দেখতে পাচ্ছি এই মুহূর্তে 9903653992 এই নাম্বারটা কিন্তু তোমাদের জন্য খোলা রেখেছি, এবং সেইখানে কিন্তু অলরেডি আমাদের ছড়া কাটিং এর মেসেজ চলে এসেছে।
2: অ্যাবসলিউটলি, গরমকালটা হবে না কুল, কারণ বৃষ্টি এখন ডুমুরের ফুল, যদিও বন্ধু ডুমের ফুল লিখে দিয়েছে, এটা কিন্তু
1: না না না কিন্তু
2: হবে না, মানে
1: আমরা আমাদের এখানে তো আমরা স্পেল চেক করতে পারি, আমরা অটো কারেকশন মোডে একদম থাকি সবসময়।
2: অ্যাবসলিউটলি, তাই আরেকবার বলে দিচ্ছি যে গরমকালটা হবে না কুল, কারণ বৃষ্টি এখন ডুমুরের ফুল, মেঘের ডাকে মনটা নাচে দুলে দুল, ভেজা হাওয়ায় হারায় শহরের ধুল। সৌভিক লিখছে ঢাকুরিয়ার থেকে,
1: মানে কোন রকম ভাবে একটা মেলা মেলাতেই হবে।
2: আরেকটা এসেছে, পড়েনি।
1: ওকে,
2: গরমকালটা হবে না কুল, কারণ বৃষ্টি এখন ডুমুরের ফুল, বৃষ্টির দেখা মিললে যেন মনে হয় এসে গেছে করে।

0: ভুল, আচ্ছা ঠিক আছে, না না বৃষ্টি কিভাবে বলো
1: মা, না না বৃষ্টি আসবে, না বৃষ্টি ঠিকই সময় আসবে, মানে যখন দেখবে যে আমরা একদম রেডি হয়ে রয়েছি যে রথের মেলা দেখতে যাব, তখন দেখবে প্রচণ্ড, মানে যাকে বলে একদম প্যাচ প্যাচে কাদা হয়ে গিয়ে, এবং তার মধ্যে দিয়ে মাঝে মধ্যে যদি অমরজিৎ বা অনির্বাণ কেউ একটা হাঁটতে হাঁটতে যায়, যদি একটু ধপাস হয়ে যায় এবং তোমাদের সঙ্গে দেখা টাকা হয়ে যায়, প্লিজ মুখ ঘুরিয়ে নিয়ে চলে যাও, আমাদের দিকে তাকিও না প্লিজ, এটা আমরা বলতে পারি। আর যেটা বলতে পারি সেটা হচ্ছে আমাদের ছোটোবেলার থেকে যখন আমরা ওই রাস্তার বিভিন্ন ধরনের সফট ড্রিঙ্কসের উপরে আমাদের একটু বেশি আকর্ষণ থাকত, একদমই তাই, সেই সময় কিন্তু আমাদের যারা গার্ডিয়ানরা ছিল তারা বলতো যে না একদম খবরদার খাবে না, খবরদার খাবে না, এটা আমাদেরকে কিন্তু বহুবার বোঝানো হয়েছে,
0: কিনাকি থেকে তৈরি হয়, কিনাকি হয়ে যাবে,
1: একদমই তাই, কিনাকি হয়ে যাবে, ওই কারণের জন্য না, আমরা কিন্তু যেটা করেছি আমাদের ওই আকর্ষণ বাড়তে বাড়তে বাড়তে বাড়তে না লাস্ট অফ দিনে আমরা একটা ঘরোয়া টোটকা বার করেছি আর কি, জানো তো, এবং সেই টোটকার নাম দিয়েছি না না না না, এটা কোনো শাড়ির নাম নয়, বরঞ্চ এরা নাম হচ্ছে কাঞ্জি, কাঞ্জি বললে অনেকেই কাঞ্জিভরমের একটা শাড়ি হয় সেটা ভাবতে পারো, না সেরকম ব্যাপারটা নয়, বরঞ্চ এইটার নাম কাঞ্জি, এবং গরমে এই কাঞ্জি খেলে নাকি পেট ঠান্ডা থাকবে, এবং এটা নাকি অত্যন্ত সুস্বাদু, এবং ঘরোয়া উপায় নাকি এই সুস্বাদু কাঞ্জি বানানো যায়, ইয়েস একদমই তাই, মানে গরমের সময় দোকান থেকে কেনা শরবত, বাজার চলতি এই ধরনের পানীয় না খেয়ে তুমি যদি মনে করো যে আমি ঘরে বানানো শরবত খেতে চাই, তাহলে কিন্তু বেস্ট অপশন হতে পারে কাঞ্জি, ইয়েস কাঞ্জি, তুমি গুড গুডার গুডেস্ট,
0: অফ গুড গুডার গুডেস্ট, মানে গুড গুডার গুডেস্টের মধ্যে অনেকগুলো ভেরিয়েশন আছে সেগুলোও বলে দিতে হবে,
1: এক্স্যাক্টলি,
0: এমনি এমনি এমনি হবে নাকি বাবা, মানে আমলকির কাঞ্জি, শশার কাঞ্জি এবং গাজরের কাঞ্জি, দেখো তিনখানা ভেজিটেবল, তার মধ্যে যে কোনো, তোমাদের এই যে এখন নতুন অপশন হচ্ছে না ভেজিস খাবে, ভেজিস ভেজিস দিয়েও কিন্তু কাঞ্জিস বানিয়ে নিতে পারো, এবং কাঞ্জিস দিয়ে ভেজিস তৈরি হয়ে গেলে কিন্তু গরমের কালে একেবারে কুল কুল কাঞ্জিস হয়ে যাবে,
1: একদমই তাই, মানে অনেকে খুব প্রাউডলি বলতে পছন্দ করেন ভেগান, এই কথাটা আজকাল উঠেছে এবং তারা কিন্তু খুব প্রাউডলি বলে থাকেন, ইয়েস আই এম ভেগান, আই এম ভেজিটেরিয়ান, আই এম নন ভেজ, ওমা তাই নাকি, ও আচ্ছা আচ্ছা, মানে লিস্টিটা বার করেছিলাম তো ওই কারণের জন্য ভয় পেয়ে গেছে আর কি,
0: আমি ভয় পাইনি, আমাদের কাঞ্জির সঙ্গে মিলিয়ে একটা সুন্দর বানজি জাম্পিং টাইপের মেসেজ,
1: ওমা তাই নাকি, বানজি জাম্পিং শুনলেই আমার কেমন যেন ভয় পেয়ে যায়,
0: এই আবার এই ভয় পেয়ে গেছে, এরকম করলে হয় নাকি। শর্মিষ্ঠা মুখার্জি সাঁকরাইল থেকে বলছে, শুভ বিকেল দুই দাদা ভাই, তোমাদেরকে দু গ্লাস শরবত পাঠালাম তোমাদের সঙ্গে,
1: সেক্ষেত্রে বলতে পারি যে ঘোল বা দই খেলে অনেকেরই একটু সমস্যা সমস্যা দেখা যায়, কিন্তু পাঞ্জাব, উত্তরপ্রদেশ এবং রাজস্থানের যারা লোকাল রয়েছেন আর কি, স্থানীয়রা, তারা এই ধরনের পানীয় খেতে বেশি পছন্দ করেন, যার নাম কিন্তু কাঞ্জি, ইয়েস একদমই তাই, এবং সেই পানীয় একটু অন্যরকমভাবে তৈরি করা হয়, সেই পানীয় না হয় কিভাবে তৈরি করা হয় সেটা আমরা বললাম না, কিন্তু যদি মনে হয় যে আমাদের যদি তুমি একটু ডেকে একটু কাঞ্জি টাঞ্জি খাওয়াতে চাও, তাহলে আমাদের কোনো আপত্তি নেই,
0: সেখানে ছড়াকাটিং পাঠিয়ে দাও এবং লিখে পাঠাও যে আমাদের জন্য কেমন লাগছে, এবং যদি কাঞ্জি খাওয়াতে চাও ডেকেও নাও,
1: ইয়েস একদমই তাই। আপাতত আমরা একটু আকাশের দিকে তাকিয়ে বরঞ্চ ঝিরিঝিরি কিছু বৃষ্টিকে ডাকি।

0: শুনছো ক্যাফে কলকাতা,
1: ক্যাফে কলকাতা
0: 107 FM রেইনবোতে, ক্যাফে কলকাতা,
1: ক্যাফে কলকাতা
2: FM রেইনবোতে রেইনবো ফ্ল্যাশব্যাক সং,
3: রেইনবো ফ্ল্যাশব্যাক সং।
4: এই মিউজিকটাই জাস্ট একটা গানের আইডেন্টিটি তৈরি করার জন্যে যথেষ্ট। ইয়েস, 98 থেকে পথ চলা সেই ব্যান্ড মিলেনিয়াল কিডসরা যাকে খুব ভালোবাসে, জেন জি যাদেরকে খুব ভালোবাসে, দ্যাট ইজ ফসিলস। ফসিলসের কথা আমরা বলছি কেন, তার কারণ হচ্ছে ফসিলস তো সাবালক হয়ে গেছে অনেক অনেক দিন আগেই, কিন্তু আমরা যে সমস্ত আপকামিং ইভেন্টস নিয়ে কথা বলি তার মধ্যে কিন্তু 7 তারিখে ঝড় উঠবে। ইয়েস, সেরকমই কিন্তু শোনা যাচ্ছে, সেই ঝড়টা অন্যরকম কোনো ঝড় নয়, ফসিলস ঝড় উঠবে। ইয়েস, আমাদের এই শহর কলকাতায় ফসিলসের কিন্তু একটা কনসার্ট হতে চলেছে, সেই জন্যেই কিন্তু এই মুহূর্তে তোমাদের জন্যে না ঝড় থেমে যাক, বরঞ্চ একটা কথা বলতে পারি, একটা সুন্দর গান ফ্ল্যাশব্যাকে তোমাদের জন্য ফসিলস থাকলো 107 FM রেইনবো ক্যাফে কলকাতায়।

0: শুনছো ক্যাফে কলকাতা, ক্যাফে কলকাতা 107 FM রেইনবো তে, ক্যাফে কলকাতা, ক্যাফে কলকাতা।
1: ওয়েল ওয়েল ওয়েল, এই ছড়া কাটিংয়ে আবার ছড়া চলে এসেছে। শাওন বারাসাত থেকে লিখে পাঠিয়েছে, গরমকালটা হবে না কুল কারণ বৃষ্টি এখনও ডুমুরের ফুল। কালকে বেশ মেঘ করলো কিন্তু হলো না একটুও বৃষ্টি, হঠাৎ এক দমকা হাওয়ায় চোখে ধুলো, প্রায় হারালো দৃষ্টি। ও মা, হাউ রিয়েল লাইফ সিচুয়েশন। হাসির রাজা অমরজিৎ দা ও নতুন বন্ধু অনির্বাণ দা, গরমে তালপাতার পাখা ঠান্ডা বাতাসের ন্যায় শুভেচ্ছা জানালাম। ও মা আমাদের
2: থ্যাংক ইউ,
1: উই আর ফিলিং চিল।
3: মানে ব্যাপারটা হচ্ছে কি, আমরা যখন গরমকালের দুপুরবেলা জানলা দিয়ে বাইরে তাকাতাম তখন দেখতে পারতাম তাল গাছ এক পায়ে দাঁড়িয়ে, কিন্তু ওইখান থেকে যদি এরও বলা হয় যে এখন মানে এখনকার দিনে যেটা হয় যে আমরা ওরকম গাছ দেখতেই পছন্দ করি, কিন্তু এখন কটা বাড়িতে বলো তো এরকম পাখা রয়েছে।
1: না অ্যাবসলিউটলি, শুধু পাখা নয়, মানে এখন আমাদের যে ডেইলি হ্যাবিটস, যে এসির হ্যাবিট বা ইত্যাদি, এইগুলো কিন্তু ইকুয়ালি হার্মফুল, মানে এর থেকেই আগেকার দিনের যে পাখা,
3: সিরিয়াসলি তাই।
1: এগুলো যাই হোক, পুরো মেসেজটা পড়ে নিই। সুন্দর শোনাচ্ছেন গানগুলো, অনুষ্ঠান ব্যাপক হচ্ছে, অ্যান্ড বৃষ্টি এখন ডুমুরের ফুল বলছি না আমি একদম ভুল, গতকাল রাতে এক ঘন্টা ঝড় বৃষ্টিতে হয়ে গেলাম কুল। মাধাই দাস ফ্রম বহরু ঘোষপাড়া, থ্যাংক ইউ মাধাই,
3: থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। আচ্ছা, আমরা যদি মানে আমরা এই দুই বন্ধু ছাড়াও যদি তোমরাও আমাদের সফর সঙ্গী হতে চাও, তাহলে যদি বলি যে একটু কয়েকদিনের জন্য আমাদের এই শহর কলকাতার কোলাহল ছেড়ে যদি অনেকটা অনেকটা দূরে, মানে স্পেশালি তুমি যদি সামার লাভার থেকে এখন একটু অন্যরকম ভাবে যদি বলি জাঙ্গল লাভার হতে চাও, তাহলে ব্যাপারটা কেমন হবে? একদমই তাই। তাহলে সেক্ষেত্রে কিন্তু এটা হতে পারে, মানে তুমি যদি পাখি, পশু পাখির আওয়াজ শুনতে, মানে পশু বললে আমার নিজেরই একটু ভয় ভয় লাগে আর কি, পাখির আওয়াজ শুনতে যদি একটু বেশি পছন্দ করো, যদি মনে করে থাকো যে জঙ্গলের পাতার উপর দিয়ে হাঁটবো এবং সেখানে মাঝে মধ্যে যদি একটু কটেজে থাকতে চাও, মানে সব জায়গায় গিয়েই আমরা যেটা করি সেটা হচ্ছে কোনো না কোনো ভালো রিসর্টে বা কোনো হোটেলে বা কোনো যেগুলো হোমস্টে আছে সেই সমস্ত জায়গাগুলোতে আমরা থাকি, কিন্তু যদি মনে হয় যে তুমি একটা দিন কোনো একটা গাছ বাড়িতে থাকবে বা তোমার যদি মনে হয় যে তুমি জঙ্গলে কটেজ করে থাকবে, তাহলে সেক্ষেত্রে কিন্তু একটা দারুণ জঙ্গলের খোঁজ দিতে পারি। সামনেই বর্ষা আসছে, বুক করে নিতে পারো, চিলা পাতার জঙ্গলে কিন্তু তুমি চলে যেতে পারো।
1: অ্যাবসলিউটলি, এবং এর সঙ্গে যেটা একটা ছোট্ট ট্রিভিয়া রয়েছে যে চিলা পাতার জঙ্গল কিন্তু ডুয়ার্সের এমন একটা জঙ্গল যার সঙ্গে জড়িয়ে আছে ওই অঞ্চলের ইতিহাস। ওই অঞ্চলের রাজা নল রাজা, সেই নল রাজার গড়ও রয়েছে চিলা পাতায়, সেখানে গিয়েও তুমি সেটা দেখতে পারো। অ্যান্ড চিলা পাতা ইজ ওয়ান অফ দ্য ডেন্সেস্ট ফরেস্ট, মোস্ট ডেন্স ফরেস্ট ইন নর্থ, এন্টায়ার নর্দার্ন রিজিয়ন অফ দি ওয়েস্ট বেঙ্গল। সুতরাং তুমি যদি বর্ষায় একটা প্রচন্ড মানে মানে ভয়াল অভিজ্ঞতা নিতে চাও, যেটা শুনে অমরজিৎ একটু ভয় টয় পেয়ে যেতে পারে।
3: না না না, ঠিক আছে, আবার মানে তুমি কি আবার সেই তেনাদের কথা?
1: না না, তেনাদের ব্যাপার একদম নয়।
3: আচ্ছা তাহলে ঠিক আছে,
1: তেনাদের ব্যাপার একদম নয়, বিষয়টা থ্রিলিং ব্যাপার স্যাপার হবে, সেখানে চলে যেতেই পারো। তবে হ্যাঁ, একটা জিনিস কিন্তু মাথায় রাখবে, যেতে হলে যেতে হবে 15 জুনের আগে, কারণ 15 জুন থেকে 15 সেপ্টেম্বর বন্ধ থাকে ইন্ডিয়ার সমস্ত ফরেস্ট ল্যান্ড।
3: এক্স্যাক্টলি, তাই যদি তুমি বলো যে এখানে আমি কি কি দেখতে পারি, তাহলে কিন্তু সেক্ষেত্রে তোমাকে বলে দেবো ডুয়ার্সের চিলাপাতার গভীর অরণ্যের এক প্রান্তে রয়েছে কিন্তু মেন্দাবাড়ি জাঙ্গল ক্যাম্প, সেইখানে তুমি যেতে পারো এবং সোনালু গাছের আড়ালে মেন্দাবাড়ির মনোমুগ্ধকর পরিবেশ তোমাকে জাস্ট আকৃষ্ট করবে, সেটা কিন্তু আমরা বলতেই পারি। আর যখন এই ধরনের কথাবার্তাই বলছি এবং এই রকম পাহাড়ি না অভিজ্ঞতা আমার এখনো পর্যন্ত হয়নি, কিন্তু যার হয়েছে তার কিন্তু সিনেমাতে একটা দারুণ গান ছিল এবং সেখানে তিনি আপ্রাণ চেষ্টা করেছিলেন একটা সুন্দর ডান্স করতে, এবং সেটাও কিন্তু একটা পাহাড়ি নদীর পাশে, সম্ভবত খুব যদি ভুল না করি হয় সেটা মূর্তি নদী হতে পারে অথবা সেটা তিস্তা হতে পারে,
1: নামে কি এসে যায়,
3: কিন্তু ব্যাপারটা হচ্ছে নামে কি এসে যায়, এজ ইজ জাস্ট আ নাম্বারের মতো, নামও একটা জাস্ট একটা দু অক্ষরের শব্দ, কিন্তু বিষয়টা হচ্ছে যে ওই রকম একটা পাহাড়ি পরিবেশে আমাকে যদি সিরিয়াসলি ওখানে নামিয়ে দেওয়া হতো তাহলে না এই শহর কলকাতার আমার দেখা অধরাই থেকে যেত আর কি, মানে ব্যাপারটা ওই রকম জায়গায় চলে গেছে, কিন্তু না, আমরা কিন্তু একটা দারুণ ডান্স এবং গান সেই মুহূর্তে উপহার পেয়েছিলাম। ইয়েস, যে ছবি থেকে, সেই ছবির নাম আমরা নতুন করে আর বলছি না কারণ আমরা তো সেটা নই, অমানুষ ছবি থেকে এই মুহূর্তে তোমাদের জন্য রইল, ইয়েস, মনটা করে উড়ু উড়ু, যেটা আমাদের সবসময় হয়ে থাকে আর কি।
4: আরে মনটা করে উড়ু উড়ু, আরে মেলতে পাকা সাইরে,

কলিজায় যদি বোল বাজে তাহলে আমাদেরও কিন্তু এরকম মনের মধ্যে তাকদুমাদুম দুম বাজতে পারে। ঠিক যেমন এখন ঘড়ি বলছে এই মুহূর্তে 4:56 হয়ে 1 সেকেন্ড হয়ে গেছে, মানে তাকদুমাদুম ওদিকে বেজে গেছে, কিন্তু না আমরা তো যাচ্ছি না, আমরা আবারও চলে আসবো। ইয়েস, আবার কখন আসবো? জাস্ট 5:02 আপাতত তোমার জন্যে রঙ্গবতী।

আরে মিত্র ভানু গন্তিয়ার কথায় প্রভুদত্ত প্রধান করিল সুর। এত সুন্দর গীত আমাদের, এই গীত একটু তোমাদের ভাষায় শোনাবো নাকি গো?

0: আকাশবাণী কলকাতা এফএম রেনবো প্রচার তরঙ্গে এই মুহূর্তের খবর পড়ছি সুদীপ বসু। আন্তর্জাতিক যোগ দিবস এবারের মূল অনুষ্ঠানটি হবে কলকাতায়। এবারের ভাবনা যোগা ফর হেলদি এজিং। আগামী 21 জুন মধ্য কলকাতার রেড রোড বা সংলগ্ন এলাকায় এই রাজ্য সহ দেশের বিভিন্ন যোগ বিশারদ এবং সাধারণ মানুষের উপস্থিতিতে এই অনুষ্ঠানের আয়োজন করার জন্য ইতিমধ্যেই সেনাবাহিনীর ছাড়পত্র মিলেছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী অনুষ্ঠানে উপস্থিত থাকতে পারেন বলে সূত্রের খবর। প্রধানমন্ত্রী আজ স্বাধীনতা সংগ্রামের বীর বিপ্লবী বিনায়ক দামোদর সাভারকরের জন্মবার্ষিকীতে তাঁকে স্মরণ করেছেন। সামাজিক মাধ্যমে এক পোস্টে প্রধানমন্ত্রী বলেছেন, বীর সাভারকরের সাহসিকতা এবং দেশপ্রেম সর্বদা মানুষকে অনুপ্রাণিত করবে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী দায়িত্ব গ্রহণের পরই অবৈধ অনুপ্রবেশকারী মুক্ত বাংলা গড়তে সচেষ্ট হয়েছেন। অনুপ্রবেশকারীদের চিহ্নিত করে ফেরত পাঠানোর জন্য নেওয়া হয়েছে ডিটেক্ট ডিলিট ডিপোর্ট নীতি। এক্ষেত্রে তাদের আটক করে সরাসরি বিএসএফ এর হাতে তুলে দেওয়া হচ্ছে। হোল্ডিং সেন্টারে রেখে আইনি প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পর ধাপে ধাপে তাদের সংশ্লিষ্ট দেশে ফেরত পাঠানোর কাজ চলেছে। চিরাচরিত ধর্মীয় মর্যাদায় আজ ঈদ উজ জোহা পালিত হচ্ছে। রাষ্ট্রপতি, উপরাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী সকলকে ঈদ উজ জোহা শুভেচ্ছা জানিয়েছেন। ভারতীয় জনতা পার্টি আজ 3টি রাজ্য এবং জাতীয় রাজধানী দিল্লির জন্য নতুন রাজ্য সভাপতিদের নাম ঘোষণা করেছে। দলের সভাপতি নীতিন নবীন পূর্ব দিল্লির সাংসদ এবং কেন্দ্রীয় মন্ত্রী হর্ষ মালহোত্রাকে দলের দিল্লি শাখার সভাপতি নিয়োগ করেছেন। ডক্টর অর্চনা গুপ্ত হরিয়ানা বিজেপির প্রধান হচ্ছেন। অন্যদিকে কেবল সিং ধিল্লো পাঞ্জাব বিজেপি নতুন দায়িত্ব পেলেন। সিঙ্গাপুর ওপেন ব্যাডমিন্টনে ভারতের লক্ষ্য সেন, পিভি সিন্ধু আজ কোয়ার্টার ফাইনালে উঠেছেন। একই সঙ্গে ধ্রুব কপিলা এবং তানিশা ক্রাস্টোর মিক্সড ডাবল জুটিও কোয়ার্টার ফাইনালে পৌঁছেছেন। এই মুহূর্তের খবর এ পর্যন্তই।
1: গানে বাজুক মনের রেডিও শুনছ 107 FM রেইনবো। সাত সুরে সারা দিন, সাত সুরে সারা দিন। শুনছ ক্যাফে কলকাতা, ক্যাফে কলকাতা 107 FM রেইনবোতে। ক্যাফে কলকাতা।

We'll see, Jay.

0: কানে বাজুক মনের রেডিও, শুনছো 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন।
1: গরমকালটা হবে না কুল, কারণ বৃষ্টি এখন ডুমুরের ফুল। সঙ্গে রয়েছে অনির্বাণ অ্যান্ড অমরজিৎ। তোমাদেরকে লিখে পাঠিয়ে দিতে হবে বাকি লাইনগুলো 9903653992
2: এক্স্যাক্টলি। তাই আমরা 365 days অন থাকি, এই কারণে জন্যই তো অন এয়ার তোমার জন্য সেই চেনা নাম্বারটা 9903653992। এবং তার পাশাপাশি আজকে যারা একটু পরে টিউন করেছো তাদের জন্য ছড়াকাটিংটা আরও একবার শুনিয়ে দিতে চাই। ইয়েস, আজকের ছড়াকাটিংয়ে কি রয়েছে?
1: গরমকালটা আর হবে না কুল, কারণ বৃষ্টি এখন ডুমুরের ফুল।
2: এক্স্যাক্টলি,
1: পরের লাইনগুলো তোমাকে বানিয়ে পাঠাতে হবে আমাদেরকে।
2: একদমই তাই, এর পরের লাইনগুলো কিন্তু বানিয়ে পাঠিয়ে দিতে হবে। আর ঘড়ি যখন বলছে যে 5:07 হয়ে 27 সেকেন্ড অলরেডি হয়ে গেছে, আমরা দেখতে পাচ্ছি আজকে একটি বিশেষ খুশির দিন। ইয়েস, সবাই জানো আজকে খুশির ঈদের দিন। এবং তার পাশাপাশি কিন্তু আজকে সকাল থেকেই আমরা দেখতে পাচ্ছি প্রচুর শুভেচ্ছা বার্তা কিন্তু বিনিময় হচ্ছে, এবং তার পাশাপাশি কিন্তু তোমাদেরও মেসেজ আমাদের কাছে আসছে।
1: অ্যাবসলিউটলি, গরমকালটা হবে না কুল, কারণ বৃষ্টি এখন ডুমুরের ফুল। ফল পেতে কিছু সবুর করো, এখন তো সবে মুকুল। পাঠিয়েছে প্রতাপ মুলা গোপীনাথপুর কুরপাই তমলুক পূর্ব মেদিনীপুর থেকে। অ্যাবসলিউটলি, দ্যাটস আ নাইস নাইস নাইস থিং। বিপ্লব পাঞ্জা লিখছেন বাঁকুড়া থেকে, গরমকালটা হবে না কুল, বৃষ্টি এখন ডুমুরের ফুল। মেঘের ডাকে চমকে উঠি, মাঠের ধান যায় ভিজে লুটি।
2: এই মঞ্চুরি বলে একটা সিনেমা ছিল, সেখানে না খরাজদার একটা বিখ্যাত ডায়লগ ছিল, সেটা ছিল
1: কি ছিল,
2: সেটা হচ্ছে আমার প্রচুর কান্না পাচ্ছে, মানে কেন আনন্দে কান্না পায় আর কি।
1: হ্যাঁ, ওরকম করে ধান ভিজে যাবে, বৃষ্টি হবে, একদমই তাই, ইমাজিন করে কান্না পেয়ে যাচ্ছে।
2: একদমই তাই, একদিকে প্রচুর শুভেচ্ছা বার্তা, খুশির বার্তা, এবং তার পাশাপাশি একদিকে বৃষ্টির জন্য আমরা যে এই রকম ভাবে হাপিত্যেশ করে বসে আছি এবং বারবার করে এরকম ভাবে বৃষ্টি আমাদেরকে ঠকিয়ে দিচ্ছে, এই সব কিছু দিয়ে না আমার প্রচুর কান্না পাচ্ছে, বিশ্বাস করে দেখো। সেই কারণের জন্য এরও রিমিক্স গান শুনে আসি বলছি।
3: রিমোট দিয়ে প্রেমের নতুন চ্যানেল দেখালি।

0: শুনছো ক্যাফে কলকাতা, ক্যাফে কলকাতা 107 FM রেইনবো তে, ক্যাফে কলকাতা, ক্যাফে কলকাতা FM রেইনবো তে, রেইনবো নিউ টিউন, রেইনবো নিউ টিউন।
1: তোমাদের জন্য এই ঘন্টায় রেইনবো নিউ টিউনে ভূত বাংলা ফিল্ম থেকে ও সুন্দরী।

0: শুনছো ক্যাফে কলকাতা, ক্যাফে কলকাতা 107 FM রেইনবো তে, ক্যাফে কলকাতা, ক্যাফে কলকাতা,
1: ক্যাফে কলকাতাতে তো চলে এসেছি এবং তার সঙ্গে তোমাদের মেসেজ আমাদের কাছে চলে এসেছে 9903653992 তে। কিন্তু ছড়া কাটিং এর মেসেজ এই মুহূর্তে, মানে তোমাদের যেটা বলা হয়েছিল যে পরের দুটো লাইন মিলিয়ে দেওয়ার জন্য, সেই দুটো লাইন একদম এক লাইনে চলে এসেছে,
2: অ্যাবসলিউটলি এক লাইনে চলে এসেছে। অমরজিৎ অ্যান্ড অনির্বাণকে উদ্দেশ্য করে ছড়া কাটিং এ সুভাষ চক্রবর্তী উত্তর বাওয়ালি থেকে লিখছেন, গরমকালটা হবে না কুল কারণ বৃষ্টি এখন ডুমুর ফুল, প্রেয়সীর মাথার কৃষ্ণ কেশ কে মেঘ ভেবে করি আমি ভুল।
1: এই রে আমরা যত ভাবি যে এই দুজন সদা সিঙ্গেল মানুষ, একটু দূরে থাকবো না,
2: হবে না,
1: পার্সোনাল কন্ট্রোভার্সিতে যেতে চাইছি না, কিন্তু বিশ্বাস করুন আপনারা আমাদেরকে সেই ঠেলে নিয়ে যাবেনই যাবেন, কিছু করার নেই।
2: তার আগেই মানে ঠেলে নিয়ে যাওয়ার আগেই
1: আমার আর রাখাল সাজা হলো না, ওই কারণে জন্যই তো অনেকদিন আগে, মানে আমরা যারা ভালোবেসে সিলু দা বলে ডাকি আর কি, সিলু দা আমাদের অনেকদিন আগে কিন্তু এই গানটা শুনিয়ে দিয়েছে।
2: অ্যাবসলিউটলি পরে আরেকটা মেসেজ পাঠিয়ে দিয়েছে সৈনিক কর্মকার গলগ্রিন থেকে, লিখেছেন, গরমকালটা হবে না কুল কারণ বৃষ্টি এখন ডুমুরের ফুল, সূর্যি মামা বলছে এবার তো পড়তে হবে হয়ে ফুল, ওরে বোকা বৃষ্টি হবে আকাশটা হলে আরেকটু কুল। গুড গুড গুড গুড গুড,
1: এক্স্যাক্টলি তাই, একদম কথাটা তো ঠিকই বলেছো, কিন্তু বিষয়টা হচ্ছে কি আমরা যেরকম হট সিটে বসে রয়েছি অলরেডি কিন্তু ফ্লোরে কাজ শুরু হয়ে গেছে, মানে আমাদের ফ্লোরে দেখতে পাচ্ছি আমরা প্রচুর আলো টালো জ্বলে গেছে, সেটা কথা না, কথাটা হচ্ছে যে একসঙ্গে আমরা দেখতে চলেছি কিন্তু অনির্বাণ এবং দেবকে, ইয়েস, এবং সেই একটা সোশ্যাল মিডিয়াতে ছবি কিন্তু যথেষ্ট ভাইরাল হয়ে গেছে এবং সেখানে যে ধরনের শেরওয়ানি পরে তারা ছবি দিয়েছেন জাস্ট দেখে কিন্তু অসম লাগছে। এবং শুধুমাত্র এই অনির্বাণ এবং অমরজিৎ বলে না, যারা যারা ছবিটা দেখেছো তাদের কিন্তু প্রত্যেকের মনে হচ্ছে যে এইবার দুজন কিন্তু ছবিতে একসঙ্গে কাজ করতে চলেছেন।
2: অ্যাবসলিউটলি সেরকমই স্পেকুলেশনস আছে, একসঙ্গে কাজ করতে চলেছেন দেব অ্যান্ড অনির্বাণ ভট্টাচার্য, অ্যান্ড আমরা আমরা আমরা বসে আছি সেটা দেখার জন্য, কারণ এই দুজন একসঙ্গে আসলে পর্দায় আগুন জ্বলবে না, এটা তো হবেই না।
1: এক্স্যাক্টলি তাই, আমরা আপাতত কি অভিযান করব জানি না, কিন্তু সবার কথা মাথায় রেখে একটুখানি না হয় বিবাহ অভিযান করব।

0: শুনছো ক্যাফে কলকাতা,
1: ক্যাফে কলকাতা
0: 107 FM রেইনবোতে, ক্যাফে কলকাতা,
1: ক্যাফে কলকাতা।
2: বাম্পার বার্থডে, বাম্পার বার্থডে, বাম্পার বার্থডে,
3: আজকে কিন্তু মানে যার বার্থডে হিসেবে আমরা আজকের দিনটা কল্পনা করতে পারি, তিনি কিন্তু যে সে লোক নন, রোশন ফ্যামিলিতে কিন্তু আজকে না দারুণ করে একটা এত বড় কেক টেক নিয়ে একটা প্ল্যানিং চলছে আর কি। হ্যাঁ, এবং সেই প্ল্যানিংটা আমাকে ভিডিও কল করে দেখানোর চিন্তাভাবনা করেছিলেন তারা, কিন্তু সেই সময়টা আমি আবার আনঅ্যাভেলেবেল ছিলাম, ওই কারণের জন্য সবসময় আর কি আমাকে পাওয়া টাওয়া যায় না কোনো সময়ই। আমাকে
4: আজকে মুখ কালি হয়ে গেছে, পাওয়া যায়নি,
3: যাও একটু আগে বলা হচ্ছিল আর কি, কিন্তু না যাও তো বলতে পারি না, থাকো বরং, কারণ এই মুহূর্তে যখন ঘড়ি বলছে 5:22 হয়ে 22 সেকেন্ড, আমাদের তো এখনো পর্যন্ত 6:30 অবধি, ওটা আমাদের অ্যাসেট এবং লাইবিলিটির মধ্যে পড়ে আর কি।
4: ওরে বাবা গো, আমার এই ফিনান্সিয়াল ম্যানেজমেন্টের চক্করে ফিনান্সিয়াল মানে স্ট্যান্ডার্ড হাই হয়ে যায়।
3: হ্যাঁ, তার কারণ হচ্ছে যে অত বড় কেকটা ওটা কি ওরা একা খেতে পারবে, তুমি বলো?
4: একেবারেই একা খেতে পারবে না, আমাদেরকে বিলিয়ে দেবে। কিন্তু কার জন্মদিন, মানে সেই স্পেসিফিক পয়েন্টটা কি, মানে
3: কার জন্মদিন, মানে আজকে যাদের যাদের জন্মদিন রয়েছে তারা তো অলরেডি রোশন ফ্যামিলির সঙ্গে জন্মদিনটাকে সেলিব্রেট করতে পারবে, মানে সেটা কিভাবে পারবে, মনে মনে পারবে, কারণ মনে মনে তো এই তো আমি ভেবে নিতে পারি, আমি ছোটবেলায় বিশাখাপত্তনম ঘুরতে গেছিলাম, সেটা তো আমি ছোটবেলায় ভেবেই নিতে পারি আর কি। মানে আমাদের মনের উপরে তো আমাদের কোনো কন্ট্রোল নেই, মনের ব্ল্যাক অ্যান্ড হোয়াইট টিভিতে তুমি এসে রিমিক্স কাওয়ালি বাজিয়ে দিয়েছিলে, সেটা নিয়েও আমার কোনো বক্তব্য নেই, কিন্তু বক্তব্য যেটা থাকতে পারে সেটা হচ্ছে আলটিমেটলি ওই কেকটা কত পাউন্ড এবং সেটার দাম কত পাউন্ড। কারণ আজকে যে স্পেশাল ব্যক্তিটির জন্মদিন, ইয়েস, তিনি আর কেউ নন, তিনি নাম আদার দেন রাজেশ রোশন। হ্যাঁ, একদম ঠিক শুনেছো, রাজেশ রোশন, মিউজিক ডিরেক্টর রাজেশ রোশনের কথা বলছি, রোশন ফ্যামিলির সেই রাজেশ রোশন, ইয়েস, যিনি কিন্তু রাকেশ রোশনের ভাই এবং আলটিমেটলি সম্পর্কে হৃতিক রোশনের কাকা। ইয়েস,
4: অ্যাবসলিউটলি, এন্ড হি ইজ ওয়ান অফ দি মোস্ট নোটেড এন্ড প্রমিসিং মিউজিক ডিরেক্টরস ইন দি বি টাউন। এবং তিনি শুধুমাত্র সেটা নয়, তিনি অ্যাওয়ার্ড উইনিং মিউজিক ডিরেক্টর, যিনি 90s-এ মানে আমাদের বেড়ে ওঠার সময়ের যে মোস্ট সট আফটার টাইটেল ট্র্যাক্সগুলো ছিল, কুচ কুচ হোতা হ্যায় থেকে শুরু করে কোই মিল গিয়া থেকে শুরু করে, এবং এই সমস্ত সিনেমার অন্যান্য যে ট্র্যাক্সগুলো ছিল সেগুলো তিনি কিন্তু কম্পোজ করেছেন। অ্যান্ড আমাদের মেমোরির একটা অন্যতম লেগেসি কিন্তু এই ভদ্রলোকের জন্য।
3: একদমই তাই, এবং সেক্ষেত্রে কিন্তু আমরা আজকে বলতেই পারি হ্যাপি বার্থডে টু ইউ স্যার, মানে নতুন করে আর তার কি কি সিনেমাতে তিনি মিউজিক ডিরেকশন দিয়েছেন সেটা কিন্তু আর বলার কোনো জায়গাই থাকে না, বরঞ্চ আমরা আজকে কিন্তু তাকে খুঁজে পেয়েছি। ইয়েস, আমরা কিন্তু আজকে বলতেই পারি ইটস ম্যাজিক, কারণ কই নয় তিনি মিলে গেছেন। ইয়েস, কই মিল গেয়া থেকে এই মুহূর্তে কিন্তু তোমার জন্য ফ্ল্যাশব্যাকে সেই গানটা রাখবো, তার কারণ আজকে কিন্তু রাজেশ রোশনের জন্মদিন রয়েছে।
2: FM Rainbow Flashback Song.

0: জানো, আমি কাল আমার ভাইপোর বাড়িতে গিয়েছিলাম, দেখে অবাক হয়ে গেলাম যে ওরা সারা দিন এসি চালায়, রোজ ওয়াশিং মেশিন চালায়, বাড়িতে দুটো ফ্রিজ, তা সত্ত্বেও ওদের ইলেকট্রিক বিল কত আসে জানো? জিরো। আমি প্রশ্ন করতে ভাইপো বলল,
1: কাকা সবই উপরওয়ালার দয়া, মানে সোলার প্যানেলের।
0: আমি ভাবছি এবারে তো লাগাতেই হবে। পিএম সূর্যঘর মুফত বিজলি যোজনা, যুক্ত হতে রেজিস্টার করুন pmsuryaghar.gov.in।
2: হর ঘর সূর্যঘর।
3: শুনছো ক্যাফে কলকাতা, ক্যাফে কলকাতা 107 FM রেইনবোতে, ক্যাফে কলকাতা।

0: শুনছো ক্যাফে কলকাতা, ক্যাফে কলকাতা 107 FM রেইনবো তে, ক্যাফে কলকাতা, ক্যাফে কলকাতা।
1: হ্যাঁ, ক্যাফে কলকাতা তো শুনছো। এবার ক্যাফে কলকাতার মধ্যে তোমার জন্য একটা ধামাকা আসতে চলেছে। এখন আমাদের যে রেগুলার 3-1-3 এখন আসতে চলেছে তোমার জন্য। অ্যান্ড তার সঙ্গে কি আসতে চলেছে?
2: তার সঙ্গে যেটা হচ্ছে সেটা হচ্ছে যে আমাদের একটা ইনস্টা হ্যান্ডেল রয়েছে, দ্যাট ইজ 107 FM রেইনবো কলকাতা। এবং সেখানে কিন্তু আমরা তোমাদেরকে কথা দিই, মাঝে মধ্যেই কথা দিয়ে থাকি, আমরা কখনো কথার খেলাফ করি না। সেটা হচ্ছে যে আমরা কিন্তু সেখানে লাইভ আসব। ইয়েস, 3-1-3 গানের হ্যাট্রিকে কিন্তু তোমার জন্য পরপর তিনটে গান থাকবে, ঢিঙ্কাচিকা থাকবে, 100% লাভ থাকবে, এবং ওয়ার্স পার্টি টুনাইট। এটা কিন্তু আমরা তোমরা কেউ ঠিক করবো না, বরঞ্চ গানে গানে সমস্ত কিছু ঠিক করতে করতে যাব। আপাতত 3-1-3 গানের হ্যাট্রিকে কিন্তু পরপর তিনটে গান এই মুহূর্তে তোমার জন্য ক্যাফে কলকাতা 107 FM রেইনবোতে।
0: FM রেইনবোতে 3-1-3 গানের হ্যাট্রিক, গানের হ্যাট্রিক।

0: শুনছো ক্যাফে কলকাতা,
1: ক্যাফে কলকাতা
0: 107 এফএম রেইনবোতে, ক্যাফে কলকাতা,
1: ক্যাফে কলকাতা।
2: ওয়েল ওয়েল ওয়েল, একটা ধামাকার পর কিন্তু ফিরে এসেছে, অ্যান্ড ফিরে এসেছে।
3: শীত করছে মনে হচ্ছে তোমার?
2: আহ, এরকম করে বলতে হয় না। আমি আমাদের দুজনের নামটা নিয়ে বলছি আর তুমি শীতের মধ্যে চলে এসেছো। গরমকালে এসব ভুলভাল কথাবার্তা বলতে হয়?
3: ও আচ্ছা আচ্ছা আচ্ছা। আসলে মানে শীতের সময় এতটাই আমরা বেশি করে এরকম ভাবে বলে অভ্যস্ত এই ব্যাপারটা আর কি, আমাদের ছাড়া না আর কারো সম্ভব নয় আর কি। হ্যাঁ
2: অ্যাবসলিউটলি, মানে আমরা গরমকালে ঠান্ডা পাই, ঠান্ডাকালে গরম পাই, এই সমস্ত কিম্ভূত কিমাকার বিচিত্র কাজকর্ম আমরা দুজনে খালি করতে পারি।

0: এবং সেই জন্যই বোধহয় মানে আর আমি কন্ট্রোভার্সিয়াল কথা বলতে চাই না।
1: একদমই তাই, আমরা কন্ট্রোভার্সিয়াল কথা বলতে চাই না, আমরা যেটা করতে চাই সেটা হচ্ছে যে তোমার পাঠানো মেসেজ কিন্তু এই মুহূর্তে পড়ে দিতে চাই। ইয়েস, আমরা যেটা দেখতে পাচ্ছি সোহিনী কর্মকার গলফ গ্রিন যাদবপুর থেকে আমাদেরকে মেসেজ করে দিয়ে জানিয়ে দিচ্ছ যে গরমকালটা আর হবে না কুল, কারণ বৃষ্টি এখন ডুমুরের ফুল। সূর্যি মামা বলছে এবার তো পড়তে হবে, হয়ে ফুল ওরে বোকা বৃষ্টি হবে, আকাশটা একটু কুল। আচ্ছা, এরপরেও কিন্তু অনেকগুলো মেসেজ আছে দেখতে পাচ্ছি। গরম হবে না কুল, বৃষ্টি এখন ডুমুরের ফুল, ফুল তো গাছে ফোটে, আমরা কি চোখের ভুল, আমার কি চোখের ভুল, আজ আমি দুলতে দেখেছি তার কানের দুল, উড়তে দেখেছি খোলা এলো চুল। রূপকুমার হাওড়া থেকে।
0: কিন্তু ফাইভ স্টার ছড়া হলো না, মানে এটা মেলানো ব্যাপার হয়ে গেল।
1: না সেটা তো ঠিক আছে, মেলানো ব্যাপার হয়ে গেল, কিন্তু যদি বিষয়টাকে মিলিয়ে দেওয়া হয়, তুমি ভেবে দেখেছো ব্যাপারটা কোন দিকে যাচ্ছে?
0: ভাবতেও চাই না।
1: হ্যাঁ, অন্তরে মানে একদম রূপে তোমায় ভোলাবো না, ব্যাপারটা এরকম হয়ে যাচ্ছে আর কি। শুভ সন্ধ্যা দাদা ভাই, আজকে ঈদের শুভেচ্ছা। আজকে ছড়া কাটিং এ গরমটা আর হবে না কুল, বৃষ্টি এখন ডুমুরের ফুল, মানুষগুলো এই গরমে আম কাঁঠাল লিচুর মতো করছে তুল তুল, তাই দেখে গরম বলল আমি পুরোপুরি সাকসেসফুল। বিষ্ণুপুর বীরভূম থেকে বঙ্কিম দাস। একদমই তাই, আসলে ব্যাপারটা হচ্ছে কি, কোনটা আচ্ছা কোনটা আচ্ছা নয়, আমাদের এখন সময়টা বলছে আচ্ছা আচ্ছা আচ্ছা আচ্ছা। আরো কিছু মেসেজ রয়েছে, সেগুলো তো পড়বো, কিন্তু তার আগে জাস্ট চার মিনিট ন সেকেন্ডের জন্য আমরা ফিরে চলে আসছি, তারপরে কিন্তু আবারও তোমার মেসেজ পড়বো।

0: শুনছো ক্যাফে কলকাতা,
1: ক্যাফে কলকাতা
0: 107 FM রেইনবোতে, ক্যাফে কলকাতা,
1: ক্যাফে কলকাতা।
2: এই মুহূর্তে না আমাদের মনের মধ্যে একটা আশার আলো জেগেছে, তার কারণ হচ্ছে কি, হ্যাঁ আমরা একটু আগেই যখন তোমাদেরকে বলছিলাম যে আদৌ বৃষ্টি হবে কি হবে না, হবে কি হবে না, এই করতে গিয়ে কিন্তু অলরেডি আমরা দেখতে পেয়ে গেছি, ইয়েস আমাদের এই শহর কলকাতায় কিন্তু বৃষ্টি আসতে চলেছে। শুধুমাত্র শহর কলকাতায় নয়, শহর এবং শহরতলিতে,
3: অ্যাবসলিউটলি শহর এবং শহরতলিতে আসতে চলেইছে। তার আগে আমি যেটা একবার পড়ে দিই, মানে প্রথমে যেটা রয়েছে সেটা হচ্ছে অরেঞ্জ ওয়ার্নিং রয়েছে, কমলা সতর্কতা রয়েছে, মডারেট থান্ডার স্ট্রম এবং তার সঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত সঙ্গে 40-50 কিলোমিটার বেগে হাওয়া, এটা বয়ে যাবে হুগলি, ইস্ট বর্ধমান, হাওড়া ডিস্ট্রিক্ট দিয়ে এবং মোটামুটি এই এখন যে 6টা প্রায় বাজতে চলল আগামী 2-3 ঘন্টার জন্য। অ্যান্ড তারপর আমাদের কলকাতার জন্য আসছে হলুদ সতর্কতা, একই রকমভাবে হালকা থেকে মাঝারি বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত এবং 40-50 কিলোমিটার বেগে হাওয়া বয়ে যাবে কলকাতা, উত্তর চব্বিশ পরগনা, দক্ষিণ চব্বিশ পরগনা, নদিয়া ডিস্ট্রিক্ট দিয়ে আগামী 2-3 ঘন্টায়।
2: এক্স্যাক্টলি তাই। সুতরাং যারা এই সমস্ত জায়গা থেকে আমাদেরকে শুনছো তাদের মনের মধ্যে আশার আলো তো জাগবেই, যেমন আমাদের মনের মধ্যে এই মুহূর্তে আশার আলো জেগেছে। সেই কারণের জন্যই তো আমরা একটা কথা বলতে পারি, ইয়েস।

আকাশবাণী কলকাতা এফএম রেনবো প্রচার তরঙ্গে এই মুহূর্তের খবর পড়ছি অর্ক সেন। বরিষ্ঠ কংগ্রেস নেতা সিদ্দারামাইয়া আজ কর্ণাটকের মুখ্যমন্ত্রী পদ থেকে আনুষ্ঠানিকভাবে ইস্তফা দিয়েছেন। সংবাদমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি পদত্যাগপত্রটি আনুষ্ঠানিকভাবে লোকভবনে রাজ্য

0: রাজ্যপালের সচিবের হাতে তুলে দেওয়ার কথা জানান। ডি কে শিবকুমারকে মুখ্যমন্ত্রী পদে দায়িত্ব গ্রহণের জন্য আমন্ত্রণ জানাতে রাজ্যপালের কাছে অনুরোধ করেছেন তিনি। 136 জনেরও বেশি বিধায়কের সমর্থনে বিধানসভায় তাঁর দলের নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা রয়েছে। লোকসভার অধ্যক্ষ ওম বিড়লা বলেছেন, আলোচনা, বিতর্ক, ঐক্যমত এবং ভিন্নমতের ওপর ভিত্তি করেই গণতন্ত্র বিকশিত হয়। দিল্লি বিধানসভায় আজ 1924 থেকে 1930 সাল পর্যন্ত তৎকালীন ব্রিটিশ শাসনাধীন ভারতবর্ষের সংসদের নিম্নকক্ষের 407 অধিবেশনের কার্যবিবরণীর 89 খণ্ডের সংকলন প্রকাশ করে শ্রী বিড়লা বলেন, এই সংগ্রহটি ভবিষ্যৎ প্রজন্ম এবং গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোর জন্য এক অমূল্য পথপ্রদর্শক হিসেবে কাজ করবে। রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব বলেছেন, তেলেঙ্গানার কাজিপেট রেল উৎপাদন ইউনিট আগামী 5 বছরে 200 আন্তঃশহর ট্রেন তৈরি করবে। এই ট্রেনগুলি স্বল্প দূরত্বের যাত্রার জন্য সারা দেশে চালু করা হবে। শ্রী বৈষ্ণব রেল প্রতিমন্ত্রী রবনীত সিং বিট্টু এবং ঊর্ধ্বতন আধিকারিকদের সঙ্গে কাজিপেট রেল উৎপাদন ইউনিটটি চালু করার পরিকল্পনা পর্যালোচনা করেছেন। আন্তর্জাতিক যোগ দিবসের এবারের মূল অনুষ্ঠানটি হবে কলকাতায়। এবারের ভাবনা, যোগা ফর হেলদি এজিং। আগামী 21 জুন মধ্য কলকাতার রেড রোড বা সংলগ্ন এলাকায় ওই রাজ্যসহ দেশের বিভিন্ন যোগ বিশারদ ও সাধারণ মানুষের উপস্থিতিতে এই অনুষ্ঠানের আয়োজন করার জন্য ইতিমধ্যেই সেনাবাহিনীর ছাড়পত্র পাওয়া গিয়েছে বলে নবান্ন সূত্রের খবর। এই মুহূর্তের খবর এ পর্যন্তই।
1: কানে বাজুক, মনের রেডিও, শুনছো 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন। শুনছো ক্যাফে কলকাতা, ক্যাফে কলকাতা 107 FM রেইনবোতে, ক্যাফে কলকাতা।

0: শুনছো ক্যাফে কলকাতা,
1: ক্যাফে কলকাতা
0: 107 FM রেইনবো তে, ক্যাফে কলকাতা, ক্যাফে কলকাতা 107 FM রেইনবো তে, ক্যাফে কলকাতা,
1: ক্যাফে কলকাতা।
2: Yes, আমরা তোমাদেরকে যেরকম কথা দিয়েছিলাম যে হ্যাঁ আমরা কিন্তু লাইভ আসবো, সেখানে কিন্তু আমরা অলরেডি লাইভ চলে এসেছিলাম এবং আমাদের যে ইনস্টা হ্যান্ডেলটা রয়েছে, কোথায় লাইভ এসেছিলাম সেটাও তো বলতে হবে। 107 FM রেইনবো কলকাতা আমাদের ইনস্টা হ্যান্ডেল, এবং সেই ইনস্টা হ্যান্ডেলে কিন্তু আমরা জাস্ট একটু আগেই লাইভ করেছি। যারা যারা আমাদের এই ইনস্টা হ্যান্ডেলটা ফলো করনি, চটপট চলে যাও এবং সেখানে গিয়ে ফলো করে ফেলো এবং দেখো যে আমরা তোমাদের সঙ্গে কীরকম মশকরা করেছি, সেটা কিন্তু তোমাদের দেখলেও অবভিয়াসলি ভালো লাগবে। আর এই মুহূর্তে কিন্তু ঘড়ি বলছে 6:12 হয়ে 44 সেকেন্ড অলরেডি হয়ে গেছে।
3: অ্যাবসলিউটলি, অ্যান্ড সেটার সঙ্গে যেটা হচ্ছে কি, এই যে যখন আজকে আমরা ডাবল এ এখানটায় বসেছি, অর্থাৎ অনির্বাণ অ্যান্ড অমরজিৎ, তো আমরা কিন্তু বেশ কিছু সময় ধরে বেশ কিছু ইনফো নিয়ে আসি, যেটা শুনলে মানে আমাদের নিজেদেরই একেবারে মানে মজায় একেবারে মানে আমরা ক্লাউড নাইনে চলে যাই।
2: ও মা, কেন ক্লাউড নাইন? ইনফরমেশন রয়েছে তোমাদের জন্য।
3: অ্যাবসলিউটলি, কারণ এই ইনফরমেশনটা এটা হচ্ছে যে থ্রি ইডিয়টস সিনেমাটা আমরা মানে দেখেনি, তাদের গ্রোয়িং এজে এরকম খুব কম লোক আছে। অ্যান্ড হোয়াট ইফ থ্রি ইডিয়টসে যদি ভিকি কৌশল কে আবার তোমরা কাস্ট হতে দেখো, নতুন প্রজেক্টটা যেই থ্রি ইডিয়টস যে সিকুয়েল সেটা নিয়ে এখনও ডিরেক্টর বা আমির খান লিড অ্যাক্টর তারা কেউই কিন্তু খুব কিছু যে বিশাল বলেছেন তা নয়, কিন্তু দ্বিতীয় পর্ব নিয়ে যখন আলোচনা করছিল তখন কিন্তু এই খবরটা বেশ চাউর হয়েছে যে সেইখানটায় মূল তিন চরিত্র একসঙ্গে অবশ্যই দেখা যাবে, কিন্তু তার সঙ্গে ভিকি কৌশলও কোনো একটা নতুন ডাইমেনশনে কিন্তু উঠে আসতে পারে।
2: একদমই তাই, এটা কিন্তু আমাদের সবার জন্য বেশ একটা আনন্দের খবর। এবং তার পাশাপাশি কিন্তু বাংলাদেশ বরিশাল থেকে আমাদের কাছে মেসেজ চলে এসছে এবং খুব ভালো লাগছে, থ্যাংক ইউ সো মাচ এত দূর থেকে আমাদেরকে শোনার জন্য। এর পরেও কিন্তু অনেকগুলো মেসেজ রয়েছে দেখতে পাচ্ছি। গরমকালটা হবে না কুল, বৃষ্টি এখন ডুমুরের ফুল, রোদ্দুর যেন আগুন ঢালে, ঘাম ঝরে সব সকালে বিকালে, পাখিরাও চুপ গাছের ডালে, হাওয়া যেন থেমে থাকে কালে কালে, মেঘের আশায় চেয়ে আকাশ, কবে নামবে বৃষ্টির বাতাস।
3: আহা,
2: হাওড়া উলুবেড়িয়া থেকে সৌম্য দাস আমাদেরকে মেসেজ করে দিয়েছো, থ্যাংক ইউ সো মাচ। এরপরেও কিন্তু মেসেজ রয়েছে দীপক কুমার তুং শ্যামপুর হাওড়া থেকে আমাদেরকে মেসেজ করে বলছেন, দুই দাদাভাইকে এক রাশ বুক ভরা ভালোবাসা এবং পান্তা শরবত পাঠালাম, সাদরে গ্রহণ করবেন। একদমই তাই, গরমকালটা আর হবে না কুল, বৃষ্টি এখন ডুমুরের ফুল, কাল ছিলাম বকখালিতে 7:30 নামলো বৃষ্টি, মনটা হলো শান্ত, ভিজলাম ঝিরিঝিরি বৃষ্টিতে ফুল ফুল, কতদিনের ইচ্ছে ছিল চাতকের মতো আশায় ছিলাম, তাই তো কালকে বৃষ্টিতে ভিজে মনটাকে শান্ত করলাম।
3: অ্যাবসলিউটলি, অ্যান্ড তোমাকে বলে দিচ্ছি যে এই যে আমরা কি করছি, মানে দুম করে যদি এখন টিউন ইন করো বলতেই পারো, যেটা কি হচ্ছে এটা হচ্ছে আমাদের ছড়া কাটিং, অর্থাৎ আমরা দুটো লাইন তোমাকে বলেছি এবং তোমাকে সেই দুটো লাইনের ইন কন্টিনিউয়েশন আমাদেরকে কিছুটা লিখে পাঠাতে হবে। আমাদের যে দুটো লাইন ছিল সেটা হচ্ছে বৃষ্টি এখন হবে না কুল, গরমকাল এখন হবে না কুল, কারণ বৃষ্টি এখন ডুমুরের ফুল। বাকি লাইনগুলো লিখে পাঠাও

0: হ্যালো দুই দাদা, আমি FM রেইনবোর সব সবাইকে আজকে জানাই ঈদ মুবারক ও ভালোবাসা নেবেন। আমি ছড়া পারি না, শুধু আপনাদের অনুষ্ঠান শুনছি, খুব ভালো লাগছে। শেখ এলিয়াস বজবজ চড়িয়াল থেকে বলছি, থ্যাংক ইউ সো মাচ। আমাদের সঙ্গে কিন্তু এইভাবেই থাকতে হবে, এবং থ্রি ইডিয়টসের কথা যখন হলো তখন কিন্তু আমরা একটাই কথা কোট আনকোট বলতে পারি, ইয়েস, গিভ মি সাম সানশাইন, গিভ মি সাম রেইন।
1: सारी उम्र हम मर मर के जी लिए, एक पल तो अब हमें जीने दो।

0: ইয়েস ক্যাফে কলকাতা থেকে কিন্তু আবারও ফিরে চলে এসেছি, এবং সেখানে কিন্তু আমাদেরকে মেসেজ করে দিয়েছো, অ্যান্ডি মেসেজ করে দিয়েছো, এবং সে বলছে হাই চকো বয় অমর, আচ্ছা চকোলেট বয় অনির্বাণ, আজ তো টু ওয়েস্ট, আজকে বয়েজ স্পেশাল,
1: অ্যাবসলিউটলি
0: একদমই তাই, এবং ও বলছে যে আজকে গরমটা একটু কম আছে, সেই কারণের জন্য ও আমাদেরকে একটা দারুণ সাজেশন দিয়েছে,
1: গরম কম আছে,
0: হ্যাঁ বলছে যে আজকে গরম কম আছে, এবং ও আমাদেরকে ও যেখানে থাকে মেবি হয়তো বেহালায়, এবং সেখানে বেহালায় যাওয়ার জন্য আমাদেরকে ইনভাইট করেছে, এবং বলেছে যে তোমরা আজকে বাইক ড্রাইভ করতে পারো। থ্যাংক ইউ সো মাচ,
1: থ্যাংক ইউ ফর দ্য সাজেশন, থ্যাংক ইউ ফর দ্য সাজেশন,
0: এক্স্যাক্টলি তাই। ঈদ মোবারক আমাদেরকে মেসেজ করেছো, থ্যাংক ইউ সো মাচ, ঈদ মোবারক তোমাকেও, গরমকালটা হবে না কুল, বৃষ্টি এখন ডুমুরের ফুল, জ্যান্ত মাছের ঝোল আর ভাত খাও, ফার্স্ট ফুড খেয়ে করোনা খুব ভুল, ফ্রম মনিরুদ্দিন লস্কর দক্ষিণ সাঁকরাইল থেকে। একদম ঠিক কথা কিন্তু বলেছো, এক্স্যাক্টলি তাই, গরমকালটা হবে না কুল, বৃষ্টি এখন ডুমুরের ফুল, এর পিছনেই মানুষ মূল, হাতে হাতে গাছটা দিন, যত্ন নেবার ক্ষমতা দিন, এবার আমায় যেতে দিন। ও কেন যেতে দেবো, এত সুন্দর একটা মেসেজ করার পর অবভিয়াসলি আমরা যেতে দিতে কিন্তু পারি না, একদমই তাই। আর এরপরে কিন্তু যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে যে ঘড়ি বলছে 6:22 হয়ে 10 সেকেন্ড হয়ে গেছে, এই সময় না মনটা একটাই কথা বলতে পারে আর কি, হ্যাঁ সেটা হচ্ছে আর কিছু না, মানে ওই গরম গরম সিঙ্গারাটা যদি একটু হয় ব্যাপারটা কেমন হয় বলো তো আর কি,
1: জমে যাবে।
0: আহা হা।

0: なのか。
1: শুন ছো ক্যাফে কলকাতা
2: ক্যাফে কলকাতা
1: 107 FM Rainbow তে ক্যাফে কলকাতা
2: ক্যাফে কলকাতা
3: সে যতই অপসরা মেনকা যাই আসুক না কেন এই মুহূর্তে বৃষ্টি যে আসছে বৃষ্টিকে যে কেউ থামাতে পারবে না এটা কিন্তু আমরা একদম শিওর হয়ে গেছি
4: অ্যাবসলিউটলি কিন্তু তাও আমাদের যে ছড়া কাটিং ছিল সেই ছড়া কাটিং এর যে মেসেজ সেটা একবার পড়ে নিই লাস্ট মেসেজ আজকের গরমটা আর হবে না কুল বৃষ্টি এখন ডুমুরের ফুল আকাশে ভাসছে মেঘের ভেলা এতে নেই কোনো ভুল বৃষ্টি এবার নামলো তাই হৃদয়ে এই পারে খুশির আবেশ নিয়ে এলো হৃদয়ের এই দ্বারে হৃদয়ে কানন ছেয়ে গেল মেঘের জলসা ঘরে বৃষ্টির আবেশ নামলো এবার আমার হৃদয়ে পড়ে পায়েল ব্যানার্জি ফ্রম বেলঘড়িয়া
3: থ্যাংক ইউ সো মাচ আর আমাদের ঘড়ি

হয়েছে কিন্তু একেবারে সময়টা শেষ, তো লাস্ট মোমেন্টে অমরজিৎ এবং অনির্বাণ তোমাকে আরও একবার শুভেচ্ছা জানিয়ে বলতেই পারি, ইয়েস আজকের দিনটা খুব ভালো কাটুক এবং তার সঙ্গে রেইনবো তোমার কানে কানে থাকুক ঈদ মুবারক।

আকাশবাণী কলকাতা এফএম রেনবো প্রচার তরঙ্গে এই মুহূর্তের খবর পড়ছি অনিন্দ্য সুন্দর রায়। বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর আজ সাইপ্রাসে সেদেশের রাষ্ট্রপতি নিকোস ক্রিস্টোডৌলিডেসের সঙ্গে সাক্ষাৎ করেছেন। সমাজ মাধ্যমের এক বার্তায় শ্রী জয়শঙ্কর বলেছেন, বৈঠকে উভয় পক্ষ পশ্চিম এশিয়ার বর্তমান পরিস্থিতি এবং ভূমধ্য সাগরে ভারতের স্বার্থ নিয়ে আলোচনা করেছে। তিনি আরও বলেন, সাইপ্রাসের রাষ্ট্রপতির সাম্প্রতিক ভারত সফর উভয় দেশের অংশীদারিত্বকে আরও দৃঢ় করেছে। কেন্দ্রীয় গ্রামোন্নয়ন মন্ত্রী শিবরাজ সিং চৌহান আজ ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রধানমন্ত্রী আবাস যোজনা গ্রামীণের অধীনে 12টি রাজ্যকে 10,000 কোটি টাকারও বেশি অর্থ প্রদান করেছেন। এই রাজ্যগুলির মধ্যে রয়েছে আসাম, ছত্তিশগড়, গুজরাট, হরিয়ানা, হিমাচল প্রদেশ, ঝাড়খণ্ড, কর্ণাটক, কেরালাম, পাঞ্জাব, রাজস্থান, তামিলনাড়ু এবং উত্তরপ্রদেশ। কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রী মনসুখ মান্ডাভিয়া আগামীকাল থেকে 3 দিনের মেঘালয় সফর করবেন। সে রাজ্য সফরকালে শিলংয়ে একটি সমন্বিত বহুমুখী ইনডোর স্পোর্টস কমপ্লেক্সের উদ্বোধন করবেন এবং এবছরের জাতীয় গেমসে আয়োজনের জন্য মেঘালয়ের প্রস্তুতি পর্যালোচনা করবেন। সফরকালে শ্রী মান্ডাভিয়া যুব বিষয়ক, ক্রীড়া পরিকাঠামো উন্নয়ন এবং কেন্দ্রীয় অনুদানে চলা ক্রীড়া প্রকল্পগুলির পর্যালোচনা সম্পর্কিত একাধিক কর্মসূচিতে অংশ নেবেন। জাতীয় মহাসড়ক কর্তৃপক্ষ NHAI 2026-27 অর্থবর্ষে চালু করে মূলধন উৎপাদনের জন্য প্রস্তাবিত জাতীয় মহাসড়কের অংশগুলির একটি সম্ভাব্য তালিকা চূড়ান্ত করেছে। সড়ক পরিবহন ও মহাসড়ক মন্ত্রক জানিয়েছে, চিহ্নিত জাতীয় মহাসড়ক সম্পদগুলির মোট সম্মিলিত দৈর্ঘ্য 1,692 কিলোমিটারেরও বেশি এবং এগুলি হরিয়ানা, ঝাড়খণ্ড, কর্ণাটক, রাজস্থান, তামিলনাড়ু, তেলেঙ্গানা, উত্তরপ্রদেশ, বিহার এবং মহারাষ্ট্র সহ 9টি রাজ্য জুড়ে বিস্তৃত। উর্দু সাহিত্যের প্রখ্যাত কবি ও সাহিত্যিক বসির বদর প্রয়াত। বয়স হয়েছিল 91 বছর। দুপুর 12টা নাগাদ তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। সন্ধ্যে 7:30 মধ্যপ্রদেশের ভোপাল টকিজের নিকটবর্তী একটি কবরস্থানে তাঁর শেষকৃত্য সম্পন্ন হবে। পরিবেশ বান্ধব প্রযুক্তির লক্ষ্যে মেট্রো রেল তাদের নিউ গড়িয়া দক্ষিণেশ্বর ব্লু লাইন করিডোরে প্রচলিত ইস্পাতের থার্ড রেল পরিবর্তন করে উন্নত উচ্চ পরিবাহী অ্যালুমিনিয়াম থার্ড রেল স্থাপনের কাজ সম্পূর্ণ করেছে। ভারতীয় মহিলা ক্রিকেট দল আজ চেমসফোর্ডে ইংল্যান্ডের বিরুদ্ধে 3 ম্যাচের টি-20 সিরিজের প্রথম ম্যাচ খেলবে। এই মুহূর্তের খবর এখন এ পর্যন্তই।

আকাশবাণী কলকাতা এফএম রেনবো প্রচার তরঙ্গে এই মুহূর্তের খবর পড়ছে সুদীপ বসু। কেন্দ্রীয় স্বরাষ্ট্র সমবায় মন্ত্রী অমিত শাহ দেশে থাকা প্রত্যেক অনুপ্রবেশকারীকে শনাক্ত করে বিতাড়নের ব্যাপারে সরকারের দৃঢ় অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছেন। গান্ধীনগর লোকসভা কেন্দ্রে আজ 340 কোটি টাকার বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পের উদ্বোধনে ভিত্তিপ্রস্তর স্থাপন করেন তিনি। শ্রী শাহ জোর দিয়ে বলেন, সরকার দেশের সীমান্ত সুরক্ষিত করতে এবং অনুপ্রবেশ সম্পূর্ণরূপে বন্ধ করতে প্রতিশ্রুতিবদ্ধ। বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর আজ সাইপ্রাসের সেদেশের রাষ্ট্রপতি নিকোস ক্রিস্টোডলিডেসের সঙ্গে সাক্ষাৎ করেছেন। সমাজমাধ্যমে এক বার্তায় শ্রী জয়শঙ্কর বলেছেন, বৈঠকে উভয় পক্ষ পশ্চিম এশিয়ার বর্তমান পরিস্থিতি এবং ভূমধ্যসাগরে ভারতের স্বার্থ নিয়ে আলোচনা করেছে। ক্রীড়া পরিচালনা এবং 2030 কমনওয়েলথ গেমসের প্রস্তুতি জোরদার করার লক্ষ্যে কেন্দ্রীয় যুব বিষয়ক ও ক্রীড়া মন্ত্রক জাতীয় ক্রীড়া ডিজিটাল ইকোসিস্টেমের আওতায় জাতীয় ক্রীড়া ফেডারেশন NSFগুলিতে তথ্য প্রযুক্তি বা IT পরামর্শদাতাদের নিয়োগ করবে। কেন্দ্রীয় যুব বিষয়ক ও ক্রীড়ামন্ত্রী ডক্টর মনসুখ মান্ডাভিয়া একথা জানিয়েছেন। কলকাতা পুলিশের আধুনিকীকরণের জন্য উদ্যোগী হয়েছে রাজ্য সরকার, এই লক্ষ্যে 5 সদস্যের একটি কমিটি তৈরি করা হয়েছে। কলকাতা পুলিশের যুগ্ম কমিশনার সংগঠন নীলাঞ্জন বিশ্বাস কমিটির নেতৃত্ব দেবেন। দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আগামী শনিবার পর্যন্ত ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে আবহাওয়া দপ্তর জানিয়েছে। আগামী 2 দিন সর্বনিম্ন তাপমাত্রাও কিছুটা কমবে বলে জানিয়েছেন আবহাওয়া দপ্তরের বিজ্ঞানী ডক্টর সৌরিশ।

বন্দ্যোপাধ্যায়। এদিকে আজ পূর্ব বর্ধমানে ভারী বৃষ্টির সতর্কবার্তা রয়েছে। মেট্রো রেল নিউ গড়িয়া দক্ষিণেশ্বর ব্লু লাইন করিডোরে ইস্পাতের থার্ড রেল পরিবর্তন করে অ্যালুমিনিয়াম থার্ড রেল স্থাপনের কাজ সম্পূর্ণ করেছে। উন্নত উচ্চ পরিবাহী অ্যালুমিনিয়াম থার্ড রেল ব্যবহারের ফলে প্রায় 50,000 টন কার্বন নিঃসরণ কমবে। এই মুহূর্তের খবর এ পর্যন্তই।

আকাশবাণী কলকাতা এফএম রেনবো প্রচারতরঙ্গে এই মুহূর্তের খবর পড়ছি অর্ক সেন। কেন্দ্রীয় স্বরাষ্ট্র ও সমবায় মন্ত্রী অমিত শাহ দেশে থাকা প্রত্যেক অনুপ্রবেশকারীকে শনাক্ত করে ফেরত পাঠানোর ব্যাপারে সরকারের দৃঢ় অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছেন। গান্ধীনগর লোকসভা কেন্দ্রে আজ 340 কোটি টাকার বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পের উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপনের পর একটি জনসভায় শ্রী শাহ জোর দিয়ে বলেন, সরকার দেশের সীমান্ত সুরক্ষিত করতে এবং অনুপ্রবেশ সম্পূর্ণরূপে বন্ধ করতে প্রতিশ্রুতিবদ্ধ। তার ভাষণে স্বরাষ্ট্রমন্ত্রী এক সপ্তাহের মধ্যে সীমান্ত সুরক্ষা বাহিনী বিএসএফকে 600 হেক্টর জমি দেওয়ার জন্য পশ্চিমবঙ্গ সরকারকে অভিনন্দন জানান। ন্যাশনাল টেস্টিং এজেন্সি NTA চলতি বছরের কমন ইউনিভার্সিটি এন্ট্রান্স টেস্ট আন্ডার গ্র্যাজুয়েট CUET UG 2026 পরীক্ষার সংশোধিত তারিখ এবং অ্যাডমিট কার্ড প্রকাশ করেছে। NTA জানিয়েছে, পরীক্ষা এখন 31 মে এবং 6 ও 7 জুন অনুষ্ঠিত হবে। ঈদ উল আজহার কারণে আজকের নির্ধারিত পরীক্ষাটি স্থগিত করে নতুন এই সূচি ঘোষণা করা হল। অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজ বলেছেন, সংস্কৃতির শিক্ষা, ক্রিকেট এবং বাণিজ্যের মাধ্যমে ভারত ও অস্ট্রেলিয়ার সম্পর্ক আরও গভীর হচ্ছে এবং তিনি অদূর ভবিষ্যতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে অস্ট্রেলিয়ায় স্বাগত জানানোর বিষয়ে আশাবাদী। অস্ট্রেলিয়ার সংসদে ভাষণ দিতে গিয়ে আলবানিজ ভারতের অর্থনৈতিক বৃদ্ধির কথা বিশেষভাবে উল্লেখ করেন এবং বলেন, অর্থনৈতিক সহযোগিতা ও বাণিজ্য চুক্তি বা ECT এর মাধ্যমে দুই দেশের বাণিজ্যিক সম্পর্ক আরও শক্তিশালী হয়েছে। মায়ানমারের রাষ্ট্রপতি উ মিন অং হ্লাইং শনিবার থেকে 5 দিনের সফরে ভারতে আসছেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আমন্ত্রণে তিনি এই ভারত সফর করবেন। রাষ্ট্রপতির সফর সঙ্গী হিসেবে সেদেশের কয়েকজন মন্ত্রিসভার সদস্য, উচ্চ পর্যায়ের আধিকারিক এবং অন্যান্য বিশিষ্ট ব্যবসায়ীরাও থাকবেন। সেদেশের রাষ্ট্রপতি পদে নির্বাচিত হওয়ার পর অং হ্লাইং এর এটি হবে প্রথম ভারত সফর। এই মুহূর্তের খবর এ পর্যন্তই।

0: मैं उड़ना चाहता हूं नैना, दौड़ना चाहता हूं, गिरना भी चाहता हूं, बस रुकना नहीं चाहता। जैसे कि ये पहाड़ चढ़ना तुम्हारे लिए शायद ये सिर्फ ट्रैकिंग हो, मेरे लिए नशा है।
1: পাহাড়, সমুদ্র, বন, জঙ্গল কিংবা একটা নদীর পার, সবার জন্য শুধুমাত্র ঘুরতে যাওয়ার জায়গা নয়। যেমনটা বানি বলে থাকে যে মেরে লিয়ে তো ইয়ে নেশা হে, এরকম অনেকের জন্য এটা নেশা। হ্যাঁ, অবশ্যই অনেকের অবসর যাপন কিংবু, কিন্তু অনেকের যেটা ঘুরতে যাওয়ার মানে সেটা হচ্ছে গিয়ে তার মনের যে ব্যস্ত কোণ, সেই ব্যস্ত কোণের একটু প্রাণ ভরে শ্বাস নেওয়া।
2: একদমই তাই, কারণ এই যেমন বানি আমাদের খুব প্রিয় একটা ক্যারেক্টার, কোথাও গিয়ে হয়তো কখনো বানি ঠিক, কখনো বানি ভুল, কিন্তু যেমন আমরা যেভাবে মানুষ হই, যেভাবে আমরা রেগুলার জীবনযাপন করি, সেখানেও কখনো আমরা ঠিক, কখনো আমরা ভুল, সেইভাবেই সবকিছু মানিয়ে নিই আমাদের জীবনের জার্নিটা।
1: হ্যাঁ, কিন্তু এই ঠিক ভুলের দাঁড়িপাল্লায় যাবো না আজকে। আর প্রিয়সমা ভীষণ দুঃসাহসিক একটা কাজ করে ফেলেছে, বানিকে ঠিক বা ভুলের পাল্লায় এনে দাঁড় করিয়ে ফেলেছে।
2: আচ্ছা আচ্ছা,
1: বানি ভুল হতে পারে না, বানি আমার অন্যতম প্রিয় একটি চরিত্র।
2: না, কিছু জায়গায় তো ভুল অবশ্যই।
1: এই তো এই ঝগড়া টগড়া শুরু করার আগে বলে দিই, আমরা শুরু করে ফেলেছি ফিল্মি আড্ডা। তোমাদের সঙ্গে রয়েছি অর্ণব এন্ড প্রিয়সমা, তোমরা শুনতে পাচ্ছ 107 FM রেনবোতে। এই মুহূর্তে তোমাদের সঙ্গে রয়েছি আমরা দুজন, আর অবশ্যই ফিল্মি আড্ডা মানে তোমরা জানো অনেক অনেক অনেক
2: অনেক সিনেমা নিয়ে আড্ডা হবে, আর তোমরা তো আসতে পারোই আমাদের সঙ্গে এই ফিল্মি আড্ডায় জুড়ে থাকতে। কিভাবে আসবে, ফোন লাইন খোলা রয়েছে এবং আমাদের ফেসবুক পেজ রয়েছে যুববাণী কলকাতা, YUVAVANIKOLKATA যুববাণী কলকাতা। সেখানে আজকের যে পোস্টার রয়েছে ফিল্মি আড্ডা, আমাদের দুজনের ছবি আছে দেখতে পাবে, তো সেখানে গিয়ে কমেন্ট করে দাও তোমার এই ট্রাভেল সিরিজের কোন সিনেমা, মানে বলিউডের কোন সিনেমাগুলো এই যে ট্রাভেল সংক্রান্ত তোমার কোন সিনেমাটা প্রিয়। এবং ফোন লাইন খোলা আছে 2213-1341 এবং 2243-7912।
1: ইয়েস, দুটো নম্বর, তার সঙ্গে ফেসবুকে কমেন্ট করার অপশন, মানে আড্ডা দেওয়ার জন্য কিন্তু আমরা দুহাত বাড়িয়ে রেখেছি। সো সেই হাত ধরে ফেলো এবং অবশ্যই আড্ডা দাও আমাদের সঙ্গে, কারণ আমাদের কাছে এরকম অনেকগুলো অনেকগুলো ছবির কথা রয়েছে। মানে আসলে এগুলো আমাদের প্রত্যেকের ভীষণ পছন্দের ছবি।
2: আমি
1: একটু আগে প্রিয়সমাকে বলছিলাম যে আমরা মোটামুটি যে কয়েকটা ছবির কথা ভেবেছি যেগুলো নিয়ে আমরা আজকে আড্ডা দেবো, তার প্রত্যেকটা আমাদের দেখা, এটা খুব রেয়ার ঘটে থাকে। হ্যাঁ, অনেকগুলো ছবি আমরা বেশিরভাগটা দেখে আসার চেষ্টা করি, কিন্তু এইরকম সচরাচর ঘটে না যে সবকটাই আমাদের আগে থাকতেই দেখা, এবং শুধু দেখা নয়, একাধিকবার দেখা। একটু আগে আমাদের কথা হচ্ছিল যে বাণীকে নিয়ে, তারও আগে আমাদের মধ্যে কথা হচ্ছিল মন খারাপ নিয়ে। এবার বাণী আর মন খারাপ, এই দুটোর সঙ্গে একটা অদ্ভুত সম্পর্ক,
2: অপোজিট, পুরো অপোজিট।
1: বাণী মন খারাপ সহজে করে না, এবং বাণীর সঙ্গে থাকলে সহজে মন খারাপ হয় না
2: একদম।
1: নাও তোমরা ভাবছো যে হুজ দিস বাণী,
2: বাণী বাণী আর কে হতে পারে? বাণী ছোটদের জিজ্ঞেস করলে বলবে খরগোশ, আর আমাদের মতো বয়সী যারা আছে তাদেরকে জিজ্ঞেস করলে বলবে বাণী, বাণী কে জানো না, আরে কবির, আরে ইয়ে জওয়ানি হে দিওয়ানি,
1: ইয়ে জওয়ানি হে দিওয়ানি, বাণী হে ওহি ফানি লড়কা, যে থাকলে সামনে হয়ে যায় সমস্ত পরিবেশটা দারুণ সুন্দর, প্রেম ভালোবাসা ঘোরা ফেরা আনন্দ হই হুল্লোড়ে ভরা একটা দারুণ ব্যাপার। সো বাণী ইজ টোটালি ফানি। এইবার যে ছবিটার কথা বলে ফেললো প্রিয়সমা, ইয়ে জওয়ানি হে দিওয়ানি, এটা আমাদের এত পছন্দের ছবি যে আমরা দুজনে একটু আগে বলছিলাম যে দুজনেই আমরা মন খারাপ হলে বারবার দেখি,
2: কয়েকশো বার দেখে নিয়েছি। মানে হয়তো কারণ যখনই মন খারাপ হয় তখনই আমরা চেষ্টা করি, অনেকে চেষ্টা করে যে মন খারাপ হলে আরো দুঃখের কিছু দেখতে যাতে বেশি কাঁদতে পারে, আর অনেকে অনেকেই করে, আর অনেকে আছে যাদের মন খারাপ হলে ভালো কিছু দেখে যেটা দেখে মনটা ভালো হয়ে যায়, তেমন আমরা সেটাই করি, আমি আর অর্ণব তো অবশ্যই সেটা করি। কারণ যখনই মন খারাপ হয় তখনই ধরো হাতের সামনে সিনেমাটা হয়তো পাচ্ছি না, কিন্তু ইউটিউবে খুলে ক্লিপিংস দেখে নিলাম,
1: না হলে আমি সার্চ করে ক্লিপিংস দেখি, আমি ইউটিউবে সার্চ করি, সার্চ করার পর ওই যে স্টোরিগুলো হয় দেড় মিনিট করে করে স্টোরি, আমি এবার সার্চ করলে যে হয় একটার পর একটা চলতে থাকে, মানে তাতে প্রায় সিনেমার অনেকটা অংশই দেখা হয়ে যায়,
2: একদম
1: একটার পর একটা ক্লিপিংস দেখতে থাকি। তো সেখানে অবশ্যই যে বাণী যে কথাটা বললো সেই কথাটা যেমন আসে, আরও একটা কথা বাণীর সেটা আমার ভীষণ প্রিয় জানো তো, মানে এটা আমি ভীষণ চেষ্টা করি, মানে মানে এটা আমার হয়ে গেছে আমার মধ্যে যে এই ঘাসেপেটি লাইফ আমি বাঁচতে চাই না, যেখানে বাণী বলে যে 22 তক পড়াই, 25 পে নকরি, 26 পে চাকরি, 30 পে বাচ্চে, 60 পে রিটায়ারমেন্ট, আর ফির মৌত কা ইন্তজার। ऐसी घिसी पिटी लाइफ में थोड़ी जीना चाहता हूँ मैं,
2: एकदम
1: ये बाणीर कथा, तब ये बाणीर कथा नय, ये आमी।

0: আমি আমাদেরও কথা,
1: একদম আমাদের কথা। এবং এখানে আরেকটা ক্যারেক্টার যেটা নয়না, মানে নয়না তলোয়ার, তো সেই দীপিকা পাড়ুকন যেখানে রয়েছে, মানে সেখানে কিছু ডায়লগ, মানে যেমন বানির কিছু ডায়লগ খুব ফেমাস, তেমনই কিছু কিছু ডায়লগ আবার বানির থেকেও দীপিকা পাড়ুকনের মুখে সেই ডায়লগগুলো শুনতে বেশি ভালো লাগে। ওই আর কি, বানি মানে ধরো
0: বানির সঙ্গে, বানির সঙ্গে একদম পারফেক্ট,
1: মানে ধরো যে বলে না অপোজিট অ্যাট্রাক্টস, একদম পারফেক্ট জোড়ি। তো সেখানে যখন ওই সানসেটের একটা, মানে একটা মুহূর্ত ছিল, সেই সানসেটে বসে যখন বলছে, সত্যি তো কিছু পেতে গেলে কিছু ছাড়তে হয়, এবং তেমনি মানে যতই আমরা ট্রাই করি কিছু না কিছু তো আমাদেরকে ছাড়তেই হবে। যেমন দীপিকা পাড়ুকন বলেছিল, অর্থাৎ নয়না বলেছিল যে জিতনা ভি ট্রাই করলো বানি লাইফে কুছ না কুছ তো ছুটে কাহি, তো যাহা হো ওহি কি মজে লো। তো এই যে বিষয়টা, সত্যি তো আমাদেরকে আজকে যদি হঠাৎ করে মেট্রো ধরতে হয়, মেট্রো ধরতে গেলে আমার মনে হবে যে বাহ একটু ঠান্ডায় যেতে পারবো, কিন্তু হয়তো মেট্রো ধরে আমাকে পরের রাস্তাটা একটু বেশি হাঁটতে হবে, যেটা বাসে গেলে হয়তো আমাকে অতটা হাঁটতে হতো না।
0: যেমন আজকে কথা হচ্ছিল প্রিয়সমা, এটা তোমরা জানো না, আমি জানি তাই শেয়ার করি, বাইরে খুব সুন্দর হাওয়া দিচ্ছে, একটা বৃষ্টি বৃষ্টি ওয়েদার, সেই আনন্দে প্রিয়সমা নিজের আরামটাকে ত্যাগ করে ফেলেছে। কেন ত্যাগ করেছে? ও আমাকে বললো বেশ অনেকটা রাস্তা, আমি লোকেশনটা পার্টিকুলারলি বলছি না, ও আমাকে হয়তো এলাও করবে না বাড়ির লোকেশন, কিন্তু অনেকটা রাস্তা যেটা আমি চিনি ততটাও হেঁটে এসছে আজকে। মানে এটা এটা বলার এইটাই কারণ যে কিছু পেতে গেলে কিছু ছাড়তে হয়, তেমনি ওই সুন্দর যে হিমেল হাওয়াটা,
1: সুন্দর একটা হাওয়া দিচ্ছিল, কানে একটা হেডফোন, এই সুন্দর ইয়ে জওয়ানি হে দিওয়ানির গান শুনতে শুনতে একা একা হাঁটতে হাঁটতে এলাম। এবং এই জিনিসটা না খুব ইম্পর্টেন্ট, নিজেকে টাইম দেওয়া, নিজের সঙ্গে কিছুটা সময় কাটানো, এবং মানে যতটা, এই যে ধরো আমি আধ ঘন্টা হেঁটে এলাম, সেই আধ ঘন্টাটা তো কারোর সঙ্গে কথা বললাম না, নিজের সঙ্গে, নিজের সঙ্গে কথা বলতে বলতে, গান শুনতে শুনতে, বাইরের হাওয়াটা উপভোগ করতে করতে, কত মানুষকে দেখতে দেখতে এলাম।
0: মানে ওই কিছু পেতে গেলে কিছু ছাড়তে হয়, তবে এটা কি ছাড়া যায় না? তুমি ওই যে বললে ইয়ে জওয়ানি হে দিওয়ানির গান শুনতে শুনতে এসছো, আর ইয়ে জওয়ানি হে দিওয়ানির প্লে লিস্ট ইজ ওয়ান অফ মাই ফেভারিট। এবং আমি জানি
1: একটা গানও ফেলে দেওয়া যাবে,
0: কোনোটা না, ফেলা তো দূরের কথা, দূরে সরানো যায় না, মানে বারে বারে আমাদের প্লে লিস্টে ফিরে আসে, এবং তা আক্ষরিক অর্থেই ফিরে আসার মতো।
1: একদম,
0: আর অবশ্যই আজকের প্লে লিস্টে সেটা থাকবে না, হতেই পারে না।
1: সো
0: দ্য ফার্স্ট সং ইজ ইলাহি ফ্রম অরিজিৎ সিং, একটা দারুণ গান, আমাদের প্রিয়, নিশ্চয়ই তোমাদের প্রিয়। প্রিয় গান শুনে কিন্তু ফিরে আসতে হবে আমাদের সঙ্গে আড্ডায়, আর বলতে হবে তোমাদের পছন্দের ট্র্যাভেল মুভিজের কথা। ফিরছি এখনই তোমাদের সঙ্গে ফিল্মি আড্ডা নিয়ে রয়েছি অর্ণব অ্যান্ড প্রিয়সমা, অ্যান্ড নাও ইটস টাইম ফর ইল্লাহি।

0: ফিরে এলাম আবারও আড্ডায়। তোমাদের সঙ্গে আজকে ফিল্মি আড্ডা নিয়ে রয়েছি অর্ণব আর পিয়ষ্মা। আর যেমনটা তোমরা জানো যে ফোন লাইনে আসতে পারো তোমরাও। কোথায় আসবে ফোন নাম্বারটা একবার ঝটপট করে বলে দিই।
1: ফোন নাম্বার হচ্ছে 0332213341 আর 0332243792।
0: এছাড়াও আমাদের
1: ফেসবুক পেজ রয়েছে YUVAVANIKOLKATA জোবানী কলকাতা। সেখানে এসে আজকে যে পোস্টটা দেখবে আমাদের বড় বড় দুটো ছবি দেওয়া রয়েছে আমাদের অর্ণবের। তো লেখা রয়েছে ফিল্মি আড্ডা ট্রাভেল ডায়েরিজ। সেখানে এসে কমেন্ট করে জানাও তোমার এই ট্রাভেল সিরিজের কোন সিনেমাটা সব থেকে প্রিয়। আর যদি আমরা কিছু মিস করে থাকি সেটা অবশ্যই মনে করিয়ে দিও যে কোন একটা হয়তো সিনেমা আমরা মিস করে গেলাম।
0: এবং মিস হবেই, কারণ অনেক ছবি আছে এই ধরনের। এবং আমরা আমাদের পছন্দের কয়েকটার কথা বলছি, বাকিগুলো তোমরা বলবে অফকোর্স। আর ফোন লাইনের কথা যখন এতবার বললাম এবং অবশ্যই এ জওয়ানি হে দিওয়ানির কথা বলছি, ফোন লাইন কিন্তু ব্লিঙ্ক করছে। তো ঝটপট করে একবার দেখবো কে রয়েছে আমাদের সঙ্গে। দেখি কে রয়েছে আমাদের সঙ্গে, কে রয়েছে আমাদের সঙ্গে।
1: হ্যালো,
0: না কোনো কারণে শোনা গেল না। বেশ, তবে তোমাদেরকে বলে দিই তোমরা যদি ফোন লাইনে না পাও আমাদেরকে কিন্তু কমেন্ট করতে পারো। আর আমরা ফিরে আসি না হয় ইয়ে জওয়ানি হে দিওয়ানির কথায় আরও একবার।
1: হ্যাঁ,
0: ইয়ে জওয়ানি হে দিওয়ানির কথা যখন ছিলাম সেখানে আমরা দেখতে পাচ্ছি যে সিনেমাটা প্রথম মানে প্রথমত শুরু হয় কয়েকটা বন্ধুর কথায়, যেখানে তিন বন্ধুর কথা আমরা মূলত দেখতে পাই। এক হচ্ছে গিয়ে অবশ্যই যেখানে রণবীর কাপুরকে দেখতে পাই, এবং তারপরে দেখতে পাই কাকে, অবশ্যই আদিত্য রয় কাপুরকে,
1: দীপিকা
0: পাডুকোনকে, আর দেখতে পাই কালকিকে। তো তিনজন, কিন্তু দীপিকা পাডুকোনের এন্ট্রিটা হয় আরেকটু
1: পরে।
0: তিন বন্ধু ঠিক করে যে তারা ঘুরতে যাবে, এবং আসলে যাবে একটা ট্রেকে, মাউন্টেন ট্রেকে।
1: এবং একটা বিষয় কি বলতো, এই মাউন্টেন ট্রেকটা মানে ইয়ে জওয়ানি হে দিওয়ানি দেখার পর মানালি যাওয়ার ধুম যে পরিমাণ বেড়েছে মানুষের, মানে মানে আই এম লাকি দ্যাট মানে আমি তার আগে মানালি ঘুরে এসেছি, কিন্তু তারপরে ইচ্ছে করে যে বন্ধুদের সঙ্গে এরকম একটা ট্রিপ হবে, তাই না বলো?
0: হ্যাঁ ঠিক ঠিক, প্রিয়ষ্মা এটা বলবেই শুধু মুখে, প্রিয়ষ্মা বলা পর্যন্তই থেমে থাকবে।
1: হ্যাঁ
0: প্রিয়ষ্মা তারপরে এগোবে না, কিন্তু এই যে বলছে ওই যে হয় না ঘুরতে যাওয়ার সময় কিছু বন্ধু, না ভাই এবারটা না ঠিক হলো না, হবে না, তোরা যা তোরা যা,
1: ছুটি পাই না।
0: এইটা হচ্ছে প্রিয়ষ্মা যে মুখে বললো বটে, ঠিক আছে আমিও শুনে নিলাম, শুনে নিতে হয় কখনো কখনো।
1: ঠিক ঠিক,
0: যাই হোক জোকস অ্যাপার্ট, আমরা ফিরে আসি ইয়ে জওয়ানি হে দিওয়ানির কথায়, যেখানে তিন বন্ধু যাওয়া শুরু করে এবং তারপরে বাণীর সঙ্গে আদিতির এবং তার সঙ্গে যে আদিত্য রয় কাপুর চরিত্রটা অভিনয় করে, সেই তিন চরিত্রের সঙ্গে দেখা হয় চতুর্থ যে প্রধান চরিত্র দীপিকা পাডুকোনের।
1: একদম,
0: এবং সেখানে আমরা দেখতে পাই যে যেটা হয় আর কি,
1: দীপিকা পাডুকোনের যে ক্যারেক্টারটার কথা আমরা বলছিলাম, ধরো নয়না, নয়না ক্যারেক্টারটা প্রথম থেকে আমার বেশ প্রিয় ছিল, কারণ যখন সেই মানে প্রথম সিন একদম
0: নয়না হচ্ছে প্রিয়ষ্মার মতন,
1: মোটেই না মোটেই না,
0: নয়না হচ্ছে সেই পড়াকু মেয়ে, পড়ার বই ছাড়া কিছু বোঝে না, শুধুমাত্র চশমা ঠিক করে এবং বইতে মুখ গুঁজে দেয়।
1: কিন্তু পরে যখন ও রিয়েলাইজ করলো যে এটা লাইফ নয়, যখন মানে যখন দেখলো সবাই মিলে ঘুরতে যাচ্ছে, তখন ওরও মনে হলো যে আমি কি লাইফ একটা লিড করছি, তখন যে ও সাহস করে বেরিয়ে পড়লো ব্যাকপ্যাক করে, সেটা সেটা বলবে না বলো?
0: লাইফ মে জব বনি আয়া তবি তো কুছ ফানি আয়া,
1: একদম
0: এসেই হুয়া থা। আর এরকম হওয়ার পরে
1: কিন্তু ফানি এসে আবার মানে ফানি এসে বানি এসে সব চলেও গেছিল, তারপরেও কিন্তু ও টিকে ছিল।
0: না না, বিষয়টা হচ্ছে ফানি মোমেন্ট আসে, বানি তার জীবনে আসে এবং তার জীবনে নতুন রং নিয়ে আসে, এবং যে রংটা তাকে রং রুটে কিন্তু নিয়ে যায়নি, তাকে নিয়ে গেছে একটা জীবনের নতুন
1: পর্যায়ে,
0: মানে এমন একটা ফিলিংস যে ফিলিংসটা আগে সে কখনো ফিল করেনি। এবং যেটা আমরা দেখতে পাই যে তারপরে মানে বানির সঙ্গে অদিতির যে সম্পর্ক, বানির সঙ্গে নয়নার যে সম্পর্কটা, সো এইটা হচ্ছে আলটিমেটলি ছবিটা। ছবিটার কথা নতুন করে বলার কিছু নেই, আমি জানি যাদের সঙ্গে কথা বলছি।
1: এবং এখানে ওই মানে আদিতির ক্যারেক্টারটাও আমার ভীষণ প্রিয়,
0: ভীষণ প্রিয় আমার,
1: ভীষণ প্রিয়
0: আমার, জানো তো আদিতি এবং বানির সম্পর্ক ভীষণ প্রিয়।
1: হ্যাঁ, কারণ ওদের মধ্যে যে বন্ধুত্বটা, ওদের মধ্যে যে একটা মানে একটা কেমিস্ট্রি রয়েছে বন্ধুত্বের, মানে যে রসায়নটা, মানে আদিতি ওকে ভালোবাসে এই ছেলেটিকে, তো সেখানে মানে আদিত্য রায় কাপুরকে, এবার সেখান থেকে যখন আদিতি বেরিয়ে আসতে চাইছে, ও খুব সুন্দর একটা পথ বেছে নিয়েছে,
0: একেবারেই
1: মানে কোনো রকম ঝগড়া ঝামেলা না, নিজের লাইফটাকে নিজে সর্ট আউট করে নেওয়া, এই যে বিষয়টা বেছে নেওয়া, তো এই বিষয়টা বেছে নিতে কজন পারে?
0: এক্স্যাক্টলি তাই। সো এখানে ওই যে বানি, অদিতি এবং তার সঙ্গে সঙ্গে অভি, যেটা বলছি আদিত্য রায় কাপুর, তিনজনের কেমিস্ট্রি এইখানে এই জন্য আরো বেশি স্ট্রং হয় যে আলটিমেটলি ওরা বন্ধুত্বটাকে আঁকড়ে রেখে দিতে চায়,
1: এবং আদিতির জন্যই কিন্তু শেষমেশ আবার ওদের রিইউনিয়নটা হয়।
0: এক্স্যাক্টলি তাই। সো যাই হোক, সেখানে তো আমরা দেখেছি অবশ্যই বত্তমিজের দিল, আরও একটা প্রিয় গান, যেটা বলছিলাম যে সবকটা গানই এত প্রিয়, না সব গান অবশ্যই ইয়ে জওয়ানি হে দিওয়ানি থেকে থাকবে না, এর পরের গানটা যে ছবি থেকে আমরা রাখবো বলে ভেবেছি সেই ছবিটার কথা একটু ছোট্ট করে আসি। ছবিটা আমরা কাদেরকে দেখতে
1: পারি, একটা বরং হিন্টস দিয়ে দিই, কারণ আমরা এই যে মানালি গেলাম, মানালি থেকে একটু ফিরে আসি, ধরো পাহাড়ে গেলাম, এবার একটু প্রিয় দিকে যাই, এবার হচ্ছে সমুদ্রের দিকে যদি যাওয়া যায়।
0: ওকে ওকে,
1: তো এবার সমুদ্রের দিকে যদি যাওয়া যায় তাহলে সেখানে একটা এইরকমই বন্ধুত্বের একটা সিনেমা রয়েছে।
0: ঠিক, এবার তাহলে তুমি যখন সমুদ্রের কথা টানলে, হিন্টের কথা বললে, তাহলে আমিও কিছু বলি।
1: হ্যাঁ বলো বলো।
0: যেখানে একটি ডায়ালগ, এটা আমার মানে ওই আর কি, যখন আমার কোনো বন্ধু আমি যখন বলি ঘুরতে চল, ও রাজি হয় না, তখন আমি ওকে এই ডায়ালগটা ঝেড়ে দিই আর কি। আমি বলি, ইউ নো দ্যাট হামেশা সাল মে কম সে কম এক বার এক হফতে কে লিয়ে তো গোয়া জানা চাহিয়ে। নেই নেই ভাই, ইয়ে তো মেনে নেই বলা। আমি তখন ওকে এটা বলে সামলাই, এটা আমার কথা নয়, এটা স্বয়ং আমির খান বলেছেন।
1: একদম,
0: কিন্তু কোথায় বলেছেন? বলেছেন দিল চাহতা হ্যায়তে।
1: ওই একটা সিনেমা, মানে দিল চাহাত, মানে দিল চাহতার মতো সিনেমা হয়তো আমার কাছে, মানে বিশাল প্রিয়, যেমন ইয়ে জাবানি হে দিবানি আমার কাছে প্রচন্ড প্রচন্ড প্রচন্ড একটা ভালো সিনেমা এবং প্রিয় সিনেমা। তারপরে যদি কোন একটা সিনেমা বলতে হয় দিল চাহতা হ্যায়।
0: আমার আমার দারুন, ওই ট্রায়োটাকে হেভি লাগে আমার,
1: ভীষণ ভালো। আমির খান তো, মানে আমির খান আমার খুব প্রিয় অ্যাক্টর,
0: আমার খুব ভীষণ প্রিয় অ্যাক্টর
1: আমির খান। সেখানে সাইফ আলী খান, অক্ষয় খান্না, প্রীতি জিন্না, মানে মানে ফাটিয়ে দিয়েছিল, ফাটিয়ে। এবার এইটা মানে এই সিনেমাটা কি বলতো, এই সিনেমাটা আমাদের যে এজে, মানে এজের আগে হয়েছিল তো, একটু একটু আগের দিকে সিনেমা, তো সেক্ষেত্রে আমাদের কাছে এই সিনেমা, এর আগের সিনেমাগুলো যতটা না হাইপ হয়েছে, এই সিনেমা একটু পিছনে ফেলে গেছে, কিন্তু এই সিনেমাগুলো কিন্তু সেম জনরা সিনেমা এবং সেম, মানে সেম হাইপ তৈরি করার মতোই একটা সিনেমা।
0: একেবারেই তাই। এবং মানে কি জানো, যারা গোয়া ট্রিপ এরকম বন্ধুরা প্ল্যান করে, তার মধ্যে 10% হয়তো সফল হয় বা তার থেকে কম হয়,
1: 10% হয়, মানে 90% ক্যান্সেল হয়।
0: হ্যাঁ, বেশিরভাগ ক্ষেত্রে যেখানে প্রিয় সম্পর্ক বন্ধুরা থাকে।
1: ঠিক ঠিক,
0: না না, সে কথা আমি পরে আসবো, কিন্তু যারা
1: ও বারবার বলছে, তো এবার শোনো, প্রত্যেকটা ট্রিপ যদি প্ল্যান করা হয় সেখানে মোস্ট অফ দ্য দায়িত্ব আমি নিই। ওকে,
0: ও না না, প্রিয় সময় দায়িত্ব নেয়, ওই যে বললাম, ও যদি 90 বার ঝোলানোর পরে একবার রাজি হয়, তারপরে এবার ও মোটামুটি দায়িত্ব নিয়ে হোটেল ঠিক করা, এইসব টিকিট টিকিট বুক করা,
1: সব আমি করে দিই,
0: এগুলো করে, এটা মানতে হবে। মানে 90 বার ক্যান্সেল করলে কি হবে, ওই 10 বারের মধ্যে একবারও করে, এটা ঠিক।
1: সেই তো সেই তো।
0: তবে হ্যাঁ, তবে যারা যে মানে যাও, 90 বার ক্যান্সেল হওয়ার পর 10 বারের মধ্যে যারা যাও, তারা গিয়ে গোয়াতে মানে এটা করোই করো, সেটা হচ্ছে গিয়ে ওই চাপড়া ফোর্টের ওপর, চাপড়া ফোর্টের ওপর ওই বসে ওই সিনটাকে রিক্রিয়েট করো, ওই তিনজনের মতো তোমরা বসে ছবি তোলো। এটা আমি অনেককে করতে দেখেছি,
1: না সবাই করবে,
0: আমার সে সুযোগ এখনো ঘটে
1: নি। কাইপুচেতেও আমরা এই সিনটা দেখেছিলাম।
0: হ্যাঁ, মানে ওই জায়গাটা এটা রিক্রিয়েট করতেই হবে। সো যারা এখনো যাওনি গোয়া আমার মতন, তারা একটু প্ল্যান করো, প্ল্যান করে ফেলো এরকম একটা সিন রিক্রিয়েট করার তোমার প্রিয় বন্ধুদের সঙ্গে। আর ততক্ষণ কানে চলুক একটা দারুণ গান, যাতে করে ওই রিক্রিয়েট করার যে এনার্জিটা আর একটু বুস্ট আপ হয়। কারণ বুস্ট আপ করবে কে, না না, অর্ণ প্রিয়সমা আবারও নয়, নাও ইটস ফ্রম শঙ্কর মহাদেবন, কারণ দিল চাহতা হ্যায় টাইটেল ট্র্যাক রয়েছে তোমাদের জন্য। পিছিয়ে এক্ষুনি আজকে ফিল্মি আড্ডা নিয়ে তোমাদের সঙ্গে রয়েছি অর্ণ আর প্রিয়সমা, কোথাও যেও না।

0: সুন্দর একটা গানের পর আমরা আবার ফিরে এসেছি, এবং আমরা জানি যে তোমরা আমাদের সঙ্গে রয়েছো, এবং তোমাদের উপরেই পাও না যে আমরা কিন্তু আমাদের অফিসিয়াল ফেসবুক পেজ YUVAVANIQLKTHOBANI কলকাতা, সেই অফিসিয়াল ফেসবুক পেজ থেকে কিন্তু আমরা লাইভ অলরেডি।
1: সুতরাং
0: এটা বোনাস যে তোমরা শুনতেও পাবে দেখতেও পাবে, এবং আমাদের কাছেও এটা বোনাস যে তোমরা দেখতে দেখতে আমাদেরকে কমেন্ট করে জানাতে পারবে যে তোমাদের প্রিয় সিনেমা কোনটা এই ট্রাভেল ডায়েরিজ থেকে, তাই না?
1: আর একটু আগে তোমরা শুনলে দিল চাহতা হ্যায়, আর আমাদের যেটা দিল চায় সেটা হচ্ছে তোমরা এসে আড্ডা দাও। তেমনি তোমরা কিন্তু চলে আসতে পারো, ফোন নাম্বার থাকবে বলে দিই 03221313341 এবং 03222437912। এবং বলতে বলতে কিন্তু ফোন লাইন দেখতে পাচ্ছি ব্লিঙ্ক করছে, তো আমরা একটু জট করে দেখি কে রয়েছে আমাদের সঙ্গে। না, কোনো কারণে হয়তো সংযোগ বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে, তো তোমরা আরো একবার ট্রাই করতে পারো যারা একবারে পাচ্ছ না, আর না হলে কিন্তু কমেন্ট করতে
0: পারো। আর যারা পাবে না সরাসরি চলে এসো আমাদের মানে যে লাইভ রয়েছে সেখানে, বা আমাদের কমেন্ট সেকশনে, আমাদের পোস্টারের যে কমেন্ট সেকশন সেই কমেন্ট সেকশনে এসে কমেন্ট করতে পারো। আর পোস্টারের থেকেও আমরা এখন মানে একদম লাইভ রয়েছে ফেসবুকে, তোমরা দেখতে পাবে এবং কমেন্ট করে আমাদের সঙ্গে সরাসরি গল্প করতে পারবে।
1: সো আমরা দিল চাহাতের কথা যখন বলছিলাম, দিল চাহাতা ওই যে বলছিলাম ট্রায়োটা আমার ভীষণ প্রিয়, যে ট্রায়োতে আমরা দেখতে পাই আকাশ ওরফে আমির খান এবং সমীর ওরফে সাইফ আলী খান এবং সিদ্ধার্থ ওরফে অক্ষয় খান্না, এবং একটা অন্যরকম চরিত্র আমরা আসতে দেখতে পাই শালিনী ওরফে প্রীতি জিন্টাকে।
0: আমার প্রীতি জিন্টা খুব ভালো লাগতো,
1: হ্যাঁ আমার বরাবর ভীষণ ভালো লাগতো। প্রীতি জিন্টা ইজ রিয়েলি প্রীতি এন্ড এখনো প্রীতি, এবং আক্ষরিক অর্থে প্রীতি জিন্টা,
0: প্রীতি সত্যি প্রীতি।
1: আসলে এই ছবিতে আমরা যেটা দেখতে পাই যে তিন বন্ধুর মধ্যে বন্ধুত্ব ভাঙা করার একটা সুন্দর

0: রসায়ন সেটা দেখতে পাই।
1: আচ্ছা আমার একটা প্রশ্ন আছে, সবসময় ট্রায়ই হয় কেন? মানে তিনজনেরই বন্ধুত্ব হয় কেন?
0: তিনজনের বন্ধুত্ব কি ভালো টেকে?
1: চারজনের যদি গ্রুপ হয় সেই চারজনের মধ্যে তিনজন কিন্তু বেশি ভালো বন্ধু।
0: আচ্ছা, তিনে তিনে যখন বারবার কথা হচ্ছে তাহলে তিন তিরিককে মানে তিন তিরিককে নয় হয় যদিও, কিন্তু আরো একটা ট্রায়ের কথা আবার আসতে হবে।
1: আবার
0: ট্রায় বলো তো কোন ট্রায়? আমি জানি তোমরা গেস করতে পারছো। শর্টে যদি বলি ZNMD, I know this. জিন্দেগি না মিলেগি দোবারা, জিন্দেগি না মিলেগি দোবারা মানে অবশ্যই জিন্দেগি তোমরা আর ফিরত পাবে না। যা মজা করার আছে, আনন্দ করার আছে, এক্ষুনি করে নাও।
1: সত্যি তাই, মানে আজকে যদি ভাবি যে এখানে যাব, যদি না যাওয়া হয় কবে যাওয়া হবে, কিভাবে যাওয়া হবে, বা যাওয়া হবে কিনা আদেও, বা যে বন্ধুত্বগুলো এখন রয়েছে, যে বন্ধুরা এখনো রয়েছে তাদের সঙ্গে আবার এখানে ঘুরতে যাওয়া হবে কিনা সেটার কোনো গ্যারান্টি নেই।
0: মানে এই যে কথাটা প্রিয়সমা এখন বললো, এটা কত বড় কথা বলতো। এবং আমি বুঝতে পারছি যে ও জিন্দেগি না মিলেগি দোবারা থেকে কতটা ইন্সপায়ার্ড।
1: একদম,
0: এবং বলা ভালো যে ইমরান চরিত্রে আমরা যে ফারহান আখতারকে দেখতে পেয়েছিলাম তার থেকে কতটা ইন্সপায়ার্ড কেন বলতো? নাও গেস ইট। ওকে, গেস করতে হবে না, কেন ইন্সপায়ার্ড একটু শোনাই, এক ঝলক তোমাদেরকে শোনাই যে কি বলছিল বারে বারে। মানে অনেক রকম শায়রি শুনেছি আমরা ফারহানের মুখ থেকে, কিন্তু এইটা আমাদের ভীষণ প্রিয়। শোনো একবার, তাহলে বুঝতে পারবে কেন ইন্সপায়ার্ড প্রিয়সমা।
1: সেই সেই
2: দিলো মে তুম আপনি বেতাবিয়া লেকে চল রহে হো তো জিন্দা হো তুম, নজর মে খাবো কি বিজলিয়া লেকে চল রহে হো তো জিন্দা হো তুম, হওয়া কে ঝোঁকো কে জেসে আজাদ রহনা সিখো, তুম এক দরিয়া কে জেসে লহরো মে বহনা সিখো, হর এক লমহে সে তুম মিলো খোলে আপনি বাহে, হর এক পল এক নয়া সমা দেখে ইয়ে নিগাহে, জো আপনি আঁখো মে হেরানিয়া লেকে চল রহে হো তো জিন্দা হো তুম, দিলো মে তুম আপনি বেতাবিয়া লেকে চল রহে হো তো জিন্দা হো তুম।
0: বুঝতে পারলে তো, মানে এগুলো না থাকলে আর বেঁচে থাকার অর্থ কোথায়?
1: ঠিক ঠিক।
0: এবং সেই অর্থ খুঁজতেই কিন্তু আমরা দেখতে পাই তিন বন্ধুকে, ঋতিক রোশন, ফারহান আখতার, অভয় দেওয়ালকে, এবং তারপরে ওই আর একটা এন্ট্রি, স্পেশাল এন্ট্রি, যেখানে দেখতে পাই কাকে,
1: সেখানে যে ঋতিক রোশনকে বোঝানো যে বিষয়টা লাইফ নিয়ে যেটা, কারণ ঋতিক রোশন খুব বিজি সবসময়, ধরো গাড়ি করে যাচ্ছে রোড ট্রিপ, এবং এই রোড ট্রিপ জিনিসটা এই সিনেমাটা থেকেই ফেমাস হয়েছে।
0: রোড ট্রিপ মানে রোড ট্রিপ কত সুন্দর হতে পারে, কত ভিজুয়ালি সুন্দর হতে পারে সেটা এখানে দেখতে পাই। আচ্ছা, আমাদের বন্ধু অভিনন্দন ব্যানার্জি, সে দেখতে পাচ্ছি একটা কমেন্ট করেছে, বেশ কিছু ইমোজি পাঠিয়েছে। আচ্ছা, ইমোজি তো নয় দিলে, কিন্তু কেমন আছো, তোমার পছন্দের ছবির কথা আমাদেরকে জানাও, তাহলে কিন্তু সেটা নিয়ে আমরা আড্ডা দিতে পারি। এবার তোমার এই ভালোবাসা আমরা নিলাম, তোমার ইমোজিতে পাঠানো ভালোবাসা, আমরাও আমার তরফ থেকে ইমোজিতে দিতে পারছি না, ভার্বালি দিলাম ভালোবাসা, নিয়ে নিও। জিন্দেগি না মিলে কি দোবারার কথা বলছে, রোড ট্রিপের কথা বলছে, এবং আমরা দেখতে পাই সেই রোড ট্রিপ এখানে নয়, সেই রোড ট্রিপ কিন্তু বিদেশের মাটিতে।
1: একদম, মানে এই যে আমরা পাহাড় জঙ্গল সমুদ্র সবকিছু করে একদম সোজা চলে গেলাম স্পেনে।
0: হ্যাঁ
1: ভাবো
0: তো, এই রোড ট্রিপ যে কত সুন্দর সেটা আমরা ওখানে দেখতে পাই, যেটা কথাও বললো। এবার ঠিক আছে, ওটার কথা আমরা শুনলাম, এবার আর একটা সিনেমার কথা আমরা আসবো। তবে সেই সিনেমাটা যখন বিদেশের কথা হলো, বিদেশ থেকে একটু এদেশে চলে আসি,
1: আবার এদেশে আসি, ফিরে আসি মাটিতে,
0: ফিরে আসি, ফিরে আসবো ক্যাটরিনার কথা তুমি বললে।
1: হ্যাঁ,
0: এবার কিন্তু ক্যাটরিনার কথা বলবো না,
1: কার কথা বলবো?
0: কারিনার কথা বলবো।
1: বেশ, কারিনার কথা বলবো। তো কারিনার কথা যদি বলো, এই এই যে রোড ট্রিপের কথা বলছিল না, এই রোড ট্রিপটা কেন্দ্র করে আরেকটা সিনেমা রয়েছে।
0: আচ্ছা,
1: যেটা যেটা আমার খুব পার্সোনালি প্রিয়, এবং যখনই আমি ট্রেনে করে কোথাও যাই না, আমার ওই প্যানিকটা হয় যদি আমার ট্রেনটা ছেড়ে দেয়, ট্রেনটা ছেড়ে দিলে আমার যদি ওরকম অবস্থা হয়, তো সেরকম একটা সিনেমা। মানে
0: এর বেশি এখন বলবো না,
1: বলবো না, বলবো না, এটা হিন্ট দিই না। হয়
0: সিনেমাটা গেস করো কি, যেখানে আমরা দেখতে পাচ্ছি ক্যারিনা কাপুরকে, যেখানে আমরা দেখতে পাচ্ছি শাহিদ কাপুরকে, এবং যেখানে আমরা দেখতে পাচ্ছি অনেকটা সময় জুড়ে ইন্ডিয়ান রেলওয়েকে। নাও গেস ইট, কোন সিনেমা? অবশ্যই তোমরা নিশ্চয়ই পারবে। আর ততক্ষণ যখন কথা হলো জিন্দেগি না মিলেগি দোবারা নিয়ে, তখন জিন্দেগি না মিলেগি দোবারার সিনোরিটা না শুনলে কি ভালো লাগে?
1: একদম।
0: নাও ইটস টাইম ফর সিনোরিটা।

0: মন বলছে ঘুরতে যাব যাব, কিন্তু যাওয়ার ফুরসত নেই, অফিসে ছুটি মিলছে না, পরীক্ষার চাপ, পড়াশোনার চাপ, কিন্তু সব চাপের একটা রেহাইয়ের জায়গা হচ্ছে কোনো ঘুরতে যাওয়ার, মানে ঘুরতে যাওয়ার সংক্রান্ত কোনো ভালো সিনেমা দেখা। তো যে সমস্ত সিনেমাগুলো দেখলে ওই ঘুরতে যাওয়ার যে মনের ইচ্ছে, সেখানে একটু হলেও ওই গাছে জল পাওয়ার মতন একটু গাছ যেমন স্বস্তি পায়, সেরকম মনটা একটু স্বস্তি পায়, সেই রকম পাওয়া যায় এমন ছবির কথা আজকে আমরা তোমাদেরকে বলছি। কিন্তু শুধুমাত্র আমরা বললে চলবে না, তোমাদেরকেও বলতে হবে। আমাদের লাইভে কমেন্ট আসছে, সমস্ত কমেন্ট আমরা পড়ছি, তবে কমেন্টে কিন্তু এই ছবির কথাগুলো বলো, তাহলে আমাদের ভালো লাগবে।
1: হ্যাঁ, কারণ কোন সিনেমাটা তোমার প্রিয় সেটা আমরা কি করে জানবো? ধরো আমরা কোনো একটা ভালো সিনেমা মিস করে গেলাম।
0: হ্যাঁ, এবং আমরা বলে গেছিলাম একটা ছবির কথা, মানে হিন্ট দিয়ে গিয়েছিলাম, কিন্তু কেউ সেটা কমেন্ট করলো না, আমি দেখে অবাক হলাম। তবে ঠিক আছে, যখন কমেন্ট করলে না আমরাই বলে দিই।
1: এরকম উল্টে দিল, এরকম একটা ব্যাপার যে ধরো কারিনা কাপুর হচ্ছে মানে একদম বক বক বক বক বক বক মে আপনি ফেভারিট
0: হো, এরকম একটা কোর ডায়লগ।
1: হ্যাঁ, আর

0: শাহিদ কাপুর হচ্ছে মুখ গোমড়া করে বসে থাকবে, কিন্তু শাহিদ কাপুর ওই ওই ফেজটা, শাহিদ কাপুরের ওই ফেজটা, ওই রকম যে লুকটা যখন ছিল, ওই যে চকলেট বয়ওয়ালা লুকটা না, ওটা আমার এত প্রিয় ছিল। পরে শাহিদ কাপুর অনেক, মানে একদম আনডাউটেডলি অনেক ভালো সিনেমা করেছে, অনেক সুন্দর সুন্দর সিনেমা করেছে, কিন্তু ওই লুকটা আমি ভীষণ মিস করি।
1: হ্যাঁ, ওটা অনেকেই করে এবং পরবর্তীকালে ওর কবির সিং, তাই তো? কবির সিং এর লুক অনেকে পছন্দ করে ঠিকই, কিন্তু ওটা অনেকে বেশি পছন্দ করে, এটা আমি অনেকের মুখে শুনেছি,
0: একদম
1: তাও আমি কম্পেয়ার করছি না। ছবিটা কথা এবার আশা করি বুঝতে পেরে গেছো, ইমতিয়াজ আলীর জব উই মেট।
0: একদম
1: জব উই মেট মানে ওই ট্রেনের কথা দিয়ে শুরু করলাম, 2007 ছবি। সিনেমাটা শুরু হয় একটা মিসড ট্রেন দিয়ে, মানে ট্রেন মিস করা, ওই যে বললাম
0: এখানে তিনটে
1: ছবিটা তিনটে মেন ক্যারেক্টার, একটা হচ্ছে কারিনা কাপুর, একটা হচ্ছে শাহিদ কাপুর, এবং একটা হচ্ছে ট্রেন, ইন্ডিয়ান রেলওয়েজ বলতে পারি তাকে আমি, যেখানে দেখতে পাই গীত। হু ইজ গীত তোমরা জানো, যার কথা এতক্ষণ হলো, যার মুখে, হ্যাঁ হ্যাঁ, মানে যার মুখে কখনো ব্রেক লাগে না, ট্রেনে ব্রেক লাগতে পারে কিন্তু গীতের মুখে ব্রেক লাগানো ইটস টু ডিফিকাল্ট,
0: ইম্পসিবল। মানে ট্রেনে ট্রেন মিস হওয়া থেকে শুরু করে ট্যাক্সি নিজে চালিয়ে যাওয়া, দৌড়ানো ফ্লাইওভার থেকে, মানে স্কাইওয়াক থেকে দৌড়ানো, সমস্ত কিছু, মানে এই গাড়ি সেই গাড়ি দৌড়ে দৌড়ে যাওয়া, এই সিনেমার এই মানে এই ফেজটার অ্যাডাপ্টেশন এখন অনেক সিনেমায় করে নিয়েছে অলরেডি,
1: অনেকটা বলা যেতে পারে,
0: কিন্তু এই সিনেমাটার মতো ওই মজার জায়গাটা এবং প্রত্যেক মুহূর্তে ওই যে ধুপুক ধুপুক করাই বাবা ট্রেন ট্রেনটা পাবে আদেও, ট্রেনটা কি সত্যি সত্যি মিস করলো, মানে এই যে জিনিসপত্রগুলো ট্রেনে রয়ে যাওয়া, তো এই প্রত্যেকটা মুহূর্ত এই সিনেমাটা ভীষণ উত্তেজনা।
1: এবং তুমি দেখবে দূরপাল্লার জার্নি করতে গেলে, দূরপাল্লার ট্রেনে বসে যে আমাদের অনেকবার এই সমস্ত ছবির সিনগুলো এত বারবার ফিরে ফিরে আসে মনের মধ্যে, এবং ভালোগুলো মনে হয় যে সেটা কেন হলো না, মানে গীত হলে মনে হয় যে আদিত্য কেন মিললো না, বা আদিত্য হলে গীত কেন মিললো না, বিশেষ করে এটা বেশি মনে হওয়ার কথা। কিন্তু যেগুলো আমরা চাই না সেটা ঘটে গেছে শুরুতে। কি ঘটে গেছে? ঘটে গেছে ওটা ট্রেন মিস হওয়া, মানে গীতের চক্করে পড়ে আদিত্যের ট্রেন মিস হওয়া, এবং তারপরে ওই যে বলল সে মানে বাস ট্যাক্সি ঘোড়ার গাড়ি
0: কিসে
1: চড়েনি, এবং শেষ পর্যন্ত সিমলা পৌঁছানো, তো সব মিলে এই যে জার্নিটা, এবং তারপরে আমরা ভাটিন্ডার ক্ষেত থেকে শুরু করে সিমলার পাহাড়ি রাস্তা এবং বরফ পড়া, এই যে
0: ওই বরফের পাহাড়ের মাঝখান দিয়ে যখন গাড়িটা যাচ্ছে ওই সিনটা, ওই যে গানটা তখন, উফ আর বলো না,
1: মানে ইমতিয়াজ আলীর সিনেমা এবং তাতে ট্রাভেল থাকবে এবং তাতে এত সুন্দর দৃশ্য থাকবে না, এটা এটা এটা অসম্ভব
0: সত্যি।
1: তো সত্যি সেই অসম্ভবকে মানে অসম্ভব রকম ভালো তৈরি করে দিয়েছিল ইমতিয়াজ আলী ছবিটাকে, যে কারণে এটা আমরা এখনো রিওয়াচ করতে পারি বারে বারে।
0: আদিত্যের মতো যদি আমি একটা কো প্যাসেঞ্জার পাই, তাহলে যদি আমি ট্রেন মিস করি তাহলে আমার কোনো দুঃখ নেই, ঠিক আছে, মানে মিস করে সেরা ভালো রাত কাটাবো, সুন্দর ঘুরে ঘুরে এই গাড়িতে উঠবো ওই গাড়িতে উঠবো, তারপর লাস্ট মোমেন্টে ট্রেন পাবো, ঠিক আছে, হয়ে যাবে,
1: ইটস ওকে, চলেগা ভাই, চলেগা আর চলেগা চলেগা বলতে বলতে আমরা অনেকের, আজকে আমরা নায়িকা ধরে এগোচ্ছি, আজকে আমরা নায়িকা ধরে যখন এগোচ্ছি, এবার একজনের কথা না বললেই নয়, সেটা হচ্ছে গিয়ে মানে কার কার কথা হলো আমাদের, কারিনার কথা ও প্রীতি জিন্টার কথা হলো, তারপর
0: প্রথম হয়েছিল দীপিকা পাড়ুকোনের কথা,
1: তাহলে এবার ব্যাক টু ট্র্যাকে আসি,
0: ব্যাক টু ট্র্যাক,
1: ব্যাক টু ট্র্যাক, মানে দীপিকা ইজ অলওয়েজ দেয়ার,
0: তাহলে আমরা আবার দীপিকা,
1: আবার দীপিকায় ফিরি, এবং শুধু দীপিকায় ফিরছি না, সরাসরি কলকাতায় ফিরছি,
0: একদম আমাদের মাটিতে ফিরে এলাম,
1: কলকাতায় ফেরা মানে কি, কিভাবে ফিরবো বলো তো, খুব সহজ, এই শুটটা দেখো তো চেনা চেনা লাগছে কিনা,
0: নিজের শহর কলকাতা, মানে 2015 সালের অন্যতম মিষ্টি সিনেমা এবং অন্যতম প্রিয় সিনেমা পিকু, এবং শুধুমাত্র দীপিকা পাড়ুকোনের কথা বললে হবে না বাবা, এখানে আছে দি বস অমিতাভ বচ্চন,
1: এবং অবশ্যই তার সঙ্গে আমার ফেভারিট
0: ইরফান খান, উফ,
1: মানে ইরফান খান খুব অকালে তাকে আমরা হারিয়েছি, অত্যন্ত দুঃখের বিষয়, ইরফান খানকে আমি এত পছন্দ এখনো করি আসলে,
0: কারণ
1: তার ছবি তো বারবার দেখি, বারবার আমি প্রিয়সমাকে একবার বলেছিলাম যে আমি পৃথিবীতে কিচ্ছু যদি চেয়ে থাকি যে এটা আমার চাই কিন্তু পাবো না, জানি না, মানে না পাবো তাও জেনে চাওয়াটা, সেটা হচ্ছে ইরফান খানের চোখ, ওর মতো কিছু হতে পারে না। যাই হোক, সে কথা না, অন্য কোনো দিন আসবো, ইরফান খানেরকে নিয়ে আরও বেশি করে কথা বলা যাবে, আজকে পিকু ছবিটার কথা একটু ছোট্ট করে বলি, তোমরা দেখেছো অনেকেই আমরা জানি সুজিত সরকারের ছবি,
0: আমার দেখলেই হাসি পায়, মানে যেমনি হাসি পায়, মানে একটা সিনেমা যখন আমরা দেখতে বসি সেখানে সব রকম এন্টারটেনমেন্ট আমরা চাই, মজা চাই, হাসি চাই, ইমোশন চাই, একটা দুঃখের জায়গা চাই, প্রেম চাই, সব কিছু চাই, এই সিনেমাটা হচ্ছে পুরো কম্প্যাক্ট একটা,
1: মানে তুমি ভেবে দেখো দীপিকা পাডুকোন যে চরিত্রটা অভিনয় করছিল সেই মানে পিকুর চরিত্রে, সেখানে তার বাবাকে হিসেবে আমরা দেখতে পাই অমিতাভ বচ্চনকে, এবং যা হয় একটু বয়স হয়ে যাওয়ার পর একটু অ্যানোয়িং হয়ে যাওয়া, একটু মানে খুব মানে এক কথা বারবার বলা, খুব একগুঁয়েপনা করা, যে কারণে রোড ট্রিপে করে ওদেরকে কলকাতা আসতে হয়, এবং যে

0: কারণে ওই একটা চেয়ার পার্টিকুলার কাটিং এর আমরা দেখতে পাই
1: গাড়ির মাথায় বেঁধে,
0: এবং পিকু তার বাবাকে ভালোবেসে এবং তার বাবার ওই ইচ্ছেটাকে সম্মান করতে সবটুকু মেনে নেয়, সবটুকু মানিয়ে নেওয়ার চেষ্টা করে,
1: মানে যেমনটা মানে এখানকার ছেলেমেয়েরা করে থাকে যতটা মানে বেশিরভাগ সময় করে থাকে, যে নিজের বাবা মায়ের বয়স হয়ে গেলে তাদের মানে যা যা চাই
0: তাদের চাওয়া পাওয়া গুলোকে
1: একটু দাম দেওয়া,
0: হ্যাঁ দাম দেওয়া, গুরুত্ব দেওয়া, সবটা চেষ্টা করে পিকু একজন একজন আদর্শ মেয়ে হিসেবে। কিন্তু শেষে যখন
1: এখানে এখানে জানো তো এখানে যে ক্যারেক্টার গুলো প্লে করা হয়েছে, মানে ধরো দীপিকা পাডুকোন, অমিতাভ বচ্চন, ইরফান খান, আরেকটা মেন ক্যারেক্টার যেমন তুমি আগে বললে রেলওয়েজ, এখানে আরেকটা মেন ক্যারেক্টার আছে, না কনস্টিপেশন,
0: ও কনস্টিপেশন, ঠিক আমি চেয়ারের কথা বলেছি ওটার কথা বলিনি, আচ্ছা আচ্ছা ঠিক ঠিক,
1: ওফ বাবা কি সাংঘাতিক, মানে বাথরুম করতে যাচ্ছে বাইরে থেকে আওয়াজ করতে হচ্ছে, মানে কোনো মানে হয়, মানে যতটা কলকাতা যতটা দেখেছি কলকাতার থেকে, মানে ওরা কলকাতায় পৌঁছানোর আগে বেনারসের যে সময়টা,
0: হ্যাঁ
1: ওই সময়টা আমার খুব ভালো লেগেছে।
0: এবং তুমি যেটা বলছিলাম যে সবকিছুর মিশেল রয়েছে, যেমন হাসি, হৈহুল্লোড়, আনন্দ, চূড়ান্ত কমেডি, অসাধারণ কমিক সেন্স যাদের কথা বললাম তাদের তো আছেই। কিন্তু যখন অমিতাভ বচ্চনের যে চরিত্রটা, সে যখন মারা যায়, ভাস্কর ব্যানার্জী নামের যে চরিত্র, সে যখন মারা যায়, তখন গোটা ওই পাশা পাল্টে যাওয়ার কথা বললো না,
1: যে মন খারাপ
0: একদম, ইমোশনের পাশাগুলো যেন সত্যি যেন পাল্টে গেল। কিন্তু সেটার যে ইমোশনের বিস্ফোরণটা, সেটা চিরাচরিত আমরা অন্য অনেক ছবিতে যেমন দেখি, এই ছবিতে তেমন দেখিনি। এই ছবিতে যেটা দেখেছি সেটা অনেক বেশি বাস্তবসম্মত,
1: একদমই তাই।
0: এবং ওখান থেকেই আমরা বুঝতে পারি যে কত বড় মাপের অভিনেতা হলে এত সুন্দর করে যেন বাস্তবের ছবিকে ফুটিয়ে তোলা যায়। ইটস অ্যামেজিং, ইটস অ্যামেজিং। মানে পিকুর কথা যত বলবো তত কম পড়বে, তো কথা কম পড়ুক, কথাটা না হয় সুর দিয়ে আমরা একটু ফিল করার চেষ্টা করি,
1: একটু ফিল করানোর চেষ্টা করি।
0: এবং ফিল করাতে পারে যারা, ওই ফিল শুধু FILL নয়, ফিল FEEL ফিল করাতে পারে যারা, তাদের সুর দিয়ে তাদের কথা দিয়ে, তেমন দুজনের কণ্ঠে শুনবো এই গানটা।
1: খারাপ হলো
0: শ্রেয়া ঘোষাল এবং অনুপম রায় শোনাচ্ছে কি
1: জার্নি সং।

0: ফিরে এলাম আবারও আড্ডায়, তোমাদের সঙ্গে রয়েছে অর্ণব এন্ড প্রিয়সমা। আজকে ফিল্মি আড্ডায় কথা হচ্ছে বলিউড ট্রাভেল ডায়েরিজ নিয়ে।
1: হ্যাঁ, এবং শেষ পর্যন্ত আমরা পিকু দিয়ে গেছিলাম, পিকু দিয়ে মানে পিকুর গান শুনে আমরা আবার ফিরে এলাম, কিন্তু আমাদের কাছে এখনো অনেক অনেক সিনেমা রয়েছে গল্প করার জন্য।
0: এবার যে ছবিটার কথা বলবো, মানে অনেককে নিয়ে কথা হবে, আর আমাদের সবার প্রিয় মানে বলিউড বলতে যাকে মূলত বুঝি তাকে নিয়ে কথা হবে না, এটা কিন্তু খুব অন্যায় হবে।
1: দা কিং খান,
0: দা কিং খান যা হ্যারি মেট সজল, এই ছবিটা নিশ্চয়ই অনেকে দেখেছো। মানে ট্রাভেলের কথা বললে ট্রাভেল এজেন্টের কথা আসে, ট্রাভেল গাইডের কথা আসে। এখানে আমরা দেখতে পাই শাহরুখ খান ওরফে হ্যারিকে একজন ট্রাভেল গাইডের ভূমিকায়, এবং সে বড় অদ্ভুত, মানে ঘটনাটা এত অদ্ভুত যে অনুষ্কা শর্মা ঘুরতে যায়, ঘুরতে গিয়ে একটা রিং হারিয়ে ফেলে,
1: এনগেজমেন্ট রিং হারিয়ে ফেলে, তো তাকে পুরোপুরি ফিরতে হয়, আবার সেই পুরো ট্যুরটা পুরো ইউরোপ আবার,
0: এবং হ্যারিকেও মানে হ্যারিকে নিয়ে ঘোরাচ্ছে ও শুধু একটা রিং খোঁজার জন্য। কিন্তু অদ্ভুত বিষয়, যখন রিংটাও খুঁজে পায় তখন কিন্তু হ্যারিকে বলে না, এবং তখন একটা অন্যরকম কেমিস্ট্রি তৈরি হয় আমরা দেখতে পাই
1: হ্যারি আর অনুষ্কার মধ্যে, সেজলের মধ্যে
0: হ্যারি মেট সজল তখন বোধহয় কমপ্লিট হয় আর কি।
1: একদম,
0: তো এটা একটা অসাধারণ ছবি 2017 এর হ্যারি মেট সজল। এটাও কার বলতো? ইমতিয়াজ আলী।
1: ইমতিয়াজ আলী
0: মানে ট্রাভেল মুভিজ, মানে আমার মনে হয় ট্রাভেল মুভিজ ইমতিয়াজ আলী, ইকুয়ালস টু হয় না যে গরম ইকুয়ালস টু বাবারে, ট্রাভেল মুভিজ ইকুয়ালস টু
1: ইমতিয়াজ আলী, এবং ইমতিয়াজ আলী থাকা মানে সুন্দর সুন্দর গান হবে।
0: হ্যাঁ, সো যারা হ্যারি মেট সজল দেখোনি, যা হ্যারি মেট সজল তারা কিন্তু দেখে ফেলো, কারণ এটা আমি জানি অনেকে দেখেছে, এত সুন্দর একটা ছবি।
1: হ্যাঁ, এবং এই যে ইউরোপ ট্যুরটা, পুরো ইউরোপ ট্যুরটা কিন্তু মানে মাতিয়ে রেখেছিল দুজনে মিলে,
0: একেবারেই তাই।
1: সুন্দর সুন্দর গান, তার সঙ্গে সুন্দর সুন্দর কথা, মানে এই সিনেমাটার ডায়লগ কিন্তু খুব সুন্দর, মানে কিছু সিনেমার ডায়লগ থাকে না, যেমন ধরো ইয়ে জবানি হে দিওয়ানি, জিন্দগি না মিলেগি দোবারা, তেমন হ্যারি মেট সজল এর ডায়লগ ফরমেশন খুব ভালো, মানে সুন্দর ক্রিস্প ডায়লগ,
0: অসাধারণ
1: ভালো, মানে কমিক টাইম ভালো, সবকিছু ভালো,
0: কমিক টাইম অসাধারণ। আমি ওদের কমিক টাইম ভালো জানতাম, এতটা ভালো এক্সপেক্ট করিনি, সেটা দেখার পর এক্সপেক্ট করতে হয়েছে, কারণ অবশ্যই ওদের অন্যরকম চরিত্র বেশি দেখেছি। আচ্ছা, দেখতে পাচ্ছি মনির উদ্দিন লস্কর বলছে প্রোগ্রাম এক্সিলেন্ট হচ্ছে, থ্যাংক ইউ সো মাচ। কারওয়া মুভির কথা বলেছে হেমানাথ, ইয়েস
1: আমরা
0: দেখতে পাই যে একজন ছেলে, তার বাবা এবং অন্য একটি মেয়ে, তার ঠাকুমা দুজন একটি ট্রিপে, দুজন না অনেকে মিলে একটি বাসে করে ট্রিপে যাচ্ছিল, সেই বাসটি দুর্ঘটনার কবলে পড়ে এবং তারা মারা যায় দুজনই, এবং দুজনই বাইরে ছিল সেই সময়, এবং তারা দুজন ফিরে আসেন, এবং তার বন্ধু হচ্ছে ইরফান খান, ইরফান খানের থেকে একটি ওই যে কারাভান হয় না, একটা বড় ভ্যান, সেই ভ্যানটি, ক্যারাভান যেটাকে বলি, সেটাকে নিয়েছে সে তার থেকে, এবং ইরফান খান অ্যাকচুয়ালি ড্রাইভার রূপে সেইখানে আমরা দেখতে পাই তাকে, এবং ইরফান খানের কমিক টাইমিং আসলে তারা দেশে ফিরে যেটা দেখতে পায় সেটা হচ্ছে গিয়ে দুজনের বডি মানে ওলট পালট হয়ে গিয়েছে, এর বডি ওর কাছে চলে গিয়েছিল, ওর বডি অন্য লোকের কাছে চলে গিয়েছে, ডেড বডি আর কি
1: এক্সচেঞ্জ হয়ে গেছে,
0: এইরকম একটা সিচুয়েশন, একটা রাশ গম্ভীর সিচুয়েশনে কতটা মজা বেরোতে পারে এটা এই ছবিটা যারা দেখেনি তারা বিশ্বাস করবে না। মানে ওই রকম একটা সিচুয়েশন আমরা দেখতে পাচ্ছি, দুজনের মৃত্যু ঘটেছে, কিন্তু সেই মৃতদেহ নিয়ে যায়নি, সেই মৃতদেহ নিয়ে একটা লম্বা ট্রিপ, সেই সাউথ ইন্ডিয়া পর্যন্ত যাওয়া, এবং সেই ট্রিপটার মধ্যে কত কিছু ঘটে,
1: একদম
0: যারা দেখনি কারবা তারা কিন্তু বুঝতে পারবে না,
1: তারা মিস করে ফেলছো, আমি যেমন মিস করছি।
0: সো হেমাকে থ্যাংক ইউ, ইটস আ বিউটিফুল সাজেশন, এই সাজেশন গুলোই তো আমরা চাই,
1: একদম এগুলো চাই, চাওয়ার জন্যই তো এখানে আমরা বসে রয়েছি, তাই না?
0: আর এবার আরো একটা ছবির কথা বললাম, আমরা যখন নায়িকা ধরে এগোচ্ছি তখন আরো একজনের কথা বলতে হবে, মানে যে বলতে পারি সিনেমাটাকে একদম মানে নিজের হাতের মুঠোয় রেখে দিয়েছিল, এবং একটা ব্লাস্ট ঘটিয়েছে ওই সিনেমাটার পরে, যে সিনেমা যে আমরা

0: তাকে চিনতে শিখেছে যে এত ভালো অভিনেত্রী সে একজন।
1: কারণ আলিয়া ভাট, কারণ আলিয়া ভাট মানে হাইওয়ে, যদি সিনেমাটার নামটা বলেই দিলাম, হাইওয়ে সিনেমাটায় আলিয়া ভাটের অ্যাক্টিং, আলিয়া ভাটের মানে ক্যারেক্টার মানে ডেফিনেশন মানে এত সুন্দর, এত সুন্দরভাবে ফুটিয়ে তোলা হয়েছে। আর আর রণদীপ হুডার কথা তো কিছু বলার নেই, ওই লোকটা আমার খুব প্রিয় একজন লোক এবং তার অ্যাক্টিংয়ের আমি মানে গুণমুগ্ধ বলতে পারি। তো রণদীপ হুডা কিন্তু মানে ভীষণ ভীষণ ভীষণ ভালো অ্যাক্টিং করেছে। এবং মানে সেখানে আলিয়া ভাট, মানে আলিয়া ভাট তখন মানে হাইওয়ের সময় তো তখনও তো একটু জুনিয়র।
0: হ্যাঁ, রণদীপ হুডা থেকে ওটা ওই সিনেমাটা হওয়ার পর ওর প্রতি আমাদের মানে কি বলবো, আমাদের আশা ভরসা অনেকটা বেড়ে গিয়েছে।
1: হ্যাঁ,
0: এক্সপেকটেশন লেভেল অনেকটা উঠিয়ে দিয়েছে একটা ছবির পরে।
1: একদমই তাই, মানে ওই মানে মেড ফর ইচ আদার যদি বলা যায়, মানে আলিয়ার আর ইমতিয়াজ আলী আর ট্রাভেল, যেমন আগের বার বললো ও ইমতিয়াজ আলী ইকুয়াল টু ট্রাভেল মুভিজ, তেমনও কিন্তু এই সিনেমাটাও কিন্তু ইমতিয়াজ আলী
0: একেবারে। আমরা দেখতে পাই ওই পাহাড়ের ওপরে যখন ওই সিনটার কথা বারবার করে ভেসে আসে আমাদের ফিডে, যেখানে দেখতে পাই যে নদীর ধারে বসে হাওয়া খাচ্ছে এবং সেখানে বলছে আলিয়া ভাট যে জাহাঁ সে তুম মুঝে লে আয়ে হো মে ওয়াহাঁ ওয়াপাস নহীঁ জানে চাতি, মানে তখন পুরো যেন একটা অদ্ভুত ইমোশনের ব্লাস্ট ঘটে শুধুমাত্র ওদের মধ্যে নয়, দর্শক হিসাবে আমাদের মধ্যেও। এবং ওই রণবীর হুডার ওই রণদীপ হুডার ওই যে চরিত্রটা একটা রাফ অ্যান্ড টাফ চরিত্র এবং তার টিকে একটা কমপ্লিটলি কন্ট্রাস্টের চরিত্র আমরা দেখতে পাই আলিয়া ভাট,
1: আলিয়া ভাট
0: সব মিলে ওই কেমিস্ট্রিটা ইট ওয়াজ গ্রেট।
1: যখন আলিয়া ভাট ওই যে পাহাড়ি নদীটার ওখানটায় বসেছিল, মানে ঝর্ণা নদী যেটা হয় পাহাড়ের ছোট ছোট এ কেটে পাথর কেটে, সেই জায়গাটা সেই সিনটা আমার ভীষণ প্রিয়। আর এই এই ধরনের সিনেমা যদি বলি, যেমন আমরা প্রত্যেকটা সিনেমায় কিন্তু এই যেমন অ্যাক্ট্রেস নিয়ে গচ্ছি, তেমনই আরেকটা সিনেমা সেটা হচ্ছে কুইন।
0: ইয়েস,
1: এবং ওয়ান অফ দ্য বেস্ট এবং পাওয়ারফুল অ্যাক্ট্রেস মানে এই বলিউড ইন্ডাস্ট্রিতে, তিনি হচ্ছেন কঙ্গনা রানাওয়াত। এবং কঙ্গনা রানাওয়াত এই সিনেমাটায়, কুইন সিনেমাটায় অদ্ভুত সুন্দর একটা একটা বার্তা দিয়েছে। ধরো তুমি, তোমার ধরো আজকে বিয়ে, মানে আমি ধরো আমার আজকে বিয়ে, আমি বিয়ের আগের দিন জানতে পারছি আমার বর আসবে না, বা বিয়ের মানে একদম শেষ লগ্নে জানতে পারছি আমার বর আসবে না। তো কঙ্গনা রানাওয়াত কোনো কান্নাকাটি নেই, কোনো মন ভাঙা নেই, সে কি করলো, সে সোলো হানিমুনে গেল।
0: হ্যাঁ,
1: তো সেই সোলো হানিমুন নিয়ে এই পুরো সিনেমাটা। এবং মানে একটা লাজুক ঘরের মেয়ে, দিল্লির একটা খুব সাধারণ মধ্যবিত্ত ঘরের মেয়ে, সে এরকম একটা বড় সিদ্ধান্ত নিয়েছে, একা একা প্যারিস চলে গেছে।
0: এটা কিন্তু একটা বিরাট বড় ডিসিশন। যারা ভাবছো যে মানে মনের ভেতরে দ্বিধা নিয়ে বিভিন্ন কারণে ভাবো, তারা কিন্তু নিজেদেরকে ইন্সপায়ার করার জন্য এই চরিত্রটা দেখতে পারো। এই সিনেমাটা এই চরিত্রটা কিন্তু ইন্সপায়ারিং চরিত্র ভীষণ।
1: আমাদের
0: কম পড়ে, আমরা অনেক ছবির কথা ভাবি কিন্তু বলা হয় না। আজকে অনেকগুলো ছবির কথা বললাম, তবে অনেক ছবির কথা বলা হয়ে উঠলো না। তার মধ্যে চেন্নাই এক্সপ্রেস বলো, করিব করিব সিঙ্গেল বলো, ইরফান খানের কত রয়েছে, সেগুলো তোমরা না হয় সার্চ করে দেখো আর আমাদেরকে পার্সোনালি জানাতে পারো, যদি আমরা মিস করে গিয়ে থাকি আমরা দেখবো। আজকে এতক্ষণ এই ট্রাভেল ডায়েরিজ নিয়ে, বলিউড ট্রাভেল ডায়েরিজ নিয়ে তোমাদের সঙ্গে আড্ডা দিলাম। অর্ণব আর পিয়ষ্মা ফিল্মি আড্ডায় তোমাদের সঙ্গে ছিলাম, আর
1: খুব মজা করলাম,
0: খুব মজা করলাম, অনেকগুলো ফিল্মি আড্ডা হলো। আর অবশ্যই যেটা বলবো যেতে যেতে, যে অবশ্যই ট্রাভেল নিয়ে সিনেমা দেখো, বেশি করে দেখো, এবং যেটা করতে পারো সেটাকে আরেকটু ভালো লাগানোর জন্য নিজেরা বেরিয়ে পড়তে পারো।
1: একদম,
0: অন্য কিছু না ভেবে নিজের সময় মতো, নিজের স্বচ্ছন্দ মতো বেরিয়ে পড়ো।
1: কিপ ট্রাভেলিং, কিপ লাভিং।
0: ইয়েস, এন্ড অফ কোর্স কিপ লাভিং।
1: টাটা
0: টাটা, আজকের মতো তোমাদের সঙ্গে এতক্ষণই ছিলাম আমরা দুজন, এবার বলছি টাটা। আর যেতে যেতে অমিত ত্রিবেদীর কণ্ঠে থাকবে কুইন ছবির এই সুন্দর গানটা, আর একবার বলি টাটা।

0: গানে বাজুক মনের রেডিও, শুনছ 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন।
1: আপনি শুনছেন সংবাদ সকল 107 FM রেইনবোতে। সংবাদ সকল, সংবাদ সকল।
2: ঘড়িতে সময় রাত 10:38। আমি জানি ও প্রান্তে তোমরা যারা অপেক্ষা করছো আজ রাতের জন্য, আর বিশেষত আজকের এই দিনটা, সপ্তাহের মাঝামাঝি বৃহস্পতিবার, খানিকটা বৃষ্টি হয়েছে বেশ কিছু জায়গায়, কোথাও ঝিরিঝিরি, কোথাও মাঝারি, আর এই রকম একটা দারুণ পরিবেশে তোমাদের সপ্তাহ কানেকের অপেক্ষা থাকে সংবাদ সফরের জন্য। আমরাও তৈরি তোমাদের জন্য সংবাদ সফরে।
3: রণজয় কৃষ্ণা আপনাদের সঙ্গে রয়েছে আজকের এই বৃহস্পতিবারে, একেবারে মাসের শেষ বৃহস্পতিবার। মে মাস যাব যাব করছে, আবার আসতে চলেছে জুন মাস, তার আগে মাসের শেষ বৃহস্পতিবারে রণজয় কৃষ্ণা স্টুডিওর প্রান্তে।
4: অনির্বাণের সাথে যখন আমার দ্বিতীয়বার দেখা হয়েছিল তখন সময়টা ছিল বড় অদ্ভুত। আমরা হাইওয়ের উপর দিয়ে অনেক দূরে একটা অনুষ্ঠান করতে যাচ্ছি। লাল আকাশ, সন্ধে হয়ে আসছে, দুপাশে ফাঁকা মাঠ। আমরা চা খাবো বলে গাড়িটা দাঁড় করিয়েছি একটা বিচ্ছিন্ন দ্বীপের মতো চায়ের দোকানে। এমন সময় দেখতে পেলাম লাল আকাশকে পেছনে রেখে একটা ছেলে মাঠ পার হয়ে আমার দিকে এগিয়ে আসছে। আমার সামনে এসে দাঁড়িয়ে বললো, চিনতে পারছিস? বললাম, না। বলো, ভালো করে দেখ। আমি সেই চুরি যাওয়া আলোতে ওকে চিনলাম, আমার বন্ধু অনির্বাণ। আমার চোখের সামনে পুরনো দিনগুলো ছায়াছবির মতো ভেসে উঠছে। আমি ওকে প্রশ্ন করলাম, অনির্বাণ তুই এখানে? ও বলল, তাই তো কথা ছিল বন্ধু, আমাদের তো এখানেই থাকার কথা ছিল। আমার পায়ের নিচ থেকে মাটি সরে যাচ্ছে। আমি খুব বোকার মতো ওকে প্রশ্ন করলাম, অনির্বাণ কি করছিস এখন? ও বলল, যা কথা ছিল বন্ধু, মানুষের মাঝখানেই আছি, আমি আর দাঁড়িয়ে থাকতে পারছি না, একটা অপরাধ বোধ আমাকে গ্রাস করছে। ও বলল, তো দেরি হয়ে যাচ্ছে, আমি গাড়িতে গিয়ে বসলাম। ও জানলার কাছে এসে বললো, এখন তো তোর নাম হয়ে গেছে, তুই তো বিখ্যাত হয়ে গেছিস, সুখেই আছিস, কি বল? আমার গাড়ি স্টার্ট নিয়ে নিয়েছে, অনির্বাণ আমার জীবন থেকে মিলেই যাচ্ছে। অনির্বাণের শেষ কথাগুলো আজও আমার কানে আলপিনের মতো বেঁধে

আমি জানি যে খানিক বৃষ্টির ফোঁটা যখন আমাদের আশপাশ ছেয়ে রয়েছে, তখন তোমরা নিশ্চয়ই বেশ শান্তিতে সুস্থিতে রয়েছ। আর এই অবস্থায় এই নিঝুম রাতে রাত ১২টা পর্যন্ত তোমরা থাকছো কৃষ্ণা রণজয়ের সাথে, সংবাদ নিয়ে, খবর নিয়ে, নানান রকমের চুলচেরা বিশ্লেষণ বলো বা এমন কিছু বিষয় যেটা হয়তো আজকে আমাদের ডেলি নিউজের ক্ষেত্রে, সংবাদপত্র বা টেলিভিশনের পর্দায় যেটা হয়তো চোখে পড়ে না, দেখা যায় না, বা খুব ছোট্ট করে হয়তো এমন কিছু বিষয় যায়, অথচ তার তাৎপর্য বা গুরুত্ব হয়তো আমাদের কাছে, তোমার আমার জীবনের কাছে ভীষণ ভীষণভাবে গুরুত্বপূর্ণ, অনেক অনেক মূল্যবান, দামি, আমাদের চোখ থাকে, সংবাদ সফরের চোখ থাকে, সেই সব আলো না পড়া জায়গাগুলোকে তুলে নিয়ে এসে সেখানে আলো ফেলা সংবাদ সফরে।

0: কেন? শুধুমাত্র তোমাদের জন্য। আর কি কারণে?
1: সবচেয়ে বড় কথা কি, এই যে ধরুন সংবাদ সফরে আমরা এমন এমন খবরগুলো দেওয়ার চেষ্টা করি, যেমনটা রণজয় বললো আর কি, যে খবরগুলোর সেরকমভাবে আলো পড়ে না। শুধুমাত্র তাই নয়, কিন্তু যে খবরগুলো আপনার মনটাকেও বেশ নাড়া দেয়, মনে হয় যে এরকম ব্যাপারটা হলো, আচ্ছা যদি সেটা এরকম না হয়ে ওরকম হতো, বা যদি এটা না হতো তাহলে কীরকম হতো, মানে এরকম একটা ভাবনাকে আপনাকে একটু ভাবিত করে বলা যেতে পারে। এবং তার সঙ্গে সঙ্গে আমরা আমাদের এই অনুষ্ঠানে এমন কিছু বিষয় রাখি, জানেন, যে বিষয়টা বলতে গিয়েই আমার একটু মজাই লাগছে বলা যায়। আজকেও আমরা ঠিক সেরকম একটা বিষয় রাখার চেষ্টা করব, যে বিষয়টা হয়তো সবসময় একেবারে সংবাদ রিলেটেড নয়, একেবারে মানে হার্ডকোর নিউজ বলতে আমরা যা বোঝাই তা নয়, অথবা হয়তো একেবারে সমাজ থেকে তুলে আনা কোনো সমস্যা না তাও নয়, কিন্তু এই বৃষ্টির দিনে একটু মজা, একটু আনন্দ, একটু আড্ডা তো চলতেই পারে। সেরকমই একটা, একটু যারা হাটকে আপনি বলতেই পারেন, একটা বিষয় আমরা আজকের সংবাদ সফরে আপনাদের কাছে তুলে ধরব।
0: আমার এক বান্ধবীর কথা বলি, সে পেশাদারি একজন নামী নিউজ অ্যাঙ্কার, তো স্পেশাল প্রোগ্রাম রয়েছে, সমস্ত কিছুর ভীষণভাবে সে প্রিপারেশান নিয়ে রেখেছে যাতে অনুষ্ঠানকে সর্বাঙ্গ সুন্দরভাবে করা যায়, যে কোনো সিরিয়াস পারফর্মার যেটা করে থাকেন যে কোনো ক্ষেত্রে, তো আমার সেই বান্ধবীটিও তাই করেছিলেন। কিন্তু হঠাৎ করে তার শরীর খারাপ হতে শুরু করে, প্রয়োজনীয় সামনে কিছু যে ওষুধ থাকে ঘরে সেই সমস্ত ওষুধ খেয়ে সেটাকে মেটানোর চেষ্টা করলেন, শরীর খারাপ যাতে ঠিকঠাক হয়ে যায়। অন্যান্য ক্ষেত্রে বেশ কয়েকবার তার সুফল পেয়েছেন, কিন্তু এবারে সুফল এলো না। অগত্যা যিনি বাড়ির ফিজিশিয়ান, তিনি বললেন সঙ্গে সঙ্গে হাসপাতালে যেতে হবে। সে তো নাছোড়বান্দা, যেভাবেই হোক আমাকে বাড়িতে রেখে চিকিৎসা করাতে হবে, আমার দুদিন পরেই একটি স্পেশাল প্রোগ্রাম রয়েছে, তো সেই জায়গায় সে সমস্ত কিছু পড়াশুনো ইনফরমেশান কালেকশন থেকে শুরু করে রাত জেগে ল্যাপটপে অনেক কিছু স্টাডি করে রেখেছে, কী করবে? হাসপাতাল বন্দী হয়ে 7-7টি দিন তার কাটল, এবং তার যে প্রিপারেশান অনুষ্ঠান নিয়ে, অগত্যা সে সেটি করতে পারল না। অন্য আরেকজন অ্যাঙ্কার তাকে সমস্ত কিছু তার ইনফরমেশান যা সে বেশ কিছুদিন ধরে কালেক্ট করেছিল সমস্ত কিছু তার হাতে তুলে দিতে হলো সেই অনুষ্ঠানটির স্বার্থে। আর হাসপাতালের বিছানায় শুয়ে শুয়ে সে দেখল সেই অনুষ্ঠানটি টেলিকাস্ট হচ্ছে। এরকম একটা অবস্থা, এরকম অবস্থা কিন্তু বিভিন্ন ক্ষেত্রে, আমি বললাম আমার বান্ধবীর কথা এবং সে একজন পেশাদারী নামী অ্যাঙ্কার, অসুখ কিন্তু আমাদের যে কোনো সময় এসে পড়ে, এটা আমরা সকলে জানি, কিন্তু এমন কিছু কিছু সময় অসুখ এসে পড়ে না, সেটা বিদেশ ট্রিপ হোক, বাইরে যাওয়া হোক, বা যে কোনো ইনভাইটেশন অ্যাটেন্ড করা থেকে শুরু করে এইরকম আমার বান্ধবীর মতো স্পেশাল প্রোগ্রাম, যদি এরকমটা হয় অসুখ আসুক শিডিউল মেনে তাহলে কেমন হয়? আমার সেই বান্ধবী বিছানায় শুয়ে শুয়ে সেটাই বলছিল, যদি এটা আর 6 দিন পরে হতো তাহলে কিন্তু আমার কাজটাও হতো, তারপরে না হয় আমি হাসপাতালে ভর্তি হয়ে সুস্থ হয়ে আবার ফিরে এসে কাজে যোগ দিলাম। কিন্তু যা চাওয়া হয় সেটা কি সবসময় হয় না, মেলে না, তাই তো?
1: একদম, রণজয় যেরকম একটা উদাহরণ দিল না, আমিও সেরকম মানে হাজার একটা উদাহরণ আছে, জানেন আমাদের প্রত্যেকের জীবনে, যে একেবারে সব ঠিকঠাক, বেড়াতে যাব, একেবারে টিকিট কাটা হয়ে গেছে, বেড়াতে যাবার আনন্দে সমস্ত জিনিসপত্র গোছানো হয়ে গেছে, হয়তো দেখা গেল ঠিক সেই সময় তার আগের একদিন আগে কি দুদিন আগে বাড়ির পরিবারের কোনো একজন, অথবা হয়তো যে লোকটি সব কিছু জোগাড় করেছে তিনি হয়তো অসুস্থ হয়ে পড়লেন, পরিবারের অনেকে হয়তো বললেন যে ঠিক আছে কোনো অসুবিধা নেই আমরা ক্যান্সেল করে দিচ্ছি, তিনি হয়তো বললেন না না না তোমরা চলে যাও আমি থাকি বাড়িতে, সেটা অন্যরা সকল মেনে নিতে পারলো না, আলটিমেটলি টোটাল বেড়াতে যাওয়াটাই ক্যান্সেল হয়ে গেল। তখন কিন্তু ওই আলোচনাটা বাড়িতে হয়, ইস যদি আর কদিন পরে, ঘুরে আসার পরে যদি এই অসুখটা হতো তাহলে বেশ হতো, কিন্তু ঘুরে আসাটাও হতো, তারপরে অসুখটা নিয়ে নয় একটুখানি কষ্ট হলো ঠিকই, কিন্তু ট্রিটমেন্টের পরে সুস্থ হয়ে গেল।
0: মানে অসুখটা যদি সময় মেনে আসে তাহলে কতই উপকার হয়, তাই না?
1: কি মুশকিল, অসুখও কখনো শিডিউল মেনে আসে না। ওই জন্য আজকে আমরা আপনাদের কাছে এই বিষয়টা রেখেছি, অসুখ আসুক শিডিউল মেনে, কি বলেন আপনি? আমাদের সঙ্গে অবশ্যই আপনার অভিজ্ঞতা, আপনার মতামত শেয়ার করতেই পারেন। রণজয় কৃষ্ণা থাকবে এ প্রান্তে আপনার কথা শোনার অপেক্ষায়।

0: খবর সংক্রান্ত আপনাদের মতামত নেওয়া হবে, সেটাই তো স্বাভাবিক। সমাজের বিভিন্ন সমস্যা, সমাজে যেসব ঘটনাগুলো হয়তো আপনাদেরকে বেশ নাড়িয়ে দিয়ে যাচ্ছে, সেরকম কিছু খবর নিয়েই তো আপনাদের মতামত জানতে চাওয়া উচিত। কিন্তু বলুন দেখি, এইরকম একটা বিষয় যেটি কিন্তু আমাদের একেবারে জীবনের, আস মনে হয় প্রত্যেকটা মানুষের জীবনে কখনো না কখনো কিন্তু এরকম ঘটনা ঘটে, এবং তখন মনে হয় অসুখটা প্লিজ যদি এখন না আসতো, এই এত মানে কাজের চাপ, অফিসের চাপ, অফিসে বলেছে এই সময়ের মধ্যে সমস্ত কাজ তুলে দিতে হবে, ঠিক সেই সময়ে অসুস্থ হয়ে হসপিটালাইজ অথবা অসুস্থ হয়ে একেবারে বাড়িতে বিছানায় শোয়া, কোনো কাজই করা যাচ্ছে না। সুতরাং এই যে শিডিউল মেনে যদি অসুখটা আসে তাহলে বেশ হয়, মন্দ হয় না, কিন্তু এটা কিন্তু অনেকেরই ভাবনায় থাকে। কিন্তু কখনো ভেবেছেন কি এরকম একটা বিষয় নিয়ে আপনার মতামত কেউ জানতে চাইবে? রণজয় কৃষ্ণ কিন্তু অলওয়েজ যারা হাটকে সবসময় জানতে চায় আপনার মনের কথা, আপনার মনের একেবারে ভিতরের অংশে যেগুলো চলে না সেইগুলো।
1: আমি জানি না আজকে যখন ঘড়ির কাঁটা এগোবে রাত্রির 11:45 দিকে, সেই সময় হয়তো আমরা জানি না অন্যান্য দিনে যে এক্সপেকটেশন আমাদের থাকে, তার অভিজ্ঞতা থেকে এক্সপিরিয়েন্সড হয়ে বলছি যে আমরা হয়তো মনের মৌচাকে ঢিল মেরেছি। তার কারণ হচ্ছে যে এই অসুখ আসুখ শিডিউল মেনে এইটা হয়তো, দেখো আমরা খেয়ালে বা বেখেয়ালে আমরা হয়তো অনেকেই ভাবি বা মনে করি, হয়তো সেই কথাটা আমরা সামনে প্রকাশ করতে পারি না বা প্রকাশ করা হয়ে ওঠে না, মনের ভেতরে হয়তো মানে এই বিষয়গুলো একটা চাপানউতোর হতে থাকে। আমরা হয়তো সেইখানেই সেই বারুদটা তৈরি করে দিলাম সেখান থেকে স্ফুলিঙ্গ হবার অপেক্ষা, রাত 12টার দিকে যখন কাঁটা যাবে তখন বুঝতে পারবো যে কেমনভাবে আমাদের যারা লিসনার রয়েছেন তারা কীভাবে রিয়্যাক্ট করছে 9903-65992-তে। তাই তো,
0: একদমই। এবং সবচেয়ে বড় কথা, যখনই আপনি এই কথাটা বলবেন না, আপনার পাশের মানুষটা বলবে হ্যাঁ অসুখ আবার বলে কয়ে আসে নাকি, হ্যাঁ অসুখ আবার বলে কয়ে আসে নাকি, যদি আসতো তবে কেমন হতো, সেই নিয়েই কিন্তু আজকে আমাদের কথা।
1: প্রথম মেসেজ ইতিমধ্যেই চলে এসেছে, অসুখ বিসুখ শিডিউল, এটা শুনতে অদ্ভুত লাগলেও আমাদের শরীর আর আবহাওয়ার একটা নিজস্ব ক্যালেন্ডার রয়েছে। বছরের কোন সময়ে কোন কোন রোগ বেশি হয়, কখন সাবধান হতে হবে সেটা জানলে অনেকটাই ভোগান্তি কিন্তু আমরা এড়িয়ে থাকতে পারি, একদম 8-80 সকলের জন্য। এবং সেই জায়গা থেকে আমাদের যিনি মেসেজ করেছেন ফার্স্ট মেসেজ, তিনি সমস্ত একদম প্রত্যেকটা সিজন ধরে ধরে তিনি কী কী রোগ এবং তার কী কী প্রতিকার হওয়া উচিত তার ডিটেল তিনি দিয়েছেন একদম প্রেসক্রিপশনের মতো করে, সেটা আর বললাম না। কিন্তু শেষে তিনি যেটা লিখেছেন, অসুখেরও তো একটা রুটিন রয়েছে, প্রকৃতি সিগনাল দেয়, আমাদের কাজ হলো সেই ক্যালেন্ডার বুঝে আগে থেকে তৈরি থাকা। সরব প্রতিবাদের মতো এখানেও চিৎকার করে কোনো লাভ নেই, নীরবে বুদ্ধি দিয়ে রুটিন মানাই হচ্ছে আসল প্রতিরোধ। মন লিখেছেন, কিন্তু কোথা থেকে মন লিখেছেন সেটা জানাননি, যাই হোক তার মনের কথাই আমরা ভেবে নিলাম আমাদের প্রথম মেসেজে।
0: অনেক ধন্যবাদ, কিন্তু সত্যি কথাই মানে তিনি একদম সকলকে মানে জানান দিয়ে দিয়েছেন যে শিডিউল মেনে চলা মানে তুমি যদি এনভায়রনমেন্ট, প্রকৃতি তোমাকে একটা সিগন্যাল দিচ্ছে, সেই সিগন্যালটাকে যদি ধরতে পারো এবং সেই হিসেবে যদি নিজেকে প্রিপেয়ার করতে পারো তাহলে অনেকগুলো অসুখকে কিন্তু সরিয়ে রাখা যেতে পারে।
1: তাই অসুখ আসুক শিডিউল মেনে তুমি কি বলছো, তুমি কি চাইছো, বা এমন কিছু ঘটনা তোমার এক্সপিরিয়েন্সড হয়েছে এই সময়ের মধ্যে দিয়ে, তুমি আমি আমরা সকলেই গিয়েছি, যদি কিছু মনে থাকে উল্লেখ করার মতো অবশ্যই জানাতে পারো, তোমার মনের কথা, তোমার বন্ধু বা পরিজনদের মনের কথা, যেটা তুমি উপভোগ করেছো বা যেটা তোমার অভিজ্ঞতা লাভ। 9903-65992, তুমি রয়েছো সংবাদ সফরে আজ রাতে, কৃষ্ণা রণজয় তোমার সাথে।
0: একটু খবরে আসি, কিছুদিন আগেই কিন্তু আমরা এপ্রিল মাসেই একটা শুনেছিলাম, বেশ রীতিমতো খবর এসেছিল আর্টেমিস-2, কারণ চাঁদে মানুষ পাঠানোর লক্ষ্যে নাসা যে অভিযান ঘোষণা করেছে তার নাম আর্টেমিস, এবং সেই অভিযানের দ্বিতীয় পর্যায়ে গত এপ্রিলে 4 মহাকাশচারীকে চাঁদের চারপাশ দিয়ে ঘুরিয়ে আনা হয়েছে। এবার উপগ্রহের মাটিতে কবে চাঁদের বাড়ি বানায় নাসা সেটাই এখন দেখার। চাঁদে মানুষ পাঠানোর জন্য সেখানে একটা স্থায়ী ঘাঁটি গড়া প্রয়োজন। নাসার লক্ষ্য হচ্ছে 2032 সালের মধ্যে চাঁদের মাটিতে মানুষের থাকার জন্য অর্ধস্থায়ী আবাসন তৈরি করে ফেলা। তাদের এই মুন বেস প্রোগ্রামের 3 পর্যায় রয়েছে, মানুষ পাঠানোর আগে সেখানে রোবটিক

ল্যান্ডার এবং হপিং ড্রোন পাঠাবে নাসা। সেগুলি চাঁদের দুর্গম ভূখণ্ড অন্বেষণ করবে এবং একটা গঠনমূলক মানচিত্র বা একটা ম্যাপ তৈরি করবে। এমন একটা পরিবহনকারী যান চাঁদে নিয়ে যাওয়া হবে যাতে চেপে সেখানকার উঁচু নিচু জমিতেও নভোচারীরা ভ্রমণ করতে পারবেন। ওই যানে বৈজ্ঞানিক যন্ত্রপাতি এবং যোগাযোগের সামগ্রীও

এই মূল্যবান সম্পদ উত্তোলন সেক্ষেত্রে আরও সহজ হবে, এমনকি মঙ্গল গ্রহে যাতায়াতে আরও সহজ হয়ে যাবে চাঁদের এই ঘাঁটি থেকে। স্বাভাবিকভাবেই সোজাসুজি পৃথিবী থেকে মঙ্গল গ্রহে যাওয়া এবং সেখানে সমস্ত রকম অভিযান করার চেয়ে খানিকটা দূরে গিয়ে গেলাম, চাঁদ পর্যন্ত পৌঁছে থাকলাম, সেখান থেকে মঙ্গল গ্রহের যাতায়াত, সেটা অবশ্যই খানিকটা সহজ হবেই। চাঁদে মানুষ পাঠানোর লক্ষ্যে এই যে আর্টেমিস 1, 2 এবং সেইভাবে পরপর এগোচ্ছে, দেখা যাক আমরা কতদিনে চাঁদের বাড়ি দেখতে পারি।

0: কানে বাজুক মনের রেডিও, শুনছ 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন।
1: আপনি শুনছেন সংবাদ সকল 107 FM রেইনবোতে। সংবাদ সকল, সংবাদ সকল।

0: আমরা ভীষণভাবে ভালোবাসি আমাদের শহরকে, আমাদের বাংলাকে, আমাদের দেশকে। আমাদের ভারতবর্ষের প্রত্যেকটা নাগরিক, প্রত্যেকটা ইন্ডিয়ান সিটিজেন তার শহরকে, তার প্রতিবেশী যেই জায়গাগুলো রয়েছে সমস্ত জায়গা সুন্দর যাতে থাকে, আমরা সবাই তার জন্য সচেষ্ট। এবং সেটাই আমাদের চোখে যে ভালো লাগা, এটা বোধহয় ভারতবর্ষের 140 কোটি মানুষ বিশ্বাস করবেন। কিন্তু আমরা যখন দেখি শহরে, পথে, প্রান্তরে, বাসে, ট্রামে, ট্রেনে চলাচল করতে গিয়ে যখন নোংরা আবর্জনা পড়ে থাকে রাস্তায়, ইচ্ছাকৃতভাবে বহু মানুষ পানের পিক ফেলছেন, থুতু ফেলছেন, তখন ভীষণ খারাপ লাগে। ইন্ডিয়ান সিটিজেন হিসেবে খুব খারাপ লাগে। আমরা যখন দেখেছি কিছুদিন আগেও হাওড়া ব্রিজ, হাওড়া ব্রিজে যেভাবে পিলারগুলোতে পানের পিক ফেলা হয়েছিল, গুটখা ফেলা হয়েছিল, যে কারণে সরকারের তরফ থেকে সেখানে আলাদা করে কোটিং করা হয়েছিল নিচে। কেন করতে হবে? আমাদের ন্যূনতম সচেতনতা কি থাকবে না শহরকে, আমাদের নিজের জায়গাকে, আমাদের বাড়ির চারপাশটাকে সুন্দর পরিষ্কার রাখার জন্য? এটা তো মিনিমাম সিভিক সেন্স, কিন্তু সেটা সব সময়ের জন্য রক্ষিত হয় না। এ কথা কিন্তু খুব খারাপ লাগলেও আজকে বলতে বাধ্য হচ্ছি। শহরে যত্রতত্র নোংরা আবর্জনা ফেলার অভ্যেস বদলাতে কিন্তু এইবারে রাজ্য সরকার পদক্ষেপ করছে। হ্যাঁ, সত্যি কথা, নতুন সরকার, তারা কিন্তু কঠিন পদক্ষেপের পথে হাঁটতে চলেছে। আগামী সেপ্টেম্বর মাস থেকেই পশ্চিমবঙ্গে চালু হতে চলেছে কড়া ফাইন। কি ফাইন? তার নাম হচ্ছে ওয়েস্ট ফাইন বা বর্জ্য সংক্রান্ত জরিমানা বিধি। আর নতুন এই নিয়ম যদি অমান্য করা হয় তাহলে প্রশাসনের তরফে কড়া আইনি পদক্ষেপ করা হবে বলে জানানো হয়েছে। শুধুমাত্র আবর্জনা ফেলাই নয়, এবার থেকে রাস্তায় পানের পিক ফেলা, থুতু ফেলা কিংবা যেখানে সেখানে প্লাস্টিকের প্যাকেট এবং নোংরা ছড়ালেও পকেট থেকে খসবে জরিমানার টাকা। নজরদারির দায়িত্ব সম্পূর্ণভাবে সামলাবে পুলিশ, কলকাতা পুলিশ, এবং জেলা স্তরে জেলার পুলিশ কর্মীরা তারা এই দায়িত্ব পালন করবেন। একই সঙ্গে সরকারি ও বেসরকারি বাসগুলোর জন্যও কিন্তু নতুন বিধি বা নিয়ম নিয়ে আসা হচ্ছে। যাত্রীরা যাতে যত্রতত্র নোংরা না ফেলেন বাসে, তার জন্য প্রত্যেকটা বাসে বাধ্যতামূলকভাবে রাখতে হবে ওয়েস্ট ব্যাগ বা ডাস্টবিন। তবে এখনই জরিমানা চাপিয়ে সাধারণ মানুষকে বিব্রত করতে চাইছে না প্রশাসন, আমাদের কাছে তেমনটাই খবর রয়েছে। তাই নিয়ম পুরোদমে চালু করার আগে আগামী 3 মাস রাজ্য জুড়ে ব্যাপকভাবে সচেতনতার প্রচার চালানো হবে। শহরকে পরিচ্ছন্ন রাখতে প্রযুক্তির সাহায্যও নিচ্ছে রাজ্য। খুব দ্রুত চালু হতে চলেছে স্বচ্ছ অ্যাপ। আগামী 30 তারিখ থেকেই পরীক্ষামূলকভাবে রাজ্যের 10টি পৌরসভায় এই অ্যাপের কাজ শুরু হতে চলেছে। এই অ্যাপের মাধ্যমে কি করবেন নাগরিকেরা পৌর এলাকার পরিচ্ছন্নতা সংক্রান্ত সমস্ত রকমের নিয়ম কানুন জানতে পারবেন। শুধু তাই নয়, রাস্তায় কোথাও আবর্জনা জমে থাকতে দেখলে সাধারণ মানুষ সেই নোংরার ছবি তুলে অ্যাপের মাধ্যমে সরাসরি অভিযোগও জানাতে পারবেন। পাশাপাশি পথচারীদের সুবিধার জন্য শহরের রাস্তাঘাটে প্রতি 100 মিটার অন্তর ডাস্টবিন বসানোরও সিদ্ধান্ত নিতে চলেছে প্রশাসন। তাই যারা এখনও নিজেদের অভ্যেসটাকে পাল্টাতে পারেননি, দয়া করে এবার তো অভ্যেস পাল্টানোর চেষ্টা করুন, না হলে আগামী কিছুদিনের মধ্যেই কড়া আইনের মুখোমুখি হতে হতে পারে আপনাকেও।
1: আমরা সবসময় বলি যে আমরা আমাদের এই সংবাদ সফর অনুষ্ঠান থেকে চেষ্টা করি বিভিন্নভাবে আপনাদেরকে সচেতন করা। আমাদের এই উদ্যোগও কিন্তু বলতে পারেন যে রণজয় যে খবরটা দিল এখন থেকেই শুরু হলো, যে আপনাদেরকে এটুকু বলা যে শহর আপনার নিজের বাড়ির ভিতরটাকে যেরকমভাবে পরিষ্কার রাখেন ঠিক সেই রকম দায়িত্ব নিয়ে শহরটাকেও পরিষ্কার রাখুন। বাড়িতে যখন আপনি গাড়িতে যাচ্ছেন, যদি আপনার পাশে যে ছোট বাচ্চা মেয়েটি

0: বা ছেলে এসে হয়তো বসে আছে, সে হয়তো বললো যে মা ওইভাবে বাইরে কেন প্যাকেটটা ফেলে দিলে, অথবা হয়তো বলতে পারে যে বাবা পুরনো যে টিকিটটা ছিল পকেটে, জামার পকেটে, সেটা এখানেই ফেলতে হলো, রেখে দাও না, বাড়িতে গিয়ে ডাস্টবিনে ফেলবো, আমরা কিন্তু তাদের কথায় পাত্তা দিই না। তাদেরকেও বোঝানো যে হয়তো দেখা যায় অনেক ক্ষেত্রে কিন্তু তারা অনেক বেশি সচেতন আমাদের তুলনায়, আমাদেরও কিন্তু দায়িত্ব থাকে একটু সচেতন হওয়া। নিজের ঘর যেমন আমরা সবসময় পরিষ্কার রাখার চেষ্টা করি, ধুলো ময়লা যাতে না হয় সেই রকম একটা আমাদের সবসময় চেষ্টা থাকে, ঘরকে যেন সুন্দর দেখতে লাগে, লোকে বাইরে থেকে এসে দেখে বলবে বাহ ঘরটা তো বেশ সুন্দর, ঠিক সেই মনোভাবটা নিয়ে আমরা যদি প্রত্যেকে চলি, একজন একজন চললে কিন্তু অনেকের মধ্যে সেই ব্যাপারটা চলে আসে, আলটিমেটলি কিন্তু শহর সুন্দর হয়ে ওঠে।
1: শহরকে রাজ্যকে সুন্দর রাখার দায়িত্ব কিন্তু আমাদের প্রত্যেকের, প্রত্যেকটা নাগরিকের, 8 থেকে 80 সকলের, সেটা ভুললে চলবে না। এতদিন হয়তো আমরা ভুলেছিলাম, কিন্তু এখন যখন কড়া আইন আসতে চলেছে সেই আইনের মুখোমুখি যে কোনো সময় হতে পারে, তো সেই জায়গা থেকে নিজেদের বোধহয় সতর্ক করার প্রয়োজন এসেছে এখনই।
0: আপনাদের কাছে কিন্তু বিষয় দেওয়া আছে, অসুখ আসুক শিডিউল মেনে, লিখতে থাকুন, আমাদেরকে মেসেজ করুন, আর সেই মেসেজ পড়ার দায়িত্ব তো রণজয় নিয়েই নিয়েছে, সুন্দর সুন্দর মেসেজ এবং
1: মেসেজ আসছে, দারুণভাবে কিন্তু মেসেজ আসছে। 9903653992 রয়েছে আজ রাতে সংবাদ সফরে, কৃষ্ণা রণজয় তোমার সাথে রাত 12টা পর্যন্ত।

কানে বাজুক মনের রেডিও, শুনছো 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন। আপনি শুনছেন সংবাদ সকল 107 FM রেইনবোতে সংবাদ সকল।

0: আমাদের শেষ হতে এখনো 1 ঘন্টা 10 মিনিট বাকি রয়েছে। আমরা রয়েছি কৃষ্ণা এবং রণজয় তোমাদের সাথে আজকের এই রাতে, আজ রাতে সংবাদ সফরে। গড়িতে এখন সময় ঠিক রাত্রির 10:50 হয়ে 1 সেকেন্ড।
1: অসুখ আসুক শিডিউল মেনে না, একদম একটা মজা করে আমরা এই বিষয়টা দিলেও কিন্তু, যেমনটা রণজয় বলেছে যে অনেকেরই বোধ হয় মনের ওই মৌমাছির যে বাসাটা আছে না, সেখানে বোধ হয় ঢিল মারা হয়েছে। মানে অনেকেই হয়তো ভাবছেন, ইস, এটা তো একেবারে আমার মনের কথা, এটাই তো আমি প্রতি মুহূর্তে বলি, কিন্তু আমাকে উড়িয়ে দেয় লোকজন। আজকে কিন্তু সেই কথাটাই আমাদের কাছে
0: স্ফুরণ কিন্তু ফুটতে শুরু করেছে।
1: একদম, শোনা যাক,
0: শোনা যাক মেসেজে। অসুখ আসুক শিডিউল মেনে, কথাটা শুনতে একটু অদ্ভুত আর কিছুটা রসাত্মক শোনালেও আমাদের বর্তমান যান্ত্রিক আর ব্যস্ত জীবনে এর চেয়ে বড় চরম সত্য আর কিছু হতে পারে না। আমরা এখন এতটাই ব্যস্ত যে আমাদের ক্যালেন্ডারে মিটিং, ডেডলাইন আর বন্ধুদের সাথে আড্ডার সময় নির্ধারিত থাকলেও অসুস্থ হওয়ার কোনো স্লট খালি থাকে না। তাই যদি এমন হতো, অসুখ সময়ে বা অসময়ে যদি না আসতো, এমনটা হলেই সবাই খুব খুব খুশি হতাম। রাজীব ঘোষ, বিজলি ঘোষ, বক্সি, মুড়ামৌলি, রায়পুর, বাঁকুড়া থেকে মেসেজ করেছেন। পরের মেসেজ, স্টুডেন্ট লাইফ এখন এমন একটা লেভেলে পৌঁছেছে যেখানে জ্বর আসলেও আমরা বলি, ভাই দুদিন পরে আসো, এখন সেমিস্টার এক্সাম চলছে, সকাল থেকে কোচিং, তারপর টিউশন, অ্যাসাইনমেন্ট, রিভিশন, এর মাঝে শরীর খারাপ হলে মনেই হয় না বিশ্রাম নেই, উল্টে টেনশান হয়, এত সিলেবাস বাকি, এখন অসুস্থ হওয়ার টাইম পেলাম, এটা সময় অসুখ হওয়ার? সত্যি বলছি, আমাদের স্টুডেন্ট লাইফ দেখে মনে হয় অসুখকেও আগে রুটিন আর স্টাডি শিডিউল চেক করে আসা উচিত। শ্রিয়া মুখার্জি বেহালা থেকে মেসেজ করেছেন, দারুণ দারুণভাবে তার মেসেজ করেছেন। মানে স্টুডেন্ট লাইফের যে যে জার্নিটা থাকে এবং সেই সময় অসুখ হলে যে কি করতে হয়, মনের অবস্থা কি হয়, আর আমরা সবসময় বলি মানে আজকের এই ব্যস্ততম অতিব্যস্ত শিডিউলে, সেটাই কিন্তু ধরা পড়েছে শ্রিয়ার কথায়। এবং তার আগে আমাদের যেই বন্ধু রাজীববাবু, রাজীববাবু যা বললেন, রাজীব এবং বিজলি, তারাও কিন্তু মানে এই সময়ের কথাটাকে তিনি খুব সুন্দরভাবে তুলে ধরেছেন। এবার একটু চলে যাই মধ্যম গ্রামে, গোপাল সিনহা কি বলছেন। FM রেনবো সংবাদ সফর অনুষ্ঠানে আজকের বিষয়টি খুব মজাদার, অসুখ আসুক শিডিউল মেনে। প্রথমেই বলি, মানুষের শরীরে যে অসুখ আসুক না কেন, সে কখনোই শিডিউল মেনে আসে না, যে কোনো সময় আসতে পারে। তবে সময় থাকতে সাবধানতা অবলম্বন করলে, সতর্ক সজাগ থাকলে, তাহলে অনেক ক্ষেত্রে অনেক কিছু অসুখ তো এড়ানো যেতেই পারে। তাছাড়া ইংরেজিতে একটি কথা আছে, প্রিভেনশন ইজ বেটার দ্যান কিওর। ঋতু পরিবর্তনের সঙ্গে সঙ্গে জলবায়ু পরিবর্তনের সময় মানুষের শরীরে কম বেশি কিছু সমস্যা বা যে অসুবিধাগুলো হয়ে থাকে, সেগুলো তো আমরা কম বেশি সকলেই জেনে থাকি। তবে এটা ঠিক অসুখ শিডিউল মেনে এলে সত্যিই মন্দ হতো না, কারণ তারও একটি রুটিন থাকলে ক্ষতি কি? মানুষের জীবনে অনেক কিছুই তো রুটিন মাফিক চলে, আর আমরা সেটা মেনেও নিয়েছি, তাই না? শরীর থাকলে অসুখ তো থাকবেই, আর সেই অসুখ সেরেও যাবে ডাক্তার ওষুধপত্রের মাধ্যমে। তবে আরেকটি কথা, অসুখের সঙ্গে বিসুখ যেন না আসে, সে আবার বড় সাংঘাতিক, কারণ অসুখ একটা সময়ে সেরে গেলেও মানুষের বিসুখ যে সহজে সারতে চায় না। মধ্যমগ্রাম বসুনগর থেকে মেসেজ করেছেন গোপাল সিনহা, অনেক ধন্যবাদ। দারুণভাবে আপনারা যেভাবে মনের ভাব প্রকাশ করছেন, এভাবেই চলতে থাকুক। আমরাও রয়েছি গানে গানে, কথায়, খবরে, এবং অবশ্যই অসুখ আসুক শিডিউল মেনে। তোমার কথা, তোমার অনুভব, সেটাই জানাও, অপেক্ষায় রয়েছে কিন্তু কৃষ্ণা এবং রণজয়।
1: সুখ আমরা সবসময় চাই, তাই না? এবং সেই সুখটাকে যখন বিঘ্নিত করে, সেটাই তো অসুখ। আর সেই অসুখটাকে আমরা না কখনো কিন্তু চাই না, এবং সবসময় চাই আমি ঠিক যেরকম যেরকম চাইবো। ওই যে আমাদের শ্রেয়া বন্ধু বললো যে রুটিন মেনে আসুক, একদমই তাই। আসবো, আমরা আবারও আসবো, ঠিক এখনও যেটুকু সময় আছে সেটুকু সময়ের মধ্যে একটা কথাই বলতে পারি যে আপনার যখন, আমরা যখন রণজয় এবং কৃষ্ণা, আমরা যখন স্টুডিওর এই প্রান্তে বসে একটা কি বিষয় দেব, কি নিয়ে কথা বলবো, সেটা যখন ভাবি, সাধারণত বিষয়টা থাকে সংবাদ ভিত্তিক। কিন্তু আজকে কথা বলতে বলতে যখন ওর এই মানে বন্ধুর কথা এলো, তখনই মনে হলো যে সত্যি তো এই ঘটনা তো আমাদের প্রত্যেকের জীবনে ঘটে, এবং কখনো না কখনো কারোর না কারোর মাথার মধ্যে কিন্তু এটা খেলেই যায় যে এই সময়টায় কেন, বিশেষ করে যখন আমাদের স্টুডেন্ট লাইফ থাকে তখন তো বটে।
0: মানে আমার ওই নিউজকাস্টার বান্ধবীর সঙ্গে যে আমাদের প্রত্যেকে স্টুডেন্ট থেকে শুরু করে চাকরিজীবী প্রত্যেকেরই এই অসুখ এবং সময় যে আসে না, আমাদের অনেক শিডিউল যে তছনছ হয়ে যায়, তার রিফ্লেকশন আমরা পাচ্ছি কিন্তু আমাদের লিসনারদের মেসেজে মেসেজে।
1: অসম্ভব সত্যি।

0: গানে বাজুক মনের রেডিও, শুনছো 107 FM রেইনবো, সাত সুরে সারা দিন, সাত সুরে সারা দিন।
1: আপনি শুনছেন সংবাদ সফর 107 FM রেইনবোতে। সংবাদ সফর, সংবাদ সফর।
2: আজ রাতে সংবাদ সফরে রণজয় কৃষ্ণের সঙ্গে আপনারা রয়েছেন 107 FM রেইনবোতে।

সমাজ মাধ্যম, হ্যাঁ সমাজ মাধ্যম এখন আমাদের জীবনে একটা বলতে পারেন মানে অঙ্গাঙ্গী অংশ হয়ে উঠেছে। মানে আমরা মানে ফেসবুক বলুন, হোয়াটসঅ্যাপ বলুন, এগুলো ছাড়া, ইনস্টাগ্রাম, এক্স স্যান্ডেল, একেবারে এগুলো ছাড়া বোধহয় মানুষের জীবন এখন অসম্ভব হয়ে দাঁড়িয়েছে। যেভাবেই হোক আমাদেরকে সবসময় অন থাকতে হবে, যেভাবেই হোক আমাদেরকে আমাদের নিজেদের গল্প সেভাবে আমাদের সকলের কাছে পৌঁছে দিতে হবে, শেয়ার করতে হবে। এবং সেটা নিয়ে কিন্তু বিজনেসও অবশ্যই, যারা এটা নিয়ে কাজ করছেন তারা তো তাদের বিজনেস বাড়ানোর চেষ্টা করবেনই। মেটা, মেটা এবার ফেসবুক, ইনস্টাগ্রাম এবং হোয়াটসঅ্যাপের জন্য নতুন পেইড সাবস্ক্রিপশন প্ল্যান ঘোষণা করেছে। এই প্ল্যান নিলে সাধারণ ইউজারদের তুলনায় অনেক বেশি ফিচার ব্যবহার করতে পারবেন গ্রাহকরা। অনেকেই এটিকে খানিকটা এক্সের প্রিমিয়াম ভার্সনের সঙ্গে তুলনা করছেন। সাবস্ক্রিপশন যদি আপনি কিনেন তাহলে কী কী বাড়তি সুবিধা পাবেন? ইনস্টাগ্রাম প্লাস ও ফেসবুক প্লাসে আপনার স্টোরি বা স্ট্যাটাস কতজন কতবার দেখছে সেটা জানা যাবে। ক্লোজ ফ্রেন্ডসের তালিকা ছাড়াও আলাদা আলাদা ফ্রেন্ডস লিস্ট তৈরি করা যাবে। সপ্তাহে অন্তত একবার সোশ্যাল মিডিয়া স্টোরিকে বেশি মানুষের কাছে পৌঁছানোর জন্য বা রিচ বাড়ানোর জন্য স্পটলাইট করা যাবে। সাধারণ ইউজাররা 24 ঘন্টার বেশি সময় স্টোরি দিতে পারেন না, 24 ঘন্টা পেরিয়ে গেলেই স্টোরি ডিলিট হয়ে যায়। তবে এই সাবস্ক্রিপশন নিলে আপনি 24 ঘন্টার বেশি সময় স্টোরি বা স্ট্যাটাস রাখতে পারবেন। অনেকেই পোস্ট ফলোয়ারদের ফিডে দেখাতে চান না, এই সাবস্ক্রিপশন নিলে ফলোয়ারদের ফিডে না দেখিয়েও আপনি প্রোফাইলে পোস্ট হাইলাইট করতে পারবেন। কাস্টম অ্যাপ আইকন, অ্যানিমেটেড রিয়াকশন এবং বায়োর জন্য আলাদা ফল্ট ব্যবহার করা যাবে। হোয়াটসঅ্যাপ প্লাসের কি নতুন ফিচার? কাস্টমাইজ থিম ব্যবহার করা যাবে, আলাদা রিংটোন সেট করা যাবে, বেশি সংখ্যক চ্যাট পিন করা যাবে, প্রিমিয়াম স্টিকার এবং চ্যাট লিস্ট কাস্টমাইজ করার সুবিধে মিলবে। এবার জানাই সাবস্ক্রিপশনের দাম তো কত, সেটা তো জানাতেই হবে অবশ্যই। ইনস্টাগ্রাম প্লাস এবং ফেসবুক প্লাসের জন্য মাসে প্রায় 380 টাকা দিলে পাওয়া যাবে সাবস্ক্রিপশন। হোয়াটসঅ্যাপ প্লাসের জন্য দিতে হবে মাসে প্রায় 285 টাকা। বিশেষজ্ঞরা মনে করছেন যে এই পেড প্ল্যানগুলোর মাধ্যমে মেটা এখন শুধু বিজ্ঞাপনের উপর নির্ভর না করে নতুনভাবে আয় বাড়ানোর চেষ্টা করছে। মেটা এই সাবস্ক্রিপশন

0: সেকেন্ড প্ল্যান ছাড়াও আরও একটা নতুন এআই প্ল্যান এনেছে যার নাম মেটা ওয়ান। কত টাকা দিতে হবে তার জন্য? মেটা ওয়ান প্লাস, যারা মেটা ওয়ান প্লাস কিনবেন তাদের মাসে ভারতীয় মুদ্রায় 767.69 টাকা, মানে $7.99 এটা দিতে হবে। মেটা ওয়ান প্রিমিয়াম, যদি মেটা ওয়ান প্রিমিয়ামের সাবস্ক্রিপশন কিনতে চান তাহলে মাসে $19.99 অর্থাৎ ভারতীয় মুদ্রায় 1920.49 টাকা দিতে হবে। তাহলে আর কি, এক্সট্রা টাকা দিয়ে সাবস্ক্রিপশন নিয়ে সারাক্ষণ সোশ্যাল মিডিয়ায় বুঁদ হয়ে থাকা, যেটা এখনকার মানুষজন করছে।
1: সোশ্যাল মিডিয়ার কথা যখন বলছো, যখন প্রযুক্তির কথা বলছো, যখন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের কথা বলছো, তখন একটি 8 বছরের ছেলের কথা বলবো। এবং সেই ছোট্ট ছেলেটি যখন আর পাঁচটা ছেলে যে ধরনের কাজ কারবার করে, পেন্টিং করছে, পড়াশুনো করছে, খেলাধুলা করছে, ইনডোর গেমস খেলছে, আউটডোর গেমস খেলছে, কিন্তু এই ছোট্ট 8 বছরের ছেলেটি একদম সরাসরিভাবে হার্ডকোর প্রযুক্তির জায়গায় সে পা রেখেছে। স্কুলের পাঠ্য বই নয়, বাস্তব দুনিয়া থেকেই সে জীবনের পাঠ নিচ্ছে। সাধারণতভাবে আমরা দেখে থাকি যে 8-9 বছরের পড়ুয়ারা যখন স্কুলে যাচ্ছে, ক্লাসরুমে বসে পাঠ্য বই পড়ছে, তখন লক্ষ্মীবীর রাও হায়দ্রাবাদের 8 বছরের এই ছোট্ট ছেলেটি বাস্তব দুনিয়ায় পা রেখে শিখছে জীবন কীভাবে চলবে আগামী ভবিষ্যতে, তার পাঠ শিখছে। কেমন বলি, চার দেয়ালের চেনা ক্লাসরুম আর বাঁধা ধরা রুটিনে আটকে না থেকে লক্ষ্যবীরের পড়াশুনো চলে দেশের বিভিন্ন বড় বড় কারখানা, মাল্টিন্যাশনাল কোম্পানি, স্টার্ট আপ অফিস আর প্রযুক্তি বিজ্ঞানীদের সঙ্গে আড্ডায়। অবাক লাগছে না? অবাক হলেও ঘটনাটা সত্যি। লক্ষ্যবীর এই মাত্র 10 বছর আষ্টেক বয়সেই ভারতের সর্বকনিষ্ঠ হার্ডওয়্যার স্টার্ট আপ প্রতিষ্ঠাতা সাফল্য লাভ করেছে, ভাবতে পারেন? তবে সে শুধুমাত্র ব্যবসার স্বার্থে ব্যবসা শুরু করেনি, তার লক্ষ্য রয়েছে এই প্রযুক্তির মাধ্যমে মানুষের দৈনন্দিন জীবনের অনেক রকমের যে সমস্যাগুলো রয়েছে সেই সমস্যাগুলো কীভাবে সমাধান করা যায়। লক্ষ্যবীর সেই কাজটাই করে চলেছে অবিচলভাবে। লক্ষ্যবীরের এই অদ্ভুত জীবনযাত্রার নেপথ্যে রয়েছেন তার বাবা, অবশ্যই ক্যাপ্টেন ভেঙ্কটের কথা বলতে হয়। তিনি লক্ষ্যবীরকে শুধু মুখের বুলিতে নয়, নিজের চোখে সমস্ত কিছু দেখার সুযোগ করে দিয়েছেন। বিভিন্ন শহরের বড় বড় কোম্পানির প্রতিষ্ঠাতা, ইঞ্জিনিয়ারদের সঙ্গে আলাপ করানো থেকে শুরু করে কারখানা ঘুরিয়ে দেখানো, সব কিছুই তিনি করেন ছেলের কৌতূহল বাড়াতে। বাবা ছেলে মিলে তারা পড়াশুনোর এমন একটি নতুন পরিবেশ তৈরি করেছেন যেখানে মুখস্থবিদ্যার চেয়ে নিজে হাতে অর্থাৎ প্র্যাকটিক্যাল কাজ করাটা অত্যন্ত দরকার। প্রথাগতভাবে স্কুলে না গিয়ে লক্ষ্যবীর একটি অনলাইন পড়াশুনোর প্রোগ্রামের সঙ্গে যুক্ত। একে বলা হয় মাইক্রো স্কুলিং। এতে পড়াশুনোর পাশাপাশি ইচ্ছে মতো ঘুরে বেড়ানো এবং কাজ শেখার অনেক স্কোপ থাকে। নিজের পড়াশুনো নিয়ে 8 বছরের লক্ষ্যবীর কি বলছে জানেন? লক্ষ্যবীর বলছে, আমাদের এখানে শুধু বিভিন্ন পাঠ্য বিষয় পড়ানোর ওপর জোর দেওয়া হয়, কোনো একটা জিনিস বোঝানো হয়ে গেলে আমাদের প্র্যাকটিক্যাল কাজ দেওয়া হয়, অনুশীলনের জন্য 10-15টা প্রশ্ন দেওয়া হয়। আমাদের ক্লাসে মাত্র 3-4 জন ছাত্র থাকে, তাই তাড়াতাড়ি পড়া শেষ হয়ে যায়। লক্ষ্যবীর এখন একটা কিচেন অটোমেশন রোবট যা রান্নাঘরের কাজ সহজ করবে এই প্রজেক্টের সঙ্গেই সে যুক্ত কাজ করছে। মুম্বাই, পুনে বা বেঙ্গালুরুর মতো বড় বড় শহরের স্টার্ট আপ মহলে লক্ষ্যবীর কিন্তু এই মুহূর্তেই বেশ পরিচিত নাম। এই বয়সেই সে বড় বড় ইঞ্জিনিয়ার এবং কোম্পানির মালিকদের সঙ্গে দেখা সাক্ষাৎ করে, ফলে খুব ছোট থেকেই প্রযুক্তি, জিনিসপত্র তৈরি এবং নতুন নতুন আবিষ্কারের চিন্তাভাবনা তার মাথায় ঘুরতে থাকে। বড়রা যা অনেক পরে গিয়ে শেখেন, লক্ষ্যবীর তা এখনই বাস্তব অভিজ্ঞতার মাধ্যমে শিখে নিচ্ছে। লক্ষ্যবীর রাওয়ের এই কীর্তি নতুন করে ভাবতে সাহায্য করে শিক্ষার আসল উদ্দেশ্যটা কি। শিক্ষা মানে কি শুধুমাত্র বইয়ের পড়া মুখস্থ করা, নাকি লক্ষ্যবীরের মতো চারপাশের পরিবেশ থেকে শেখা এবং বাস্তব জীবনের সমস্যার আসল সমাধান করা, যার হদিশ দিচ্ছে এই ছোট্ট 8 বছরের লক্ষ্যবীর। সত্যি ছোট্ট এই লক্ষ্যবীরের আগামী ভবিষ্যৎ যাত্রাপথ এভাবেই সুগম হোক এবং সে

0: এভাবে এইটুকু বয়সে প্রযুক্তির হাত ধরে সারা বিশ্বের দরবারে আগামী সময়ে হয়তো নিজেকে প্রতিষ্ঠা করবে। ভারতবর্ষের বড় বড় শহরে ইতিমধ্যেই সে একদম খুদে টেকনোলজিস্ট হিসেবে পরিচিতি লাভ করেছে। অনেক চলার পথ বাকি রয়েছে, অনেক দূর সে যাবে, আর তার যে স্বপ্ন সেই স্বপ্ন সার্থক হোক। আমাদের তরফ থেকেও হায়দ্রাবাদের লক্ষ্মীবীরের জন্য অনেক অনেক ভালোবাসা, কুর্নিশ এবং শুভেচ্ছা রইল।
1: লক্ষ্মীবীর একটা লক্ষ্য নিয়ে যখন এগিয়েছে, তখন সেই লক্ষ্যে সে পৌঁছবে, এমনটা তো প্রত্যাশা থাকেই।

0: মানে বাজুক মনের রেডিও শুনছো 107 FM রেইনবো সাত সুরে সারাদিন সাত সুরে সারাদিন
1: আপনি শুনছেন সংবাদ সকল 107 FM রেইনবোতে সংবাদ সকল সংবাদ সকল
2: আমি বলছি তোমাকে উপমায় নয় চোখে চোখে রেখে

0: 107 AIR FM Rainbow Pressure ভারতের নিউজ অন এয়ার অ্যাপে।
1: আমরা যেমন প্রযুক্তিতে ছিলাম, ঠিক সেরকমই আরেকটি প্রযুক্তি সংক্রান্ত খবরই, যেমনটা AI কৃত্রিম বুদ্ধিমত্তা যেটা নিয়ে এখন সারা বিশ্ব তোলপাড়, বিজ্ঞাপন তৈরি, হ্যাঁ বিজ্ঞাপন তৈরির ধরনও কৃত্রিম বুদ্ধিমত্তা বা AI একেবারে বদলে দিয়েছে বলা যেতে পারে। আগে যে কাজ করতে বিজ্ঞাপন সংস্থার উপর নির্ভর করতে হতো, এখন সেই কাজের বড় অংশই নিজেদের অফিসের ভিতরই করে ফেলছে বহু আন্তর্জাতিক সংস্থা। বিশ্বের একাধিক বড় সংস্থা এখন ভারতে বসেই AI এর সাহায্যে বিজ্ঞাপনের ছবি, ভিডিও, কন্টেন্ট এবং মার্কেটিং ক্যাম্পেইন তৈরি করছে। এর ফলে যেমন খরচ কমছে, তেমনি অনেক কম সময়ের মধ্যে কাজ হয়ে যাচ্ছে। একই সঙ্গে বাইরের এজেন্সির ওপর নির্ভরতাও দ্রুত কমছে। বিশেষজ্ঞরা বলছেন যে AI এখন শুধু প্রযুক্তিগত পরীক্ষার বিষয় নয়, বড় সংস্থাগুলোর কাছে এটা খরচ বাঁচানোর পাশাপাশি দ্রুত কাজ করার একটা বড় অস্ত্র হয়ে উঠেছে। মানে সময় এবং অর্থ দুটোই বাঁচছে, বিশেষ করে যখন বিজ্ঞাপনের বাজারে প্রতিদিন নতুন ট্রেন্ড তৈরি হচ্ছে, তখন দ্রুত সেই ট্রেন্ডের সঙ্গে মানিয়ে নেওয়া সেটাও একটা বড় চ্যালেঞ্জ। এই যে প্ল্যাটফর্মগুলো AI যে প্ল্যাটফর্মগুলো তৈরি করা হচ্ছে AI দিয়ে, সেই প্ল্যাটফর্মগুলো ব্যবহার করে শুধুমাত্র কন্টেন্ট তৈরি নয়, কোন ইনফ্লুয়েন্সার কোন বাজারে বেশি কার্যকর হবে সেই বিশ্লেষণও করা হচ্ছে। পাশাপাশি বিভিন্ন দেশের গ্রাহকদের পছন্দ অনুযায়ী বিজ্ঞাপনের ভাষা, ধরন সেগুলো বদলে দেওয়া হচ্ছে। আপনারা খেয়াল করে দেখবেন হয়তো এখন কিন্তু বিভিন্ন বিজ্ঞাপনে AI মডেলকে ব্যবহার করা হচ্ছে। সুন্দর কোনো একজন মহিলা বা সুন্দর কোনো একজন পুরুষ, তিনি কথাগুলো বলছেন, আপনিও মন দিয়ে শুনছেন বা দেখছেন, খুব কম সময়ে কম খরচে সেই বিজ্ঞাপন আপনার কাছে পৌঁছে যাচ্ছে।
0: আমাদের কাছে কিন্তু পৌঁছে যাচ্ছে, মেসেজও অনেক মেসেজ এসেছে, জমা হয়েছে। আর যারা এখনও পর্যন্ত মেসেজ করেনি, আরও একবার বলছি যে চটপট মেসেজ করে ফেলো। আমরা কিন্তু একদম শেষ পর্যন্ত, প্রায় 11:45 পর্যন্ত যে মেসেজগুলো আসবে, আমরা প্রাণ চেষ্টা করি সমস্ত মেসেজগুলো পড়ার। তোমরা বিভিন্ন প্রান্ত থেকে তোমরা মেসেজ করো, আর যারা শুনছো তারা শুনতে থাকো। পরের মেসেজে যাই, লিখছেন পরের মেসেজ পায়েল। পায়েল বেলঘড়িয়া থেকে জানাচ্ছেন, আমরা কিছু জিনিস মেনে চলে অবশ্যই অসুখকে কিছুটা হলেও প্রতিরোধ করতে পারি, কিন্তু তারও কোনো নিশ্চয়তা থাকে না কিছু কিছু সময়। কিন্তু মনে তো সব সময় আমরা সুখ রাখতেই পারি, আর সেটা হলো পজিটিভিটি, যা শারীরিক অসুখকে অনেকটাই সারিয়ে দিতে পারে। এই পজিটিভিটি সূর্যের আলোর মতোই উজ্জ্বল, যা সব সময় আমাদের বলে আমরা পারি, আমরা পারবো। আর এটাই আমাদের শারীরিক অসুখ সেরে গিয়ে আমরা আবার সাফল্যের রাস্তায় হাঁটতে পারি। পায়েল ব্যানার্জি বেলঘড়িয়া থেকে মেসেজ করেছেন, সাফল্যের কথা বলেছেন পায়েল। নিজের কনফিডেন্সটাকে সঙ্গে করে রাখতে হবে, এটাই পায়েলের বক্তব্য। অনেক ধন্যবাদ পায়েল। আন্টি বলেছে, অসুখের নাম শুনেই সে বলেছে গরমে তো ভীষণ কষ্ট এবং অসুখ হাতছানি দিয়ে রাখছে, আন্টি জানিয়েছে। পরের মেসেজে আমরা চলে যেতে পারি। পরের মেসেজে নমস্কার প্রিয় রণজয়দা এবং কৃষ্ণা ম্যাডাম, জলপান, পরিমিত আহার, শরীরচর্চা, 7-8 ঘন্টা গভীর ঘুম শারীরিক ও মানসিক স্বাস্থ্য ভালো রাখতে পারে, কিন্তু অসুখ কখনো শিডিউল মেনে আসে না, বিশেষ করে পৃথিবীর অসুখ। তারিখটা ছিল 2022-19 জানুয়ারি, আমরা আন্দামান ভ্রমণের জন্য টিকিট কেটেছিলাম। ফাইনাল এক্সামের রুটিন শেষ হয়ে গেলে লাগেজও গুছিয়ে নিয়েছিলাম, কিন্তু অদৃষ্টের পরিহাসকে খণ্ডন করবে কে? হঠাৎ এলেও পৃথিবী জুড়ে অমিক্রন সংক্রমণের ঢেউ, কিছু কিছু ফ্লাইট আন্দামানে যাচ্ছিল, আবার কিছু কিছু ফ্লাইট বাতিলও হয়ে যাচ্ছিল। সেই সময় আমরা চিন্তা করছিলাম আগে থেকেই ফ্লাইট বাতিল করে দেব, কিন্তু দেখলাম অনেক টাকা সেক্ষেত্রে খেসারত দিতে হবে, তাই অপেক্ষায় ছিলাম এবং ঈশ্বরকে ডাকছিলাম যেন আমাদের 19 তারিখের ফ্লাইটটা বাতিল হয়ে যায়। কি সৌভাগ্য আমাদের, আগে পরের ফ্লাইট গেলেও ভাগ্যক্রমে আমাদের ফ্লাইটটাই বাতিল হয়ে গেল, তাই প্লেন ফেয়ারের পুরো টাকাটাই আমরা ফেরত পেলাম। যদি ফ্লাইটটি আন্দামানে যেত তাহলে আমাদের অনেক টাকা ক্ষতি হয়ে যেত। আন্দামানের সৌন্দর্য

0: দেখতে পেলাম না, তাই মনটা খারাপ হয়ে গেলেও সেই দিনের সেই স্মরণীয় ঘটনাটি আজও ভুলিনি। সপ্তর্ষি মজুমদার বড়ানগর থেকে মেসেজ করেছেন, আপনার অভিজ্ঞতা সত্যি ভালো লাগলো। প্রিয় সংবাদ সফর, তীব্র সহনে তালপাতার ঠান্ডা মিষ্টি বাতাসের ন্যায় অকৃত্রিম ভালোবাসা জানালাম। আমরাও আমাদের মন উজাড় করা ভালোবাসা সবসময়ের জন্য আমাদের লিসেনারদের জন্য থাকে। সংবাদ সফর সেই অনুষ্ঠান যেটি না শুনলে রাতে ঘুম আসে না। গান ও দেশ বিদেশে নানান সংবাদে ভরপুর যে অনুষ্ঠান, তার নামই তো সংবাদ সফর। যার ছোঁয়ায় মনে দোল লাগে, তাতেই তো দোল খেতে বেশি ভালো লাগে। আজ এইটুকুই, সংবাদ সফর জিন্দাবাদ। মাধাই দাস বহড়ু ঘোষপাড়া থেকে আমাদের অনুষ্ঠান যে ভালো লাগে সে কথা জানিয়েছেন, অনেক ধন্যবাদ। আর নিয়মিতভাবে আপনি শুনবেন আমাদের অনুষ্ঠান এবং অবশ্যই আপনার মতামত জানাবেন, আমরা অপেক্ষায় থাকব আপনাদের সকলের মতামতের।
1: আমরা যেভাবে মেসেজগুলো পাচ্ছি রণজয় পরপর, দেখো আমি তোমাকে বলেছিলাম না যে বেড়াতে যাওয়া এবং সে সময় হঠাৎ করে কারোর অসুখ হয়ে যাওয়া সেরকম একটা খবর দিচ্ছিলাম, কিন্তু এখানে যে বন্ধু লিখলেন তিনি বেশ সুন্দরভাবে যে মানে তার যাওয়াটা যদি হতো তাহলে অনেকখানি অসুবিধার মধ্যে পড়তেন, এবং যেহেতু ক্যান্সেল হলো চাকে ঢিল মেরেছি বলা যেতে পারে, সেই জন্য একেবারে সকলে এইরকম
0: মানে অনেক কিছু থাকে না। দেখো আমরা আমাদের সংবাদ সফরে আমরা যেগুলো যে বিষয়গুলো আমরা আনি আমাদের সমাজেরই তো আনাচে কানাচে সেই বিষয়গুলো পড়ে থাকে এবং আমাদের মনের মধ্যে বাসা বেঁধে থাকে অনেক কিছু, হয়তো আমরা সেটা জেনেও হয়তো সেটা আমরা প্রকাশ করতে পারি না, আমরা বলতে পারি না বা আমরা সামনে আনতে পারি না। আমরা চেষ্টা করি সেটাকেই হয়তো একটা প্ল্যাটফর্ম উস্কে দিকে
1: যেখানে আপনারা বলতে পারেন
0: এবং সেখানেই একটা বোধহয় স্ফুলিঙ্গ তৈরি হয় অনুষ্ঠানের শেষে, যেটা কিন্তু আমরা এক্সপেক্ট করেছিলাম। আজকে আর আধ ঘন্টা বাকি রয়েছে অনুষ্ঠানের, সেখানে কিন্তু আমরা পড়তে পড়তে পাচ্ছি। আর এখনো পর্যন্ত যারা তোমরা এখনো মেসেজ করোনি আমাদের সংবাদ সফরে আজ রাতে, চটপট কিন্তু জানিয়ে দাও, আমরা অপেক্ষায় রয়েছি যারা এখনো মেসেজ করোনি তাদের জন্য।
1: এইরকম কথা কিন্তু প্রায় শোনা যায়, দেখবেন যে আমাদেরকে যে শ্রেয়া বোধহয় পাঠিয়েছিল মেসেজটা যে বন্ধুরা মানে ভাই শরীর খারাপ হওয়ার সময় পেল না, ঠিক এরকম কিন্তু ধরনের ফোন আপনার পাশের আপনার মেয়ে বা আপনার ছেলে তাদের কাছে কিন্তু এই ধরনের ফোন তারা বলছে বা তারা শুনছে, আসে ভাই কালকে তোর প্রেজেন্টেশন আর আজকে এই অবস্থায় শরীর খারাপ কি করবি ভাই, মানে এখন এই ভাই টার্মটা ভীষণভাবে মানে বাজারে ইন
0: করে
1: একদম সত্যি, কিন্তু তাদের জন্য বোধ হয় আজকে আমাদের এই বিষয়টা একেবারে ফাটাফাটি বলা যেতেই পারে।

0: অসুখ আসুক শিডিউল মেনে। আমাদের লিসনাররা বিভিন্ন জায়গা থেকে, বিভিন্ন প্রান্ত থেকে তারা তাদের মতামত পাঠাচ্ছেন, আমাদের ভালো লাগছে। বিভিন্ন শেডসের মতামত আমরা জানতে পারছি। আর হাতে 20-22 মিনিটের মতো সময় রয়েছে আমাদের। যারা এখনও পর্যন্ত তোমরা মেসেজ করোনি, তারা চটপট জানাও তোমাদের অভিজ্ঞতার কথা, অসুখ আসুক শিডিউল মেনে। তোমার সুবিধা, তোমার অসুবিধা, বা তোমার এরকম ঘটনা কিছু ঘটেছে, বা তোমার পরিবার পরিজন বন্ধুবান্ধবের যেটা জানা সেটাই জানাও আমাদের। নমস্কার কৃষ্ণাদি ও রণজয়দা। অসুখ, তুমি একটু ভদ্র হও, ক্যালেন্ডারটা দেখে তারপর না হয় ছুঁয়ো। মিটিং আছে সোমবার, ডেডলাইন বুধে, বৃহস্পতি বিকেলটা ফাঁকা রেখেছি, শুধু তখনই এসো না হয়, চা খাবো দুজন জ্বর নিয়ে। তাই সুস্থ সময়টাকে শিডিউল করে ফেলো, কারণ অসুখ কোনো শিডিউল মানে না। সোমেন যাদবপুর থেকে দারুণভাবে তার অনুভূতিকে ব্যক্ত করেছেন। অনেক ধন্যবাদ সোমেন।
1: অসাধারণ, আমাদের বন্ধুরা এত ভালো লেখেন রে,
0: দারুণ দারুণ
1: বিউটিফুল লেখেন, কিন্তু এত সুন্দর করে তাদের মতামতটা জানাচ্ছেন। আমরা সত্যি কথাই, আমরা যখন কোনো একটা বিষয় দেই তখন কিন্তু আমরা ভাবি না, অনুষ্ঠান শেষ পর্যায়ে যখন পৌঁছয় তখন কোথায় একটা পৌঁছে যায়।
0: এবং তোমার কথা থেকে ধার নিয়ে আমি যদি বলি যে যখন আমরা একটা বিষয় রাখি, অনেকটা চিন্তা ভাবনা করে তো আমাদের এই জায়গায় আসতে হয়, একটা সোশ্যাল কিছুর ওপর একটা চিন্তা ভাবনা তার বিষয়টা, এবং সেটা আমরা বুঝি হয়তো রাত্রির 12:45 11:35 যে সেটা পরিস্ফুট হলো একটা

0: আকার ধারণ করলো। এই পরিস্ফুট হওয়া আকার ধারণ করার যে মাঝের সময়টা, সেটা হচ্ছে আমাদের লিসনারদের এই ধরনের মেসেজ, এই ধরনের তাদের বার্তা অনুভূতি, সেটাই হয়তো মানে সর্বাঙ্গভাবে একটা রূপ আসে, তৈরি হয়।
1: আমরা যখন মানে একটা বিষয়কে আপনাদের সামনে তুলে ধরি, তখন সেটা যে এইরকম একটা লেভেলে পৌঁছাতে পারে, এরকম একটা জায়গায় পৌঁছাতে পারে, এতগুলো অ্যাভিনিউ থাকতে পারে, এতগুলো শেডস থাকতে পারে, সত্যি আমাদের চিন্তার মধ্যে থাকে না।
0: সত্যি আমাদের ভালো লাগছে, ভীষণ ভালো লাগছে।
1: আকাশবাণীর পরিবারের যে সমস্ত মানুষজন আছেন, তারা কোথায় নিয়ে পৌঁছে যাচ্ছেন আমাদের এই অনুষ্ঠানকে, অনেক অনেক ধন্যবাদ আপনাদের এরকম সহযোগিতার জন্য।
0: এরকম ভাবেই কাছে থাকবেন, পাশে থাকবেন, ভালোবাসবেন।
1: চলে আসি আবারও একটু খবরে। এবার আন্তর্জাতিক যোগ দিবস মানে ইন্টারন্যাশনাল ইয়োগা ডে মূল অনুষ্ঠানটি না দেশের অন্য কোথাও নয় কিন্তু পালিত হবে কলকাতাতেই। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, লক্ষ লক্ষ মানুষ অংশ নেবেন এই অনুষ্ঠানে। আগামী 21 জুন ইন্টারন্যাশনাল ডে অফ ইয়োগা, আন্তর্জাতিক যোগ দিবস। প্রতি বছরই দেশ জুড়ে যোগ দিবস পালিত হয়। দেশের কোনো একটি প্রান্তে যোগ দিবসের মূল অনুষ্ঠান অনুষ্ঠিত হয়, যেখানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি উপস্থিত থাকেন। আয়ুষ মন্ত্রক সূত্রে খবর, এবারের যোগ দিবসে কলকাতার রেড রোডে আন্তর্জাতিক যোগ দিবসের মূল অনুষ্ঠানটি হতে পারে, তবে এখনও পর্যন্ত জায়গা চূড়ান্ত হয়নি। এই বিষয় নিয়ে বৈঠক করছেন মুখ্যমন্ত্রী। 27 মে বুধবার মানে গতকাল বুধবার মধ্যপ্রদেশের খাজুরাহোতে যোগ মহোৎসব 2026-এর অনুষ্ঠানে দাঁড়িয়ে কেন্দ্রীয় আয়ুষ ও স্বাস্থ্য প্রতিমন্ত্রী প্রতাপ রাও যাদব এই ঘোষণা করেছেন। তিনি জানিয়েছেন, কলকাতায় যোগ দিবসের মূল অনুষ্ঠানটির আয়োজন করা হবে। এবারের আন্তর্জাতিক যোগ দিবসের থিম রাখা হয়েছে ইয়োগা ফর হেলদি এজিং। শারীরিক স্বাস্থ্য, মানসিক সুস্থতা এবং সুস্থভাবে বয়সকালে যোগাসন কীভাবে সাহায্য করবে সেটাই তুলে ধরা হবে।
0: আর এই যোগাসন যদি ঠিকঠাকভাবে করা হয়, তাহলে বোধহয় অসুখ আমাদের কাছে এসেও পালিয়ে যাবে। অসুখ আসুক শিডিউল মেনে পরের লিসনার জানাচ্ছেন। রণজয় এবং কৃষ্ণা, আপনাদের দুজনকে অনেক শুভেচ্ছা জানাই, আপনাকেও আমাদের তরফ থেকে অনেক শুভেচ্ছা। তখন আমি ছোটই ছিলাম, পড়ি ষষ্ঠ শ্রেণীতে, বার্ষিক পরীক্ষার প্রস্তুতি, মনোযোগ সকাল রাতে, কোথা থেকে এলো জ্বর, শরীরে এলো দ্রুত কম্পন, মা আমার সেবা করলেন, আগলে রাখলেন সর্বক্ষণ। এইভাবে দিন দশেক সময় হলো পার, বার্ষিক পরীক্ষা স্তব্ধ হয়ে নতুন শ্রেণী হলো না আর। অসুখ আসুক শিডিউল মেনে, অর্থ বুঝি এখন, মাকে জড়িয়ে কান্না করেছি, ছিলাম ছোট্ট যখন, সবাই মিলে জন্মদিনে যাব বন্ধুর বাড়ি, খবর আসলো মুঠোফোনে, হৃদয় হলো ভারী, বন্ধুর বাবার দুর্ঘটনায় আলো গেল নিভে, আজ হঠাৎ মনে পড়ল ঘটেছিল সেই কবে, মনের সুখ না থাকলে তাকেই বলে অসুখ, হঠাৎ করে কালো মেঘে ভেঙে যায় বুক। শ্যামসুন্দর দাস নারকেল বাগান লস্করপুর কড়িয়া কলকাতা 153 থেকে মেসেজ করেছেন। সত্যি এমন ঘটনা যাতে কারোর জীবনে কখনো না আসে, আমরা সেটাই চাই। অসুখ আসুক নিয়ম মেনে, অথবা অনিয়মে বেনিয়মে অসুখ সেরে যাক। এভাবে হঠাৎ করে যেন কোনো পরিবারের কারোরই আলো নিভে না যায়, আমরা শুধু এটুকুই চাই।

0: মাত্র 15। যে বয়সে অধিকাংশ কিশোর অভিভাবকের স্নেহ ছায়ায় একেবারে বড় হয়ে ওঠে, ঠিক সেই বয়সেই নিজের প্রতিভা এবং আত্মবিশ্বাসে গোটা বিশ্বকে চমকে দিচ্ছে। আপনি একদম ঠিক ধরেছেন আমি কার কথা বলছি, বলছি বৈভব সূর্যবংশীর কথা। বস বেবির বিধ্বংসী ব্যাটিং মুগ্ধ করেছে সচিন তেন্ডুলকারকেও। এক্স হ্যান্ডেলে তাকে নিয়ে পোস্ট করেছেন মাস্টার ব্লাস্টার এবং সেই স্বীকৃতি পেয়ে এখনও যেন বিস্ময়ের ঘোর কাটছে না বৈভবের। 15 বছরের এক কিশোর বিস্ফোরক ব্যাটিংয়ে একেবারে তাক লাগিয়ে দিয়েছে ক্রিকেট বিশ্বকে। এলিমিনেটর ম্যাচে গতকাল সানরাইজার্স হায়দ্রাবাদের বিরুদ্ধে মাত্র 29 বলে 97 রানের বিধ্বংসী ইনিংসের কথা এখন মোটামুটি মুখে মুখে ফিরছে, এবং যখন 97 রানে সে ছক্কা মারতে গিয়ে আউট হলো তখন বেরিয়ে যাওয়াটা দেখে সত্যি সকলের চোখে জল এসে গিয়েছিল। 12 ছক্কা আর 5টি বাউন্ডারিতে সাজানো সেই ইনিংস দেখে সচিন লিখেছিলেন, বৈভবের ব্যাট সুইং অসাধারণ, ওর পা লক্ষ্য করে বল করলেও যেভাবে ফ্রন্ট ফুট থেকে জায়গা তৈরি করে শট মারে এক কথায় অনবদ্য। সেই স্বাধীনতাটাই ওকে নিজের মতো করে খেলার সুযোগ করে দেয়, এই ইনিংস থেকে কিছুতেই চোখ সরানো যায় না। বিসিসিআই এর পোস্ট করা এই ভিডিও সাক্ষাৎকারে ধ্রুব জোরেলের কাছ থেকে সচিনের সেই বার্তার কথা বৈভব প্রথম জানতে পারেন। এরপর আবেগাপ্লুত হয়ে বিস্ময় প্রতিভা বলে, খুব ভালো লাগছে স্যার, এটা আমাকে ভীষণ অনুপ্রাণিত করছে, আপনিই তো এখন বললেন, আমি আগে জানতামই না। সবাই জানে সচিন তেন্ডুলকার ক্রিকেটের ভগবান, উনি যদি আমাদের নিয়ে টুইট করেন সেটা সত্যিই বড় ব্যাপার, এটা নিঃসন্দেহে আমার কাছে গর্বের মুহূর্ত। এবং বৈভব সূর্যবংশীর খেয়াল করে দেখবেন তার সমস্ত সাক্ষাৎকারে যিনি সাক্ষাৎকার নিচ্ছেন তাকে প্রতি কথায় ইয়েস স্যার, নো স্যার, মানে এরকমভাবে তিনি সম্বোধন করে থাকেন, একেবারে বলা যেতে পারে ছোট প্যাকেট বড়া ধামাকা, আমরা বলি না ছোটা ছোটা সা প্যাকেট বার বড়া ধামাকা। বৈভব সূর্যবংশীকে ঠিক এক কথায় বোধহয় আমরা ঠিক এইভাবেই ব্যাখ্যা করতে পারি, আইপিএলের মঞ্চে একেবারে একটা সিক্স মেশিন নতুন আবির্ভূত হয়েছে তার হাত ধরে। তার ব্যাটিংয়ে মুগ্ধ ক্যারিবিয়ান কিংবদন্তি ক্রিস গেল, তিনি ইনস্টাগ্রামে কি লিখেছেন, অসাধারণ বৈভব সূর্যবংশী, আইপিএল পেয়ে গেল নতুন এক সিক্স মেশিন, পাশাপাশি দ্রুততম আইপিএল 17 রানের রেকর্ড থেকে অল্পের জন্য বঞ্চিত হওয়ায় কিশোর ব্যাটারকে সমবেদনা জানিয়ে গেল লেখেন, দুর্ভাগ্যজনক, তবে তুমি খুব শীঘ্রই সেই মাইল ফলকে পৌঁছে যাবে। চলতি আইপিএলে 15 ইনিংসে 680 রান করেছে বিহারের সমস্তিপুরের এই ক্রিকেটার, এই মুহূর্তে কমলাটুপি তারই দখলে, গড় 45.33, স্ট্রাইক রেট 242.85, 1টি সেঞ্চুরি 4টি হাফ সেঞ্চুরির পাশাপাশি কিন্তু বৈভব এই জায়গাটায় যখন পৌঁছেছে। সবচেয়ে বড় কথা ক্রিস গেল, তিনি যেই কথাটা লিখেছেন, কারণ ক্রিস গেল তিনি কিন্তু সবচেয়ে কম বলে ওই যে সেঞ্চুরি মানে করার যেটা রেকর্ড সেটা তার হাতেই ছিল, সামান্যর জন্য সেটি মিস করে গেছে বৈভব, হয়তো আজকে মিস করেছে, কালকে পরশু তরশু, সময় তো বাকি রয়েছে 15 বছরের এই ধামাকা ব্যাটসম্যানের জন্য।
1: আমরা মিস করব না, যাদের মেসেজ এসেছে সে মেসেজগুলো পড়ার একদম শেষ মুহূর্তে আমরা রয়েছি অনুষ্ঠানের। নমস্কার দাদা ও দিদি ভাই, আজকের বিষয়টা সত্যি মন ছুঁয়ে যায়, সময়ের আগে অসুখে সে কত তাজা প্রাণ ঝরে যায়, তেমন করেই আমার হাত ছেড়ে সময়ের আগেই চলে গিয়েছে আমাকে একা করে দিয়ে। রিঙ্কু সাঁপুই বাউরিয়া থেকে অত্যন্ত দুঃখজনক এই মেসেজ করেছেন। পরের মেসেজে আমরা চলে যেতে পারি। কৃষ্ণা রণজয়, জানো তো জীবনে জাস্ট কেটে যাচ্ছে আমাদের জীবনটা, আর আমিও ফ্লোতে চলেই যাচ্ছি, প্রেম করতে চাই কিন্তু আমার অতীত যে অভিজ্ঞতা সেই অভিজ্ঞতা সুখকর নয়, অ্যাকচুয়ালি সেই জায়গা থেকেই আমার সম্পর্কের অবনতি হয়েছে, কি করা উচিত আমি জানি না। তো যাই হোক, রোজ রাতে FM শুনছি আর এভাবেই আমি আমার জীবনটা সুন্দর করে কাটাচ্ছি অসুখকে দূরে সরিয়ে রেখে। সঞ্জয় কুমার পাল বিজয়গড় থেকে মেসেজ করেছেন। পরের মেসেজে চলে যাচ্ছি, আমি দুটো ঘটনার কথা বলবো। প্রথম ঘটনাটা আমার অনেক ছোটবেলাকার ঘটনা, আমি মা ও বাবা টাইগার হিলে ঘুরতে গিয়েছিলাম। আমার

0: প্রচণ্ড জ্বর এসেছিল। আমি মায়ের কোলে করে গিয়েছিলাম, তার উপর আবার প্রচণ্ড ভিড় ছিল। আমরা সামনের দিকে এগোতেই পারছিলাম না, সময় এগিয়ে চলল কিন্তু আকাশ মেঘে ঢাকা ছিল। সবাই হতাশ হয়ে যাচ্ছিল, চলে যাচ্ছিল, দেখতে দেখতে জায়গাটা ফাঁকা হয়ে গেল। আর ঠিক তখনই আস্তে আস্তে মেঘ সরে গিয়ে পাহাড় দেখা দিল। আমরা কয়েকজন ফাঁকা পরিবেশে সেই সৌন্দর্য উপভোগ করলাম। আর দ্বিতীয় ঘটনাটি ঘটেছিল আমার উচ্চ মাধ্যমিক পরীক্ষার আগে। পরীক্ষার দু মাস আগে আমার চিকেন পক্স ধরা পড়ল, কিন্তু এটা আমার ক্ষেত্রে সাপে পর হলো। শরীর খারাপের জন্য পরীক্ষা খারাপ হওয়ার ভয়ে আমি আরও আরও বেশি করে পড়েছিলাম, ফলাফল খুবই ভালো হয়েছিল। দেবজ্যোতি অধিকারী কৃষ্ণনগর নদিয়া থেকে মেসেজ করেছেন। এভাবেই কিন্তু আজকে আমাদের অনুষ্ঠানে সকলের মেসেজ আমরা পড়লাম যাদের মেসেজ এসে পৌঁছেছে। একটু জানিয়ে দিই আজকে কাদের কাদের মেসেজ আমরা পেয়েছি। সুশান্ত সেনগুপ্ত রাঁচি ঝাড়খণ্ড থেকে, রাজীব ঘোষ, বিজুলি ঘোষ রায়পুর বাঁকুড়া থেকে, শ্রিয়া মুখার্জি বেহালা, গোপাল সিনহা বসুনগর মধ্যমগ্রাম, পায়েল ব্যানার্জি বেলঘড়িয়া আন্ডি, সপ্তর্ষি মজুমদার বড়ানগর, মাধাই দাস বহর ঘোষপাড়া, সোমেন যাদবপুর থেকে, শ্যাম সুন্দর দাস নারকেল বাগান গড়িয়া থেকে, রিঙ্কু সাঁপুই বাউড়িয়া থেকে, সঞ্জয় কুমার পাল বিজয়গড় এবং দীপজ্যোতি অধিকারী কৃষ্ণনগর নদিয়া থেকে মেসেজ করেছেন।
1: আমরা তো অনেকটা মানে একেবারে রাত্রি ১২টার দোরগোড়ায় পৌঁছে গেছি বলা যায়, অনুষ্ঠান শেষ করার সময়, আপনাদেরকে সকলকে নমস্কার জানানোর সময়। কিন্তু হ্যাঁ, একটা কথা মজা করে করে আমরা যে বিষয়টাকে রেখেছিলাম সেই বিষয়টা কিন্তু সত্যি অনেককে অনেক একেবারে সেই ছোট্টবেলায় পৌঁছে দিয়েছে বলা যেতেই পারে। আমরা
0: মানে একদম ছোট থেকে বড়বেলা পর্যন্ত
1: সকলে সেটা লিখেছেন এবং আমরা সবসময় চাই ঠিক এইরকমভাবে আর থেকে আসি সকলে, আমাদের এই পরিবারের সদস্যরা আমাদের সঙ্গে আরও বেঁধে বেঁধে থাকুন।
0: আর এই বিষয়গুলো এভাবেই পরিস্ফুটন হোক রাত্রির ১২টার কাঁটা যখন ১২টার ঘরের দিকে যাচ্ছে সেভাবে প্রত্যেক অনুষ্ঠানে। এইটুকুনি শুভকামনা নিয়ে সকলে ভালো থাকুন, এই কামনা নিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি কৃষ্ণানন্দজয়।
1: কোনো রকম অসুখ নয় কিন্তু সুখে থাকুন এবং অবশ্যই শিডিউল মেনে অসুখ আসুক। অনেক ধন্যবাদ সকলকে, শুভরাত্রি।

কানে বাজুক মনের রেডিও, শুনছো 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন। তোমার রিকোয়েস্টের গানের শো, শুনতে কি চাও, শুনতে কি চাও, only on 107 FM রেইনবো, শুনতে কি চাও, শুনতে কি চাও।

0: গানে বাজুক মনের রেডিও, শুনছ 107 FM রেইনবো, সাত সুরে সারা দিন, সাত সুরে সারা দিন।
1: তোমার রিকোয়েস্টের গানের শো, শুনতে কি চাও, শুনতে কি চাও, only on 107 FM রেইনবো, শুনতে কি চাও, শুনতে কি চাও।